আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:52 এবং বাংলাদেশ সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ।

0: মনুষ্য অনায়াসে জ্ঞান লাভ করে না। যে জ্ঞান দুঃখের সহিত সংযুক্ত হয়, সে জ্ঞান মনে দৃঢ়রূপে লগ্ন হয়। অতএব দুঃখ সাধারণ মঙ্গলার্থে প্রেরিত। দুঃখ দুই প্রকার, শরীর সম্বন্ধীয় ও আত্মসম্বন্ধীয়। যাহা স্রষ্টার অভিপ্রায়ে, তাহা জানত বা অজানত অবহেলা বা ভঙ্গ করিলে দুঃখ উৎপত্তি হয়, এবং সেই দুঃখই আমাদিকে সুখের সোপান। সূর্য গ্রহাবৃত হইয়া সৌর সৃষ্টির নিয়ামক। গ্রহাদির দুই গতি, এক উন্মার্গ গতি ও এক সন্নিকর্ষ গতি। এই দুই গতিতেই গ্রহাদি সুন্দররূপে রক্ষিত হইতেছে। মনুষ্যের উন্মার্গ গতি ঈশ্বরের অভিপ্রায়ের বিপরীত ও সন্নিকর্ষ গতি ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী কার্য করা। সন্নিকর্ষ গতিতে সুখ, উন্মার্গ গতিতে দুঃখ। আমাদিকে স্বাধীনতা এই পর্যন্ত যে আমরা উত্তম গতি অবলম্বন না করিয়া অধম গতি, অথবা অধম গতি অবলম্বন না করিয়া উত্তম গতিতে অবলম্বন করিতে পারি। কিন্তু জগৎপিতার নয়ন আমাদিগের উপরে সর্বদাই উন্মিলিত ও তাহার নিয়ম এমনি সুন্দর যে যদি আমরা উন্মার্গ গতি অবলম্বন করি, তবে আমাদিগের দুঃখ অবশ্যই ভোগ করিতে হইবে ও দুঃখ ঔষধের দ্বারাই আমরা সন্নিকর্ষ গতি প্রাপ্ত হই। অতএব দুঃখ আমাদিগের অজ্ঞানতাবশাত, দুর্বলতাবশাত ও কর্মবশাত। এখনই জিজ্ঞাস্য হইতে পারে যে ঈশ্বর দুঃখ কেন সৃষ্টি করিলেন? তিনি কি একেবারে আমাদিগকে আপনার ন্যায় সম্পূর্ণ করিতে পারিতেন না? তিনি স্রষ্টা, আমরা সৃষ্ট। তাহার সম্পূর্ণ জ্ঞানানুসারে আমরা যতদূর উচ্চ হইতে পারি ততদূর তিনি করিয়াছেন। আমাদিগের অসম্পূর্ণ জ্ঞান তাহার সম্পূর্ণ জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ নহে। তবে এই অসম্পূর্ণ জ্ঞানে তাহার সম্পূর্ণ জ্ঞানের প্রতি কি কারণে দোষারোপ করি? সৃষ্ট স্রষ্টার ন্যায় কখনোই হইতে পারেন না। সুতরাং স্রষ্টার যে নিয়ম উপাদেয় তাহাই বিধেয় হইয়াছে। যখন সৃষ্টির জন্য দুঃখ প্রেরিত হইয়াছে, তখন এই বুঝিতে হইবে যে দুঃখ অনিবার্য, নতুবা দুঃখ কখনোই প্রেরিত হইত না। যদি আমরা একেবারে সম্পূর্ণ হইতাম, তবে সৃষ্টির উন্নত অবস্থা কীরূপে থাকিত? সৃষ্টির উন্নত অবস্থা না থাকিলে সৃষ্টি কীরূপে নির্বাহিত হইত? বাস্তবিক বিবেচনা করিতে গেলে দুঃখ গত্যন্তর ভাবান্তর। দুঃখ জড় রাজ্যেও আছে এবং জীবরাজ্যেও আছে। পরমাণুর বিচ্ছেদ ও পরিবর্তন ও জীবের গত্যন্তর ও ভাবান্তর, ইহাকেই দুঃখ বলা যায়। এক্ষণে এই বিবেচ্য যে দুঃখের ভাগ অল্প না সুখের ভাগ অল্প। জড় রাজ্যে দেখো সংমিল, সংযোগ ও বর্ধনই সাধারণ দৃশ্য। পশু রাজ্যে দেখো নানা জাতীয় পশু, নানা জাতীয় পক্ষী, নানা জাতীয় কীট, নানা জাতীয় পতঙ্গ সুখে কাল যাপন করিতেছে। আহার বিহারে সকলেই আনন্দিত। যাহার যে খাদ্য, যে স্থান, যাহার বাসীয়, যাহার যে অবস্থায় যাহা বিধেয়, তাহা তাহারা সকলেই স্বভাবত জ্ঞাত। মানব রাজ্যে দেখো অধিকাংশ সুখী। যে দুঃখ প্রেরিত হইতেছে তাহাতে পরে সুখের উৎপত্তি। সে দুঃখ দুঃখের জন্য নয়, সে দুঃখ সুখের জন্য, এবং দুঃখের পরিমাণ অল্প ও স্থায়িত্ব অল্প। মনুষ্য জন্মাবধি যে সুখ ও দুঃখ ভোগ করে, তাহা পরিগণিত হইলে সুখের ভাগই অধিক ও দুঃখের ভাগ অল্প, ও যে কিছু অল্প দুঃখ উপস্থিত হয় তাহাতেই পরে সুখ।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।

দুঃখিত। এখন শুরু হচ্ছে প্রথম আলো। সুবাদ্য সঙ্গীতে আজ শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত এ কানন, রাগ বিলাওয়াল, গুর্জারি এবং ওয়াংকার।

সুবাদ্য সঙ্গীতে আজ শুনলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন পণ্ডিত এ কানন, রাগ বিলাওয়াল, গুরজারি এবং বাঙ্কার। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। সরকার গঠনের তোড়জোড় চলছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9ই মে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা। ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনাম সফররত প্রেসিডেন্ট তো লামের মধ্যে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুদেশের সরকার প্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের।
1: भारत और वियतनाम का बायलेटरल ट्रेड पिछले एक दशक में डबल होकर $16 बिलियन तक पहुंच चुका है। 2030 तक इसे $25 बिलियन तक पहुंचाने के लिए हमने कई महत्वपूर्ण निर्णय लिए हैं।
0: বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। ভারতীয় ওষুধ শিল্পের অগ্রগতির কথা স্বীকার করে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2027 সাল থেকে সেদেশের সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলোর জন্য ওষুধ সংগ্রহের ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণের সুযোগ অন্বেষণ করা হবে। শ্রী কুমারন আরও জানান যে গবেষণা ও সেরা কর্মপদ্ধতি বিনিময়ের পাশাপাশি প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে পুনর্ব্যক্ত করে দুই নেতা প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 9ই মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরে বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে দুটি গুলি লাগে, গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং

0: হাতে গুলি লেগেছে বলে খবর। চারটি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আগামীকাল। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন যে আগামীকাল পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি রামবিলাস থেকে 2 জন এবং হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। বিজেপি ও জেডিইউর ক্ষেত্রে পুরনো ও পরিচিত মুখেদের ওপরই দল বেশি ভরসা রাখছে বলে মনে করা হচ্ছে। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। এদিকে কেরলের রাজ্যপাল রাজেন্দ্র আর্লিকার, যিনি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বর্তমানে চেন্নাইয়ে, ইউডিএফ নেতারা চেন্নাই থেকে ফেরার পরই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে ইআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের ভাবনা আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায় এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সেদেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে 9ম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও সুরিনামের সম্পর্ক গভীর এবং পারস্পরিক বিশ্বাসভিত্তিক, যার মূল ভিত্তি দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ। আগামী 30শে সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্বলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো ও ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। পিআইবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কোনো ঘোষণা করেননি। পিআইবি নাগরিকদের শুধুমাত্র সরকারি সূত্রের ওপর ভরসা রাখার জন্য আহ্বান জানিয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর 2 দিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে সম্মত হওয়া শর্তগুলো মেনে নিলে অপারেশন এপিক ফিউরি বন্ধ করা হবে। তিনি আরও যোগ করেন যে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালী ইরান সহ বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে এই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন বিমান হামলা পুনরায় শুরু হবে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। এর আগে টসে জিতে পাঞ্জাব কিংস বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান করে। 236 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 202 রান করেছেন। প্যাট কামিংস ম্যাচের সেরা নির্বাচিত হন। আজ লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। সরকার গঠনে তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। খবর এখন এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন আশাপূর্ণা দেবীর জীবন কথা।
2: 1909 সালের 8ই জানুয়ারি পুরনো কলকাতার পটলডাঙায় মামার বাড়িতে জন্মেছিলেন আশাপূর্ণা। বাড়ি হুগলি জেলার বেগমপুর হলেও কর্মসূত্রে কলকাতার বৃন্দাবন বসু লেনে থাকতেন আশাপূর্ণার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত। সুদক্ষ ডিজাইনার হিসেবে কাজ করতেন সি লেজারাস কোম্পানিতে। মা সরলা সুন্দরী অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্না ও সনাতনপন্থী ছিলেন। আশাপূর্ণার নামকরণ করেছিলেন আশাপূর্ণার ঠাকুমা। তখনকার বেশিরভাগ পরিবারই ছিল রক্ষণশীল। 14-15 বছর বয়সের মধ্যেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া তো অনেক দূরের কথা। অধিকাংশ মেয়েরই শৈশব কৈশোর হারিয়ে যেত শ্বশুরবাড়ির গণ্ডিবদ্ধ জীবনের কঠোর অনুশাসনে। আশাপূর্ণার ঝোঁক ছিল পড়ালেখায়। 13 বছর বয়সে তাঁর প্রথম লেখা কবিতা ছাপা হয় শিশু সাথী পত্রিকায়। কবিতাটির নাম ছিল বাইরের ডাক। আরও ছোটখাটো কিছু লেখালেখির মধ্যেই 15 বছরের আশাপূর্ণাকে কৃষ্ণনগরের শ্বশুরঘরে ঢুকতে হল কালিদাস গুপ্তের স্ত্রী হয়ে। কলকাতায় ব্যাংকে চাকরি করতেন কালিদাস। সপ্তাহের শেষে ফিরতেন বাড়িতে। নতুন পরিবেশ, নতুন মানুষজন, কিন্তু আশাপূর্ণার নিভৃত সৃষ্টির উৎসমুখটিকে রুদ্ধ করতে পারেনি। ধীরে ধীরে তার প্রকাশ ঘটে সংসার ধর্ম পালন করেও। সৃষ্টি উল্লাসে মগ্ন থেকেও তিনি ঘরণে, সন্তানের মা। সামাজিক রীতি মানা, লৌকিকতা রক্ষা করা, পুজো পাঠ নিষ্ঠার সঙ্গে পালন করায় কোনো ত্রুটি তাঁর ছিল না। নিরামিষ খেতেন। রান্না করতে করতে হলুদ মাখা হাত পরনের কাপড়ে মুছে অনায়াসে কথা বলতেন অভ্যাগতদের সঙ্গে। পুজো সংখ্যার ফরমাইশে লেখা লিখতে লিখতে অনায়াসে লিখে ফেলতেন ধোপার খাতা, দৈনন্দিন বাজার খরচের খুঁটিনাটি হিসেব। কোন ভাবধারায়, কোন দৃষ্টিকোণ থেকে তাঁর লেখা মানুষের মনকে স্পর্শ করে, সে প্রসঙ্গে নবনীতার মা, সাহিত্যিক নরেন্দ্রদেবের স্ত্রী রাধারানী দেবী লিখেছিলেন, এমন সহজ, সরল, নিরহংকার, নিখাদ মানুষ আমি খুব বেশি দেখিনি। ওর কথাবার্তায়, লেখায়, চিন্তায় কোথাও এতটুকু ঈর্ষা বা বিদ্বেষ খুঁজে পায়নি। মহাশ্বেতা দেবী তাঁর কথায়, আশাপূর্ণা রাজনীতি নিয়ে না লিখলেও লেখেন তাঁর চেনাজানা মানুষ, মধ্যবিত্ত জগৎ নিয়ে। কোনো না কোনোভাবে সমসময়ের প্রতিফলন তাতে ধরা পড়ে। এখানেই আমরা আশ্চর্য হই এই ভেবে যে অন্দরমহলের সীমাবদ্ধতার মধ্যে একজন মহিলা, যার কোনো বিষয়ে বিশেষ পাণ্ডিত্য নেই, তিনি আবার কিভাবে উৎকৃষ্টমানের সাহিত্য সৃষ্টি করবেন। কিন্তু প্রশ্ন হল, বাইরে থেকে জমা করা জ্ঞানের ভাণ্ডার দিয়ে সাহিত্য কি শিল্প হয়? এর জন্য চাই বিশেষ দৃষ্টিশক্তি, যাকে বলে তৃতীয় নয়ন, যা আশাপূর্ণার ছিল। আশাপূর্ণার লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি থেকে সুবর্ণলতা, বকুল কথা, আরও ছোট বড় লেখার মধ্যে অকপট সরল সত্যের মুখোমুখি হয়ে আমাদের ভাবতে বাধ্য করায়। একান্ত ঘরোয়া মেয়েদের গল্প, পুরুষশাসিত সমাজে মধ্যবিত্ত বাঙালি মেয়েদের ব্যর্থতা, চাপা দীর্ঘশ্বাস, এমন করে আর কেই বা তুলে ধরেছেন? সহজ সরল নিরহংকার মন তাঁর অনুভূতিকে সজীব সুতীক্ষ্ণ করেছে। লীলা মজুমদার যথার্থ বলেছিলেন, আশাপূর্ণা সাহিত্যিক, সমাজ সংস্কারক তো আর নয়, বরং সমাজ সংস্কারকরা ওর কাছে বিধান নিলে ভালো বই মন্দ হবে না।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আশাপূর্ণা দেবীর জীবন কথা। আকাশবাণী মৈত্রী, এখন বাংলাদেশ প্রেস রিভিউ। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার আগামী 9ই মে শপথ গ্রহণ করবে, জানিয়েছে প্রথম আলো। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য জানান, নবনির্বাচিত বিজেপি নেতৃত্বাধীন সরকার আগামী 9ই মে শনিবার শপথ গ্রহণ করবে। উল্লেখ্য, ওই দিনটি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এই সরকার শপথ গ্রহণ করবে। রাজ্যের জন্য এই মুহূর্তটিকে তিনি ঐতিহাসিক বলেও অভিহিত করেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত MSME ও বিমান সংস্থাগুলির জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা, জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধের জেরে ক্রমবর্ধমান ক্ষতির মুখে পড়া অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, MSME, বিমান সংস্থা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার ভারতের মন্ত্রিসভা জরুরি ঋণ নিশ্চয়তা প্রকল্প ইমার্জেন্সি ক্রেডিট লোন গ্যারেন্টি স্কিম এর একটি নতুন পর্যায়ের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য 18,100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2020 সালের মে মাসে কোভিড-19 মহামারীর সময় এই প্রকল্পের প্রথম পর্যায়টি চালু করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, জানিয়েছে নিউ এজ। রবিবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। ওই আবেদনে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, কেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উত্থাপিত সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগগুলি তদন্ত করা হবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের বৈধতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের মেয়াদ নিয়েও তদন্তের দাবি জানানো হয়েছে ওই আবেদনে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান ঢাকার, জানিয়েছে ডেইলি অবজারভার। আর্থিক সংকটের ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার বাংলাদেশে সচিবালয়ে UNHCR-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থ সহায়তা এবং তাদের নিরাপদে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। হরমুজ প্রস্তাবকে রাষ্ট্রসংঘের কাছে একটি পরীক্ষা হিসেবে অভিহিত করে তাতে ভেটো প্রয়োগ না করার আহ্বান রুবিওর জানিয়েছে ডেইলি সান। রাষ্ট্রসংঘের হরমুজ প্রণালীতে হামলা বন্ধ ও বিস্ফোরক না রাখার আর্জি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত এক প্রস্তাবকে মঙ্গলবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও রাষ্ট্রসংঘের উপযোগিতার একটি পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা পুনরায় ভেটো প্রয়োগ না করে। সোমবার নতুন করে গোলাগুলির ঘটনা এই সংকটকে আরও প্রকট করে তুলেছে, কারণ এই সংকীর্ণ জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রেষারেষি গত 4 সপ্তাহ ধরে চলা অস্থায়ী যুদ্ধবিরতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং উভয় পক্ষই নৌ অবরোধকে আরও জোরদার করেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কুতুবদিয়ায় এসে পৌঁছেছে এবং ইস্টার্ন রিফাইনারি কাজ শুরু করতে প্রস্তুত। সৌদি আরব থেকে 1,00,000 টন অপরিশোধিত তেল বহনকারী মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি ট্যাঙ্কার কুতুবদিয়া খাঁড়িতে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে সৃষ্ট বিঘ্নের ফলে গত 18ই ফেব্রুয়ারি পর থেকে এই প্রথম সেদেশে অপরিশোধিত তেল এলো। কাঁচামালের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর উৎপাদন গত 14 এপ্রিল থেকে

যত স্থগিত ছিল। বাংলাদেশ প্রেস রিভিউ এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। পরিবেশন করবেন সাহানা খাতুন।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডাল শস্যের চাষ, এ বিষয়ে বলছেন বহরমপুর ডাল শস্য তৈলবীজ গবেষণাগারের অয়েল সিডস প্ল্যান্ট ব্রিডার ডক্টর রাজীব দাস।
2: ডাল শস্য চাষের ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে খুব গুরুত্ব দেব, একটা হচ্ছে জমি শোধন এবং বীজ শোধন। তো এই ব্যাপারটা হয়তো কারো কারো কাছে নতুন বলে মনে হতে পারে জমি শোধন ব্যাপারটা, কিন্তু এটাও খুবই প্রয়োজনীয়। কারণ ডাল শস্যের ক্ষেত্রে বেশ কিছু রোগ আসে, যেগুলি হচ্ছে যে গাছের গোড়ায় আক্রমণ করে কিংবা গাছের শিকড়টাকে আক্রমণ করে, তার থেকে বাঁচতে আমরা সবসময় কিন্তু জমি শোধন করব। জমি শোধনটা ট্রাইকোডার্মা ভেরিটি বলে একটা উপকারী ছত্রাক দিয়ে করতে হবে। এটা 2 কেজি পরিমাণ নিয়ে 50 কেজি গোবরের সাথে মিশাতে হবে। এই 50 কেজি গোবর সারটা কিন্তু একেবারে শুকনো হলে চলবে না, খুব সামান্য পরিমাণে জল মিশাবেন 2 কেজি ট্রাইকোডার্মা ভেরিটির সাথে। এইবার এটাকে মাখিয়ে নিয়ে বাড়িতে একটা ছায়ায় পলিথিন প্যাকেট পেতে রেখে দিতে হবে 7 দিন মাত্র। এই 7 দিনে দেখবেন পেরিয়ে গেলে গোটা গোবর সারটাই সাদা হয়ে গেছে, কারণ এই ছত্রাকটা ভালোভাবে গজিয়ে গেছে। এইবার এইটাকে 7 দিন পরে নিয়ে আপনারা যখন জমি তৈরি করছেন, জমি তৈরি জাস্ট আগে বা জমি তৈরি করার প্রথম চাষ দেওয়ার সময় যখন মাটি খুঁড়ছেন, তখন এই গোবর সার সহ এই ওষুধটাকে বা ট্রাইকোডার্মা ভেরিটাকে মাটির সাথে মিশিয়ে দেবেন। এটা গেল জমি শোধন। এবার আমি আছি বীজ শোধনের ক্ষেত্রে। বীজ শোধনের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে ওষুধ নির্বাচন করবেন। সেই ওষুধটা প্রথমেই আসে ছত্রাকনাশক ওষুধের ক্ষেত্রে। ছত্রাকনাশক ওষুধ হিসেবে আপনারা থাইরাম বা ম্যাংকোর যে ওষুধটা নেবেন, এই ওষুধটা 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশাবেন। খুব সামান্য পরিমাণে জল দিয়ে বীজটাকে ভেজাবেন, ভিজিয়ে হাতে গ্লাভস পরে 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের হিসাবে ওষুধটা নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ছায়াতে শুকাবেন একটা পলিথিন পেতে বাড়িতে। তারপরে 2-3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে ওষুধটা ট্রিটমেন্টটা হয়ে গেল। এবার আমরা দেবো ইনসেক্টিসাইড বা কীটনাশক। কীটনাশক হিসেবে ডাল শস্যের ক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড, এই ওষুধটা দেবো 5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে একই রকমভাবে মিশিয়ে। তারপরে 2 থেকে 3 ঘন্টা এটাকে ছায়া রেখে শুকাবে একই রকমভাবে। তারপরে আমরা 7 দিন অপেক্ষা করব। কারণ হচ্ছে যে ওষুধ যেটা আমরা দিয়েছি ছত্রাকনাশক কিংবা কীটনাশক, এই ওষুধটা যে বীজের ভিতরে ঢুকবে, বীজের ভিতরে ঢুকে বীজের মধ্যে রোগ পোকাগুলোকে মারবে এবং গায়ে যেটুকু ওষুধ লেগে থাকবে সেইটার অ্যাক্টিভিটি 7 দিন অনেকটাই কমে যাবে। তারপরে আমরা যদি রাইজোবিয়াম দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে রাইজোবিয়াম একটা জীবাণু, একটা উপকারী জীবাণু, সেই জীবাণুটা আর মরবে না। রাইজোবিয়াম ট্রিটমেন্টটা খুবই জরুরি, কারণ গাছের শিকড়ের মধ্যে রাইজোবিয়াম যত বেশি পরিমাণ হবে তত কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে, ফলন ভালো হবে। এইবার রাইজোবিয়ামটা আপনারা বাজার থেকে কিনবেন কীরকমভাবে, সেটা হচ্ছে যে মটর, খেসারি এবং মসুর এগুলোর জন্য রাইজোবিয়াম লেগুমিনোসেরাম বলে প্রজাতিটা কিনবেন, আর অড়হর মুগ কলার জন্য অন্য প্রজাতির রাইজোবিয়াম কিনবেন। এইবার ট্রিটমেন্টটা হচ্ছে 7 দিন পরে আমরা 1 লিটার জলের সাথে 150 গ্রাম পরিমাণ গুড় মিশিয়ে তার সাথে 250 গ্রাম রাইজোবিয়াম কালচার নেব। নিয়ে এটা 10 কেজি বীজের সাথে ভালোভাবে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা ছায়া শুকিয়ে শোধন করব। এই ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি রাইজোবিয়াম কালচার না পান, তাহলে গত বছর যেই জমিতে ডাল শস্য চাষ করেছেন সেই জমির খানিকটা মাটি কিন্তু নিতে হবে, নিয়ে এইবার যে জমিতে চাষ করছেন সেই জমির সাথে মেশালো, রাইজোবিয়ামের ঘাটতি খানিকটা হলেও পূরণ হয় যদি রাইজোবিয়াম কালচার বাড়িতে না পাওয়া যায়। এইবার আমরা জমিতে সার মেশাবো। সার হিসেবে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম মেশাবো। চাষি ভাইদের সুবিধার জন্য বলি, মসুর, ছোলা এবং অড়হরের ক্ষেত্রে 9 কেজি ইউরিয়া, 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং প্রায় 14 কেজি মিউরিয়া অফ পটাশ, এইটা প্রতি বিঘা জমির জন্য নিতে হবে। নিয়ে এটা শেষ চাষের আগে জমিতে ভালো করে দিয়ে দিতে হবে, তারপর চাষ দিয়ে দিলে এটা বাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর মটর, খেসারি রবি সিজনের জন্য এবং মুগ, কলাই খারিফের জন্য সার হিসেবে লাগবে 6 কেজি ইউরিয়া, 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মিউরিয়া অফ পটাশ বিঘা প্রতি। সারিতে বীজ বপন করলেই ভালো। যদি কোনো কারণে ছিটিয়ে বীজ বপন করেন, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বীজ বপনের 30 দিন পরে আর ফুল আসার আগে আপনি কিন্তু অতি অবশ্যই 2% ইউরিয়া অর্থাৎ 2 গ্রাম ইউরিয়া প্রতি লিটার জলের সাথে গুলো স্প্রে করবেন, তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে। এটা না করলে যেটা ভালো সেটা হচ্ছে যে সারিতে বীজ বপন করুন। সারির মধ্যে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আপনারা রাখুন 10 সেন্টিমিটার। রোগ পর কিছু আক্রমণ হবে, বিশেষ করে মুগ আর কলার ক্ষেত্রে পোকার ক্ষেত্রে সাদা মাছির আক্রমণ হয়, এটার জন্য ফিপ্রোনিল 1 মিলিলিটার প্রতি লিটার জলের সাথে স্প্রে করুন। লেদা পোকার জন্য ট্রাইজোফস 1 মিলিলিটার প্রতি লিটার জলের সাথে কিছু স্প্রে করুন। বিছা পোকার জন্য সাইপারমেথ্রিন

0: এবং ক্লোরপাইরিফস মিশ্রণ 1.5 মিলিলিটার প্রতি লিটার জলাশয়তে গুলে স্প্রে করুন।
1: এতক্ষণ শুনলেন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ডালশস্যের চাষ। এ বিষয়ে বললেন বহরমপুর তৈলবীজ ও ডালশস্য গবেষণাগারের প্ল্যান্ট ব্রিডার ডক্টর রাজীব দাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, প্রীতম কুণ্ডুর সাথে আলাপচারিতায় দেবর্ষী ঘোষ। 8:45 যুব মনে গানে গানে, উপস্থাপনায় ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কৌশিক ভৈরবীর আগে শরদ পরিবেশন করবেন সায়ক বড়ুয়া, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবং পরে লোকগীতি শুনবেন মনিকা রায়কুণ্ডুর কণ্ঠে। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় পুনম বাগ। 11:15 রজনীকান্তের গান, পরিবেশনায় কুন্তল চক্রবর্তী। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক কৃতদাসীর স্বাধীনতা, রচনা রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সুনৃতা ব্যানার্জি, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30। 3:35 অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ। অতিথি সঙ্গীতশিল্পী পার্বতী দাস বাউল, শব্দগ্রহণ ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনবেন প্রথম পর্ব। আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেতখামারের কথা, গ্রীষ্মকালীন ফসলের মাকড়ের সমস্যা ও প্রতিকার, কিঙ্কর সাহার সাথে এ বিষয়ে আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় বিশ্ব রেডক্রস দিবস, বলবেন ডক্টর গৌতম কুমার জোয়ারদার। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান লোকগাথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কাফির আগে শরদ পরিবেশন করবেন সায়ক বড়ুয়া, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITRWE

0: atha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার ভ্রমণ পিপাসু শ্রোতা বন্ধুদের এক রাশ সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে। আজ আমরা যাব কর্ণাটকে, কারণ ইতিমধ্যেই কিন্তু বর্ষার দেখা মিলেছে, মাঝে মাঝেই বেশ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি পড়লেই মনটা কেমন যেন উড়ু উড়ু করতে থাকে, মনে হয় যেন একটু ঘরের কোণে বন্দি থাকবো না, একটু যেন বাইরে দেখে আসি, প্রকৃতির সঙ্গে একাত্ম হই। আর সেই প্রকৃতির সঙ্গে একাত্ম হতে গেলে যেখানে আমাদের যেতে হয়, যেখানে প্রকৃতি ঢেলে সাজিয়েছে আমাদের জন্য, তাকে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, সে বর্ষার অপরূপ রূপ মেলে ধরেছে, সেটি হলো কর্ণাটক। কর্ণাটক এক সত্যি বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত মনোরম একটি জায়গা। তাই বলি, বর্ষা পুরোদমে শুরু হওয়ার আগে কোথায় ঘুরতে যাবেন, কিভাবে যাবেন, তার হাল হাকিকাত আপনাদের একটু জানিয়ে দিই। প্রকৃতির মাঝে বৃষ্টির অপরূপ শোভা উপভোগ করার জন্য যখন মন করে ছটফট, মন করে উড়ু উড়ু, তখন আমরা যাব বেরু বেরু, কোথায়? কর্ণাটক। আর আজ আমরা যাব কর্ণাটকের জলপ্রপাত, অত্যন্ত জনপ্রিয়, এখনও সেভাবে জনপ্রিয় অতটা না হলেও একটু অফবিট, কুর্গ জলপ্রপাত। আর কর্ণাটক জলপ্রপাতে বর্ষা এক জাদুকরী রূপান্তর। শহরে তো আমাদের বর্ষা মানে মাথা ব্যথা, কিন্তু প্রকৃতির কোলে যে বর্ষা এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। ঘরের জানলার ফাঁক থেকে বাইরের বৃষ্টি দেখা, তার একটা সৌন্দর্য উপভোগ করার একটা অন্য রকম ব্যাপার, কিন্তু প্রকৃতির কোলে বসে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বর্ষার রূপ দেখা, এ যেন স্বর্গীয় এক অনুভূতি। তাই বছরের এই সময়টা, মানে এই যে গ্রীষ্মের পরেই যে সময়টা আসছে অর্থাৎ বর্ষাকাল, সেই বর্ষাকালে জলপ্রপাতগুলি অনেক বেশি প্রাণবন্ত হয়ে পড়ে। বৃষ্টি স্নাত উপত্যকা ও বনভূমির বিস্তীর্ণ এলাকা ভারী বর্ষণে কলকল করে ওঠে, আর অক্সিজেন, ভরপুর অক্সিজেন, শহরবাসীদের পক্ষে তো এটি ভীষণ রকম প্রয়োজনীয়। তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলুন আমরা আজ ঘুরে আসি কর্ণাটকের কুর্গ জলপ্রপাত থেকে।

কুর্গ, এটিকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। এটি ঘন অরণ্যে পরিপূর্ণ, তাই এখানে গেলে আপনারা বহু অচেনা উদ্ভিদ এবং প্রাণীর সন্ধান পাবেন। বর্ষায় কুর্গের জলপ্রপাতের মোহনীয় রূপ আর লেকের মন ভোলানো সৌন্দর্য, সর্বোপরি বৃহৎ কফির বাগান আপনাকে মুগ্ধ করবেই। প্রকৃতির এমন আবেদনে সাড়া না দিয়ে আপনি থাকতেই পারবেন না। বৈচিত্র্যময় ভূখণ্ড এবং সমৃদ্ধ সংস্কৃতির কারণে বর্ষাকালে কর্ণাটক ঘুরে দেখার জন্য সবচেয়ে মনোরম। বৃষ্টি এখানকার প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানগুলির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে, তাই এটিকে আমাদের সবচেয়ে আদর্শ গন্তব্য বলে

কুর্গ বা কোভাগু নামে পরিচিত। এখানে রয়েছে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর মনোরম জলপ্রপাত। এছাড়াও এখানে রয়েছে বিশাল এক কফির বাগান। বর্ষাকালে এক অনন্য আকর্ষণ যোগ করে এই সবুজ শ্যামল স্বর্গীয় বনভূমি। বৃষ্টি স্নাত ভূদৃশ্য এবং এই অঞ্চলের শীতল জলবায়ু এটিকে বর্ষায় ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য গড়ে তুলেছে। আর এরপরে আপনাদের বলবো, এই জলপ্রপাত দেখেই শুধু মন ভরালেতে হবে না, একটু আশেপাশের দিকগুলোও দেখে নিতে হবে। এর ঠিক কাছেই রয়েছে মাদিকেরির কাছে ঠিক রয়েছে অ্যাবি ফলস। বর্ষাকালে অবশ্যই এর রূপ অসাধারণ। ঘন সবুজে ঘেরা এই বহমান জলধারা এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। বর্ষাকালে জলের প্রবাহ এমনিতেই বেড়ে যায়, তাই জলপ্রপাতটিও আরও বেশি চিত্তাকর্ষক হয়ে ওঠে। আপনি যখন জলপ্রপাতের দিকে এগিয়ে যাবেন তখন জলধারার গর্জন আরও জোরালো হয়ে উঠবে, যা এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। জলপ্রপাত থেকে ওঠা কুয়াশা এই জাদুকরী অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে। ঘন সবুজ পথ ধরে অ্যাবি ফলসে পৌঁছানোর যাত্রাটি আপনার চিরকাল স্মরণে থাকবে। এক অত্যন্ত আনন্দদায়ক রোমাঞ্চকর অনুভূতি, যা কিন্তু বর্ষাকালে গেলেই আপনি পাবেন। অন্য সময় কিন্তু এই রোমাঞ্চকর অনুভূতি থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর রয়েছে আরেকটি জায়গা, সেটিকে বলা হয় রাজার আসন। এই কুর্গের একটি সুপরিচিত দর্শনীয় স্থান এটি। সবুজ উপত্যকা, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং মনোরম বাগান এটিকে বর্ষার বৃষ্টি উপভোগ করার জন্য একটি উপযুক্ত জায়গা করে তুলেছে। একদম এই এই একটা ছোট্ট আসন, সেখানে আপনি বসে উপভোগ করতে পারবেন প্রকৃতির কোলে বসে প্রকৃতিকে। একসময় এই স্থানটি কোভাগুর রাজাদের খুব প্রিয় ছিল। তারা এখানে এসে এই রাজার আসনে বসে চারপাশের এলাকায় ঘন কুয়াশা আবৃত হয়ে এক স্বপ্নময় পরিবেশ যে তৈরি করত, তা তারা বসে বসে উপভোগ করতেন। বাগানগুলি সবুজ ও প্রাণবন্ত, যেখানে প্রস্ফুটিত ফুলগুলি সবুজ পটভূমিতে রঙের ছটা যোগ করে। চারদিকে কি অপরূপ শোভা! একদিকে সবুজের সমারোহ আর তারই মাঝে মাঝে রঙিন ফুলের বাহার। এই অত্যন্ত সুন্দর জায়গা থেকে বৃষ্টি স্নাত উপত্যকা দেখা এক প্রশান্তিদায়ক অভিজ্ঞতা, যা এটিকে বর্ষাকালে কুর্গের একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত করেছে। আচ্ছা, এবার তো হলো অনেক অনেক রূপ বর্ণনা, এবার কিভাবে যাবেন সেটি তো বলতে হবে, নাহলে যাবেন কিভাবে? হ্যাঁ, যেতে হলে আপনাকে আপনি অনেকভাবেই যেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় বেঙ্গালুরু বা মহীশূর থেকে বাস, ট্যাক্সি বা নিজস্ব গাড়িতে সহজেই আপনারা মাদিকেরি অর্থাৎ কুর্গের প্রধান শহরে আপনি পৌঁছাতে পারবেন। এর নিকটতম বিমানবন্দর হল ম্যাঙ্গালোর আর রেলওয়ে স্টেশন মহীশূর। সড়কপথে এই যাত্রা কিন্তু অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গাড়ি করে যেতে যেতে চারদিকে সুন্দর এই মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। ট্রেনে আপনি যেতে পারেন, কুর্গের নিজস্ব কোনো রেলওয়ে স্টেশন নেই, তাই নিকটতম রেলওয়ে স্টেশন মহীশূর। আপনি ট্রেনে মহীশূরে নেমে বাস কিংবা ক্যাব নিয়ে কুর্গে যেতে পারেন। এছাড়া বেঙ্গালুরু বিমানবন্দর থেকেও যাওয়া যায়, তবে সেখান থেকে দূরত্ব একটু বেশি। বিমানবন্দর থেকে ট্যাক্সি ভাড়া করে বা নিজস্ব

0: বড় গাড়ি থাকলে সেটি নিয়ে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার গঠনের তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আজ, নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের।
2: ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড পিছলে এক দশক মে ডবল হোকর $16 বিলিয়ন তক পৌঁছ চুকা হ্যায়। 2030 তক ইসে $25 বিলিয়ন তক পৌঁছানে কে লিয়ে হামনে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
1: বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশ ভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতে তৈরি। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতেও ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওইদিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য গতকাল বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আজ। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন যে আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথগ্রহণ অনুষ্ঠান।

শুরু হওয়ার কথা। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি থেকে 2 জন এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভার কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে ও পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত। সাংবাদিকদের তিনি জানান, অপরাধে ব্যবহৃত 4-চাকার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেটটি শিলিগুড়ির হলেও তা ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে বলে তিনি জানান। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তোয়াইন, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। আজকের প্রসঙ্গের বিষয়, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কী চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অলিন চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের ভাবনা, আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারা মারিবোতে সে দেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে 9ম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্মিলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো, ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর 2 দিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 35টি দেশ থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। জুলাই মাসের 27 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের ক্রীড়া দুনিয়ায় দিল্লির গুরুত্ব বাড়বে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে।
আইপিএল ক্রিকেটে আজ লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী এখানে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল

0: রেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হবে, খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখানে শেষ হলো, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, তাই তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, কারণ আপনারা সবাই এখন বসে গেছেন সকালের আড্ডায়। আর আড্ডা মানেই তো সেখানে আমরা শুনতে পাই প্রচুর ভালো ভালো গান, মন ভালো করা গান, আর সেই সঙ্গে কিছু খবরাখবর, চারদিকে কি হচ্ছে না হচ্ছে বা আজকের দিনের কি কি বিষয় ঘটেছে সে সম্পর্কে কিছু তথ্য, এবং এছাড়া রয়েছে দৃষ্টিকোণ জানা অজানা, সঙ্গে অবশ্যই কিছু সচেতনতামূলক বার্তা। তাহলে সকালটা সুন্দর করে তুলি একটি সুন্দর গান দিয়ে। কণ্ঠে সাগর সেন।

যারা এখনও উঠি উঠি করছেন, উঠতে পারেননি, তাদের জন্য বলি বিফলে প্রভাত বয়ে যেতে দেবেন না, ঝটপট উঠে পড়ুন এবং সকালের কাজে মন দিন। আর জানিয়ে দিই আজকের দিনের গুরুত্ব। 1961 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব অ্যাথলেটিক্স দিবস আজ, আজ বাংলাদেশের জাতীয় প্রকৌশলী দিবস। আর আজকের দিনেই জন্মগ্রহণ করেন কবি অমিয় বাগচি, 1915 সালের আজকের দিনে। নাট্যকার অগ্রণী বাঙালি শিশির কুমার দাস জন্মগ্রহণ করেন 1936 সালের আজকের দিনে। আজ এত সুন্দর দিন, সুন্দর দিনটিকে আমরা আজ উদযাপন করব। তাই শুরুতেই বলি, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির বয়ে। 1861 সালের আজকের দিনে আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বের কবি, সারা বিশ্বের রহস্য, এক অপার ভালোবাসার প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বিশ্ব তাঁর জন্মের বাংলা তারিখটিকেই অর্থাৎ 25শে বৈশাখ দিনটিকেই রবীন্দ্র জয়ন্তী হিসেবে উদযাপন করি, কিন্তু ইংরেজি তারিখ ধরলে 1961 সালের আজকের দিনে অর্থাৎ 7ই মে তাঁর শুভ জন্মদিন। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেওয়া এই বহুমুখী প্রতিভা সারা বিশ্বকে তাঁর অমর অজর সৃষ্টিতে আবিষ্ট করে রেখেছেন। তিনি যুগ যুগান্তর ধরে আপামর বিশ্ববাসীর কাছে পরম আদরের, চির বিস্ময়ের, চির আশ্রয় হয়ে রয়ে গেছেন। তাই তো তিনি নিজেই লিখে গেছেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি, তাঁরই গানে তাকে জানাই শ্রদ্ধা। কণ্ঠে পঙ্কজ কুমার মল্লিক।

0: জানিয়ে দিই কিছু সচেতনতামূলক কথা।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
2: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
0: আজ 7ই মে। 1910 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষ। তিনি ছিলেন শান্তিনিকেতনের আশ্রমিক। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই তাঁর গানের শিক্ষা শুরু এবং পরবর্তীতে রবি ঠাকুরের উৎসাহেই তিনি তাঁর লেখা গীতিনাট্য, নৃত্যনাট্য ও নানান নাটকে গান, নাচ এবং অভিনয় করতে শুরু করেন। রবি ঠাকুরের বেশ কিছু গানে তিনি সুরও দিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণকলি আমি তারেই বলি, গানটি তাঁরই সুরে। সঙ্গীত গুরু হিসেবে তিনি যথেষ্টই খ্যাতি অর্জন করেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখ্য সুচিত্রা মিত্র, প্রমিতা মল্লিক প্রমুখ। রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষকে ভারত সরকার জাতীয় পণ্ডিতের মর্যাদা দিয়েছেন। 1977

১৯৭৭ সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পান। ১৯৮০ সালে সংস্কৃতি জগতের অসামান্য অবদানের জন্য সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার স্মৃতি আনন্দ পুরস্কার পান। ১৯৪৮ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। ওই একই বছর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। ১৯৯১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি লাভ করেন। আজ তাঁর জন্মদিনে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় গানে গানে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাই। রইল সেই গানটি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কিন্তু পরবর্তীতে যে গানের সুর দিয়েছিলেন রবি ঠাকুর নিজে, সেই গানটি রইল এখন আপনাদের জন্য।

0: শুনলেন পরপর দুটি গান, দুটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এখন সময় দৃষ্টিকোণের। আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় এখন শুনবেন দৃষ্টিকোণ, মূকাভিনেতা যোগেশ দত্তের কিছু কথা, শিল্পীর সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী সংবাদ কলকাতার সংগ্রহশালা থেকে গৃহীত। আজকের দৃষ্টিকোণ শুরু হচ্ছে।
1: দেশভাগের সময় ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থীর

0: সঙ্গে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলেন যোগেশ দত্তের পরিবার। কিন্তু এখানে এসেও দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। অল্প সময় তিনি বাবা মাকে হারান, শুরু হয় দুঃখ দুর্দশার জীবন। তবে কখনো হাল ছাড়েননি তিনি, নিজেই মূকাভিনয় শিখলেন, নিজেকে প্রতিষ্ঠিত করলেন ক্রমশ। অশীতিপর এই শিল্পীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এল যোগেশ দত্তের জীবনযুদ্ধের কথা।
1: বাবা মারা যাওয়ার 10 দিন পরে মা হাই ব্লাড প্রেশারে মারা যায়। তখন তো ব্লাড প্রেশারের ওষুধ ছিল না এবং মায়ের 3 দিন কোনো জ্ঞান ছিল না। চতুর্থ দিনে মা চলে গেল আমাদের ছেড়ে। কোথায় যাব আমরা তখন? সালকিয়ে থাকতেন আমার মামা, বিরাট বড় লোক, তখনকার ধীরেন মার্কা কলাই তাদের। সে মামা বাড়ি এসে দেখে অন্যরকম ব্যাপার, সেই গাড়ি চলছে, কেউ হাঁটছে না। তারপরে দ্বিতীয় কথা, সে ম্যানেজার আছে, সে বাজার করে দেয়, লোক আছে, সে অন্য কাজ করে দেয়। শুধু তাই না, মামা বাড়ির ফুড ফরমাস খাটতে খাটতে সময় চলে যেত। তারপরে ওইখানে একটা স্কুলে ভর্তি হলাম, সার্কিয়া হিন্দি হাই স্কুল, এবং পাড়ায় একটা মণিমালা ছিল, সেই মণিমালা যেতাম। একদিন আমি খেতে বসেছি, আমার ভাতের সাথে একটু ছাই। আমি ঠাকুরকে বললাম, ওখানে তো ঠাকুর রান্না করতো, ঠাকুরের ছাই দিয়েছো কেন? বলে তোমার মামি ভাই বলছে দিয়ে দিতে, ছাই দিয়ে দিতে, তুমি দেখি ভাত খাওয়ার উপযুক্ত না। তা আমি সেই রাত্রেই 3টে টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম। হাঁটতে হাঁটতে এসে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে দেখি প্ল্যাটফর্মে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ির মধ্যে উঠে শুয়ে পড়লাম। ভোরবেলা উঠে দেখি গাড়িটা ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি গাড়ি? একজন বলছে গাড়িটা যাবে ভাগলপুর। বসে আছি কিছুক্ষণ পরে আবার একজন বলল, তুমি কোথা থেকে এসছো? আমি মিথ্যে কথা বললাম যে আমি বাংলাদেশ থেকে এসছি, আমার বাবা মায়ের কাছে ফেলাইছে। ভদ্রলোক মায়া হলো, আমাকে একটা টাকা দিলেন, বলে এইটা তোর কাছে রাখ। তার কিছুক্ষণ পরে একজন কন্ডাক্টর এসে আমার কাঁধ ধরে নামিয়ে দিল, তোর টিকিট? আমার টিকিট নেই। বলে তাহলে নাম, যে জায়গাটার নাম বলো সেই জায়গাটার নাম হচ্ছে রামপুরহাট। রামপুরহাটে নেবে বাঁদিকে স্টেশনের, বাঁদিকে শহর। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলাম, গিয়ে দেখি একটা রাস্তা 3টে দিকে চলে গেছে, বাঁদিকে একটা, ডান দিকে একটা, সোজা একটা। আর মোড়ে একটা চায়ের দোকান, চায়ের দোকানের মালিকের নাম হচ্ছে গুলটন। বলে কি হয়েছে তোর? আমি পালাই আছি। ওনার আমার উপর দয়া হলো, বললো কাপ প্লেট দিতে পারবি, চা দিতে পারবি? হ্যাঁ। উনি আমাকে একটা বড় সিঙ্গাড়া দিলেন, সেই সিঙ্গাড়া আর এক কাপ চা খেয়ে রামপুরহাটে কাজে লাগলাম, চায়ের দোকানে। ছাত্র জীবনে আমি ব্যঙ্গ কৌতুক করতাম, তখন এত নোংরা হাস্য কৌতুক হতো যে মা মেয়ে ছেলে একসাথে বসে দেখতে পারত না। তখন তারই প্রতিবাদে আমি করেছিলাম এক্সপ্লয়টেশন অব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতন করতে এসেছিলেন, কি শান্তিনিকেতন হয়েছে। তারপরে আরেকটা করেছিলাম, আমার ডায়ের একটি পাতা, সেই ভেজাল তেল খেয়ে সে বেহালায় চোখ অন্ধ হয়ে গেল। সেই ছেলেটি প্রশ্ন রাখে যে আমি দেশের কাছে তোমাদের কাছে কি অন্যায় করেছি যে তেল খেয়ে আমার এই অবস্থা হলো। ছোটবেলা মণিমালা করতাম, সেই থেকে আবার কিরো একটা ছিল। একদিন এমনি সব জায়গায় কপি করতে যেতাম, সারা রাত বসে থাকতাম, কোনো আর্টিস্ট না এলে আমার সুযোগ দেবে। সে অনুষ্ঠানের শেষে যখন আমার সুযোগ হলো না, আমাকে একটু আলুর দম আর লুচি দিল, তাই খেয়ে বাড়িতে চলে আসতাম। এই করতে করতে একদিন ভানুদা বল, এমনি প্রাইভেট বাড়িতে পড়তাম একা একা, অর্থাৎ লেকে দেখি এই যে লেকের কাপল যায়, তাদের অঙ্গভঙ্গি দেখে বসে যায়, কে উডবি কাপল, কে লিগাল কাপল, কে ইলিগাল কাপল, কোনটা ফ্রাস্ট্রেটেড কাপল। তখন আমি ভাবলাম, কথা না বলে শুধু অঙ্গভঙ্গির দ্বারা যদি আমি কিছু করি তাহলে কি হবে। তখন আমার বয়স হচ্ছে 15। তখন তো আমার কোনো বন্ধু বান্ধব চেনাশোনা কলকাতার লোক নেই। সুরবাণী বলে একটা স্কুল আছে, তখন খুব বিখ্যাত ছিল, সেই স্কুলে সব আর্টিস্ট আসছে, হেমন্ত দা, মান্না দি, তারপর মানবেন্দ্র মুখার্জি, শ্যামল শ্যামল, সবাই ক্লাস নিত। ওইখানেই আমার সাথে সবাই আলাপ হয়। তারপরে হঠাৎ আমি তাকে একদিন বললাম, তার যে ভদ্রমহিলা যিনি, আমি বললাম, খেয়ালি তোর ড্রেসিং টেবিলটা আমার একটু ব্যবহার করতে দিবি? বলে তুই আবার ড্রেসিং টেবিলে কি করবি।

0: তখন আমি ওই দরজা বন্ধ করে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম। একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কিভাবে সাজে, এই কয়েকদিন প্র্যাকটিস করে ওকে বললাম আমি একটা নির্বাক কৌতুক করেছি, দেখতো একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে। সে দেখে বললো মেয়েরা তোকে মারবে, ভালোই করছিস তা আরো ভালো করে প্র্যাকটিস কর। একদিন একটা ফাংশনে গেলাম, গিয়ে বললাম আপনাদের ব্যঙ্গ কৌতুক দেখাবার আগে একটা নির্বাক কৌতুক আমি করেছি কথা না বলে, এটা দেখুন কি ভালো লাগে। তখন বালসারা সবে কলকাতা এসেছি, খুব নাম। আমি বললাম বালসারা, বালসারাও নতুন, আপনি আমার সাথে একটু বাজিয়ে দেবেন, আমি একটা নির্বাক কৌতুক করবো কথা না বলে লোক হাসাবার চেষ্টা করবো। বললো ঠিক আছে বেটা কর। তো আমি এমনি জামা কাপড় পরে একটা টুলে বসে দেখালাম, দেখুন একটা মেয়ে ড্রেসিং টেবিলের সামনে কি করে। সে দেখি লোকে খুব নিল, সেই জন্ম নিল নির্বাক কৌতুক।
1: আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় শুনলেন দৃষ্টিকোণ। এখন আবার একটু গানে ফিরি, তারপর ফিরব কথায়। এবারের গানটি বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
2: আজ আরেকবার জানিয়ে দিই,

0: আজকের রাতের হারানো দিনের গানের বিষয়ে। ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকের আনি। কলকাতা বেতারের সূচনার হাতে লিখে আশীর্বাণী পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রথম রেডিও যন্ত্রের সঙ্গে তাঁর সম্পর্ক অম্লমধুর হলেও পরবর্তীকালে জ্যোতির্ময় রবির আলোয় উদ্ভাসিত হয়েছে আকাশবাণী। বেতারে তাঁর জন্মদিন উপলক্ষে আবৃত্তি শোনার জন্য রেডিও কিনেছিলেন বহু বাঙালি। কবির সঙ্গে কলকাতা বেতারের ধুরি আকাশবাণীর নানা গল্প ভাগ করে নেবেন আজ রাতের হারানো দিনের গানে। মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় রাত ১১টায় এবং বাংলাদেশ সময় রাত ১১টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রনাথ ও আকাশবাণী। স্মৃতিচারণায় তৃষিতা মুখোপাধ্যায়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আজ আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫% এবং সর্বনিম্ন ৬১%। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। বন্ধুরা, আমরা রয়েছি সকালের আড্ডায়, আর আড্ডা মানেই তো গান এবং গল্প, কিছু খবরাখবরের সমাহার। আজকে ৭ই মে। প্রতি বছর আজকের দিনে অর্থাৎ এই ৭ই মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। এই দিনের মূল উদ্দেশ্য হল তরুণ প্রজন্মের খেলাধুলার প্রেমীদের মধ্যে ফিটনেস এবং সুস্থ জীবনধারার প্রতি আগ্রহ তৈরি করা। ১৯৯৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশন IAAF, বর্তমানে যেটির নাম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স, এই দিনটির সূচনা করে, যা মূলত স্কুল এবং কলেজ পর্যায়ে অ্যাথলেটিক্সকে জনপ্রিয় করতে কাজ করে। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকের শতবর্ষ উপলক্ষে IAAF প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করে। ২০২৬ সাল অ্যাথলেটিক্স জগতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, কারণ এই বছর বেশ কিছু নতুন নতুন এবং ঐতিহাসিক ইভেন্ট শুরু হচ্ছে। শুরু হয়ে গেছে ইতিমধ্যে, কিছু বাকি রয়েছে। যেমন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ বুদাপেস্টের ন্যাশনাল সেন্টারে, যেটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ, যেটি হয়ে গেল ২২শে মার্চ পোল্যান্ডের কুজাওয়াই পোমোজ অঞ্চলে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ তালহাসিতে, যেটি অনুষ্ঠিত হবে এই বছরের অন্যতম বড় অ্যাথলেটিক্স ইভেন্ট। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে অনুষ্ঠান হবে বাতসোয়ানার গাবোরনে। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স ম্যারাথন চ্যাম্পিয়নশিপ, যা সারা বিশ্বের প্রবীণদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটিও এবছর অনুষ্ঠিত হচ্ছে। আর রয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপ, ডেনমার্কের কোপেনহেগেনে এটি অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকছে আরও অনেক অনেক চমকপ্রদ ইভেন্ট। তাই এই বছরটি আর এই বছরের ৭ই মে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটু গান শুনে নিই, তারপরে আবার বরং আমরা খবরে যাব। কণ্ঠে নিপবিথী।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আর এখন সময় জানা অজানার।

0: जाना अजाना।
1: আজকের জানা অজানায় আলেকজান্ডার পোপভ ও রেডিও ডে। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। 1895 সালে 7ই মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে

বসেছে রাশিয়ান ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সম্মেলন। হাজির হয়েছেন সে যুগের নামজাদা অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা। এসেছেন আলেকজান্ডার স্তেপানোভিচ পোপভ নামে এক তরুণ গবেষক। তার টেবিলে রাখা একটি কাঠের ফ্রেমে বসানো অদ্ভুত সব যন্ত্রপাতি। যন্ত্রের মূল উপাদান একটি কোহরার, যা দেখতে ছোট্ট নলের মতো। এর ভেতরে ধাতব গুঁড়ো দিয়ে ভর্তি, পাশে একটি ঘণ্টা বাঁধা, যন্ত্রে একটা অ্যান্টেনা লাগানো তারের মতো দেখতে। পোপভ আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত দর্শকদের বললেন, আজ আমি আপনাদের এমন এক যন্ত্র দেখাবো যা চোখে দেখা যায় না এমন এক শক্তিকে শনাক্ত করতে পারে। বাজ পড়লে যেমন আকাশে তরঙ্গ ছড়িয়ে পড়ে, তেমন তরঙ্গই যন্ত্র ধরতে পারে। তার এক সহকারী দূরে রাখা একটি স্পার্ক জেনারেটর চালু করলেন, যা মুহূর্তে বিদ্যুতে ঝলক তৈরি করল। হালকা বিদ্যুৎ চমকের শব্দে ঘর ভরে গেল। হঠাৎ টিং টিং করে বেজে উঠল যন্ত্রের সঙ্গে বাঁধা সেই ঘণ্টা। সবাই চমকে তাকালেন, কেউ বিশ্বাস করতে পারছেন না, যেখানে কোনো তার নেই, সংযোগ নেই, অথচ ঘণ্টা বেজে উঠল, কিভাবে সম্ভব? পোপভ আত্মপ্রত্যয়ের সঙ্গে এর কার্যকারণ ব্যাখ্যা করলেন। যখন স্পার্ক তৈরি হয়, তখন বায়ুতে এক ধরনের অদৃশ্য তরঙ্গ ছড়িয়ে পড়ে। আমার যন্ত্র সেই তরঙ্গ শনাক্ত করতে পেরেছে। কোহরারের ধাতব গুঁড়ো তরঙ্গের সংস্পর্শে সংবেদনশীল হয়, ফলে যন্ত্রে একটি বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ হয় এবং ঘণ্টা বেজে ওঠে। প্রদর্শন কক্ষে শোরগোল পড়ে গেল। উপস্থিত বিজ্ঞানীরা সবাই এসে যন্ত্রটি দেখতে লাগলেন। প্রশ্নের পর প্রশ্ন, বিস্ময় আর কৌতূহলে মুখর সেই প্রদর্শন কক্ষ। এই দিন তিনি অন দ্য রিলেশন অফ মেটালিক পাউডার্স টু ইলেকট্রিক অসিলেশনস এই শিরোনামে এক পেপার প্রকাশ করেন। এটি ছিল বিশ্ব ইতিহাসে প্রথমবার রেডিও তরঙ্গ ধরা পড়ার প্রকাশ্য প্রদর্শনী। পোপভ তখনও জানতেন না তার এই যন্ত্র একদিন বদলে দেবে গোটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা। আজ যে মোবাইল ফোনে আমরা কথা বলি, তার শুরুটা ছিল এই ঘণ্টার টিং টিং শব্দ দিয়ে। তাছাড়া আজকের দিনে রেডিও থেকে শুরু করে টেলিভিশন বা ইন্টারনেট, তারহীন এইসব প্রযুক্তির নেপথ্যে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের অন্যতম পথিকৃৎ হলেন বিজ্ঞানী আলেকজান্ডার পোপভ। তাকেই রাশিয়া ও পূর্ব ইউরোপে রেডিওর জনক হিসাবে গণ্য করা হয়। 1895 সালের 7ই মে সেই বৈজ্ঞানিক সম্মেলনে পোপভের তৈরি নতুন যে যন্ত্রটি প্রদর্শিত হয়, সেটি ছিল এক রেডিও ওয়েভ রিসিভার, যা বৈদ্যুতিক তরঙ্গ শনাক্ত করতে পারত। এটি মূলত বজ্রপাত শনাক্তকরণে ব্যবহৃত হতো। এই যন্ত্রের মূল ভিত্তি ছিল হাইনরিক হার্টজ আবিষ্কৃত হার্জিয়ান ওয়েভস, যা এক ধরনের রেডিও ওয়েভ সংকেত। পোপভ সেই তত্ত্বকে ব্যবহার করে সংকেত গ্রহণযোগ্য যন্ত্র তৈরি করেন, যা ছিল রেডিও যোগাযোগের প্রথম ধাপ। রাশিয়া ও পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশে পোপভের এই আবিষ্কারকে স্মরণ করে প্রতি বছর 7ই মে পালিত হয় রেডিও ডে বা কমিউনিকেশন ওয়ার্কার্স ডে। এই দিনে টেলিযোগাযোগ এবং সম্প্রচার প্রযুক্তিতে অবদান রাখা বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মান জানানো হয়। 1896 সালে পোপভ তার যন্ত্রে একটি টেলিগ্রাফিক সিস্টেম সংযুক্ত করেন এবং রেডিও তরঙ্গের মাধ্যমে টেলিগ্রাফ সংকেত পাঠাতে সক্ষম হন। একই বছর তিনি প্রথমবার সফলভাবে বেতার সংকেত পাঠান এবং সেই সংকেতে লেখা ছিল হাইনরিক হার্টজ। এরপরে রুশ নৌবাহিনী তার এই যন্ত্রটি দ্রুত নিজেদের সিস্টেমের মধ্যে গ্রহণ করে। 1900 সালের মধ্যে তা জাহাজ থেকে স্থলভাগে সংকেত পাঠানোর কাজে ব্যবহৃত হতে শুরু করে। ইতালির গুগলিয়েলমো মার্কানি 1895 সালেই রেডিও সংকেত পাঠানোর দাবি করেন। 1896 সালে ব্রিটেনে পেটেন্টও নেন। আন্তর্জাতিক মহলে তাঁকেই রেডিও বার্তা প্রেরণের যে কৌশল, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে তাঁকেই রেডিওর আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এদিকে 1895 সালে পোপভ সফলভাবে রেডিও সংকেত আবিষ্কার করেছিলেন, কিন্তু তার জন্য কোনো পেটেন্ট নেননি। তাই এখনও রাশিয়াসহ অনেক দেশে পোপভের অবদানকে প্রাথমিক ও মৌলিক বলে সম্মান জানানো হয়। আলেকজান্ডার পোপভের জন্ম 16 মার্চ 1859 সালে রাশিয়ার উরাল অঞ্চলে তুরিন্স গ্রামে। তিনি রাশিয়ান নেভিস টর্পেডো স্কুলে পদার্থবিদ্যা শিক্ষক ছিলেন এবং সেই সঙ্গে ল্যাবরেটরি হেড ছিলেন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেডিও তরঙ্গ নিয়ে তার গভীর আগ্রহ ছিল। 13 জানুয়ারি 1906 সালে মাত্র 47 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। আলেকজান্ডার পোপভ ও রেডিও ডে,
শুনলেন জানাও জানায়। এটি লিখেছে

0: আছেন পঞ্চানন মণ্ডল।
1: আপনারা রয়েছেন সকালের আড্ডায়। জানা অজানার পর এখন আরও একটি খবর আপনাদের জানিয়ে দিই। আজ কবি অমিয় কুমার বাগচির শুভ জন্মদিন। আজীবন রবীন্দ্র অনুরাগী বাঙালি কবি ও গীতিকার। 1943 সালে তাঁর রচিত কথা দিয়ে কথা কইও না কো শুধু শোনো গানটি হেমন্ত মুখোপাধ্যায় নিজেই সুর করে গিয়েছিলেন এবং বলাই বাহুল্য এই গান থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম জনপ্রিয়তা লাভ। পরবর্তীতে তাঁর গানে সুধীরলাল চক্রবর্তী হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজে, তরুণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, শচীন গুপ্ত, পেলা মুখোপাধ্যায় প্রমুখ গুণী শিল্পীরা। বন্ধুবর হেমন্ত মুখোপাধ্যায়ের সহযোগে তাঁর বিখ্যাত গানের বই কলহংস প্রকাশিত হয়। ছায়াছবির জন্যও তিনি গান লিখেছেন বহু। শুধু গীত রচনা নয়, তিনি আকাশবাণী কলকাতার জন্য একাধিক নাটকও রচনা করেছেন, যার মধ্যে উল্লেখ্য পতিতা, যৌন জীবন, বাসনা বাসর, মনমুকুর ইত্যাদি। আমরা আজকের সকালের আড্ডার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, তাই শেষ করার আগে তাঁর লেখা অর্থাৎ অমিয় কুমার বাগচির লেখা একটি গান, যেটি সুর দিয়ে নিজেই গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, সেই গানটি দিয়ে শেষ করব আজকের সকালের আড্ডা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: এখানে শেষ হলো আজকের সকালের আড্ডা। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প।

0: এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলি যারা তাদের জীবনে একটা অন্ধকার দিক দেখেছেন, কিন্তু সেই অন্ধকার থেকে তাদের নিজেদের চেষ্টায় এবং মনের জোরে আলোর পথে ফিরে এসেছেন। আজও আমরা তেমনই একজনের সঙ্গে কথা বলবো। নেশা বা ড্রাগের নেশা, এই শব্দবন্ধ শুনলেই আমাদের মনে একটা আশঙ্কা, একটা ভয়, একটা বিরূপ মনোভাব অনেক সময় তৈরি হয়। রচনা বইতে পড়েছি ড্রাগের নেশা সর্বনাশা, অনেক সময় অনেক মানুষের জীবন বা অনেক পরিবার নষ্ট হয়ে যায় এই নেশার কবলে পড়ে, অনেকে ফিরতে পারেন না সেই একটা চোরাবালির মতো পথ থেকে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সেই নেশার টানে পড়েও তারা নিজেদের আলোর পথে ফিরিয়ে আনতে পেরেছেন। তেমনই একজনের সঙ্গে আজ আমরা কথা বলবো, প্রীতম। প্রীতম কুণ্ডু আজ আমাদের সঙ্গে আছেন ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। প্রীতমকে স্বাগত জানাই। প্রীতম, কোথায় থাকা হয়?
1: শ্যামনগর।
0: জন্ম থেকে ওখানে?
1: বড় হয়েছে, পড়াশোনা সবকিছু ওখান থেকে।
0: প্রীতমের বাড়িতে কে কে আছেন?
1: বাড়িতে আমি, মা আর বাবা।
0: বাবা কি এখন?
1: উনি এক জায়গায় মানে কাজ করতেন, বিগত এক দেড় মাস হয়েছে, উনি এখন আপাতত কিছু করছেন না, বয়স হয়ে গেছে।
0: আর মাও গৃহবধূ। আমরা জানি যে এই যে নেশার জগতে পা দেওয়ার একটা শুরু থাকে এবং সেটা হয়তো তুলনায় কিছুটা কম ক্ষতিকর বা সেরকম কোনো একটা জিনিস দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে অন্যদিকে যাওয়া হয়। তোমার এই যে কোনো একটা নেশার জিনিস দিয়ে শুরু, সেটা কোন বয়স থেকে মোটামুটি?
1: আমি যখন ক্লাস 8-9 পড়ি তখন থেকে মানে আমার আর কি শুরু হয় আর কি। প্রথমবারের জন্য আমি ট্রাই করি, আমি তখন সিগারেট ট্রাই করেছিলাম, কৌতূহলের জায়গা থেকে প্রথমবারের জন্য ট্রাই করা। তারপর কয়েকদিন করলাম, ওটা কয়েকদিন করার পর তখন ওটা ভালো লাগছে না, তখন ইচ্ছা হলো যে
0: নতুন কিছু একটা,
1: অন্য কিছু ট্রাই করবো। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আমি কন্টিনিউ করে গেছি।
0: একটা তো বোধ হয় সঙ্গী বা সেরকমও দরকার হয়, সেটা কি বন্ধু বান্ধবদের যে পরিসরটা ছিল সেখানেও এটা একটা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই সময়টাতে মানে একসাথে চারটে বন্ধু মিলে আড্ডা মনে মনেই হচ্ছে, মানে সবাই মানে একটা কিছু করব।
0: সেটা বাড়িতে কি প্রথম দিকে টের পেয়েছিল?
1: না, প্রথম দিকে মানে যেহেতু সেরকম পরিমাণে করতাম না, মানে চেষ্টা করতাম আমি যেটা করছি সেটা মানে আর পাঁচ লোক না জানুক বা সেটা আমি যেখানে করছি তার বাইরেতে না, ওই জিনিসটা মেনটেন করতাম একদম শুরুর দিকটাতে। সেই সময় মানে কেউ জানতে পারে, বাড়ির লোক বা কেউ।
0: আচ্ছা, এবারে ধরো তোমার এই একটা নেশাদ্রব্য থেকে অন্যটায় যাওয়া এবং শেষ পর্যন্ত আমরা যাকে সিনথেটিক ড্রাগ বলি বা যেগুলো সবচেয়ে ক্ষতিকর বা সেইটা যখন শুরু হলো, তখন প্রথম দিকটা কেমন ছিল? সেটাও তোমার আশেপাশে স্কুলে বা বাড়ির লোকজন তাদের সঙ্গে যে তোমার কথাবার্তা বা ব্যবহার, তাতে কোনো পরিবর্তন এসেছিল?
1: হ্যাঁ অবশ্যই, মানে আমি জবের থেকে আস্তে আস্তে মানে ওই সিগারেট থেকে মদ, তারপর থেকে আর একটু উপরে, যখন আমি শেষ পর্যায়ে, আমি বলছি মানে শেষ 3-4 বছর যখন আমি মানে প্রথম এনেছাটা ধরি, যেটা কথা বলছেন, প্রথম দিনে বা প্রথম এক মাসে আমার সেরকম ভাবে কোনো সমস্যা হয়নি। কারণ প্রথম প্রথম এরকম ছিল, আমি এক সপ্তাহে একবার খেতাম, তারপর ওটা এক সপ্তাহে 2-3 বার, এইভাবে মানে আস্তে আস্তে বাড়ছিল। এবার মানে যত আস্তে আস্তে বাড়ছে তত আমার এই জিনিসগুলো তো খুব কস্টলি হয়, তাই না? আমি যখন খাওয়া শুরু করেছিলাম তখন যে দামটা ছিল, আজকের দিনে সেই দামটা 3x হয়ে গেছে, কিন্তু সেই সময়ও দামি এলাকার মধ্যে ওটাই পাওয়া যেত। তো যখন মানে আমার টাকা পয়সা ক্রাইসিস শুরু হলো, তখন আমাকে নানা রকম উল্টো পাল্টা কাজ, বাড়িতে মিথ্যে কথা বলা, সবসময় একটা আমার মতো করে থাকা।
0: প্রথম দিকটায় তোমার এমনি বাড়ির যে হাত খরচ বা সেগুলো থেকে?
1: হ্যাঁ, মানে ওখানে তো মানে প্রথম দিকে তো খরচটা খুবই কম ছিল, প্রথম দিকে তো মানে আমার তো কোয়ান্টিটিতে কম লাগছে,
0: ফলে খরচটা অতটা,
1: ফলে খরচটাও কম।
0: কিন্তু এটার যে একটা যোগাযোগও লাগে, মানে এই এই যে যারা ড্রাগ পেডলার বা যারা এগুলো বিক্রি করেন তাদের যোগাযোগ পাওয়াটা, সেটাও কি মানে ওই বন্ধুদের একটা যে?
1: হ্যাঁ, মানে আমি মানে প্রথমবারের জন্য মানে আমি জানতাম এটা, মানে ফোনে বা ভিডিওতে বা কোনো যেরকম ওয়েব সিরিজ হয় না, ওয়েব সিরিজে তো এখন এগুলো ওপেনলি দেখানো হয়, ওখানে আমি দেখেছিলাম সাবস্টেন্সটা, ওটা

0: বস্তু আছে পৃথিবীতে, মানে এটা আছে আমাদের মধ্যে, তো আমি জানতাম না এটা কিভাবে করে বা কোথা থেকে এটা পাওয়া যায়, এটা তো মানে সহজলভ্য নয়,
1: খোলা বাজারে তো পাওয়া যায়,
0: মানে খোলা বাজারে আপনি পাবেন না। তো আমি এক জায়গায় গিয়ে আমি করতাম নেশা, আমি সেখানে ভোরবেলা গিয়ে একদিন গেছি নেশা করতে, আমার ভালো লাগতো একা একা বসে আমি করবো নেশাটা, তো আমি গেছি সেখানে মানে কয়েকজন ওটা ইউজ করছে, তো আমি দেখে বুঝতে পারিনি তারা ওটা ইউজ করছে। এবার যেহেতু আমাদের এলাকাতে ছিল, তারা অন্য পাড়ার থেকে এসছে, মানে এটা জঙ্গল মতো ছিল, তারা সেখানে বসে নেশা করছিল, তো আমিও তাদের গিয়ে জিজ্ঞেস করি কি এটা, তো তখন তারা আমাকে বলে, এবারে আমার যে মানে ভেতরে একটা কৌতূহল যে এটা আমি শুনেছিলাম, আমি জানি এটা হয় কিছু একটা, তার এটা আমিও একবার দেখি না ব্যবহার করে, এটা মানে কেমন হয় জিনিসটা, কি নেশা হয়, আমিও তো নেশা করছি, এটা কি আলাদা সেটাতে। তারা আমাকে কিন্তু না করেছিল যে ভাই এটাগুলো করিস না, আমরা ছাড়তে পারছি না। বললাম না না এরকম কোনো ব্যাপার না, আমি এরকম মানে কত করলাম আবার আবার করে ছেড়ে দিলাম, মানে যেটা হয় আর কি, আমার চিন্তা ভাবনা, আমার থিংকিং প্রসেস আমাকে বলছে কোনো ব্যাপার না। তো আমি প্রথম দিন করলাম, করার পরে আমার বেশ ভালো লাগলো, মানে একটা সাবস্টেন্স থেকে অন্য সাবস্টেন্স, মানে যখন আমি যাচ্ছি তখন কিন্তু মানে আমাকে সেটা আরেকটুখানি বেশি আনন্দ দেবে, মানে একটা অন্যরকম, মানে আপনি মানে বলে ফিলিংসটা মানে এক্সপ্রেস করা যাবে না, তো আমার খুব ভালো লাগলো আর কি। তখন থেকে আমি মানে ওদের সাথে কন্ট্যাক্ট বানানো শুরু করলাম, বাড়াতে বাড়াতে আস্তে আস্তে ওদের সাথে খেতে খেতে আমিও মানে ওদের সাথে গিয়ে জায়গাটা খোঁজ নিলাম, পরিচিতটা হয়ে গেল, এইভাবেই মানে পরিচয় আর কি।
1: সেটা তখন মোটামুটি
0: স্কুল জীবন চলছে আর কি, আমি তখন এইচএস পাস করিনি।
1: আচ্ছা বেশ, তখন তুমি বুঝতে পারছিলে যে একটা কিছু পরিবর্তন হচ্ছে, অন্য নেশার থেকে এইটাতে
0: যে, কারণ অন্য নেশাতে আমি ওই নেশাগুলো করেও সমাজের আরো যে অ্যাক্টিভিটি আছে বা আমার ফ্যামিলির কিছু কাজকর্ম বা আমার ফ্যামিলি প্রতি যে মানে দায়িত্ববোধটা, তখন আমার সোচ্চার ছিল কোন একটা জায়গার থেকে, কিন্তু জবের থেকে আমার জীবনে এই নেশাটা আসলো, আমার সকালে ঘুম থেকে উঠে আমার একটাই ডেস্টিনি বা লক্ষ্য যে এই টাকাটা আজকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। সবকিছুই করে নিয়েছি প্রায়, যেসব খারাপ কাজ হয় আর কি, মানে বাড়ির থেকে টাকা চুরি, মার কোনো সোনার গয়না নিয়ে সেটাকে বন্ধক দিয়ে দেওয়া বা বেচে দেওয়া, সাইকেল বিক্রি করে দেওয়া, ঠিক আছে, মানে এইসব কাজকর্মগুলো আমি সবকটা করতে বাধ্য হয়েছি, মানে সেই সময়টা এরকমই হয়ে গেছিল না, মানে আমি করে ফেলতাম।
1: মানে এটাই বোধ হয় নেশার সবচেয়ে ভয়ঙ্কর দিক, যে ভালো মন্দের তফাত করার
0: বোধটা, মানে তখন আমার একটাই উদ্দেশ্য আমাকে খেতে হবে, ব্যাস ওইটাই। এবার ওটার জন্য পারিপার্শ্বিক আমাকে বাধ্য হয়ে কাজগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, কারণ প্রতিদিন 1,500 টাকা মানে মিনিমাম আমার লাগবেই, মানে মোটামুটি আমি যখন এক বছর আমি ইউজিং করে নিয়েছি, এক বছরের পর থেকে তখন মানে একটা এমন হয়ে গেছিল, অল্প খেলে মানে আমার হতো না কিছু, মানে আমার গায়ে এখনো মনে আছে আমার ব্যথা করতো, মানে মনে হচ্ছে মানে কি বল, গায়ের ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে, মানে গায়ের চামড়ার ওপর না, চামড়ার ভেতরে ভেতরে পিঁপড়ে কামড়াচ্ছে, মানে মনে হচ্ছে পায়ের উপর দিয়ে অনেক কিছু মানে বেরিয়ে যাচ্ছে এরকম, মানে এত শরীরে কষ্ট হতো, আমায় করতে হতো। আমি একটা সময় মানে করতাম হচ্ছে আনন্দের জন্য, যে একটু আনন্দ করবো আজকে, একটা অকেশন এনজয় করবো, আমি শেষ দিকে এনজয়টা করতে পারি,
1: বাধ্য হয়ে একটা বাধ্যবাধকতা চলে এসেছে, একটা
0: বাধ্যবাধকতা চলে এসেছে।
1: এবার যখন তুমি এই একটা এক্সট্রিম পর্যায়ে আছো, তখন বাড়ির লোকেরা মানে প্রতিক্রিয়া তাদের কেমন হয়েছিল?
0: প্রতিক্রিয়া বলতে মানে প্রথমবারের জন্য তো মানে আমার বাবা একটা মানে যেটা দিয়ে ইউজ করতো, মানে সেটাকে পান্নি বলা হয় আর কি, তো ওটা আমার ব্যাগ থেকে পায়, তো আমাকে জিজ্ঞেস করে মানে যে কি এটা ব্যাপার, কারণ আমাদের বাবা মারা তো এইসব জিনিস নিয়ে তাদের সেরকম ভাবে কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার সন্দেহ করেছিল এটা অন্য কিছু হবে হয়তো, কারণ সে কলকাতার চলাফেরা করে, কোনো জায়গায় দেখেছে, তার সন্দেহ হয়েছিল, বাট আমি বলেছিলাম না এটা সেরকম কিছু নয়, তুমি ছেড়ে দাও এখন এসব। তো তারপরে যেটা হয় আর কি, কোনো জিনিসই চাপা থাকে না, তো তারপরে একদিন মানে আমাকে ধরে নিল হাতে নাতে, আমি খাচ্ছিলাম রাত্রেবেলা ঘরে বসে, মানে দরজাটা লক করেছিলাম, ছিটকানিটা মানে এতটাই মানে বেয়ারাতে ছিলাম, মানে এতটাই আমার শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল, আমি কোথাও একটা গেছিলাম সেদিনকে, তো ফিরে আমি মানে জামা প্যান্ট খুলিনি, আমি ওইভাবেই মানে আমার ঘরে ছিটকানিটা মেরেছি, ছিটকানিটা মানে ফলস হয়ে গেছে, তো এরকম মা দরজাটা খুলেছে, আমি হাতে নাতে সেদিনকে আমি ধরা পড়ে গেছি। তো তারপরে মানে যেটা হয় আর কি, বাড়িতে আমার একটা কান্নাকাটি বা একটা, আমি বললাম কোনো ব্যাপার না আমি ছেড়ে দেবো, আমি 800 লোক আমি ছেড়ে দেবো, তো তারা ভেবেছিল তো ঠিক আছে ছেড়ে দেবে, হয়তো ভুলটা বুঝতে পারবে, কিন্তু সেরকম ভাবে আমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি আর কি।
1: সেই অবস্থায় তুমি এমনি স্কুলে পড়াশোনা করছো, তখন উচ্চ মাধ্যমিক দিলে আস্তে আস্তে, উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে কি পড়াশোনা করেছিলে?
0: আমি ডিপ্লোমা করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আমি মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, তারপর যখন কলেজে আসলাম, মানে কলেজেও একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার, বাট কলেজে এই নেশাটা সেরকম ভাবে হতো না, সেরকম ভাবে মানে প্রচলন ছিল না, এই জিনিসটা অতটা এক্সট্রিম পর্যায়ে মানে আমি আমার কলেজ লাইফে আমি দেখিনি, কলেজে এই জিনিসটাকে আমি সেরকম ভাবে মানে প্রকাশ করিনি। অবশ্যই আমি মানে ফার্স্ট ইয়ারের পরে মানে কলেজে খুব কম যেতাম, আমার এরকম মানে সেমিস্টারে আমার মানে অ্যাটেন্ডেন্স 10%,
1: আচ্ছা,

0: 12% 15%, আমি কলেজ যেতাম না, মানে আমি বাড়ির থেকে কলেজের নাম করে বেরোতাম, তো মানে কোন একটা জঙ্গলে বা মানে কোন একটা মানে ইসেতে গিয়ে সেখানে আমি বসে নেশা করছি, একটা ব্যাপার।
1: এইটা মোটামুটি কত বছর চলেছিল এই পর্যায়েটা?
0: আমার মোটামুটি ইউজিং হচ্ছে প্রায় 6 বছর
1: টানা,
0: একদম টানা 6 বছর। তার মাঝে হয়তো একদিন মাস আমার একবার মানে একটু মানে শরীর খারাপ হয়েছিল, সেই কারণে একদিন মাস বন্ধ ছিল।
1: এই সময়টায় তোমার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে কেউ বিষয়টা, সেটা বন্ধু হতে পারেন বা শিক্ষক স্থানীয় কেউ হতে পারেন, পাড়ার কেউ হতে পারেন বা বাড়িতে, কেউ বুঝিয়েছিল যে এটা কতটা ক্ষতিকর হতে পারে বা কতটা ভয়ঙ্কর হতে পারে?
0: হ্যাঁ, আমার নিজের বাবা মা বুঝিয়েছিল, আমার নিজের কিছু ফ্যামিলি মেম্বার আছে যারা আমার খুব কাছে, যারা ভালো চায় তারা বুঝিয়েছিল, এবং আমার কিছু বন্ধু বান্ধব সেই সময় ছিল যারা ভালো চাইতো, তারাও নেশা করতো অকেশনালি কোনো একদিন, বাট এই নেশাটা করতো না, তারা আমাকে কোনো লাভ হয়নি, কারণ সেই সময়টা মানে আমার মাথার চিন্তা ভাবনা এবং আমার দৃষ্টিভঙ্গি একটা এরকম জায়গায় চলে গেছিল, আমার তখন কে কি বলছে বা কে আমাকে দেখে আমি বুঝতে পারতাম যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার লোকরা আমাকে জাজ করছে, তারা সব বুঝতে পারছে, আমি মাথা মাথায় কেউ কিছু বুঝতে পারছে না, আমি মনে হতো না না আমাকে দেখে কি করে বুঝবো, আমার মুখ থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না বা আমি তো কোথাও মানে পড়ছি না, তো আমি তো সুন্দর রাস্তায় হেঁটে যাচ্ছি, কিন্তু আমার চোখে মুখের মধ্যে সে ছাপটা রয়েছে যে আমি কোনো একটা কোনো খারাপ নেশা করছি। তো আমাকে অনেকেই বুঝিয়েছিল বাট সেভাবে কোনো কাজ হয়নি, মানে আমি চেষ্টা করিনি বোঝার। সেই সময় মাথার পরিস্থিতি একটা এমন জায়গায় চলে গেছিল, তখন আমার মানে কেউ কিছু বললে আমার ভালো লাগতো না, আমাকে যে বলতো আমি তার থেকে সরে আসতাম, আমার মনে হচ্ছে বেশি বলছে, বুঝতে পারছে না আমার সমস্যাটা কোথায়।
1: এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে সেটা নেশার টাকা জোগাড় করার জন্য হোক বা নেশাগ্রস্ত অবস্থায় সেই বিচার বোধটা না থাকার জন্য হোক, অপরাধের মধ্যে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে। তুমি বললে কিছু ঘটনা যে টাকা জোগাড় করার জন্য বাড়ি থেকে করা বা, তো সেটা আরো বড় ভাবে কোনোভাবে তোমাকে আঘাত করতে পারে সেরকম কোনো?
0: একটাই, আমি কতক্ষণের জিনিসটা নেব বা টাকা বা সেটা কোনো জিনিস হয় সেটাকে নিয়ে বিক্রি করব, এবং যেই টাকাই পাই, আমি এরকম হয়েছে আমি সোনার জিনিস যেটা দাম হয়তো 30-40 হাজার টাকা, আমি সেটা খুবই কম দামে বিক্রি করে দিয়ে চলে এসেছি, তখন আমার কাছে মানে জাস্ট
1: সেদিনের টুকু হলেই মানে যাতে
0: কালকেরটা কি হবে সেটা নিয়ে ভাবতাম না কখনো, মানে আমার কাছে হয়তো অনেক টাকা কোনো একটা জায়গার থেকে পেয়েছি বা কোনো একটা জায়গার থেকে আমি কিছু করে টাকাটা আমার কাছে এসছে, আমি হয়তো একটা চিন্তা ভাবনা করে একটা কোয়ান্টিটি নিয়েছি, আমি এই কদিন খাবো, বাট ওটা আমার এক দুদিন বেশি থাকতো না, মানে যখন যতক্ষণ আমার কাছে রয়েছে আমি ঠিক আছে আমি কালকে আবার জোগাড় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আমি অনেক উল্টোপাল্টা কাজ, ভুলভাল কাজ বাড়িতে কি কোনো জায়গায়, বাড়ির বাইরেও মানে কোনো আত্মীয় বাড়িতে গেলে তারা টাকার জিনিসগুলোকে তারা সরিয়ে রাখতো আমার থেকে, বা আমার বাড়িতে কোনো আত্মীয় আসলো তাদের মানি ব্যাগটা বা কোনো জিনিস সেটাকে তারা সরিয়ে রাখতো, মানে কি বলবো মানে আমি অটোমেটিক্যালি না করে ফেলতাম, আমার না হয়ে যেত অটোমেটিক, আমার মানে চোখের সামনে টাকা দেখলে মনে হতো যে এই টাকাটাতে এতটা খাওয়া যাবে, মানে এতটা আমি আনন্দ করতে পারবো আর ভালো হবে, আমি করে ফেলতাম, আমি ইনস্ট্যান্ট করে ফেলতাম,
1: মানে ওইটা নিয়ন্ত্রণটা ছিল না,
0: মানে ভাবতাম না যে এটা আমি আমার বাড়ির থেকেই করছি বা অন্য লোকের আত্মীয়র করছি, এটা যদি সে জানতে পারে আমার তো মান সম্মান যাবে, সাথে সাথে আমার বাড়িরও মান সম্মান যায়, বাড়ির লোককেও তারা দুটো কথা হয়তো আমার জন্য শুনে নিতে পারে, তারা যেখানে কিছু করছে না তারপরও তারা কথা কেন শুনবে, এই যে চিন্তা ভাবনা গুলো, এখন যেরকম কোনো কিছু করার আগে 10 বার ভাবি যে এই রাস্তাটা ক্রস করবো, রাস্তাটা ক্রস করলে কি হতে পারে সেটাকে ভেবে নি, তারপরে আমি সেই ডিসিশনটা নিয়ে যেটা আমি করবো কিনা, সেটা আমার একটাই উদ্দেশ্য যে এত বেশি পরিমাণে আমি করতে পারবো নেশাটা আমার তত ভালো না, আমি চাইতাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নেশা আর রাত্রেবেলা যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমো ততক্ষণ পর্যন্ত আমার নেশা, এটাই আমার উদ্দেশ্য ছিল,
1: একমাত্র
0: ধ্যান ছিল।
1: তো মোটামুটি একটানা 6 বছর এরকম চললো, তারপর সেটা কি তুমি নিজেই সিদ্ধান্ত নিলে যে না এবার ফিরতে হবে, মানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না?
0: হ্যাঁ, মানে এই 6 বছর ইউজিংয়ের মধ্যে শেষ 3 বছরটাই পুরো একা হয়ে গেছিলাম, মানে সেই সময়টা আমার আর কাউকে ভালো লাগতো না, না বাড়ি কোনো লোকজন, মা বাবা, আমার কোথাও যেতেও ইচ্ছা করতো না, মানে বাড়ির কোনো যদি প্রোগ্রাম হতো আমার বাড়ির লোক একা চলে যেত, কারণ আমি সেখানে গেলেও এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম না, আমি মানে বেশিরভাগ সময়টা থাকতাম হচ্ছে একা একা, আমি আর আমার নেশা, ঠিক আছে আমার ওটাই ভালো লাগতো, মানে আমার মানে যদি বাড়ির লোক বলতো আমরা কাল বা পরশু আমরা এখানে যাচ্ছি আমি খুশি হতাম খুব, যে আমরা মানে বেশ বাড়িটা ফাঁকা, অন্য সঙ্গে মানে বাড়িতে বাবা মা থাকলে আমি সকালে ঘুমতে করে বাথরুমে যাচ্ছি, বাথরুমে গিয়ে আমি 1 ঘন্টা বাথরুম দরজা বন্ধ করে ওখানে নেশা করছি, তো তারা আমাকে নক করতো, আমার সেটা না মানে বিরক্তি ফিল হতো যে আমাকে কেন সমস্যা করছে। শেষ দিন ওটা আমি পুরো দুনিয়ার থেকে আলাদা হয়ে গেছিলাম, আমি মানে বাড়ির থেকে বেরোতাম জিনিসটা আনার জন্য, ব্যাস ওইটুখানি, ঠিক আছে মানে এরকম আমার কয়েকটা পুজোও গেছে যে আমি মানে কোথাও ঘুরতে যাইনি, আমি সকালে বেলা বেরিয়েছি, আমি আমার জিনিসটা কালেক্ট করেছি, আমি বাড়িতে চলে এসেছি, আমি সারাদিন বাড়িতে।
1: মানে এই সিদ্ধান্তটা কিভাবে নিলে?
0: সিদ্ধান্তটা হচ্ছে এরকমই হতে হতে একটা দিন সন্ধ্যেবেলা আমি বাড়িতে খুব তুখার ঝামেলা করি, মানে বাড়ি থেকে আমাকে টাকা দেবে না, তারা দিয়ে এসছে এতগুলো বছর, বা আমি তো এর মাঝখানে কিছু এক কাজও করেছিলাম।

0: তো কোন রকম ভাবে হয়েছে, এবং শেষ দুটো বছর মানে যখন লকডাউনটা পড়লো আর কি, তখন কাজটা আর বন্ধ হয়ে যায়। আমি একটা মানে পার্লারে কাজ করতাম, তো সেখানে কাজটা বন্ধ হয়ে যায়। আমি পুরো বাড়িতে যখন বসে যাই, কোনো সোর্স অফ ইনকাম নেই, বাট আমি নেশা করে যাচ্ছি, ডেলি 1-1.5 হাজার টাকা নেশা করে যাচ্ছে। তো একটা সময় তারাও মানে আর পারছে না দিতে, মানে এতটা তারা কোত্থেকে যোগান দেবে। তো মানে মারাত্মক ঝামেলা হয় বাড়িতে আমার সাথে আমার মায়ের, মানে একটা মানে খুব বাজে পরিস্থিতি বাড়িতে তৈরি হয়ে যায়। মানে সেটা প্রতিদিনই হতো, এটা মানে শুধু সেদিনই হয়েছিল, বাট সেদিনকে জিনিসটা হয়তো হওয়ার ছিল। হওয়ার পরে আমি আমার জিনিসটা আনতি এবং আমি চলে আসি বাড়িতে, এবং আমি দেখছি আমি একটা ঘরে বসে আছি, আমি একটা ঘরে বসে আমি করছি না আমার নেশাটা, এবং আমার মা ওই ঘরে বসে কাজে এবং সেটা শুনতে পাচ্ছি, এবং সেটা শুনে আমি যতক্ষণ না আমি আমার নেশাটা করেছি আমার মধ্যে কোনো ফিলিংস ছিল না, তার যে কাদুক আমার কোনো ব্যাপার না, আমাকে আমার নেশাটা করতে হবে। বাট আমি যখন ওটা খেয়ে নিলাম, আমার যখন নেশা হয়ে গেল, তখন আমার মানে চোখ থেকে অঝরে জল বেরোচ্ছে, মানে আমি নিজেকে প্রশ্ন করছি আমি কি করছি। এর আগেও আমার যখন আমি রাত্রেবেলা ঘুমোতাম, মানে পুরো আমার হয়ে গেছে নেশা, আমি একদম পুরো নেশায় মত্ত, মানে নিজেকে প্রশ্ন করতাম যে আমি কি করছি, কালকের থেকে আর করবো না, যা হয়ে গেছে কালকের থেকে আমি আর করবো না। কিন্তু ওই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে শারীরিক যারা যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাকে করতে বাধ্য করতো। মানে আমি শেষের দিকে আমি মানে প্রথম দিকে যেটা আনন্দে বা শান্তিতে নেশাটা আমি করছিলাম, আমি শেষ দিকে আমি করতে পারতাম না, মানে কষ্টে নেশা করতাম, মানে আমার আর পারছি না, মানে একটা দেয়ালে পিঠে হয়ে গেছে। তো সেই সময় তার কিছুদিনের মধ্যে মানে একটা চলে না যে আমি কি এটা বাড়িতে বলবো যে আমি পাচ্ছি না, আমাকে একটা ব্যবসা সাহায্য করো, কিভাবে বলবো। মানে তখন মানে মনের মধ্যে এত মানে প্যাচ হয়ে গেছে না, অতগুলো বছরে মানে আমি নিজের বাবা মাকে একটা কথা খোলাখুলি ভাবে বলবো, সেই যে মানে একটা মানে কনফিডেন্সটা আমার মধ্যে নেই।
1: কিন্তু অবশেষে সেই সাহসটা সঞ্চয় করে,
0: সেই সাহসটা না কিছু করার ছিল না আমার, কারণ আমার বাড়ির লোকের কাছে এই যে মানে ট্রিটমেন্ট সেন্টার বা রিহাব এর কোনো আইডিয়া ছিল না। তারা আমাকে অন্যরকম ভাবে মানে বিভিন্ন ধরনের পাউডার জাতীয় ওষুধ এগুলো পরে জেনেছি আমাকে, মানে
1: এটা আমরা শুনবো যে তুমি যে নেশা মুক্তি সেইটার কথা আমরা শুনবো পরের পর্বে। আমরা শুনছিলাম প্রীতমের কথা, প্রীতম কুণ্ডু, নেশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। আজ প্রীতমের সঙ্গে কথা এই অবধি, আমরা পরবর্তী পর্বে শুনব প্রীতমের আলোয় ফেরার গল্প। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। প্রীতমের সঙ্গে ছিলাম আমি, দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: শেষ হলো ঘুরে দাঁড়ানোর গল্প, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী সানন্দা ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান যুবমনে গানে গানে, আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় সায়ক বড়ুয়া, রাগ কৌশিক ভৈরবী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী। শুরু হচ্ছে শরদ সায়ক বড়ুয়ার পরিবেশনায়, রাগ কৌশিক ভৈরবী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কৌশিক ভৈরবী রাগে শরদ পরিবেশন করলেন শায়ক বড়ুয়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুদীপ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশ বাণী মৈত্রী, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের খুব নতুন কিন্তু মিষ্টি সুরেলা একটি অনুষ্ঠান মনের মতো গান, যেখানে এখন থেকে এক ঘন্টা ধরে থাকবে আপনাদের সকলের মনের কাছের গান সঙ্গে কিছু কথা। স্টুডিওর এ প্রান্তে আজ রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। খুব সকালে খুব

সকালও নয়, সূর্যিমামা মোটামুটি উঠেই গেছেন অনেকক্ষণ আগে। এই রকম একটি সকালে, ব্যস্ততা কর্মব্যস্ততার সকাল, রবি ঠাকুরের এই যে এই প্রেমালাপ, এই ভালোবাসার গান মনকে বড়ই আবেগ তাড়িত করে। এবং আজকের মতো যত মনের মতো গানের অনুষ্ঠানে রইল ভালোবাসায় সিক্ত হয়ে। প্রথমে শুনুন রবি ঠাকুরের এই গানটি, শিল্পী ইন্দ্রাণী সেন।

চর্যাপদে আমরা যদি একটু বারেক ফিরে চাই, চর্যাপদের ভাষায় আমরা ভালোবাসাকে শুধুমাত্র কিন্তু নারী পুরুষের দেহজ প্রেম ধরে দেখব না। চর্যাপদে নারী পুরুষের দেহজ প্রেমই শুধু নয়, এখানে দেখাচ্ছে যে এটি জীবনের চরম সত্যের সন্ধানে সকাম প্রেম থেকে নিষ্কাম হয়ে আধ্যাত্মিক সাধন মার্গে পৌঁছানোর সুমাধ্যম। একটি রইল এমনই একটি লালন ফকিরের গান, যেখানে দেহতত্ত্বের ব্যাখ্যা এবং তার মাধ্যমে সাধনায় উত্তীর্ণ হওয়ার জয়গান গাওয়া হচ্ছে। শিল্পী কৃষ্ণদাস বৈরাগ্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা মনের মতো গান অনুষ্ঠান, আর স্টুডিওর প্রান্তে রয়েছি আমি, আজকের মৈত্রী বন্ধু, আপনাদের পুনম বাগ। ভালোবাসা, যেখানে একে অপরের প্রতি প্রবল বিশ্বাস থাকাটিও ভালোবাসায় আশু প্রয়োজন, আর ঠিক এইখানেই রবি ঠাকুরের গান বেশ মনে পড়ে। অবশ্য রবি ঠাকুর আমাদের সর্বক্ষেত্রে সর্বক্ষণ বিচরণ করছেন, এবং রবি ঠাকুরের গান যেখানে মনে পড়ছে, ঠিক ঠিক যেমনিভাবে সেখানে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষটিকে কল্পনা করেছিল, ঠিক তেমনই যেন তার মনের মানুষ, আবার বিশ্বাস নিয়ে সেই প্রেমিক যুগল একে অপরের সঙ্গে প্রাণকে বেঁধে রাখছে এক অপরূপ বন্ধনে। রইল তেমনই দুটি রবি ঠাকুরের গান। প্রথম গানটি শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে, পরেরটি মিতালী দত্তের কণ্ঠে।

এমন গভীর ভালোবাসাও আছে যেখানে প্রেমিক বা প্রেমিকা বহু দূরে থাকলেও হৃদয় জুড়ে থাকে তার অবস্থান, মনের মধ্যে চলাচল অবিরত। এমন নির্লিপ্ত প্রেমের গৌরব ফুটে উঠেছে গানের সুরেও। শিল্পী সহজ মা।

আজকের মনের মতো গান অনুষ্ঠান যেখানে ভালোবাসায় ভরা, সেখানে বিশ্বসাহিত্যে ভালোবাসার উত্তম নিদর্শন রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে ঠাঁই তো দিতেই হয়। এমন এমন যুগলকে নিয়ে গানের আসর ভরাতে ইচ্ছে তো করবেই, তাই আমরাই বা বঞ্চিত হব কেন? শ্রোতা বন্ধুরা, রইল রাধাকৃষ্ণের ভালোবাসার জয়গান, শিল্পী জয়তী।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। বন্ধুরা, ভালোবাসা প্রেম মানেই কি শুধু সুখ আনন্দ? মোটেই না। আমরা সবাই জানি প্রেম মানে দুঃখ বেদনা বিরহ। ঠিক এইখানেই কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আবার রেদওয়ান মাসুদ তিনি বলছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই, মানুষ যখন প্রেমে পড়ে সেটি প্রকৃত প্রেম। এবং হুমায়ুন আজাদ তিনি এই বিরহ নিয়ে বলছেন যে, যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না,

সংসারে তার মতো হতভাগা কেউ নেই। অতএব প্রেম ভালোবাসায় সুখ দুঃখ বিরহ যন্ত্রণা থাকলেও প্রেম ভালোবাসার ঊর্ধ্বে সত্যি কিছু নেই। ভালোবাসা দিয়ে কত কিছুই না জয় করা যায়, আবার সেই ভালোবাসা প্রাণটুকুও রাখতে দেয় না, এমনই তার যন্ত্রণা, এমনই তার বিরহ। এবং এখানেই জিতে গেছেন রবি ঠাকুরের যত রবীন্দ্রসঙ্গীত, তেমনই একটি বিরহের রবীন্দ্রসঙ্গীত শুনুন শ্রাবণী ভট্টাচার্যের কণ্ঠে।

বিখ্যাত রচনাকার শেক্সপিয়ার তিনি কি বলছেন ভালোবাসা নিয়ে? তিনি বলছেন যে কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক অনেক আপন করে নেবে, আর তাতে তুমি আনন্দে কিন্তু ভেসে যেও না, এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো ভালো সময়ের জন্য, সময় বলে দেবে এই ভালোবাসা তোমার জন্য দুঃখের নাকি সুখের। শিল্পী এখন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

ভালোবাসা কি শুধু দেহজ প্রেম, সকাম নিষ্কাম? সেই বাঁধনে বেঁধে রাখলে বড়ই অবিচার হয়। ভালোবাসা, ভালোবেসে মৃত্যুকেও কাছে টেনে নেওয়া যায়, মৃত্যুকেও আলিঙ্গন করা যায়। সেই সেই মৃত্যুকে যেন মনে হয় ভালোবেসে পরম আত্মীয়, আর সেই পরম আত্মীয় অবশ্যই আমাদের কাছে শ্যাম। তাই তো রবি ঠাকুর ভানুসিংহের পদাবলিতে রচনা করে গেছেন ব্রজবুলি ভাষায়, মরণ রে তুহু মম শ্যাম সমান। কণ্ঠে দীপালী।

না, সে আমাকে ভালোবাসেনি, শুধু এই এই একটা বোধই কি যথেষ্ট নয়? বিনিময়ে এক নিঃশ্বাসে পুরো পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া যায়, তছনছ করে দেওয়া যায়, এলিয়ে টলিয়ে টাল মাটাল করে দেওয়া যায়। জগতের সব সুর ছন্দ তাল এক থাবায় ছিনিয়ে নেওয়া যায়, মুঠো খুলে ফুঁ দিয়ে তা আবার উড়িয়েও দেওয়া যায়। আবার অঙ্কের খাতাগুলো সোনালি শস্যের মতো কবিতায় কবিতায় ভরেও উঠতে পারে, রাতারাতি বেড়ে উঠতে পারে সব ভয়াবহ প্রেমের কবিতা গান, সর্বনাশা সব বিরহের রচনা, তীব্র পাওয়া না পাওয়ার কবিতা, অর্থহীন সৃষ্টি ধ্বংসের কবিতা এবং গান। শিল্পী লোপামুদ্রা মিত্র।

শ্রোতা বন্ধুরা, রয়েছি একেবারে অনুষ্ঠানের শেষ পথে। যেতে যেতে রেখে গেলাম সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রেম, প্রেম কি শুধু সুখের জন্যই? কথায় উত্তর নয়, গানে গানে উত্তর রেখে গেলাম আপনাদের জন্য। জুড়ে থাকুন মনের মতো গান অনুষ্ঠানে, জুড়ে থাকুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনুন ভজন, শিল্পী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান রামধনু। এতক্ষণ রামধনু অনুষ্ঠানে শুনলেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ভজন, এখন শুনুন মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে লোকগীতি।

এখানে শেষ হল অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের মৈত্রী প্রচার তরঙ্গে অন্যতম প্রিয় অনুষ্ঠান মহানায়কের গল্প। সঙ্গে রয়েছি আমি আপনাদের মৈত্রী বন্ধু পুনম বাগ। অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার কোটালি পাড়া, সেখানে আর পাঁচটা ডানপিটে বালকের মতোই কখনো গাছে, কখনো বনে বাদাড়ে, আবার কোনো কোনো দিন দুপুরে দিঘিতে ছিপ ফেলে এক মনে গুনগুন করছে কোনো একটি রাগের চলন, হিন্দুস্তানি রাগ। তবে এমন দৃশ্যে সেখানকার বাসিন্দারা কিন্তু বেশ অভ্যস্ত। হবে নাই বা কেন, যে বাড়ি থেকে ভোর থেকে রাত ভেসে আসে রাগ সঙ্গীতের সুরের মূর্ছনা, এবং এই বালকও যে তখন থেকেই নিয়ম করে তালিম নিতে অভ্যস্ত, সে ছেলের তো সুরেরই কণ্ঠ। কিন্তু কেউই হয়তো জানতে পারেনি এই ছেলেই বড় হয়ে তার গায়কীর মুনশি আনায়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে রেখে যাবে একের পর এক সুর সাধনার

অবদান। এবার এবার ভাবছেন তো কে সেই ছেলে যার এত কথা বলছি অথচ নাম পরিচয়টি করলাম না? বলছি মশাই, তার বাবার নাম কুলচন্দ্র চক্রবর্তী, মা দুর্গা রানী দেবী, কাকামশাই হলেন ন্যায় রত্ন রামচন্দ্র চক্রবর্তী। বাবা আর কাকা ছিলেন একেবারে নিপাট গানের মানুষ, খুরজা ঘরানার খ্যাতিমান উস্তাদ জহুর খানের কাছে ওনারা দীর্ঘদিন তালিম নেন এবং প্রসঙ্গতই আজকের মহানায়কের গল্পের মানুষটির কণ্ঠেও ছিল বাবার তালিমে সে ঘরানার আন্দাজ। মানুষটি সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।

তারাপদ চক্রবর্তী। ১৯০৯ সালের ১৩ এপ্রিল, মানে এই কিছুদিন আগেই, কোটালিপাড়ার এই গানের বাড়িতেই তার জন্মগ্রহণ। শিশু বয়সের দুষ্টুমি থাকলেও রেওয়াজে বসে সেই হয়ে যেত একেবারে ধ্যানমগ্ন। টোলে সংস্কৃত চর্চার পাশাপাশি চলত রাগ সঙ্গীতের রেওয়াজও, সঙ্গে লোকায়ত গানের আবহ তার মনে বেশ প্রভাব বিস্তার করে এবং এইভাবেই ধীরে ধীরে গানই হয়ে ওঠে তার প্রাণের রসদ। বাড়ির ছত্রছায়া থেকে বেরিয়ে গানের জন্য গ্রামের চেনা শান্ত পরিবেশ ছেড়ে থাকতে হয়েছিল শহর কলকাতার অজানা কোনো রোয়াকেও। তৎকালীন ইংরেজ শাসনে রোয়াকে রাত কাটানোর অপরাধে কনস্টেবলের লাঠির আঘাতও খেতে হয়েছিল। প্রথম দিকে মহানগরীতে আত্মীয়ের বাড়ি থাকলেও আপ্যায়নের আচরণে বেশ বুঝেছিলেন এবাস তার সংক্ষিপ্ত। গ্রামে থাকতে বড় পরিসরে গান বাজনা শোনার সুযোগ না পেলেও উচ্চাঙ্গ সঙ্গীতের পীঠস্থান এই রাতের কলকাতা সে অবকাশ কিন্তু তাকে করে দিয়েছিল। কে নেই সেই মেহফিলে? উস্তাদ আব্দুল করিম খান, আরো একদিকে উস্তাদ ফৈয়াদ খান, আবার অন্যদিকে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, মুস্তাক হোসেন। কিন্তু রাত করে বাড়ি ফেরার অপরাধে আত্মীয়ের বাড়ির অভিযোগ, হয় গান না হয় এই স্থান। কিন্তু বজ্র কঠিন আত্মাভিমানী তারাপদ তার গানকে বাঁচিয়ে আশ্রয় নিলেন শহরের কোনো এক বাড়ির রোয়াকে। করেছেন বাড়ি বাড়ি শাড়ি বিক্রি, মুটেগিরি, সেই আয় থেকেই কিছুটা পাঠাতে হতো তাকে গ্রামের বাড়িতে। ছোট থেকেই তারাপদ ছিলেন বড় শ্রুতিধর, বিশেষ করে সুরের ক্ষেত্রে। একবার এই বিষয়ে একটি ঘটনার কথা বেশ মনে পড়ছে। তিনি কলকাতার রাস্তায় ঘুরছেন এবং ঘোরাঘুরি করার সময় এক বাড়ির জানালা থেকে ভেসে আসা পুরনো এক বন্দিশ তিনি শুনতে পান। আর কি, মন্ত্রমুগ্ধের মতো সেই জায়গায় উপস্থিত হয়ে বোঝেন এক সঙ্গীত গুরু শেখাচ্ছেন তার ছাত্রছাত্রীদের। কিন্তু ইচ্ছে থাকলেও সাধ্য বা সাহস কোনোটিই ছিল না সেই ঘরের মধ্যে বসে শেখার বা শোনার। তবু তিনি কান খাড়া করে বাইরে থেকেই দিনের পর দিন গুনগুন করতে লাগলেন একের পর এক বন্দিশ। একদিন ধরা পড়লেন সেই শিক্ষক সাতকড়ি মালাকারের কাছে। কিন্তু রাগান্বিত হয়ে গাইতে বললেও তারাপদর কণ্ঠে রাগের সেই চলন শুনে মুগ্ধ হয়ে ছেলেটির উপর বড় মায়ায় পড়ে গেলেন। এবার বুঝি সুরের দেবী ঠাঁইও জুগিয়ে দিলেন। মালাকার বাবুর বাড়িতেই থাকা খাওয়া এবং তালিমের সুবন্দোবস্ত হয়ে

গেল। এর কিছুদিন পর সান্নিধ্য লাভ করেন বিষ্ণুপুর ঘরানার গিরিজাবাবুর, যিনি এই এই ঘরানার আঙ্গিক অক্ষুণ্ণ রেখেও ভারতীয় রাগ সঙ্গীতের বহু ঘরানার বিষয়ে যথেষ্ট ওয়াকি বহাল। তারাপদ তাকে তিনি একবার শুনেই বুঝেছিলেন এ ছেলের গান ছাড়া আর কিছু নেই এবং যথেষ্ট বিষ্ণুপুরী ঘরানার গায়কী, একটু শুধু যাকে বলে ওই গোড়ে পেটে নেওয়া আর কি। এবং তিনি তার মত প্রকাশ এবং একটা সময় করেছিলেন যে তোমাকে তালিম দেওয়া মানে খোদার ওপর খোদগারি করা, ভগবানই তোমাকে সব আঙ্গিকের তালিম দিয়ে পাঠিয়েছেন, তার বাইরে কিছুই নেই, ভারতবর্ষ ঘুরে আমি কিছু অমূল্য বন্দিশ জোগাড় করেছি যেগুলি তোমায় সার্থকভাবে দিয়ে যেতে পারলেই আমার শান্তি হলো। তাই ধীরে ধীরে তার গায়কীর মুনশিয়ানায় কলকাতার আসর মহাবিষ্ট হতে থাকল। শুদ্ধ কল্যাণ থেকে পুরিয়াতে আসর একেবারে সুর লয় ছন্দের দৈব পরিবেশ, ক্রমশই তার খ্যাতি ছড়িয়ে পড়ল। এরপর তিনি গান রচনাও শুরু করলেন, এইবার সৃষ্টি করলেন সেই জনপ্রিয় রাগ, কি বলুন তো, তারাপদ চক্রবর্তীর জনপ্রিয় রাগ ছায়া হিন্দোল, তার যার সুরের মূর্ছনায় আপামর শ্রোতাকুলও ভেসে যেতেন সেই গায়কীর মাধুর্যে। নিজ বসত বাড়ির নামও দিলেন ছায়া হিন্দোল, এবং তৎকালীন রীতি ছিল খুব কম বয়সে বিবাহ সম্পন্ন করা। তারাপদবাবুরও হলো তাই, পরে এই তিলোত্তমাতেই এক পুত্র তিন কন্যা সমেত দম্পতি মিলে বসবাস করতে শুরু করলেন এবং ঠিকানা সেই লেক গার্ডেন্সের ছায়া হিন্দোল। বড় মেয়ে স্ত্রীলার কথায় জানা যায় চোখ বুঝলে এখনো তানপুরার আওয়াজ শুনতে পাই, সারা দিন আমাদের বাড়িটা গানের গন্ধে ম ম করত, বাবা কখনো আমাদের আলাদা করে ডেকে তালিম দিতেন না, আমরাই ক্লাসে এসে বসতাম, আজও কান পাতলে বাবার গলার সা অবিকল শুনতে পাই।

আর কি, তাবড় তাবড় উস্তাদরাও একটা সময় পর তার সুর সাধনায় মুগ্ধ হয়ে গেলেন বড়। তেমনই একটি চিঠির উল্লেখ এই অনুষ্ঠানে না করলেই নয়, চিঠির একটি উদ্ধৃতি মাঝখান থেকে উল্লেখ করছি। আপনার গুণে আমি মুগ্ধ, এত পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আপনি আমার হৃদয়ে গাঁথা, আপনি ভারতের রত্ন, স্বনামধন্য মহাপুরুষ, আপনার দীর্ঘ জীবন মায়ের চরণে প্রার্থনা করি, আপনি দয়া করে আসবেন জেনে অধিক সন্তুষ্ট হলাম, দেড় মাস পর যদি আপনি দয়া করে আসেন তবে বাধিত হব, এতে আপনার আলাউদ্দিন। ভাবুন তো। এবং এই চিঠি মাইহার থেকে তারাপদবাবুকে উদ্দেশ্য করে লিখেছিলেন প্রবাদ প্রতিম উস্তাদ আলাউদ্দিন খাঁ।

ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের চিঠি তারাপদবাবুকে। একবার ভাবুন তো, এর চেয়ে বড় শংসাপত্র কোনো প্রতিষ্ঠান দিতে পারবে কি? প্রসঙ্গত চিঠির প্রাপক ততদিনে সঙ্গী।

গীতাচার্যের খেতাব পেয়ে গিয়েছেন। মানুষ তাকে এক ডাকে চেনে। বাংলার খেয়াল এবং ঠুংরি গানের প্রবর্তক সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী মহাশয়। তিনি 1975 সালে ইহলোক ত্যাগ করলেও সঙ্গীত জগৎকে ভরিয়ে দিয়ে গেলেন তাঁর অজস্র অনবদ্য সুরেলা সৃষ্টিতে। আজ মহানায়কের গল্পে ওনাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করলাম রাগ সঙ্গীতের এক সোনার খনির মতো সঙ্গীতাচার্যকে, এবং অনুষ্ঠান শেষের পথে রেখে গেলাম ওনার কণ্ঠে একটি মন ভালো করা গান।

এখানেই শেষ হলো মহানায়কের গল্প অনুষ্ঠান। উপস্থাপনায় এতক্ষণ ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। এখন শুনুন রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী কুন্তল চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এখন অনুষ্ঠান রম্যগীতি। এবারে শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান রম্যগীতি। অনুষ্ঠানে এবারে শিল্পী শ্যামল মিত্র।

আজকের শেষ রম্য গীতি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার সুনীল বরণ, সুরকার কানু ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন মেঘবালিকা আচার্য।

আচ্ছা, তোমার কি মনে পড়ে সেই বিকেলবেলাগুলোর কথা, যখন ঘড়ির কাঁটা চারটে ছুলেই মনটা আর ঘরের দেয়ালে বন্দি থাকতো না, যখন পড়ার টেবিলটাকে একরকমের জেলখানা মনে হতো, আর জানলার ওপার থেকে আসা বন্ধুদের ডাক, বিশেষ সংকেত মনে হতো পৃথিবীর সবচেয়ে প্রিয় গান। আজ 7ই মে, আজকের দিনটা পরিচিত বিশ্ব অ্যাথলেটিক্স দিবস হিসেবে। অ্যাথলেটিক্স বললেই হয়তো তোমার চোখের সামনে ভেসে ওঠে কোনো আধুনিক স্টেডিয়াম, সিনথেটিক ট্র্যাক আর নামি ব্যান্ডের জুতো পরে দৌড়ানো অ্যাথলিটদের ছবি। কিন্তু সত্যি করে বলো তো, আমাদের এই যে বাংলার নারীতে যে অ্যাথলেটিক্স মিশেছে রয়েছে, তার জন্য কি কোনো গ্যালারির হাততালির প্রয়োজন হতো? হতো না। আর সেইখানে যে ঘাম ঝরানো পরিশ্রম, সেই যে বিকেলবেলার খেলা, সেই সেসবের মধ্যে তো আলাদা একটা জোয়ার ছিল, একটা দম ছিল, উদ্যম ছিল আমাদের,

বিষয়গুলো কি সব কৃত্রিম, এগুলোর সাথে তুলনা করলে পাবো? একেবারেই নয়। আর তাই জন্য আজকের এই অল্প অল্প গল্প কথায় আমরা কথা বলবো বাংলার হারিয়ে যাওয়া খেলা নিয়ে। কেন হারিয়ে যাচ্ছে আমাদের এই সোঁদা মাটির গন্ধ মাখা শৈশব? কেন আজ আমাদের বাড়ির পাশের উঠোনগুলো খাঁখা করছে? আর কেন খেলার মাঠগুলো শুধু বড় বড় ফ্ল্যাট বাড়ির ভিড়ে হারিয়ে যাচ্ছে? তোমার সেই ধুলো মাখা ডাঙ্গুলি, লুকোচুরি কিংবা গোল্লা ছুটের স্মৃতিগুলো আজ মনের গোপন কুঠরি থেকে বের করে আনো। আমি তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা তোমাদের সঙ্গে রয়েছি আজকের অল্প অল্প গল্প কথায়। আজ আমরা বরং আবার শিশু হব, আবার কল্পনাতে হলো ধুলো মাখব গায়ে। আজ অ্যাথলেটিক্স দিবস, এসব নিয়ে তো কথা বলছি, তবে একটা কথা এর মধ্যে মনে করে দিতে হয় যে এই যে অ্যাথলেটিক্স দিবস এটা বলছি, এটা মানে শুধুমাত্র কিন্তু বড় বড় খেলার মাঠ, যেটা বলছিলাম আধুনিক ট্র্যাক ইত্যাদি, সেরকমটা ঠিক নয়। আসলে অ্যাথলেটিক্সের মানে হলো শরীরে ক্ষিপ্রতা, দম, যা আমাদের বাংলার গ্রামগঞ্জে বা শহরাঞ্চলে শহরতলিতে যে বিকেলের খেলাগুলো ছিল, যেমন ধরো হাডুডু বা কাবাডি, এগুলোর মধ্যে কিন্তু জুড়ে রয়েছে। আমাদের গ্রাম বাংলার সব থেকে প্রিয় খেলা কিন্তু এই হাডুডু বা কাবাডি, মানে একটা চরম পর্যায়ে শরীর চর্চা বলা যায়। একদমই কাবাডি কাবাডি বলতে বলতে প্রতিপক্ষকে টেক্কা দেওয়া, এই সবচেয়ে বড় অ্যাথলেটিক্স আর কি হতে পারে বলো? অথচ দেখো আজ মাঠে সেই ধুলো ওড়ানো লড়াই কোথায় যেন ফিকে হয়ে আসছে। আর এরপরে আসি মোরগ লড়াইয়ের কথায়। তুমি হয়তো ছোটবেলায় এটা অনেক খেলেছো, এক পায়ে দাঁড়িয়ে নিজের শরীরের ভরটাকে, ভারসাম্যটাকে রাখা। আর শুধু ভারসাম্য রাখাই নয়, প্রতিপক্ষকে হারানো, ওটা একটা কিন্তু ব্যালেন্সিং ট্রেনিংও বলা যেতে পারে, তাই না? এর চেয়ে কোনো অংশে কম কি? এই খেলাগুলো শুধু আমাদের লড়তেই শেখাতো না, আমাদের শরীরকে লোহার মতো করে শক্ত করে গড়ে তুলত। কিন্তু আজ আমাদের জীবন কতটা বদলে গেছে, তাই না? আজ আমাদের শহরগুলো কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, যেখানে একসময় মাঠ ছিল সেখানে হয়তো আজ বহুতল বাড়ি হয়ে গেছে। আগে এইসব খেলার আয়োজন হতো ঢাক ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে, আর মেলা বসত। আজ আমাদের শৈশব বন্দী হয়ে গেছে স্মার্টফোনের 4 ইঞ্চি স্ক্রিনে। তাই আজকের এই দিনটা পালন করার জন্য আমাদেরকে ছুটে যেতে হয় কোনো একটা স্পোর্টস একাডেমিতে, সেইখানেই আমাদেরকে সব পালন করা দেখতে হয়। কিন্তু আসলে তো তা নয়, এটা তো ছিল আমাদের মধ্যে থাকা, বিকেলবেলার খেলতে যাওয়া বা দুপুরের দৌড়ানো সব কিছুর মধ্যেই। আর এই কথা বলতে গিয়ে সত্যি কথা মনে হয় যে আমরা কি সত্যি চাই না আমাদের পরবর্তী প্রজন্ম সেইটা পাক, সেই গন্ধটা পাক? আমাদের যেগুলো বলতে গিয়ে আমরা নস্টালজিক হয়ে পড়ি, সেই বিকেলের খেলতে যাওয়া, ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, পড়বো না বলে মাঝে মধ্যে জেদ করা, ঘুমিয়ে পড়া, এই নানা রকমের সব কিছুর মধ্যেই যে শৈশবটা কেটেছে আমাদের, সেটা কোথাও গিয়ে তো আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা পাক। যতই হোক, তোমার ওই সেই বিকেলের ঘাম মোছা রুমালটা আজও কিন্তু তোমার জন্য আলমারির কোণে পড়ে আছে। একটু ভেবে দেখো তো তার কথা।

ভেবা চিকা সত্যি সত্যি খেয়ে গেলে নাকি? শুনছিলে গান চন্দ্রবিন্দুর কণ্ঠে, সেই বিখ্যাত গান। আসলে আমাদের ছোটবেলার খেলাগুলো মাঝে মধ্যে আমাদেরকে মুশকিলেও ফেলে দিত, আবার সত্যি সত্যি ভেবা চাকাও খেয়ে যেতাম মাঝে মধ্যে, কি বলো? তো সেই রকম একটা খেলার কথা আমি বলবো, একটা নয় আসলে অনেকগুলো খেলার কথা আমি বলবো, তুমি শুধু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো তো লাস্ট তুমি কবে খেলাটা খেলেছো। আর সেই খেলাগুলোর মধ্যে প্রথমেই বলি ডাঙ্গুলির কথা। একটা ছোট লাঠি আর একটা বড় লাঠি, সেই ছোট লাঠিটাকে বড় লাঠিটা দিয়ে সজোরে মেরে আকাশে উড়িয়ে দেওয়া, আর সেই ক্যাচ ধরার উত্তেজনা, ওহ তা কি আজকে দামি ভিডিও গেমে পাওয়া যায়? কখনোই না। আর এরপর যেটার কথা বলতেই হয় সেটা হলো কানামাছি। হ্যাঁ, সেই যে একজনের চোখে কাপড় বেঁধে দেওয়া হলো, তারপরে বাকিরা চারপাশে ঘুরে ঘুরে সেই ছড়া কেটে কেটে বলছে, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, অন্ধের মতো প্রিয় বন্ধুকে খুঁজে বেড়ানোর যে অনুভূতি সে কথা মনে পড়ছে তো? আর এরপর আসি একটু বুদ্ধির খেলায়, দাঁড়িয়া বান্ধা। মাটিতে দাগ কেটে দুই দলের সীমানা রক্ষার যে লড়াই, তা আর তারপরে তো রয়েছে গোল্লা ছুট, যেখানে একটা নির্দিষ্ট কেন্দ্র সেইটা স্পর্শ করার জন্য প্রাণপণ দৌড়, তারপরে চেন চেনের মতো করে সবাই ছুটে যাওয়া, ধরতে না পার যতক্ষণ না ধরছে ততক্ষণ পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, আর তারা সেই চেনের মতো করে এগিয়ে যাচ্ছে। সব রকমের খেলা, কি যে দৌড় ছিল, মানে কায়িক পরিশ্রম মারাত্মক ছিল। এগুলো তো শুধু খেলা নয়, এগুলো আসলে কোথাও গিয়ে আমার মনে হয় টিম ওয়ার্ক আর একাগ্রতা শেখার আমাদের প্রথম পাঠশালা। মেয়েদের সেই চিরচেনা কিতকিত বা এক্কা দোক্কা যাই বলি না কেন, মাটিতে ঘর কেটে সেই এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলা, ভারসাম্য রক্ষার সে এক অদ্ভুত পরীক্ষা। আর ছেলেদের পকেটে থাকতো কিন্তু লাট্টু বা লাটিম, সে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে লাট্টুটাকে ছুঁড়ে ফেলা মাটিতে, আবার কখনো কখনো সেই মাটি থেকে চল ঘুরন্ত লাট্টুটাকে হাতে তুলে নেওয়া, এটার মধ্যে কিন্তু একটা বীরত্বের ব্যাপার ছিল। আজ কিন্তু এসবগুলো একেবারেই ভাবা যায় না। আরও অনেক কিছু খেলার কথা না বললেই নয়, মানে একটা বললে একটা বাদ পড়ে যাচ্ছে, কত যে খেলা ছিল, সেই রুমাল চোরি, তারপরে কড়ি খেলা। রুমাল চোরের কথাই ধরো বলি, যে চুপি চুপি পিছনে রুমালটা ফেলে রাখা, তারপর শুরু হতো দৌড় চতুরতা। আর কড়ি খেলা, কড়ি খেলা তো আবার একটু অন্যরকম, যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিত। কিন্তু এবার যদি একটু অন্যরকমের খেলার কথা বলি, সেটা হলো আমাদের নৌকা বাইচ। বর্ষার দিনে গ্রামেগঞ্জে যখন নদীগুলো টইটুম্বুর হয়ে যেত জলে, তখন শুরু হতো নৌকা বাইচ। সেই দৃশ্য দেখতে গ্রামের বেশিরভাগ মানুষ নদীর ধারে দাঁড়িয়ে থাকতো, তখন যেন মনে হতো গ্রামটা একটা সুতোয় বাঁধা। আগে এইসব খেলা নিয়ে গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে আয়োজন হতো, আজ ব্যস্ত জীবনের চাপে আমরা মাঠগুলো হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু স্মৃতির পাতায় এগুলো কিন্তু আজও অমলিন।

শুনলে স্বপন বসুর কণ্ঠে এই গান। তুমি আবার ভেসে যাওনি তো নৌকায় করে, তাহলে মুশকিল, কারণ আমরা এখন তো আড্ডা দিচ্ছি, তাহলে তো আবার তুমি চলে গেলে মুশকিল, কার সঙ্গে আড্ডা দেব বলো। আর এতক্ষণ তো দৌড় ঝাঁপ নদী সব নিয়ে কথা বললাম, এবার একটু অন্যদিকে যাব, সেই শান্ত দুপুরগুলোর কথা বলবো। মনে আছে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়তো, আমরা চুপি চুপি মেতে উঠতাম এক নিজস্ব ভুবনে। চলো এবার সেই আঙিনার খেলারগুলোর কথা বলি। শুরুতেই বলি পুতুল খেলার কথা। এটা কি স্রেফ খেলা ছিল নাকি ছোট্ট আমিটার প্রথম সংসার পাতার গল্প? কাপড় আর গয়না দিয়ে সাজানো বরকনের রান্নাবাটি আর সেই চিরচেনা বিয়ের অভিনয়, আসলে পুতুল খেলার মধ্যে দিয়ে একটা পুরো সংসারের ছবি ফুটে উঠত, তাই না? ওই ছোট ছোট পুতুলগুলো যেন আমাদের নিজেদের সন্তান ছিল, মায়ের মতো আদর আর শাসন, আর শেষমেশ একজনের মেয়ের সাথে আর একজনের ছেলের বিয়ে দেওয়া, কি যে অদ্ভুত মায়া কাজ করতো তাতে। আর পুতুলের পরেই যেটা মনে পড়ে সেটা হলো টোপাভাতি বা জুলাবাতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সহজ কথাই বলতে গেলে রান্না করার খেলা। সে কঞ্চি বা লাঠি দিয়ে ঘরের খুঁটি আর পাতা দিয়ে ছাউনি বানিয়ে আমাদের সেই স্বপ্নের কেল্লা তৈরি হতো। ধুলোকে চিনি, গাছের পাতাকে থালা বানিয়ে রান্নার অভিনয় চলতো। মাঝে মাঝে আবার কেউ কেউ আমরা ঝোপঝাড়ে যেতাম কাল্পনিক বাজার স্বার্থে, মাছ মাংস সবজি কত কি কিনতে হতো। তারপর তিনটে ইটের টুকরো দিয়ে কখনো বানানো হতো উনুন, আবার ইটের টুকরো গুঁড়ো করেই হতো রান্নার যে লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো সব রকম আমরা অনুকরণ করতাম। সেই উনুন যখন জ্বালানো হতো সেই যে ধোঁয়া চোখে লেগে যেত, সেসবেরও অভিনয় হতো। কিন্তু যাই বলো, আনন্দটা ছিল একেবারেই খাঁটি। আর এরপর আসি সেই খেলায়, ওপেনটি বায়োস্কোপ, মনে আছে সেই শুটটা? ওপেনটি বায়োস্কোপ, টাইম টেন টুইস্কোপ, সুলতানা বিবিয়ানা, না তারপরে আর বলবো না, কারণ তারপর একটা তুমি বলে নেবে। দুজনে মিলে হাত দিয়ে দরজা তৈরি করা আর বাকিদের লাইন ধরে সেই দরজার নিচ দিয়ে যাওয়া, কি উত্তেজনা! কারণ ছড়ার শেষ শব্দে যে আটকে পড়তো তাকে ওপরে তুলে ঘোরানোর যে একটা আনন্দ, সেটা আর কোথায় পাওয়া যাবে বলো? এইরকম আরেকটা খেলাও ছিল, সেটা কি বলো তো? সেটা হলো এলাটিং বেলাটিং। মুখোমুখি দুই দল ছড়া কাটতে কাটতে সেই বলতো, এলাটিং বেলাটিং শৈল, কিসের খবর আইলো। তারপর সেই শেষে নিজেদের দলের একটা মেয়েকে টেনে নিয়ে যাওয়ার সেই যে জয় পরাজয়ের লড়াই আমাদের ভীষণ মাতিয়ে রাখত। যদিও ইতিহাস বলে এই খেলার পেছনে অনেক পুরনো দিনের কিছু করুণ সামাজিক ছবি লুকিয়ে আছে, কিন্তু আমাদের কাছে শুধু এটা খেলা ছিল না, এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। বন্ধুত্বের সেই যে টানা পড়েন, আমার বন্ধু ওই টিমে চলে গেল, আমার বন্ধুকে সে টেনে নিয়ে চলে গেল, সেই ইমোশনগুলোকে তো

মানে ভাবাই যায় না জাস্ট। আর বৃষ্টির দিনে যখন বাইরে দেওয়া যেতই না একেবারে, কারণ বাইরে গেলে তো মা বকবে, তখন চলতো ঘরের কোণে গুটি খেলা। অনেকে আবার একে খোঁটাখুঁটিও বলে, ইঁটের পাঁচটা গোল টুকরো নিয়ে হাতে অদ্ভুত ক্ষিপ্রতা আর মনোযোগের সেই খেলা, একাই দোলাই থেকে শুরু করে পঞ্চমে গিয়ে শেষ হওয়া, ভাবলে আজও কিন্তু বেশ অবাক লাগে কত একাগ্রতা ছিল আমাদের সেই সময় খেলাগুলোর মধ্যে, তাই না? আর এতক্ষণ যে খেলাগুলোর কথা বলছিলাম, সাধারণত ঘরের মেয়েরাই আমরা খেলতাম বেশি, তবে এর ব্যতিক্রমও দেখা যেত। আধুনিকতার ব্যস্ততায় আজ হয়তো এই অভিনয় করা, সংসার, ধুলোর রান্নাঘর সবই হারিয়ে গেছে, কিন্তু আমাদের মনে আজও সেই ছোটোবেলার ঘরবাড়িগুলো, সেই ধুলোর বানানো ঘর, পাতা দিয়ে ছাউনির দেয়াল, সেগুলো কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তোমার প্রিয় খেলা কোনটা ছিল মনে করে দেখো তো। স্মৃতির সরণি বেয়ে আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এলাম। হ্যাঁ, সত্যিই তাই, কারণ আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারবো না, ঘড়ির কাঁটা বলছে তোমাদেরকে তাড়াতাড়ি করে বিদায় জানাতে হবে। তবে তার আগে যে কথাগুলো বলতে চাই, সেই যে আমাদের ছোটোবেলার খেলা, যা নিয়ে আজকের অল্প অল্প গল্প কথা এত আলোচনা করছিলাম, সেগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ঘাম ঝরানো পরিশ্রম লুকিয়েছিল, তার জন্য আমাদের জিমে যেতে হতোই না কখনো। আজকের সন্তানেরা বা আজকের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো খানিকটা স্বাদ পায়, কেউ কেউ হয়তো পায়, আবার কেউ কেউ একদমই পায় না। ভাবো তো সেই ঘুড়ি ওড়ানো, গাই গোদানির মতো রোমাঞ্চকর খেলাগুলো, এগুলো কি কেবল ছেলেদের দাপাদাপি ছিল? একেবারেই নয়, এগুলো ছিল অদম্য সাহস আর কৌশলের লড়াই। আগেকার দিনে খেলাগুলোর জন্য কী পরিমাণ উৎসব মেতে থাকতো মানুষজন, মানে একটা খেলা হচ্ছে, এদিকে গ্রামের লোকজন সবাই মেতে রয়েছে, সেইটা আমরা এখন হয়তো কল্পনা করতেই পারবো না। যদিও মানে আমরা শুধু গল্প শুনে আবার পুরনো জায়গায় ভেসে যেতে পারি বড় জোর। আর সেই যে টোপাবাতি বা ধুলোর সংসার যেটা নিয়ে এতক্ষণ ধরে বলছিলাম, সেগুলো তো মানে শুধু অভিনয় নয়, আমার মনে হয় জীবনকে চেনার কোথাও গিয়ে এটা প্রথম পাঠ ছিল আমাদের জন্য। আর তারপর ওপেনটি, বায়োস্কোপ, বাইলাটিং, বেলাটিল, যেখানে দল বেঁধে আমরা একে অপরের হাত ধরে থাকতাম, সেখানে আসলে আমরা বিশ্বজয়ের আনন্দটা পেতাম। তাই আজকের এই অল্প অল্প গল্প কথায় আমাদের ঐতিহ্যের যে কথা বলছি, আমাদের হারিয়ে যাওয়া খেলা, এগুলো যেন শুধুমাত্র হারিয়ে যাওয়া খেলা হয়ে না থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন কিছু হলেও তার স্বাদ পায়, সেই চেষ্টাটা আমাদেরকেই করতে হবে। কিছু না, তুমি যদি চেষ্টা করো তোমার ভাই বোন বা তোমার সন্তান, তাদের হাতে একটা ছোট্ট লাট্টু তুলে দিয়ে দেখো না তার কেমন লাগে, তাকে খেলতে শেখাও না কেমন লাগে, দেখবে তখন কোথাও গিয়ে তোমার ছোটোবেলাটাকেও তুমি ফিরে পাবে আর তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে, তাই না? স্মৃতিগুলো থাক মনের মণিকোঠায়। আর আজকের সময় একেবারেই শেষ, তাই বলবো বেঁচে থাকুক আমাদের মাঠে ঘাটে সেই খেলাগুলো। আর আমি তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যুববাণীর সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমাদের এই বাংলার সেই হারিয়ে যাওয়া খেলাগুলোকে হারিয়ে যেতে দিও না, নিজের মতো করে বাঁচিয়ে রেখো।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মেঘ বালিকা আচার্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত মানে এক অনন্ত পরিসর, যার কোনো সীমা পরিসীমা অবশ্যই নেই। সুখ দুঃখ রাগ বিরহ ছাড়িয়ে, মানুষের মনের কোন ছাড়িয়ে, সামাজিক ক্ষেত্র সেটাও ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে চরাচর করছে রবীন্দ্রসঙ্গীত। এবং তার মধ্যে আছে নানান প্রকারভেদ। সেই প্রকারভেদের একটি অতি পরিচিত সুপরিচিত একটি অঙ্গ হলো ব্রহ্মসঙ্গীত। আজ রবীন্দ্রসঙ্গীতের এই পরিসরে শোনাব নানান শিল্পীর কণ্ঠে ব্রহ্মসঙ্গীত। প্রথমে শুনুন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ব্রহ্মসঙ্গীত। ব্রহ্মসঙ্গীত হলো ব্রাহ্ম সমাজের উপাসনার নিমিত্ত রচিত এবং গেয় আধ্যাত্মিক সঙ্গীত পদাবলী। সাধারণ ব্রাহ্ম সমাজ কর্তৃক প্রকাশিত আধ্যাত্মিক সঙ্গীতের সংগ্রহ। ব্রহ্মসঙ্গীত এই নামটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা দেন, প্রথম ব্রহ্মসঙ্গীত রচয়িতা আমরা সবাই জানি রাজা রামমোহন রায়। 1828 সালে রাজা রামমোহন তার কয়েকজন বন্ধুর রচিত গান নিয়ে প্রথম ব্রহ্মসঙ্গীত নামক একটি সঙ্গীত সংকলন প্রকাশনা শুরু করেন, নাম হয় ব্রহ্মসঙ্গীত। এবং পরে পরবর্তীকালে রাজনারায়ণ বসু এবং আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ সম্পাদিত রাজা রামমোহন রায় প্রণীত গ্রন্থাবলীর অন্তর্গত ব্রহ্মসঙ্গীতের গানের সংখ্যা কিন্তু 116টি। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত রামমোহন গ্রন্থাবলীতে 12টি গান রামমোহনের রচনা বলে সন্নিবিষ্ট, এবং এর মধ্যে প্রথম ও শেষ ব্রহ্মসঙ্গীতের কিন্তু আমরা জেনে রাখি যে মূল সংস্করণে নেই। এবং ব্রহ্মসঙ্গীত ব্রাহ্মসমাজের আরও একটি বিষয় বলি যে ব্রাহ্মসমাজের সঙ্গীত প্রকাশ কমিটির সম্পাদক সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত ব্রহ্মসঙ্গীতের একাদশ সংস্করণে 2150-এর কিঞ্চিত অধিক গান স্থান পেয়েছে কিন্তু, এবং এই সংস্করণে প্রায় 380টি নূতন সঙ্গীত গ্রহণ এবং প্রায় 30টি পুরাতন সঙ্গীতকে পরিত্যাগ করা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য। বৈদিক ঋষি, মধ্যযুগের কবি কবীর, গুরু নানক, মীরাবাই, তুলসীদাস, এনাদের গানে সমৃদ্ধ সেই সংকলনটি। আরও কথায় আসবো ব্রহ্মসঙ্গীত নিয়ে, ততক্ষণ শুনুন এই ব্রহ্মসঙ্গীতটি পূর্বাদামের কণ্ঠে।

ব্রাহ্ম সমাজের একজন অত্যন্ত সমৃদ্ধশালী প্রথিতযশা সদস্য হলেন আমাদের খুব কাছের প্রাণের মানুষ রবি ঠাকুর। রবি ঠাকুরের রচিত ব্রহ্মসঙ্গীত মূলত ব্রাহ্ম সমাজের উপাসনা, ভক্তি এবং আধ্যাত্মিক চেতনার এক অনন্য ধারা, যা মূলত পূজা পর্যায়ের অন্তর্গত। আমাদের যে রবীন্দ্রসঙ্গীতে যতগুলো পর্যায় আছে, পূজা, প্রকৃতি, প্রেম, সেই পূজা পর্যায়ের অন্তর্গত রবি ঠাকুরের ব্রহ্মসঙ্গীত। এবং এই এই গানগুলিতে মূলত ঈশ্বর, প্রেম, আত্মনিবেদন এবং প্রকৃতির মাঝে পরমেশ্বরের রূপ ফুটে ওঠে। তেমনই একটি গান শুনুন সুদেষ্ণা সান্যাল রুদ্রের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে ব্রহ্মসঙ্গীতের ধারা নিয়ে কিছু কথা এবং গান রয়েছে। এখন পরপর দুটি ব্রহ্মসঙ্গীত শুনুন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: এখানেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে নাটক, আজকের নাটক ক্রীতদাসীর স্বাধীনতা।
1: আজকের নাটক ক্রীতদাসীর স্বাধীনতা, কাহিনী রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সুনৃতা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক ক্রীতদাসীর স্বাধীনতা।

0: হ্যাঁ গো, আজকে তোমার ফিরতে দেরি হবে তাই না?
1: কেন বলো তো?
0: বারে আজই তো তোমাদের অফিসের ফাংশন, ফিরতে নিশ্চয়ই রাত হবে।
1: ও হ্যাঁ হ্যাঁ, তা একটু হবে, তবু যেতেই হবে, না গেলে মনোজিৎ দা ভীষণ দুঃখ পাবেন।
0: কেন দুঃখ পাবেন কেন?
1: আরে আজ তো ওরই লেখা নাটক অভিনীত হবে, অনেক খেটে খুঁটে নাটক তৈরি করেছেন, আমাকে আবার বলেছেন ওপিনিয়ন দিতে। উনি আবার আমার মতামতকে একটু রেসপেক্ট করেন কিনা, তোমাকে তো নিয়ে যেতে বলেছিলেন, তা চলোই না দুজনে মিলে ওর নাটক দেখে আসি।
0: না গো, আজ আমার হবে না।
1: কেন?
0: আসলে দুপুরে আমাকে একটু বেরোতে হবে, কিছু জরুরি কেনাকাটা আছে, আর ভাবছি কেনাকাটা সেরে একবার এতে ওই বেলেঘাটায় মলি তাপসের ওখানে যাব। ও অনেকদিন যাইনি তো, আর ওদেরও তো কোনো খবর খবর নেই।
1: আচ্ছা, তাহলে মেজদি আর দোলা বাড়িতে থাকবে?
0: না আজ তো শনিবার, আজ বাড়ির পুজো আছে না, মেজদি বরানগরের ছোট দাউরের বাড়ি যাবেন, দোলাকেও সঙ্গে নিয়ে যাবেন।
1: ও তো তাহলে বাড়িতে শর্মাদি থাকবেন, তো বেশ আমি একাই এনজয় করে আসি, তুমি গেলে মনোজিৎ দা খুব খুশি হতেন, এই আর কি। আচ্ছা চলি, তুমি দরজাটা বন্ধ করে দাও।
0: শোনো মনোজিৎ দাকে বলো আমার উপর যেন রাগ না করেন, পরের বার নিশ্চয়ই যাবো।

0: কখন বেরোবে? অফিস তো ফাঁকা হয়ে গেল, আর কত কাজ করবে বলতো? ওদিকে আবার নাটক শুরু হয়ে যাবে যে।
1: এই যে উঠছি বসন্ত, আর 5 মিনিট।
0: কতবার বললে বলতো, আর 5 মিনিট? মনোজিৎ আমাকে বারবার বলে দিয়েছেন তোমাকে নিয়ে যেন আমি যাই, আমরা না গেলে উনি ভীষণ কষ্ট পাবেন।
1: এই যে হয়ে গেছে, হয়ে গেছে।
0: আচ্ছা যেতে কত সময় লাগবে বলতো?
1: আরে না না, ধর্মতল এলাকা, অনেক গাড়ি পাবো। আর এই তো থিয়েটার রোড, নাটক শুরু হওয়ার আগে ঠিক পৌঁছে যাবো। দেখিস
0: সুপ্রভাত দা, আমি বরং নিচের গেটের কাছে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি নেমে এসো।
1: ঠিক আছে, একটু এগিয়ে যাও, আমি আমি আসছি। চল চল চল চল, পা চালিয়ে চল।
0: হ্যাঁ, নিজে দেরি করে এখন আমাকে বলছে পা চালিয়ে চল।
1: আচ্ছা নে নে, সাবধানে চল, ওই পাশটা দিয়ে যাই, চল। হ্যাঁ, আরে মনিকা না? মনিকাই তো মনে আছে, সঙ্গে আবার একজন লোক মনিকার হাত ধরে।
0: কে লোকটা? কি হলো সুপ্রভাত দা, হঠাৎ দাঁড়িয়ে পড়লেছে? আরে কি হলো, যাবে না?
1: আচ্ছা বসন্ত, একটা লোককে দেখলি লম্বা মতন, এই মাত্র আমাদের এখান থেকে চলে গেল।
0: লম্বা লোক?
1: হ্যাঁ খুব খুব লম্বা, দেখলি?
0: লম্বা লোক কি একটা গেল যে মনে করে রাখবো, এক নাড়ি লম্বা লোক দেখলাম।
1: না না, মায়ের সঙ্গে একটা মেয়ে ছিল, মেয়েটাকে প্রায় বুকের কাছে আগলে নিয়ে বেরিয়ে গেল লোকটা।
0: সব পুরুষের বুকেই তো একটা করে মেয়ে দেখলাম, তুমি কোনটির কথা জিজ্ঞেস করছো?
1: না না থাক, তুই যখন দেখিস নি তখন। বসন্ত আমার ভালো লাগছে না রে, চল কোথাও গিয়ে একটু বসি। বরং
0: বসবে, হলে যাবে না? ও সুপ্রভাত দা, যাবে না?
1: কোথায় যাব?
0: বাহ, কোথায় যাব, কোথায় যাচ্ছিলে জানো না তুমি? দেখো চালাকির চেষ্টা করো না, তোমার জন্য অফিসে আমি 4 ঘন্টা বসে রইলাম, যাবে না জানলে আমি কত আগে ওদের সঙ্গে চলে যেতে পারতাম।
1: বসন্ত ভাই রাগ করিস না,
0: হাত ছাড়ো। কোথায় কোন একটা লম্বা লোককে মেয়ে বুকে জড়িয়ে যেতে দেখলে আর অমনি মেজাজ বিগড়ে গেল।
1: বসন্ত শোন একটা কথা বলি, প্লিজ ভাই আজ আমি ছেড়ে দে, আজ আমার আমার মাথা ঠিক নেই।
0: তোমাকে আমি ছেড়ে দেব? কি বলছো তুমি? তুমি না গেলে মনোজিতদের কাছে আমি মুখ দেখাতে পারবো? হঠাৎ তোমার কি হলো সুপ্রভাত দা? উফ, এখানে খেলা খেলতে দাঁড়ানো যাচ্ছে না। চলো চলো ওই পাশে চলো তো, ওখানে কিছুটা ফাঁকা আছে।
1: আমায় তুই মাফ কর বসন্ত, যা দেখলাম এরপর আমি কোথাও যেতে পারবো না। বসন্ত বসন্ত তুই যা, আমি আমি বাড়ি যাবো।
0: বাড়ি যাবে কি?
1: না রে, আমাকে যেতেই হবে।
0: কি ব্যাপার বলতো? এসো এসো, আগে ভিড় থেকে বেরো, এসো। হ্যাঁ দিদি এসো। বাপ্পা কি ভিড়, না এইখানে দাঁড়াও। আচ্ছা হঠাৎ তোমার কি হলো সুপ্রভাত দা? ও সুপ্রভাত দা, আরে কথা বলছো না কেন, বোবা হয়ে গেলে নাকি? এতক্ষণ অফিসে বসে রইলাম তোমার জন্য, আর এখন তুমি বলছো যেতে পারবো না, এর কোনো মানে হয়?
1: তুই রাগ করিস না বসন্ত, তুই ভাই বুঝতে পারছিস না যে আমার মনের অবস্থা এখন কি। শোন মানে আমি বলি কি, মনোজিৎ দাকে একটু বুঝিয়ে বলিস ভাই। হ্যাঁ
0: মনোজিৎ দাকে আমি কি বুঝিয়ে বলবো, তুমি তো পরিষ্কার করে কারণটাই বলছো না, তোমার হলোটা কি?
1: হ্যাঁ কি কি হয়েছে আমার, সে আমি তোকে বলতে পারবো না বসন্ত। হ্যাঁ আমি আমি তোর অসুবিধাটা বুঝতে পারছি, কিন্তু
0: কেন কেন বলতে পারবে না? অসুবিধাটা কোথায়? তোমার শরীর খারাপ লাগছে?
1: হ্যাঁ না রে।
0: সেই লম্বা লোকটার সঙ্গে তোমার পুরনো প্রেমিকাকে দেখে তোমার মন খারাপ হয়ে গেছে?
1: না না সেসব কিছু নয় বসন্ত, সেসব কিচ্ছু নয়, এইমাত্র আমার জীবনের ভিতটাই নড়ে গেল। শোন তুই তুই দেরি করিস না, বাসে উঠে পড়, চটপট।
0: দেখো ওসব ভিত্তির নতুন লোককে দেখে ও সুপ্রভাতা, এক মাঘে শীত যায় না, তোমার জন্য আজ আমার অনেক সময় নষ্ট হলো, আমি চললাম।
1: আমি আমি ভুল দেখিনি তো, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুহূর্তে দেখা ভুল তো হতেই পারে, লোকটার বুকের ওপর লেপটে থাকা যে মেয়েটাকে আমি দেখলাম সে মনিকা। যদি মনিকা না হয়, যদি না হয়, কিন্তু স্পষ্ট যে দেখলাম একজন অপরিচিত মানুষের বুকে সেঁটে মনিকাকে যেতে। পলকের দেখা অবশ্য, না না না, ও মনিকাই মনিকাই মনিকাই

আমার ভুল হতে পারে না। আমি আমি এখন কি করি? বেলেঘাটে যাব। মনিকা বলেছিল ওখানেই যাবে একবার, তো বেলেঘাটে যাই। তাহলে তো সন্দেহটা আর খোঁচা দেবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, বেলেঘাটে যাই, এই পরীক্ষাটা করার দরকার।

0: কে?
1: আমি, সুপ্রভাত।
0: আসছি। ও মা, জামাই বাবু, কি ভাগ্য! এই শিগগির এসো, দেখো দেখো কে এসেছে, দেখো।
1: আচ্ছা মা, এই মলি, মনিকা আছে?
0: দিদি? কোথায় দিদি?
1: না না, ইয়ার কি করো না, বলো না কোথায়।
0: আপনার কথা তো আমি বুঝতে পারছি না।
1: কেন, মনিকা আসেনি?
0: না তো,
1: দুপুর থেকে একবার আসেনি।
0: আসবার কথা ছিল?
1: হ্যাঁ ছিল তো।
0: এ কি জামাই বাবু, দরজায় ঠেস দিয়ে দাঁড়ালেন কেন? ভিতরে আসুন। দিদি কি হয়েছে?
1: না না কিছু হয়নি ভাই, এখানে আসবো বলেছিল, তাই ভাবলাম যে অফিস থেকে ফেরার পথে ওকে সঙ্গে করে নিয়ে যাই, তাই এসেছিলাম। আচ্ছা চলি।
0: এই চলি কি, আসুন আসুন ভেতরে আসুন। কতদিন পরে আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো, আর ভেতরে না এসে চলে যাবেন, সে কি হয় নাকি? ও জামাই বাবু, অন্তত একটু চা জল খাবার খেয়ে যান।
1: না না, আজ থাক, আজ থাক, আরেকদিন এসে খাবো মালি। আজ একটু মানে কিছু মনে করো না, আমি একটু মানে।
0: জামাই বাবু, আপনি সেদিন ফ্লাওয়ার এক্সিবিশনে এলেন না কেন? এত করে বললুম, দিদিও এলো না। জানেন আমার চন্দ্রমল্লিকা ফার্স্ট হয়েছে।
1: ও সত্যি?
0: সত্যি সত্যি সত্যি, বাড়ি নিয়ে এসেছি, দেখে যান না বাবা, একবার দেখুন না।
1: না আজ নয় মলি, পরে একদিন আসবো। আর চলি।
0: আহা, অতদিন থাকবি নাকি?
1: হ্যাঁ থাকবে থাকবে, আজ আমার উপায় নেই মলি, আমি শীঘ্রই আসবো, আমি আজ চলি।

0: ও তুমি কি ব্যাপার, এত সকাল সকাল ফিরে এলে, ফাংশনে যাওনি?
1: বড্ড অবাক হয়ে গেছো দেখছি, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে?
0: কি গো, বললে না ফাংশনে যাওনি?
1: না।
0: কি ব্যাপার, এত গম্ভীর, ভালো করে কথা বলছো না, কি হয়েছে গো?
1: না কিছু না। তুমি বেরিয়েছিলে?
0: হ্যাঁ।
1: কখন ফিরেছো?
0: এই তো সন্ধ্যের সময়, কিছুক্ষণ আগে।
1: ও যাই, স্নানটা সেরে আসি।
0: গরম জল লাগবে না?
1: না।
0: তোমার কফি বানাতে বলি?
1: বলো।
0: কিছু খাবে?
1: না। তুমি আজ ম্যাটিনি শোয়ে সিনেমা গিয়েছিলে?
0: আমি সিনেমায় গিয়েছিলাম? কে বলল?
1: তোমার সঙ্গে একজন লোক ছিল।
0: ও বুঝলাম, তাই বাবু এত গম্ভীর। সিনেমায় আমি আবার একা যাইনি, সঙ্গে একজন লোকও ছিল।
1: হ্যাঁ ছিল, ছিল মেলি মুখের লম্বা মতন লোক। তুমি প্রায় তার বুকের সঙ্গে লেপটে হল থেকে বেরোচ্ছিলে।
0: ঠাট্টা করছো?
1: না না, ঠাট্টা নয়, ঠাট্টা নয়। আই এম শিওর, আই এম সিরিয়াস।
0: আমি একটা লম্বা লোকের বুকের সঙ্গে লেগে হল থেকে বেরোচ্ছি?
1: ইয়েস ইয়েস।
0: তুমি নিজের চোখে দেখেছো?
1: কে দেখলো সেটা জরুরি নয়।
0: হ্যাঁ জরুরি।
1: তাহলে শোনো, আমি আমি নিজের চোখে দেখেছি।
0: তাহলে আমাকে ডাকলে না কেন?
1: সে কি ওই রকম অবস্থায় তোমায় ডাকবো?
0: হ্যাঁ ডাকবে, ডাকলে না কেন?
1: ডাকার কথা আমার আমার আমার মনে হয়নি।
0: তাহলে তুমি 100% শিওর হলে কি করে যে লোকটার বুকের সঙ্গে আমি ছিলাম, অন্য কেউ নয়?
1: মনিকা, মনিকা, হ্যাঁ তুমি ছিলে, তুমি ছিলে, আমার ভুল হয়নি, তুমি ছিলে। আমি আমি 100% শিওর যে তুমি, তুমি কি বলতে চাও? তুমি যাওনি সিনেমায়?
0: না।
1: এখনো মিথ্যে বলছো? কোথায় গিয়েছিলে তাহলে?
0: তোমার ভুলে যাবার কথা নয়, সকালে বলেছিলাম যে কেনাকাটা করব কিছু, তারপর তারপর বেলেঘাটে তাপস মলির কাছে যাব।
1: ওহো, তা কি কিনলে?
0: দেখবে, দাঁড়াও আনছি। এই দেখো, তোমার দোলার আর আমার কিছু।
1: মেজদির জন্য আনুনি কিছু?
0: না।
1: কেন? যে মানুষটি সর্বস্ব হারিয়ে তোমার সংসারটাকে আগলে রেখেছে, তোমার মেয়েকে কত যত্ন করে, তোমার আরামের দিকে নজর রাখে।

0: কে তার প্রয়োজনের কথাটা ভুলে গেলে? চমৎকার, বুঝেছি। তারপর মলিদের ওখানে গেলে?
1: হ্যাঁ।
0: তা তখন কটা?
1: আমি ঘড়ি দেখিনি।
0: তবু একটা একটা আন্দাজ আছে তো?
1: কত আর হবে, ওই 4:30 তাপস বাড়ি ফিরে তখন চা খাচ্ছিল।
0: মনিকা, একটা কাজ করো, ও ঘরে গিয়ে মেজদিকে ফোন করো।
1: মেজদিকে ফোন করবো?
0: হ্যাঁ, ফোন করে বলো যে ঠান্ডা যেন আস্তে না ফেরে, রাতটা ওখানে থাকো করা।
1: কেন?
0: মেয়ের ঠান্ডা লেগে যেতে পারে।
1: মিস্ত্রি দোলাকে নিয়ে প্রতি শনিবারই তো রাত করে।
0: আজকের কথা আলাদা, আজ আজ বাইরে খুব হাওয়া। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, একবার বেরিয়ে পড়লে আর কিছুই করা যাবে না, যাও। মনিকা, তুমি কেন এমন করলে? ওই লম্বা লোকটিকে তোমার প্রয়োজন হলো কেন? আমি তো তোমার কোনো অভাব রাখিনি, আমি আমি বুক ভরা ভালোবাসা দিয়েছি তোমাকে। ফ্ল্যাট, টিভি, ফ্রিজ, রেকর্ড প্লেয়ার, সুখের প্রায় সমস্ত উপকরণই একটার পর একটা সাজিয়ে দিয়েছি তোমার জন্যে। এমনকি দোলা হবার পর তোমার যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য কুচবিহার থেকে বিধবা মেজ থেকে এনেছি সারা জীবন ভরণ পোষণের অঙ্গীকার করে। বাইরের জীবন থেকে যাতে ঘরে বন্দি হয়ে না থাকো, তার জন্য আমি তোমাকে উৎসাহিত করেছি। তোমার কোনো স্বাধীনতা কখনো বাধা দিইনি। সে কে না, ওহ, আজ এমন বড় একা লাগছে। স্বাধীনতা মানে যে পাপাচার নয়, মনিকাকে এটা বোঝানো দরকার। ওকে, পর্দার ওপাশ থেকে দুটো পা দেখা যাচ্ছে জানো? কে কে ওখানে? এখানে দাঁড়িয়ে কি করছিলেন আপনি?
1: আমি কাপটা নিতে এসেছিলাম।
0: আমরা যখন কথা বলছিলাম তখনও আপনাকে আমি এভাবে দাঁড়াতে দেখেছি।
1: হ্যাঁ, তখনও আমি কাপটা নিতে।
0: যান যান যান, আর কখনো এরকম করবেন না, যান।
1: কি হলো, তুমি শর্মাদিকে ওইভাবে বকলে কেন?
0: তোমার এই রান্না করার লোকটাকে আমার মোটেই ভালো লাগে না, লুকিয়ে লুকিয়ে কথা শুনে।
1: ওর একটা নাম আছে। এ কি, দরজা বন্ধ করলে কেন?
0: তোমার সঙ্গে গোপন কথা বলতে চাই।
1: বাড়িতে এমন কি আছে যার জন্য দরজা বন্ধ করে কথা বলতে হবে? খুলে দাও দরজা।
0: না, তোমার এই মেয়ে লোকটিকে আমি নিজে দুবার দেখেছি লুকিয়ে আমাদের কথা শুনতে।
1: তুমি তো বকেছো, আমাদের কথা আর শুনবে না। উফ, দম বন্ধ হয়ে আসছে আমার।
0: তাহলে জানলাটা খুলে দাও। ফোন করতে এতক্ষণ লাগলো?
1: ফোনের লাইন পাচ্ছিলাম না।
0: নাও, এবার বলো তোমার সঙ্গে লোকটা আসলে কে?
1: আমার সঙ্গে কোনো লোক ছিল না।
0: ছিল ছিল মনিকা, ছিল।
1: তুমি অন্য কাউকে দেখেছো?
0: না না, আমি নিজের চোখে দেখেছি। তুমি তুমি তুমি আমি আমি তোমায় দেখেছি। এখনো মিথ্যে কথা, তুমি বেলেঘাটায় মলিদের বাড়ি যাওনি, তুমি মিথ্যে বলছো, মিথ্যে। তুমি সিনেমায় গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, সিনেমায় সিনেমায়। আমি নিজে দেখেছি তোমায় হল থেকে বেরোতে। কাঁদছো কেন? তুমি যদি ভেবে থাকো যে কেঁদে আমার মন গলিয়ে দেবে, তাহলে তাহলে জেনে রাখো মনিকা, তুমি তুমি ভুল ভেবেছ, ভুল। তুমি আমায় চেনো না, আমার ভালোবাসা দেখেছ, কিন্তু দরকার হলে আমি যে কতটা নিষ্ঠুর হতে পারি। জিজ্ঞেস করছি, শোনো, তাকাও আমার দিকে, তাকাও তাকাও তাকাও, কান্না বন্ধ রেখে আমার প্রশ্নের উত্তর দাও। বলো লোকটা কে, বলো লোকটা কে?
1: জানি না।
0: ফের মিথ্যে কথা বলছো, নিশ্চয় জানো তুমি।
1: বেশ, তাহলে শোনো, স্বীকার করছি আমি সিনেমা গিয়েছি। হ্যাঁ, আমার সঙ্গে একটা লম্বা লোক ছিল, আমার সব অপরাধ মেনে নিচ্ছে, কিন্তু আর কিছু জানতে চাই না, প্লিজ।
0: তোমাকে বলতেই হবে মনিকা, তোমাকে তোমাকে বলতেই হবে। সারা সন্ধ্যেটা যে মানুষটার জন্য ছটফট করেছে, শুধু পাগল হতে আমার বাকি ছিল। আমি জানতে চাই যে সেই মানুষটা কে, তোমার সঙ্গে তার কি সম্পর্ক?
1: যদি না বলি?
0: তুমি জানো না মনিকা যে তুমি তুমি আগুন নিয়ে খেলা করছো।
1: কি করবে, খুন করবে, মেরে ফেলবে আমায়?
0: আমার সঙ্গে চালাকি করো না মনিকা। বলো বলো, আমাকে বলো লোকটা কে, আমাকে বলো বলো।
1: বলতেই হবে।
0: না বলতে আমি তোমার গলার কি
1: পে। থাক থাক থাক, আর অত বিরক্ত দেখাতে হবে না। বলছি, দাঁড়াও, তার আগে জানলাটা খুলে দিই, দম বন্ধ হয়ে আসছে। লোকটা কে জানতে চাও, তাই না? শোনো তাহলে, লোকটির নাম বিমান। আমরা একসঙ্গে কলেজে পড়তুম, তবে বেশি দিন নয়, ও হঠাৎ আর্ট কলেজে চলে যায়। খুব ভালো ছবি।

0: রিয়াক্ত, আর্ট কলেজে যাবার পর ওর সঙ্গে আমার দেখাই হয়নি। আমি বিএ পাশ করলুম, এমএ পাশ করলুম, এরপর আমার বিয়ে হয়ে গেল তোমার সঙ্গে। কাগজে দেখলাম বিমান এক্সিবিশন করছে, প্রশংসাও পাচ্ছে। আমি বিমানকে ভুলিনি, ও ছিল আমার বন্ধু। আসলে সংসারে এমন এক একজন মানুষ আছে যাকে কিছুতেই ভোলা যায় না, এও তেমনি। তারপর ওর সঙ্গে আমার দেখা হয় আজ থেকে 3 বছর আগে। সেবার তুমি অফিসের কাজে 1 মাসের জন্য দিল্লি গিয়েছিলে। বিমান তখন ছবি আঁকা ছেড়ে দিয়েছে, খুব ফ্রাস্ট্রেটেড। বাবা মা দুজনেই বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, মদ খায়, রেস খেলে, বাধা দেবার কেউ নেই। এই সময় হঠাৎ একদিন পথে দেখা হয়ে যায়।
1: বাহ বাহ বাহ, চমৎকার! মাত্র 1 মাস ছিলাম না, এর মধ্যে এতটাই ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল যে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে পুরনো প্রেম জেগে উঠলো।
0: তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তুমি তখন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র, নারী মুক্তি নিয়ে প্রবন্ধ লেখো, ডিবেট করো, তোমার তখন খুব নাম ডাক। মনে আছে আমরা মেয়েরা তোমাকে বলতাম নারী মুক্তি ভগীরথ? আচ্ছা, তোমার মতে সংসারে মেয়েদের ঠিক ঠিক ভূমিকাটা কি?
1: মেয়েদের ভূমিকা মানে?
0: আমি বলছি, আমি এইভাবে ভাবতাম, ক্লান্ত পুরুষদের সেবাই মেয়েদের প্রধান কাজ। পুরুষরা দিনরাত যুদ্ধ করছে অফিসে, আদালতে, বাসে, ট্রামে, সর্বত্র। ক্ষত বিক্ষত ক্লান্ত শরীর নিয়ে দিনের শেষে তারা যখন বাড়ি ফেরে, তখন তাদের সেবা করার জন্য দরকার হয় মেয়েদের। সংসারে এই তাদের একমাত্র কাজ। তাই যেদিন মাতাল অবস্থায় বিমানকে দেখলাম, জানলাম তার মনের অবস্থা, আমার হঠাৎ মনে হলো এই দুঃখী মানুষটাকে আমি সারিয়ে তুলব। মনে হলো এটা আমার কাজ, নারী হিসেবে এটা আমার কর্তব্য। কেন মনে হলো জানি না, ভেতর থেকে ক্রমাগত আমাকে কে যেন খোঁচাতে লাগলো, একমাত্র তুমিই পারো মনিকা, তুমিই পারো ওর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে।
1: স্টপ ইট, স্টপ ইট! অসহ্য! আচ্ছা আচ্ছা, তুমি তুমি কি ওই ওই ওই ওই ওই লোকটার সঙ্গে একই বিছানায় রাতও কাটিয়েছো?
0: এই নোংরা প্রশ্নের উত্তরটা কি আমাকে দিতেই হবে?
1: সাহস থাকলে দাও।
0: একটা দুঃখী মানুষকে সুস্থ করে তুলতে যতটুকু প্রয়োজন আমি সেইটুকুই করেছি।
1: একজন স্ত্রী হয়ে তুমি কি মনিকা কথাটা স্বীকার করতে তোমার তোমার একটু বাধল না?
0: আমি মনে করি দেহের পবিত্রতা পুরুষদের বানিয়ে তোলা একটা কুসংস্কার।
1: কি বললে? দেহের পবিত্রতা কুসংস্কার?
0: এত অবাক হচ্ছ কেন? ভিড়ের বাসরাম দেখনি কিভাবে মেয়েরা প্রতিদিন অফিস যাচ্ছে, হাসপাতাল যাচ্ছে, অন্যান্য আরো নানা কাজে যাচ্ছে। ভাবতে খারাপ লাগে তুমি একদিন নারী স্বাধীনতা নিয়ে প্রবন্ধ লিখেছ।
1: আহ, নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা! স্বামী বর্তমানে অন্য পুরুষের সঙ্গে প্রেম করাকে তুমি স্বাধীনতা বলো? ওইটা তোমার স্বাধীনতা? স্বাধীনতার নামে ব্যভিচার করাটাকে নারী স্বাধীনতা বলো?
0: হায়রে পুরুষ, মেয়েদের কিছুই গোপন থাকবে না, থাকবে শুধু পুরুষদের। মেয়েদের থাকলেই তা হবে ব্যভিচার। আচ্ছা বলো তো, এই ক বছরে তোমার সংসারে কোন কর্তব্যটা করিনি? আমার শরীর যে অবস্থাতেই থাক, রাতে তুমি ছটফট করলেই আমি যাইনি তোমার কাছে।
1: তাতে কি?
0: তোমরা চোখে ঠুলি এঁটে থাকো তাই দেখতে পাও না। তোমার সব কাজ করে দেবার পর আমার অবসর নিয়ে যা আমার একান্ত নিজের, তাকে নিয়ে আমার যা খুশি করার অধিকার আছে। কোথাও কিছু গোপন থাকবে না কাজ, জানো? কৃতদাসীর তোমরা চাও আমরা মেয়েরা পুরুষদের কাছে সেই রকম কৃতদাসী থাকি? হ্যাঁ হ্যাঁ, কৃতদাসী।
1: আমি মনে করি মেয়েদের স্বাধীনতা হলো সভ্যতার মাথার রাজমুকুট। ধরে নিচ্ছি সবটাই তোমার সদিচ্ছা। তাহলে বিমানের কথাটা তোমার আমার কাছে গোপন রাখা উচিত হয়নি। গোপন করেছিলে কেন?
0: আমি মনে করেছিলাম ওই গোপনতাটুকু আমার স্বাধীনতা।
1: বাজে কথা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপনতা থাকতে পারে না।
0: পারে না? না, কথাটা তুমি ঠিক বলছো তো। তোমার কিছু গোপন নেই যা তুমি নিজে থেকে আমাকে কোনোদিন বলনি?
1: আমার আমার আবার কি গোপন থাকবে তোমার কাছে? তোমার কাছে আমার আমার কোন কথাটা বলা নেই।
0: কথাটা সত্যি বললে তো?
1: নিশ্চয়।
0: না। সত্যি নয়। তুমি যেবার দিল্লি গেলে সে সময় তোমার সঙ্গে অফিসের দুটি মেয়ে গিয়েছিল, তোমার সঙ্গে এক মাস ছিল তারা। সে কথা তুমি কি আমার কাছে কোনোদিন বলেছ? নমিতার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল বলনি, এমনকি মলির সঙ্গেও যে তোমার একটা সম্পর্ক গড়ে উঠছিল সে কথা আমি জানতে পেরেছিলাম, কিন্তু তুমি নিজে থেকে কোনোদিন বলেছো আমায়?
1: তুমি তুমি তুমি যা বললে, তুমি যা এখন বললে তার একটা প্রমাণ দিতে পারো তুমি?
0: না পারি না, কিন্তু তোমার বিবেকের কাছে তুমি কি অস্বীকার করতে পারবে?
1: তোমাকে একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, এসব আমি আর কোনো মতেই বরদাস্ত করব না। যা হয়ে গেছে গেছে, এখন তোমাকে কথা দিতে হবে যে ভবিষ্যতে ওই ওই ওই ওই লোকটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না। আমার কথা শুনতে পেয়েছো? উত্তর দিচ্ছ না কেন?
0: দু বছর আগে আমি বিমানের বিয়ে দিয়েছি, তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
1: তুমি বিয়ে দিয়েছো লোকটার? সে বিয়ে করেছে?
0: হ্যাঁ হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে ও এখন ঘোরতর সংসারী, আমার সঙ্গে বহুদিন যোগাযোগ নেই।
1: তাহলে আজকে সিনেমা
0: একাডেমিতে ওর এক্সিবিশন চলছে, পরশু গিয়েছিলাম দেখতে। আমাকে এতদিন পর দেখে খুব খুশি, আমি ওর জীবনের মোড় ফিরিয়ে দিয়েছি, ওকে সুস্থ জীবনের পথ দেখিয়েছি, তাই কৃতজ্ঞতা জানাতে ও আজ আমাকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিল। পার্টিকুলারলি ওই সিনেমাটাই দেখতে চেয়েছিল যে ছবিটার মূল বিষয় হলো নারী পুরুষের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে উঠলে সেই নির্মল বন্ধুত্ব দুজনকেই সম্মানিত করে, অপমানিত করে না। একে তুমি কি বলবে, ব্যভিচার?
1: দেখো দেখো, ব্যভিচার সম্পর্কে সবারই ধারণা অত্যন্ত স্পষ্ট। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হঠাৎ করে আর কেউ বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে দেখলে কারোরই কারোরই সেটা ভালো লাগার কথা নয়।
0: না কথা নয়, কথা নয়, তার কারণ আমাদের মধ্যে অনেকেই দুজনে মিলে একটা ছাতের নিচে বাস করি, শুধু কতগুলো পছন্দসই মুহূর্ত গড়ে তোলার আপ্রাণ ভান নিয়ে। আসলে আমরা কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করি না, ভালোবাসি না, তাই সম্মানও করি না।
1: আমি আমি আমি আমি তোমাকে কখনো অসম্মান করিনি মনিকা।
0: আমিও না, কিন্তু আজকের ঘটনা তোমায় বিচলিত করেছে। তোমার মনে হয়েছে আমার উপর তোমার একচেটিয়া অধিকার বুঝি আর কেউ এসে ছিনিয়ে নিয়ে গেল।
1: হ্যাঁ তাই তাই তাই মনে হয়েছে আমার।
0: কেন মনে হয়েছে বলো তো? মনে হয়েছে এই জন্যে যে আমাকে তুমি মনে করে রেখেছিলে তোমার সম্পত্তি, আমাকে রেখেছিলে একজন কেনা বাঁদির জায়গায়, তোমার আঙুলে বাঁধা সুতোর টানে যে নেচে চলতে বাধ্য। নিজের বলে কিছু নেই, সে কোনো আলাদা মানুষ নয়, সে তোমার কৃত দাসী।
1: আমি আমি আমি তোমাকে ভালোবাসি মনিকা।
0: না না সুপ্রভাত, তুমি শুধু আমাকে চালনা করতে চাও তোমার নিজের ইচ্ছে মতো, নিজের স্বার্থের পক্ষে, এর নাম কি ভালোবাসা?
1: তবে কাকে তুমি ভালোবাসো বলো?
0: জানি না, তবে আমি নিশ্চিত জানি আর যদি বিমান না হয় একজন মেয়ের সঙ্গে আমায় দেখতে, তোমার মনে এত প্রশ্ন জাগতই না। বলো বলো ঠিক কিনা, বিমান একজন পুরুষ বলে তুমি ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ তার কারণ তোমার মনের মধ্যে কোনো ভরসা নেই, ভরসা নেই তার কারণ তোমার স্ত্রীকে কখনোই তুমি একজন আলাদা মানুষ বলে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসোনি। তুমি শুধু তার উপর তোমার অধিকার ফলাতে চেয়েছ, যেমন একজন মালিক অধিকার ফলাতে চায় তার কৃতদাসীর উপর। ছি,
1: কোথায় যাচ্ছ?
0: আমি চলে যাচ্ছি।
1: চলে যাচ্ছ মানে?
0: এরপর আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না সুপ্রভাত।
1: কেন কেন কেন কেন পারবে না মনিকা? আর আমি দেখো আমার দিকে তাকো, আর তুমি এমন কিছু করো না যাতে আমি আমি মনে আঘাত পাই, ব্যাস তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে।
0: না তা যাবে না, কেননা আমি তো জেনে গেছি তোমার চোখে আমি কি। সবচেয়ে বড় কথা, এই সংসারে আর তো আমার নিজস্ব কিছু রইল না, নিজস্ব গোপন কিছু, যেটা আমার প্রিয় স্বাধীনতা, ওই ওরা বোধহয় এসে গেছে।
1: কারা? কারা মনিকা?
0: মল্লি আর তাপস। ও ঘরে ঢুকে আমি আগে ওদের ফোন করি, পরে মিস দিকে, তোমায় বলিনি। আমি আমি বুঝতে পেরেছিলাম পরিণতি কি হতে যাচ্ছে, ওদের সঙ্গে আমি আর চলে যাব। তোমার ভয় নেই, সব দিক বিবেচনা করেই আজ আমি এই ডিসিশন নিয়েছি।
1: কোথায় কোথায় যাবে তুমি মনিকা, কোথায়?
0: স্বাধীনতা খুঁজতে, মেয়েদের জীবনের দুর্লভ স্বাধীনতা।
1: না না না মনিকা, না না মনিকা, তুমি ভুল করছো, এভাবে স্বাধীনতা খুঁজে পাওয়া যায় না। আমাদের দুজনের ভালোবাসার সৃষ্টি ওই দোলা, দোলা আমাদের সন্তান, তাকে ফেলে তুমি এভাবে চলে যেতে পারো না মনিকা। মনিকা মনিকা মনিকা, আমি আমি আমি তোমার কাছে আজকে ব্যবহারের জন্য ক্ষমা চাইছি মনিকা, তুমি তুমি তুমি আমায় ছেড়ে যেও না মনিকা। মনিকা শোনো শোনো শোনো, দোলা

মুখ চেয়ে আমরা আবার আমাদের জীবন শুরু করি। মনিকা এসো, দোলাই আমাদের সেতু বন্ধন, ওর হাত ধরে আমরা এগিয়ে চলি। মনিকা, মনিকা, না না না মনিকা, না না মনিকা, আমি তোমায় যেতে দেবো না। মনিকা, আমি তোমায় যেতে দেবো না। ওদের তুমি ফিরে যেতে বলো, আমাকে আরেকবার সুযোগ দাও মনিকা, আমাকে আরেকবার সুযোগ দাও। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি মনিকা, আমি বুঝতে পেরেছি সব মানুষেরই উচিত মেয়েদের পৃথক অস্তিত্বকে সম্মান করা। কিন্তু না মনিকা, আমি বুঝতে পেরেছি সেই সম্মান থেকে জন্ম নেয় বিশ্বাস, নির্ভরতা আর ভালোবাসা। মনিকা কেঁদো না, আর আমার ভুল হবে না মনিকা, আর ভুল হবে না আমার।

0: প্রীতদাসীর স্বাধীনতা নাটকটি এখানেই শেষ হল। কাহিনী রতন ভট্টাচার্য, বেতার নাট্যরূপ সুনৃতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরলা, আরতি চক্রবর্তী, মালি, তৃপ্তি গঙ্গোপাধ্যায়, বসন্ত, চন্দন মজুমদার, সুপ্রভাত, স্বরাজ বসু এবং মনিকার ভূমিকায় বৈশালী মার্জিৎ। সম্পাদনা শুভ্র প্রকাশ দে।
1: নাটক এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তামিলনাড়ু ও কেরালায় সরকার গঠনের প্রক্রিয়া চলছে। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ভারত সফরের তৃতীয় দিনে আজ মুম্বাই সফর করছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে ভারতের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্ধুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি এই উপলক্ষে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা অসাধারণ সাহস ও দৃঢ়তা দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আজকের দিনে সমগ্র দেশ অভিবাদন জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্ধুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সন্ত্রাসবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক এন্ড পানিশ এভরি টেররিস্ট এন্ড দেয়ার ব্যাকার।
2: টেরর অর টক এক সাথ নাহি হো সকতা, টেরর অর ট্রেড এক সাথ নাহি চল সকতা, অর পানি অর খুন ভি এক সাথ নাহি বহ সকতা।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানের শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে তুলেছে। পশ্চিমবঙ্গে

বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের দলের পর্যবেক্ষক সুনীল বনশল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলকা ভেত্রী কাজগাম অর্থাৎ টিভিকে প্রধান জি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে সেঙ্গোত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা আজ তিরুবনন্তপুরমে বৈঠক করবেন। সেখানে পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবে। এরপর তাঁরা রাজ্যপাল রাজেন্দ্র আল্লেকারের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। উল্লেখ্য, তিনি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএর বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানে জেডিইউ নেতা নিশান্ত কুমার সহ বিজেপির জেডিইউ, এলজেপিআর এবং এইচএমএস ও রাষ্ট্রীয় লোকমোর্চার 32 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হোসেন শপথ বাক্য পাঠ করান। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেছেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসির ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্যান্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। একটি বাণিজ্যিক মঞ্চের সভাতেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়নে পৌঁছবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তাদের কথা হয়েছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেদেশ সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বেজিংয়ে মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কাজ করতে প্রস্তুত রয়েছে। চীনের বিদেশ দপ্তরের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশী ও অংশীদার হিসেবে কাজ করতে চায়। সেদেশের ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের কাজে তাদের সহায়তা করতে চায়। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগ পরীক্ষা ব্যবস্থা। গত 52 দিনে মৃতের সংখ্যা 324 পৌঁছেছে। গত 24 ঘন্টায় দেশজুড়ে 1000-এরও বেশি শিশুর জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 373টি নমুনা পজিটিভ এসেছে।
পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটা সংস্থাকে 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়, যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে 3 প্রাক্তন বিচারপতির সালিসি কমিটি

0: মোড়ে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকারকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটাদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার হাইকোর্টে আবেদন জানায়। দীর্ঘদিন শুনানি চলার পর হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছিল। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মন্ডাবিয়া আজ 40 শ্রমিকদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির সূচনা করেছেন। আজ নতুন দিল্লিতে ইএসআই মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচির সূচনা করে মন্ত্রী বলেন, বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের শ্রম ও যুবশক্তির সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলেই দেশে বেকারির হার কমে 3.2% হয়েছে।
1: आज से एक दशक पहले देश में केवल 30 करोड़ लोगों को सोशल सिक्योरिटी का कवरेज मिलता था, लेकिन 12 साल के बाद इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन के डायरेक्टर जनरल ने अनाउंसमेंट करा कि भारत में सोशल सिक्योरिटी कवरेज बढ़ के मोदी गवर्नमेंट के प्रयासों से आज देश में 94 करोड़ लोगों को सोशल सिक्योरिटी की कवरेज मिल रहा है।
0: লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে লখনৌ 10 দলের পয়েন্ট তালিকায় সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তেই রয়েছি আজ আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। প্রথমেই শুনুন বাংলা ব্যান্ড অত্যন্ত জনপ্রিয় আপনার আমার সবার, সে অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মী ছাড়া ব্যান্ড থেকে এই গানটি রইল আপনাদের সবার মন ভালো করার জন্য।

Coldplay, Megadeth, White Lion, Pearl Jam, পিঙ্ক ফ্লয়েডের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1999 সালে কিছু গান ভক্ত বন্ধু মিলে তৈরি করে একটি বাংলা রক ব্যান্ড, নাম লক্ষ্মী ছাড়া, যাদের গান বাঁধার ধরন এই ভারতীয় কোনো ঘরানার মতো তো একেবারেই নয়, তাই হয়তো লক্ষ্মী ছাড়া নামকরণ। তবে ওই অলক্ষ্মী মোটেই নয়। একেবারে শুরুতে এই ব্যান্ড বিভিন্ন কলেজ ফেস্ট এবং পাবে গান গাইতেন। 2001 সালে তারা প্রথম অ্যালবাম মেঘমল্লার রেকর্ড করেন, তবে বাণিজ্যিকভাবে এটি সাফল্য না পেলেও অ্যালবামের একটি বিশেষ বেশ উন্নতমানের গান, পরিচিত গান হলো কেয়ার করি না। সেই গানটি শ্রোতাবন্ধুরা আমরা সবাই কিন্তু খুব পছন্দ করেছিলাম শুরু থেকেই। এখন সেই গানটি রইল আপনাদের সবার জন্য।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনারা শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান লক্ষ্মী ছাড়া। এই নামটি কিন্তু একটি বাংলা সিনেমার গানের জন্য তৈরি হয়েছিল, বিশেষভাবে মনে রাখা যায়। এবং গানটিও তৈরি, কিন্তু সিনেমাটি, সেই সিনেমাটি আর করা হয়ে ওঠেনি। অগত্যা এই নামটি খাতায় কলমে একান্তভাবে আমাদের বাংলা ব্যান্ডের নাম হিসেবে জায়গা করে নিল। আগেই বলেছি, লক্ষ্মী ছাড়ার প্রথম স্টুডিও অ্যালবাম 2001 সালে রেকর্ড হয়। এরপর হলো দ্বিতীয় অ্যালবাম। দ্বিতীয় অ্যালবামের নাম হচ্ছে জীবন চাইছে আরও বেশি। রইল এবারে এই দ্বিতীয় অ্যালবাম থেকে তোমার আমার সবার পছন্দের এই অসাধারণ কম্পোজিশনটি।

এখানেই শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 61%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে 12.3 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এখন শুনবেন আকাশবাণীর মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর বিষয়ে অর্ধেক আকাশ। এ অনুষ্ঠানে অতিথি সঙ্গীতশিল্পী পার্বতী দাস বাউল, শব্দগ্রহণ ব্রততী দাস, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেত খামারের কথা, এ অনুষ্ঠানের বিষয় গ্রীষ্মকালীন ফসলের মাকড়ের সমস্যা ও প্রতিকার। কিঙ্কর সাহার সাথে আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব রেড ক্রস দিবস, এ বিষয়ে বলবেন ডাক্তার গৌতম কুমার জোয়ারদার। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান লোকগাথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন কাফি রাগে শরৎ পরিবেশন, পরিবেশনায় শিল্পী সায়ক বড়ুয়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আপনাদের সঙ্গে আমি রয়েছি সিদ্ধার্থ। আজকের এই অনুরোধের আসরে প্রথম যে অনুরোধ আমার হাতে রয়েছে সে অনুরোধ এসছে বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। অনুরোধ জানিয়েছেন শুভ্রা ভট্টাচার্য। তিনি শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে মন জানলা খুলে দেনা, বাতাস লাগুক প্রাণে। বেশ, তাই হোক, এই গানটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের এই অনুরোধের আসর।

চলে আসি আজকের দ্বিতীয় অনুরোধে। এই অনুরোধ এসছে হাজরাপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। অনুরোধ জানিয়েছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস এবং অন্তরা বিশ্বাস। তাঁরা শুনতে চেয়েছেন কুমার শানুর কণ্ঠে, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো।

চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধ কিন্তু একটু ইন্টারেস্টিং। এই অনুরোধ এসেছে তিমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। অনুরোধ জানিয়েছেন শ্যামসুন্দর সোমা ও অরিজিৎ দাস অধিকারী। তারা শুনতে চেয়েছেন আজকে 7ই মে শিল্পী ও শিক্ষাবিদ শান্তিদেব ঘোষের জন্মদিন উপলক্ষে ওনার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। বেশ, তবে তাই হোক।

চলে আসি পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা গ্রাম, জয়পুর থানা, বাঁকুড়া জেলা থেকে। তারা শুনতে চেয়েছেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, এমনি করে যায় যদি দিন যাক না।

এর পরের অনুরোধ এসছে সুদূর চেন্নাই থেকে। অনুরোধ জানিয়েছেন অনিক দেব। তিনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেদিন তোমায় দেখেছিলাম।

এর পরের অনুরোধ এসেছে পূর্বশীতি কলকাতা থেকে, অনুরোধ জানিয়েছেন রূপক ঘোষ। তিনি শুনতে চেয়েছেন আমি কোন পথে যে চলি, শিল্পী মান্নাদের কণ্ঠে। বেশ, তবে তাই হোক, ছদ্মবেশী ছবির সাউন্ডট্র্যাক থেকে মান্নাদের কণ্ঠে রইল এই গানটা।

চলে আসি আজকের অনুরোধের আসরের একেবারে শেষ অনুরোধে। এই অনুরোধ জানিয়েছেন বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস, জগন্নাথপুর, হবিবপুর, মালদা থেকে। তাঁরা শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে এই যে নদী। বেশ, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে রেখে গেলাম এই গানটা, আর আপনারা কিন্তু শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী দুই বাংলার মনের কথা।

দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, 25শে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। আর তার থেকে ঠিক একটি দিন আগে দাঁড়িয়ে আজকের মহিলাদের আসরে কবিপক্ষের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাকি হেরি। তখন ছিল দক্ষিণ হাওয়া আধ ঘুম আধ জাগা, তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলাম রুদ্ধ কুটির থেকে। অনেক হলো দেরি, আজও তবু দীর্ঘ পথের অন্ত নাকি হেরি।

0: আহা, কেন এই রবীন্দ্র কবিতা, কেন এই গান, আর কে এই মাতাল করা কণ্ঠের অধিকারিণী? শ্রোতা বন্ধুরা, তাঁর বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল ছিলেন রেল চাকুরে, কন্যা মৌসুমী পারিয়াল কোচবিহারের ইন্দিরা দেবী স্কুলে প্রাইমারি শিক্ষা শেষ করে সুনীতি একাডেমিতে স্কুল বেলা কাটিয়ে দাদার সঙ্গে ট্রেনে চেপে সোজা পাড়ি দিলেন রবীন্দ্রনাথের বিশ্বভারতী শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আসার পথে ট্রেনে এক অন্ধ বাউলের গান তাকে পাগল করে। এরপর তিনি গুরুমা হিসেবে পেলেন ফুলমালা দাসীকে, তার কাছে শিখলেন একতারা বাজানো, সেখান থেকে বাঁকুড়ার সনাতন দাস বাউল, তারপর শশাঙ্ক গোসাই। হ্যাঁ, যেই মেয়েটির কথা এতক্ষণ বললাম সেই মৌসুমী পারিয়ালই আজকের পৃথিবী বিখ্যাত সঙ্গীত শিল্পী পার্বতী দাস বাউল, এই মুহূর্তে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে কবিপক্ষের বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে। দিদি, আপনাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে স্বাগত জানাই।
1: জয় গুরু, জয় গুরু।
0: রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, বিশ্বভারতী এবং কবিগুরুর শান্তিনিকেতন, পার্বতী দাস বাউলের জীবনে কতখানি প্রভাব ফেলে?
1: আসলে সত্যি কথা বলতে কি, আমরা যদিও ভাবি যে অনেক সারা পৃথিবী ঘুরে এসেছি, কিন্তু আমরা বোধহয় আমাদের জীবনে কয়েকটা বিন্দুতেই আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। সেই আমাদের যাদের বন্ধু, হয়তো সারা পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে দেখা হয় কিন্তু কয়েকজন মানুষই ঘনিষ্ঠ থাকে, ঠিক সেরকমই মনের কাছেও কয়েকটা জায়গায় হয়তো আমরা অনেক দেশ ঘুরতে পারি, অনেক জায়গা যেতে পারি, কিন্তু কয়েকটা জায়গাই আমাদের জীবনের একটা প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। তো আমার জীবনে আমার পরিবার, যেমন আমার বাবা মা, ভাই বোন, এরা একটা বিশাল বড় জায়গা জুড়ে, এমনকি আজকেও তারা জুড়ে রয়েছেন, তাদের থেকে মানে বিচ্ছিন্ন তো কোনো দিন হব না। ঠিক সেরকমই গুরু, গুরুর সঙ্গে যে সম্পর্ক, গুরুর পরিবার, গুরুর রাস্তা, গুরুর মার্গ, সেটা জীবন থেকে কখনো সরে যায় না, সেটা থেকে যায়। এবং ওই গুরু সম্বন্ধিত যারা যারা ছিলেন তারা

0: জীবনে বারবার দেখা দিতে থাকেন,
1: ফিরে
0: ফিরে আসেন। আর শান্তিনিকেতন ছিল আমার ফাউন্ডেশন, মানে আমি গেছি যখন তখন মানে আমি কিশোরী, আর সেই
1: গিয়ে কলাভবনে প্রথম ভর্তি হয়,
0: হ্যাঁ কলাভবনেই ভর্তি হয়েছিলাম, এবং সেখানে ওই ফাউন্ডেশন, সেখান থেকেই তো আমার রবীন্দ্রনাথের যে ধারা বা রবীন্দ্রনাথের সেখানে অদ্ভুত ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া, তারা তো আমাদেরকে ইন্সপায়ার করেছেন।
1: নিজের হিসেবে সেখানে কাদের পেয়েছিলেন?
0: আমার গুরু ছিলেন, আমি তো পেইন্টিং এ
1: একদম,
0: তো যোগেন্দা আমাকে খুব গাইড করতেন।
1: আচ্ছা,
0: আমি যোগেন্দার প্রচুর সান্নিধ্য পেয়েছি, যোগেন্দার অবদান অনেক বেশি। এবং এছাড়া অন্যান্য মহৎ শিল্পী যেমন কেজি সুব্রহ্মণ্যম, তারপরে সোমনাথ দা সোমনাথ হোর, এরা সবাই খুব গাইড করেছেন আমাদের সবাইকে।
1: এখনো ছবি আঁকেন?
0: হ্যাঁ ছবি আঁকি,
1: এখনো ছবি আঁকা,
0: ছবি আঁকি, হ্যাঁ।
1: আচ্ছা, রবীন্দ্র গানের মধ্যে রবীন্দ্রনাথ প্রচুর গান সৃষ্টি করেছেন বাউল গানের সুর নিয়ে, প্রচুর গান সৃষ্টি করেছেন। আপনার বাউল হওয়ার পেছনে সেই সব সুর কি রাঙামাটির পথ ধরে কোথাও হৃদয়ে পৌঁছেছিল?
0: ছোটবেলার থেকেই তো আমরা রবীন্দ্র, যেহেতু বাঙালি মেয়ে, বাবা ভীষণ পছন্দ করতেন, তো আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত গাই এবং শিখেছি, তারপরে শুনেছি অনেক অনেক গান শুনেছি। এবং রবীন্দ্রনাথের কবিতা গান লেখা তো ছোটবেলা থেকেই একটা বিশাল বড় প্রভাব বিস্তার করেছিল আমাদের মধ্যে, সেটা শুধু আমি নই, যে কোনো মানে বাঙালি মেয়ের উপরেই সেটারও থাকবে। এবং ওই পড়তে পড়তেই তো তার চিন্তাভাবনাকে জানবার আগ্রহেই তো শান্তিনিকেতনে আসা, এবং সেটা সেখানে থেকে থেকে তার লেখার মধ্যে আরও গভীরতায় ঢুকতে পেরেছি। এবং বিশেষ করে তার যে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক, সেটাই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথের সঙ্গে, যে আশেপাশের সাধারণ, অতি সাধারণ জিনিস কিভাবে অসাধারণ হয়ে যেতে পারে সেটা রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছিলেন।
1: এবং সেটা শান্তিনিকেতনের পরতে পরতে,
0: হ্যাঁ
1: মানে ওই পথের ধারে ফেলে রাখা বালির স্টোন চিপ দিয়ে যে ওই রকম একটা রামকিঙ্কর বেজের ইতিহাস হয়ে যাওয়া মূর্তি, এই তো মানে প্রকৃতি আর শান্তিনিকেতন একে অপরের পরিপূরক আজও। আচ্ছা, এই যে বিশ্বভারতীতে পড়তে এলেন, বিশ্বভারতীতে পড়তে পড়তেই আপনি বাউল হলেন, বাবা মায়ের আপত্তি ছিল না?
0: বাবা মায়ের আপত্তি তো থাকবেই, কারণ তখন তো বাউল তো খুব একটা অজানা ছিল মানুষের কাছে, কি হবে মানে বাউল করলে, এমনকি বাউল যে একটা একটা যোগ মার্গ এবং বাউল যে একটা একটা সাধনার রাস্তা, সেটা সম্পর্কেও মানুষের অনেক ধারণা ছিল না। মানুষের ধারণা ছিল বাউলরা ফোক আর্টিস্ট এবং তারা একতলা নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় গান করে বেড়ায়, এটাই বেশি ধারণা ছিল। সেই কারণে বাবা মার চিন্তা তো হবেই যে ও কি হলো, কি হতে চাইছে, মানে বা জীবনে অনেক
1: কার বেশি ছিল, মায়ের না বাবার?
0: আমার মনে হয় বাবার বেশি চিন্তিত চিন্তা ছিল, মায়ের থেকেও বেশি।
1: আচ্ছা, এই যে বারবার বাবার কথা উঠে আসছে, আপনার বাবা শুনেছি একজন গান পাগল মানুষ ছিলেন,
0: হ্যাঁ,
1: দুর্ধর্ষ সব লং প্লেইং এর স্টক ছিল,
0: হ্যাঁ,
1: বাড়িতে। এবং তার সঙ্গে আপনার বাবা অসম্ভব রেডিও প্রেমী ছিলেন।
0: আমাদের বাড়িতে রেডিও চলতো সব সময়, আর সেই পুরনো দিনের রেডিও, সেই নব ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো তো, তারপরে তারপরে বক্স ছিল, সেটা একটা অদ্ভুত একটা বিষয় ছিল। হ্যাঁ,
1: বিবিধ ভারতী, অনুরোধী দাসর, পরবর্তীতে মহিলা মহল, কোনটা শুনতেন বাবার সঙ্গে বসে?
0: আমি অনেক শুনেছি নাটক।
1: আচ্ছা,
0: রাত্রি 9টাতে একটা নাটক হতো, ওইটা আমি শুনতাম খুব, ওটা আমার খুব ভালো লাগতো। ওটার মধ্যে দিয়ে অনেক অনেকগুলো না, সব মনে নেই আমার, কিন্তু আমার ওই ওই ভিজুয়ালাইজেশনটা মানে শুধু শুনে শুনে
1: ভিজুয়ালাইজ,
0: ছবিটা আমার, আমি আমার ছবি, আর যার গলাগুলো শুনছি তাদের তো দেখতে পাচ্ছি না, সুতরাং তারা দেখতে কিরকম সেটাও আমি নিজে নিজে মনে করে নিচ্ছি। তো মানে এটা আমাকে হেল্প করতো যে একটা পুরো কল্পনার জগৎকে সৃষ্টি করার জন্য, হ্যাঁ আমি খুব ভালোবাসতাম সেটা।
1: বাবার তো খুব প্রিয় শিল্পী ছিলেন শচীন কর্তা।
0: হ্যাঁ, সবসময় শুনতেন,
1: এবং একই সঙ্গে বোধ হয় আপনারও।
0: হ্যাঁ, বাবার কারণে তো ভালো লাগতেই হবে, কারণ ওই গানটাই চলছে সবসময়। কিন্তু অবশ্যই ওনার যে গলার, সেটা কোনো তুলনা হতে, শচীনবাবুর কথা বললে পরে আর কোনো কিছু তুলনা করা যেতে পারে না। এবং মাটির টান, এবং খুব অরিজিনাল ভয়েস, খুব অরিজিনাল, যেটা এখনকার দিনে খুব রেয়ার কারণ সবাই একটা টোনাল কোয়ালিটি বা কিছু একটা নিয়ে আসে যেটা ন্যাচারাল নয়, কিন্তু শচীনবাবু উনি একদম ন্যাচারাল, ওনার গলা ছিল
1: একদম,
0: মাটিটাকে ধরা যেত, সময়টাকে ধরা যেত।
1: আপনি বলছেন এখন আরোপিত কণ্ঠস্বর অনেক বেশি ব্যবহার হয়,
0: বেশি হয় ব্যবহার, ফোক গানেও আরোপিত কণ্ঠস্বরই বেশি।
1: আচ্ছা, এই যে বাবার সঙ্গে বসে বিবিধ ভারতী বা অনুরোধের আসর শোনা মৌসুমি পারিয়াল, কখনো আখতারি বাইয়ের পিয়া ভোলে অভিমান ট্রাই করেনি?
0: ট্রাই করিনি কথাটা ঠিক না, করেছি কিন্তু শুনেছি অনেক, কিন্তু তার এত ভালো গাইতেন যে আমার কখনো মানে ধৃষ্টতা হয়নি যে গাওয়ার চেষ্টা করি। আমার মনে হচ্ছে ওগুলো শোনার জন্যই, ওগুলো ট্রাই করার জন্য না, সেই জন্য আমি ট্রাই করিনি, শুধু শুনতাম। কারণ ওই গলাটা ওটা গাইতে পারে, ওটা আর কেউ গাইতে পারে না, ওটা হবে না।
1: হ্যাঁ,
0: তো সেজন্য আমি চেষ্টাও করিনি।
1: পার্বতী দাসবাবু সিনেমা দেখতে ভালোবাসেন?
0: ভালোবাসি বলবো না, কারণ ও সিনেমা জিনিসটা আমার খুব একটা অ্যাট্রাক্ট করেনি কখনো। আমি যেমন মানে ভয়েস, তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে, মানে শোনাটা বেশি। কিন্তু দেখেছি আমি প্রচুর ফিল্ম দেখেছি, সেটা আমার নিজের পড়াশোনার জন্য, এই বিষয়টা সম্পর্কে আরও অবগত হবার জন্য, যেহেতু আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম সেজন্য। কিন্তু আমার এখন যখন ভাবি আমি একটু ক্লান্ত হয়ে যাই সিনেমা দেখতে দেখতে, মানে আমার নভেল, আমি নভেলও খুব একটা পড়তে পারি না। হ্যাঁ, কিন্তু কেউ যদি আমার, আমি নাটক দেখতে পারি, আমি লাইভ পারফরমেন্স আমার
1: বেশি
0: ভীষণ টানে। আমি ওই ওটা হয়ে গেছে তো, মনে হয় কি ওটা হয়ে গেছে তো, মানে যেটা হচ্ছে সেটা আমাকে বেশি ইন্টারেস্ট দেয়।
1: আচ্ছা, এই যে বললেন যে আপনি সিনেমা দেখার থেকেও রেডিও শুনতে বেশি ভালোবাসেন, কেননা কানে শোনা যায়, নিজের মতো করে উপলব্ধি করা যায়।
0: হ্যাঁ,
1: বাউল হওয়ার ক্ষেত্রে আপনার উপলব্ধি কি ছিল, মানে আপনার বাউল হওয়ার ক্ষেত্রে উপলব্ধি কি ছিল?
0: বাউলের বিষয়টা ছিল হচ্ছে যে আমি ছোটবেলা থেকে তো মানে প্রচুর গান আমাদের বাড়িতে হতো,
1: শুনে শুনে বড় হওয়া,
0: প্রচুর মানে এত দেখেছি, আর বাবা এত ভালোবাসতেন শিল্পকলাকে এবং সঙ্গীত চর্চাকে। উনি নিজে ইঞ্জিনিয়ার থাকলেও উনি কিন্তু বেশিরভাগ সময়টাই এগুলোতে সময় কাটাতেন যতটুকু অফিস থেকে ছুটি পেতেন, এবং আমাদেরকে এত ইন্সপায়ার করেছেন এগুলো শেখার জন্য। শুধু আমরা না, আমাদের কমিউনিটি যতগুলো বাচ্চা ছিল সবার জন্য বাবা রেডি ছিলেন আর কি। তো সবাইকেই উনি যাকে পারতেন মানে ভালো গান শোনানো, ভালো কবিতা পড়ানো, বাচ্চাদেরকে ইনভলভ করানো, লেখানো ওদেরকে দিয়ে,
1: সৃষ্টিশীল কাজে,
0: ভীষণ সৃষ্টিশীল কাজে বাবার মন ছিল। তো ওই সমস্ত কারণে ছোটবেলার থেকেই একটা শোনবার কান তৈরি হওয়া বলে না, ওটা তৈরি হয়ে গেছিল বাবার কারণে।
1: মানে আগে কানসেন হওয়া হয়েছে,
0: হ্যাঁ, কান তো আগে তৈরি হতে হবে। সেটা করতে করতেই যখন একটা কানটা মানে ছাকনির কাজ করতে শুরু করে, তখনই আরো রিফাইন্ড, আরো রিফাইন্ড, আরো রিফাইন্ড জিনিসের দিকে মন যায়। তো ওই রিফাইন ব্যাপারটা খুঁজতে খুঁজতে যেটা বুঝলাম যে শিল্পটা বা সঙ্গীত, বিশেষ করে ভারতীয় সঙ্গীত যেটা, সেটা আমাদেরকে একটা উত্তরণ হতে শেখায়। যখন মানে এটা শুধু একটা আমাদেরকে মনোরঞ্জন করাচ্ছে তা না, আমাদের একটা আধ্যাত্মিক অনুভূতি এবং উপলব্ধির দিকে নিয়ে যায় হচ্ছে ভারতীয় সঙ্গীত। প্রাচীন যারা ছিলেন তাদের গলাতে তাদের জীবনের উপলব্ধিটা উঠে আসতো, এবং তারা প্রচুর জিনিসকে অনেক কঠিনভাবে ওরা তারা সাধনা করেছেন গুরুর কাছে বছর বছর ধরে। তখন রেকর্ডিং সিস্টেমও ছিল না, ওনাদেরকে বারবার ট্রাই করতে হতো আর বারবার মনে রাখতে হতো, অনেক প্রচেষ্টা করে তারপরে একটা মানুষ ওই জায়গাটাতে পৌঁছতেন। এবং তাদের যে একটা রেস্টফুলনেস কাজের সঙ্গে, যিনি গানটা গাইছেন তিনি গানটাই গাইছেন, তিনি কিন্তু হাজার কিছু করছেন না। হ্যাঁ, আবার যিনি কবিতা লিখছেন তিনি কবিতাতেই ডুবে আছেন, এবং একে অপরের সঙ্গে যখন দেখা হচ্ছে এরকম বড় বড় বিজ্ঞ মানুষরা, তাদের মধ্যে ওই ওটার মাধ্যমেই আলাপ হচ্ছে, ওটার মাধ্যমেই তারা এক্সপ্রেস করছেন ছোট ছোট জিনিসগুলো। হ্যাঁ, মানে গান হয়ে গেল তারপরে আমি মোবাইলে চলে গেলাম, সেরকম নয়,
1: একেবারে সাধনা করা,
0: ক্রমাগত মনটাকে ওইখানে রাখা। তো এই সমস্ত কারণে আমি যেটা দেখেছিলাম ছোটবেলাতেই, যে যেই মানুষের মধ্যে বা যেই উস্তাদদের মধ্যে বা যে সমস্ত মানুষরা খুব বিজ্ঞ মানুষ ছিলেন, তাদের মধ্যে যে একটা অনুভূতির জায়গা ছিল গানের মধ্যে, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইউনিক ছিল। আর আমি এই ভাবতাম এই ডিফারেন্সটা কেন হতো, যে একজন এত সুন্দর করে একই গান গাইছে, একজন খুব সুন্দর করে গেয়ে দিলেন, কিন্তু আরেক

0: একজন আমাকে একটা অন্য জায়গাতে পৌঁছে দিলেন, মানে গানটার মানে কি সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন, আমার কোনো এফর্টই হলো না এবং উনি আমাকে পৌঁছে দিলেন একটা জায়গাতে। তো আমি ওটার খোঁজ করতে শুরু করলাম যে ওটা কি করে হয়।
1: আচ্ছা,
0: এবং ছোটবেলা থেকে আমি জানতাম যে এই শিল্প কলা আধ্যাত্মিকতা এটাই আমার রাস্তা, আমি কিন্তু অন্য কিছু আর ট্রাইও করিনি।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: কিন্তু এই যে গৃহস্থ জীবন থেকে বাউল জীবনে যাওয়া, এটা একটা সম্পূর্ণ অন্য পথ, মানে একটা পথ থেকে আরেকটা পথে যাওয়া, এই যাত্রাপথটা ঠিক কিরকম ছিল?
0: বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে যে ছোটবেলা থেকে যেহেতু আমার মা খুব ভক্তিমতী ছিলেন এবং মা খুব ভালো সাধিকা ছিলেন, আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা আসতেন এবং মা বাবা দুজনেই খুব যুক্ত ছিলেন, তো আধ্যাত্মিক পরিবেশটাও আমাদের বাড়িতে খুব স্ট্রং ছিল। আর তারপরে মা আমাকে, মানে আমি যদি বলি যে আমার প্রথম গুরুকে যদি আমাকে বলতো, এরা মা।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমার মা আমাকে সবসময় শেখাতেন এবং মা আমাকে ইনভলভ করতেন যে ঠাকুরের আসন দে, পরিষ্কার কর জায়গাটা, এখানে এখন বস, আমি কথামৃত পাঠ করছি, তুই বসে বসে শোন, তুই পরে আমাকে গল্পগুলো বলবি, এরকম ভাবে ভাবে মা আমাকে বসাতেন। এবং মা যতবার যেতেন যে কোনো সৎসঙ্গে আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং শেখাতেন কিভাবে হেল্প করতে হয়, সেবা কাজ করা, মানে যেমন ফুলের মালা গেঁথে দেওয়া, এগুলো সমস্ত কাজ উনি আমাকে দিতেন। তো
1: ওটাও অনেকখানি সলতে পাকিয়েছে,
0: হ্যাঁ, মা, অ্যাবসলুটলি মা। এবং মা কিন্তু উনি আমাকে বারে বলতেন যে দেখ, এবং আমি মাকে প্রার্থনা করতেও শুনেছি যে আমার আমার তো চারটে ছেলে মেয়ে, তুমি একটা মেয়েকে সন্ন্যাসী করে দাও, একটা ছেলে বা মেয়েকে সন্ন্যাসী করে দাও। তো ওই প্রার্থনা শুনে শুনে মনে হতো মা হয়তো আমার জন্যই বলছেন যে আমাকেই সন্ন্যাসী হতে হবে।
1: এবং সেই প্রার্থনা কোথাও গিয়ে রামকৃষ্ণ লোকে পৌঁছেছে,
0: অবশ্যই মায়ের প্রার্থনা, যে নিজের সন্তানকে যাইছে, তো এটা আমার মায়ের আশীর্বাদ এবং মায়ের কারণেই আমার বৈরাগী হওয়া আমি বলবো।
1: যে আসলে ছোটবেলার কথা এলেই বারবার ঘুরে ফিরে শান্তিনিকেতনের কথা এসেই যায়। শান্তিনিকেতন থেকে শুরু করে আজকে বাউল গানকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ানো, অসংখ্য জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করেছেন আপনি, একটু ছোট্ট করে তাদের মধ্যে কারো কথা শুনি না যাদের কথা বা যাঁর কথা আমাদের অনুপ্রাণিত করে বা করবে।
0: যেমন আমি প্রথমেই আমার গুরুজির কথা বলতে চাই, সনাতন দাস বাউল। এবং সনাতন বাবার জীবনে যদি আমি দেখি যে আমরা আমরা তো আমাদের তো অত বড় যোগী হওয়া বা ওইভাবে একজন অতটা বৈরাগ্যের মার্গে চলে যাওয়া তো কঠিন, কিন্তু আমরা কি ইন্সপিরেশন নিতে পারি, সেটা হচ্ছে যে বাবার যে একটা নিত্য নৈমিত্তিক সাধনাতে ব্যাঘাত না ঘটিয়ে প্রতিদিন বসা, মানে যাই হয়ে যাও ওটা ওনার প্রায়োরিটি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যেই আসুক, যত বড় মহৎ ব্যক্তিই আসুক না কেন বা যত বড় কঠিন কাজই পড়ে যাক না কেন, বা উনি হয়তো একটা লম্বা জার্নি করছেন, বাসের মধ্যে বসে আছেন অথবা ট্রেনে বসে আছেন কি ফ্লাইটে বসে আছেন, উনি কিন্তু ওনার নিত্য জপ, নিত্য অনুষ্ঠান, এতে কোনো কম্প্রোমাইজ ছিল না।
1: বাহ,
0: আর বাবা যে কথাটা, উনি কথা দিতেন না সাধারণত, উনি খুব একটা কমিট করতেন না, এ বেশি কথাও বলতেন না, কিন্তু উনি যদি কথা দিতেন সেটা প্রাণপাত করে হলে উনি রক্ষা করতেন। উনি আমার বাবাকে বলেছিলেন, বাবা আপনি এত কষ্ট করছেন কেন, আপনার তো শরীর ভালো নেই, আপনি যে এত কষ্ট করে এত দূর, তখন তো রাস্তাও ভালো না, এরকম এবড়ো খেবড়ো রাস্তা, এরকম মানে কষ্ট হচ্ছে ওনার, বলছে না আমি কথা দিয়েছি ওখানে গিয়ে আমি গান করবো, আমি যাবই, কষ্ট হলেও আমি যাব, কারণ কথা দেওয়া হয়ে গেছে। তখন বলছি বাবা কথা কেন রাখতে হবে, তখন আমাকে বাবা বলছেন শোন শব্দ ব্রহ্ম, কাউকে যদি তুই কথা দিস একটা, কথাটা রাখিস, কারণ ওইটা যদি আমরা পালন করতে পারি না তাহলেই আমাদের অর্ধেক সাধনা হয়ে যাবে। আমাদের আমাদের সবার পক্ষে তো আর কঠিন সাধনা যদি নাও করা সম্ভব হয়, কিন্তু সবার পক্ষে যদি আমরা যে কাউকে একটা কথা দিই এবং কথাটাকে আমরা পালন করি তাতেই আমাদের সাধনা হয়ে যাবে, ঈশ্বর ঐশ্বর অনুগ্রহ তাতেও পাওয়া যায়, এটা সনাতন বাবা বলতেন।
1: এ তো গেল সনাতন গোস্বামীর কথা, আর কারো কথা একটু শুনি।
0: আমার একজন মহিলার কথা মনে পড়ছে, শ্রীখণ্ডে একটা মেলা হয় যেখানে 3 রাত 3 দিন ধরে বৈষ্ণব পদাবলী গাওয়া হয়,

0: আমি গেছিলাম তখন শুনতে, বহু বছর আগে। তো সেখানে একজন প্রায় 90-এর উপরে মহিলা,
1: আচ্ছা,
0: হ্যাঁ, উনি মানে খুব একটা আর্থিক দিক থেকে খুব সবল মানে সুষ্ঠু জায়গা থেকে উনি আসেননি। তো উনি সারা বছর ধরে ওই নানা রকমের জ্বালানি সংগ্রহ করে সেটাকে বিক্রি করেন,
1: ওটাই তার উপার্জন।
0: এবং ওনার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে ইত্যাদি। তো উনি সারা বছরই ওই যেদিন উনি কাজ করেন সেদিনই ওনার যা কিছু আসে, কিন্তু ওখান থেকে হয়তো উনি দিনে হয়তো 100 টাকা রোজগার, তখনকার দিনে 100 টাকা অনেক টাকাই,
1: হ্যাঁ,
0: সেখান থেকে 100 টাকা থেকে উনি সবসময় 5 টাকা করে সরিয়ে রাখতেন,
1: আচ্ছা,
0: সাধুদেরকে দক্ষিণা দেবেন বলে। তো ওই শ্রীখণ্ডে মেলাতে ওই 3 দিন এসে বসে উনি গান শুনতেন এবং প্রত্যেকই আঁচলের খুঁটি খুলে খুলে,
1: হ্যাঁ।
0: তো এক আমি বসে আছি ওখানে, 3 দিন বসেছিলাম, আমি গান করিনি, আমি গান শুনতে গেছিলাম, কিন্তু আমি আমার নিজের আসন থেকে কখনো সরে যাইনি, একই জায়গাতে বসেছিলাম। তো উনি যাবার আগে ওনার শেষ 5 টাকাটা দিয়ে উনি বলছে, মা এটা তোকে দিলাম। বললাম কেন? বলছে যে সবার গান শুনে তো দিলাম, আর একটা 5 টাকার কয়েন আমি রাখি যে কোনো ভালো সাধু দেখলে তার হাতে আমি দিয়ে যাব। তো আমার সাধু দর্শন হলো, এটা তুই রাখ।
1: ওই যে সেদিন তখন কি পার্বতী দাস বাউল সাধন মার্গে চলে গেছেন?
0: খুব ছোট মেয়ে, আমি খুব ছোট মেয়ে, আমার তখন বৈরাগ্য দীক্ষা হয়নি, কিন্তু উনি দেখতে পেয়েছিলেন, এটাই আমি বলছি।
1: কি সাংঘাতিক,
0: মানে এত বছর ধরে উনি একজন অনুরাগী, একজন ভক্ত মানুষ, এবং শুনছেন, গান শুনতে আসেন, এবং ওখানে মনোহর শাহী ঘরানার খুব বড় বড় গায়করা আসেন, এবং ধ্রুপদী অঙ্গের মানে খুব সিরিয়াস লিসেনার না হলে পরে ওই কীর্তন শোনা মুশকিল। সুতরাং উনি সেই সেই রসবোধ বা সেই শুনবার যে একটা শিক্ষা সেটা ওনার মধ্যে আছে, এবং সাধু দর্শন সেটাও ওনার জীবনের
1: ভবিষ্যৎ দ্রষ্টা।
0: হ্যাঁ, মানে দেখতে দেখতে কোথায় পৌঁছে গেছে সে, ওই ছোট মেয়েটার মধ্যে দেখতে পাচ্ছে যে আছে এই একজন সাধু হবে, তো এর হাতে আমি তো আর আসতে পারবো না মনে হয়, উনি বলছিলেন
1: ভবিষ্যৎ দর্শন। যদি অভয় দেন তাহলে খুব সাহস করে একটা কথা জিজ্ঞাসা করব, এই যে বাউল চর্চা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ান, এত সাধনা, এতে সাধারণ মানুষের কি, তারা গান শুনবেন বিগলিত হবেন ব্যাস তারপর?
0: না, তাহলে তো কাজ অসম্পূর্ণ রয়ে গেল।
1: আচ্ছা,
0: সেটা আমি করেছি একটা সময়ে নন কম্প্রোমাইজিংলি, মানে একটা সময় ছিল যখন আমি প্রতিদিনই হয়তো ফ্লাইট নিয়ে এবং 1 সপ্তাহের মধ্যে 3টে দেশের মধ্যে ছিলাম, এরকমও গেছে আমার সময়। কিন্তু এত অনুষ্ঠান করে করে, এত কনসার্ট করে করে যেটা আমি বুঝেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের মধ্যে ওটা সারা জীবনের জন্য, কারণ অনেক মানুষ যারা আমাকে 20 বছর আগে এসে শুনেছেন এতদিনে তারা সাহস করে আশ্রমে এসেছেন যে মা আপনার সঙ্গে আমরা আমরা সাধন পথে যেতে প্রস্তুত, আমাদেরকে কিছু বলে দিন। 20 বছর আগে কিন্তু তারা আমার গান শুনেছেন, এতদিন পরে এসেছেন, মানে এতটা বছর লেগেছে। সুতরাং আমরা দুটো দিক ভাবে কাজ হচ্ছে, একটা হচ্ছে যে আমরা গিয়ে গান গাইলাম, সেই অডিটোরিয়ামে তো 1000 লোক বসে আছে, 2000 লোক হয়তো বসে আছে, তাদের মধ্যে এটা ওদের মনে থেকে যাবে, এবং যখন সময় হবে তাদের সেটা তাদেরকে স্পার্ক করবে, তাদের মধ্যে সেটার দর্শন লাভ হবে। আর যদি সেটা না হয়, এই জীবনে না হয়, পরের জন্মে হবে, কারণ বাউল এত এত গভীরভাবে, একতারার এত গভীর একটা টান, একতারার এত শক্তি যে এখানে একবার একতারা বাজলেও এটা বৃথা যাবে না, কোনোদিন একতারা বৃথা যায়নি, কোনোদিন যাবেও না।
1: তার মানে বাউল শুধুমাত্র দেহতত্ত্বের সাধনা নয়, উচ্চ মার্গীয় সাধনাও, মানে যেখানে ঈশ্বরের সঙ্গে।
0: কিন্তু দেহ না থাকলে আমি ঈশ্বরকে উপলব্ধি করব কি করে? তার কারণ আমরা বলি যে ঈশ্বরকে আমি ততক্ষণই উপলব্ধি করতে পারি যতক্ষণ আমার শ্বাস আছে, প্রশ্বাস আছে, আমার শরীর আছে, ততক্ষণই তো আমি আছি।
1: একদম,
0: তাহলে ঈশ্বর তত্ত্বকে আমাকে এই মুহূর্তে উপলব্ধি করে করতে হবে, তাহলেই তো আমি কথা বলতে পারবো, আরেকজনকে জানাতে পারবো,
1: মানে একে অপরের পরিপূরক।
0: হ্যাঁ, আমরা এই জাগতিক লেভেলে আছি এবং এই জীবনটাকে আমরা সুস্থ সুন্দর করতে চাই, তার জন্য ঈশ্বর উপলব্ধির দরকার, এবং ঈশ্বর উপলব্ধি আমার এই জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় এগুলো না থাকলে পরে আমি ঈশ্বর উপলব্ধি

0: কিছু করতে পারবো না। তো সেই জন্য দেহ ছাড়া ঈশ্বর সাধনা হয় না, হবে না।
1: ওই দুটো দেহ তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব একে অপরের পরিপূরক। কথায় কথায় অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে, শেষ প্রান্তে চলে এসেছি। ভবা পাগলা বলেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আপনার লাইভ পারফরমেন্স শুনতে শুনতে প্রত্যেকবারই অবাক হই যে ওই তারায় গলা নিয়ে গিয়ে কি করে ধরে রাখেন, এবং সঙ্গে দিদিম সবটা চলে, কিন্তু কোথাও গিয়ে এতটুকু সুরের বিচ্ছুতি হয় না, লয়ের বিচ্ছুতি হয় না, কি অবলীলায় একেবারে উচ্চ তারায় নিয়ে গিয়ে গলাটাকে বেঁধে রাখেন। অবাক হই প্রত্যেকবার। এই সাধনাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আমাদের তো সনাতন সিদ্ধাশ্রম রয়েছে এবং এটা আমার গুরুজির একটা ভিশন, এবং সেটার পিছনেই আমি এখন আমার বিশেষ কাজ, মানে এটা একটা সংকল্প এবং সংকল্পকে সুপ্রতিষ্ঠিত করাটাই আমার কাজ এই মুহূর্তে, এটাই আমার জীবনের ব্রত এখন। এবং এই এই আধ্যাত্মিক যে ক্ষেত্র, সেটা কিভাবে, মানে আমার গুরুজি আমাকে বলেছিলেন যে বাউলকে তো মানুষ সেই গভীরভাবে জানতে পারে না, তারা প্রধানত ওই গানটার মধ্যেই হারিয়ে যায়, কিন্তু যদি বাউলের আধ্যাত্মিক চেতনা এবং তার যেটা মূল জায়গা সেটা যদি না থাকে, তাহলে নতুন বাউল গান হবে না। কারণ একজন ভবা পাগলাই গান সৃষ্টি করতে পারে, তাকে ভবা পাগলা হতে হবে। তো সেটা বাউলের জায়গা, সেটাই বাউল, ওই পাগলা ব্যাপারটাই বাউল। হ্যাঁ, তো সেই জন্য ওই জায়গাটাকে ধরে রাখার জন্য তাতে আমাদের দৃষ্টিপাত করা দরকার আমাদের সামাজিক জায়গার থেকে। এবং এত মানুষের কম অ্যাটেনশন স্প্যান, এত মানুষের কোথাও থিতি নেই, মানে সবাই ছুটে বেড়াচ্ছে এখন প্রতিদিন, মানে দিনটা শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে কিভাবে সেটারই কোনো, এত অবলিগেশন, এত কমিটমেন্ট রাখতে হচ্ছে যে মানুষের নিজের প্রতি দৃষ্টিপাত করা সম্ভব নেই। কিন্তু আমাদের ঈশ্বর জীবন কেন দিয়েছেন? আমার জীবনকে সেলিব্রেট করার জন্য, এই জীবনকে একটা পুরো সঙ্গীতময় একটা প্রার্থনা করার জন্য উনি আমাকে দিয়েছেন। শুধু কিসের পিছনে ছুটছি আমরা? সেই জায়গাটাকে মনে করার জন্য বাউল হচ্ছে সেই ক্ষেত্র, যে কিভাবে বিশ্রাম করতে হয় নিজের মধ্যে,
1: সর্বশ্রেষ্ঠ মাধ্যম।
0: হ্যাঁ, নিজের মধ্যে নিজেকে কিভাবে আস্বাদন করতে হয়, বিশ্রাম করতে হয়, তো সেটা হচ্ছে বাউলের ক্ষেত্র। আর এটা এই ভিশনটা যে এটা মানুষের মধ্যে এইভাবে দেখা উচিত এবং এভাবে ছড়ানো উচিত, এটা আরও গাঢ় হয় যখন আমি ওই একবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসাবশেষ দেখতে যাই। তখন আমার খুব, মানে আমি খুব ইমোশনালি মুভড হয়ে গেছিলাম, আমাকে খুব টাচ করেছিল যে আমাদের দেশে কি ছিল, এবং কোনো বিষয় ছিল না যেটা আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ নেই, সব কিছু আধ্যাত্মিক মাধ্যমেই দেখা হতো, এটা আধ্যাত্মিকতার একটা বড় জায়গা ছিল। তো সেইটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে খুইয়ে খুইয়ে খুইয়ে এখন নিজেকেও খুইয়ে ফেলছি, কিন্তু ওটাই আমাদের স্ট্রেংথ, একজন ভারতীয় স্ট্রেংথ তার আধ্যাত্মিকতা। তো সেই জন্য সেটাকে দেখে মনে হলো তাহলে সনাতন সিদ্ধাশ্রম একটা আধ্যাত্মিক বিদ্যাসত্র হতে হতে পারে, এটা তো ব্রহ্মবিদ্যা। হ্যাঁ, এবং এই ব্রহ্মবিদ্যা হওয়ার জন্য সবাইকে বৈরাগী হওয়ার দরকার নেই, কিছু মানুষ হবেন, কিছু মানুষ হবেন না, কিন্তু তারা এই যে আদর্শ বা এই পথ, এই মার্গ, সেটাকে তাদের জীবনে রূপ, অবশ্যই রূপ দিতে পারেন। এবং সেটার উদ্দেশ্যেই সনাতন সিদ্ধাশ্রম, এটা বাবার দেওয়া নাম, তার সঙ্গে আমি যোগ করেছি আধ্যাত্মিক বিশ্ববিদ্যা সত্র। পৃথিবীর মানুষ আসবেন, পৃথিবীর মানুষ আসেন সেখানে, এবং বহু বহু দেশ থেকে বহু অনুরাগী, বিভিন্ন পন্থার মানুষ, সবাই, প্রত্যেকে হচ্ছে সেই ঈশ্বর তত্ত্বকে ওনারা খুঁজছেন, সে গানের মাধ্যমেই হোক বা অন্যান্য সঙ্গীত মাধ্যমেই হোক বা আধ্যাত্মিকতার মাধ্যমে হোক বা লিটারেচারের মাধ্যমে হোক বা রিচুয়ালের মাধ্যমে হোক, সব কিছু ও সমস্ত পরম্পরা থেকে মানুষ,
1: উদ্দেশ্য একটাই, হ্যাঁ, পথ বিভিন্ন হতে পারে,
0: হ্যাঁ, সেই সনাতন সিদ্ধাশ্রমে মিলিত হন। আর বাবা এটাই চেয়েছিলেন, যাতে সবাই একটা সত্র, সেই ছাতার
1: নিচে
0: সবাই থাকতে পারে।
1: খুব ভালো লাগলো এতক্ষণ কথা বলে, কোথায় থেকে সময় চলে গেল কথায় কথায় বুঝতেই পারলাম না, আপনার এত ব্যস্ত শিডিউল, তার মধ্যেও আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। এজন্যে আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে

0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
1: আমার অবশ্যই প্রাণভরা ভালোবাসা সমস্ত শ্রোতাদের জন্য, এবং আপনাদের এই সুন্দর কাজ যে আমাদের এখনো রেডিও আছে, এবং আমরা এখন তো রেডিও তো অ্যাপ্লিকেশনে পাওয়া যায় এবং সারা পৃথিবী জুড়ে মানুষ শুনতে পারে, রেডিও কখনো এটা রিপ্লেসড হবে না, এটা থাকবেই। জয় গুরু।
0: বিখ্যাত সঙ্গীত শিল্পী পার্বতী দাস বাউলের সঙ্গে আলাপচারিতায় ছিলাম আমরা এতক্ষণ। কেমন লাগলো আপনাদের এ কথা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম করে মহিলাদের আসরের সঙ্গে থাকুন।

শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। এখন শুনবেন ছায়াছবির গান।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুরু করছে আজকের ছায়াছবির গান। আজকের ছায়াছবির গান আমরা এই অনুষ্ঠানে শুনব মান্নাদের নানা গান। তবে এই সমস্ত গান মান্নাদের আধুনিক গানের তালিকাভুক্ত নয়, এই সমস্ত গান মান্নাদের কণ্ঠে আমরা শুনেছি বিভিন্ন ছায়াছবিতে। যেমন প্রথম যে গানটা রয়েছে সেই গানটা আমরা শুনব মার্জেন্না আবদুল্লাহ ছবির সাউন্ডট্র্যাক থেকে। গানের নাম বাজে গোবিনা।

মান্নাদে তাঁর বিশাল বিস্তৃত কর্মজীবনে অসংখ্য মণিমুক্তর মতো গান তিনি সাজিয়ে রেখেছেন। সেই সমস্ত গানকে, সেই সমস্ত গানের গল্পকে এই ছোট্ট অনুষ্ঠানের পরিসরে ধরা একটু কঠিন, তবুও চেষ্টা করছে সেই গানগুলো শুনিয়ে তার সেই ম্যাজিক্যাল টাচটার কিছুটা উপলব্ধি আমার শ্রোতা বন্ধুদের করাতে। প্রথমে শুনলাম মান্নাদের কণ্ঠে বাজে গোবিনা মার্জনা আবদুল্লাহ ছবির সাউন্ডট্র্যাক থেকে। এরপরে যে গানটা শুনবো সেই গানটা শুনবো উৎসর্গ ছবি থেকে। উৎসর্গ ছবি থেকে মান্নাদের কণ্ঠে রইল বিষের চুমুকে ভরা।

চলে আসি আজকে ছায়াছবির গানের একেবারে শেষ গানে। এই গান আমরা শুনব অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সাউন্ডট্র্যাক থেকে মান্নাদের কণ্ঠে। তবে এক্ষেত্রে বলে রাখি, মান্নাদের তার দীর্ঘ কর্মজীবনে, তার দীর্ঘ সঙ্গীত জীবনে উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু দুর্ধর্ষ হিট গান আমাদের উপহার দিয়েছেন। আর সবথেকে মজার ব্যাপার

এটা হচ্ছে যে মান্নাদের সাথে তার, বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের পরবর্তীকালে মান্নাদের সঙ্গে উত্তম কুমারের কথা বলা ম্যানারিজম, শব্দ উচ্চারণ এগুলো মিলে যাওয়াতে উত্তম কুমারের লিপে মান্নাদের কণ্ঠে গানগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে। সেরকমই একটা উদাহরণ হলো এই গানটা। অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে রইল আজকের ছায়াছবি গানের শেষ গান মান্নাদের কণ্ঠে, আমি যামিনী তুমি শশী হে।

ছায়াছবির গান আজ এখানেই শেষ করতে হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, চেষ্টা করলাম বটে মান্নাদের কণ্ঠে তার ছায়াছবির গান শোনাতে, কিন্তু ওই যেটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে মান্নাদের মতো শিল্পীর তাদের এত বিস্তৃত কর্মজীবনকে, এত বিস্তৃত সঙ্গীত জীবনকে এই 15 মিনিটের অনুষ্ঠানের পরিসরে ধরা একটু কঠিন, তবু ওই আর কি যতটা চেষ্টা করা যায়। বেশ, তবে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরে আবার অন্য অনুষ্ঠানে কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী, 2 বাংলার মনের কথা। টাটা।

0: ছবির গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এখন শুনবেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্বের পুনঃপ্রচার।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনবেন প্রথম পর্ব। কলেজ ক্যাম্পাস মানেই আমাদের কাছে অনেক কিছু, বন্ধুত্ব, প্রেম, ক্লাসরুম, হৈহুল্লোর আড্ডা আর অনেক ভালো মুহূর্ত। আর সেই মুহূর্তকে সঙ্গে নিয়ে আজ ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আমি শ্রীপর্ণা চলে এসেছি। ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আমরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে গল্প, আড্ডা, গানে মেতে উঠি। সেরকমই নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আমি চলে গিয়েছিলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যাওয়ার ট্রেন ধরে নৈহাটি জাংশন নেমে স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছে গিয়েছিলাম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। কলেজে পৌঁছে প্রথমেই প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। ওনার কাছে জানলাম কলেজ সম্পর্কে।
2: আমি অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ, নমস্কার। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসাবে প্রথমেই আমি আকাশবাণীর যুববাণী ক্ষেত্রকে ধন্যবাদ জানাই আমাদের কলেজের যে গৌরব এবং কলেজের এখন যে অবস্থা সেইটা তুলে ধরার জন্য। আমাদের কলেজ ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার নামাঙ্কিত কলেজ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি নৈহাটির ভূমিপুত্র এবং তার যে কম্পোজিশন বন্দে মাতরম সেটা আমাদের জনগণকে সেই সময় স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। এখনও আমরা তার যে দর্শন, তার যে দেশাত্মবোধ সেটাকে আমরা, এই কলেজ সেটাকে প্রমোট করে। আমাদের কলেজ 1947 সালের পরে 1959 সালে তৎকালীন উপরাষ্ট্রপতি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন, তার জন্য আমাদের কলেজ গর্বিত বোধ করে এখনও। খুব ভেরি রিসেন্ট যে কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে, সেই কেন্দ্রীয় বাজেটে আমরা তার অ্যালটমেন্ট পেয়েছি। পশ্চিমবঙ্গের একমাত্র কলেজ যে কলেজ কেন্দ্রীয় বাজেটে তাদের নাম তুলতে পেরেছে। এবং আমাদের কলেজের যে প্রাক্তনী, তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা আজকে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিভাগের তারা কর্মকর্তা এবং পরিচালনা তারা লিড করছেন। আমাদের কলেজ এখন 3rd সাইকেল ন্যাকের মুখোমুখি। আমরা 21 এবং 22 মে 3rd সাইকেল ন্যাকের অনলাইন ভিজিট অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি একটা খুব ভালো গ্রেডের দিকে উন্নীত হব। আমাদের পরিচালন সমিতি আমাদের কলেজের সঙ্গে সবসময় সমন্বয় রেখে আমাদের পরামর্শ দিয়ে যান, আমাদের উন্নতির জন্য, আমাদের কলেজ যাতে পরবর্তী উন্নতির শীর্ষে পৌঁছাতে পারে। আকাশবাণী যুববাণীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পক্ষ থেকে।
1: এরপর কলেজের কমন রুমে পৌঁছে দেখি স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের বেশ কিছু ছাত্রছাত্রী বসে রয়েছে, গান বাজনা চলছে। তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলাম আমিও।
3: হাই, আমি লোনা দাস, আমি এম এ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট।

0: শুরুতেই একটা মিষ্টি গান হলে তবেই না জমবে আড্ডা। তোমাদের সবার কাছে জানতে চাই, তোমাদের কলেজে প্রথম দিনটা নিয়ে ঠিক কিরকম স্মৃতি রয়েছে? নতুন ক্লাসরুম, নতুন বন্ধু, প্রফেসর, সবার সঙ্গে পরিচয়, সবটা ঠিক কেমন ছিল?
1: হাই, আমি সম্পৃক্তা সাউ, এমএ ফার্স্ট ইয়ার। কলেজের প্রথম দিনটা বলতে আমার কাছে খুব একটা এক্সাইটেড ব্যাপার ছিল। ছোটবেলা থেকেই অনেক মুভিজে দেখেছি কলেজের প্রথম দিন, কলেজে অনেক রকম মজা, আনন্দ, ঠাট্টা, আর কি অবশ্যই পড়াশোনাও হয়। তো সেইভাবে আমি আগের দিন অবধিও এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, কালকে আমার কলেজের ফার্স্ট ডে, স্কুলের পরে প্রথমবার কলেজ। কিন্তু একটা যেটা ব্যাপার ঘটলো আমার সাথে, সেটা হচ্ছে কলেজের দিনটা যখন আমি এলাম কলেজে ফার্স্ট টাইমের জন্য, আমি খুব নার্ভাস হয়ে পড়লাম। ক্যাম্পাস দেখেই হোক বা নতুন বন্ধুবান্ধব, নতুন মুখ, কিন্তু আলটিমেটলি যখন সবার সাথে কথা বললাম, প্রফেসররা কথা বললেন আমার সাথে, অনেক রকমের অনেক কিছু ক্লিয়ার হতে লাগলো আমার কোর্সের ব্যাপারে, অনেক কিছু জানতে পারলাম যে আমি কী নিয়ে পড়ছি, কী কী ব্যাপার সেখানে আছে, তখন মনে হলো যে হ্যাঁ, দিস উইল বি আ ভেরি অ্যামেজিং জার্নি ফর মি। তো এইটাই আমার কলেজের ফার্স্ট ডেনের এক্সপিরিয়েন্স।
0: আচ্ছা, মানে কিছুটা ভয় আর কিছুটা এক্সাইটমেন্ট, কি তাই তো? নাকি বেশ অনেকটা আগে থেকেই চেনা নিজের কলেজকে?
2: হাই, আমি অর্ঘ্য পাত্র, আমি এমএ লাস্ট ইয়ারে পড়ি বর্তমানে, আর আগে আমি অনার্স করেছি আমি কলকাতা থেকে। এবং প্রথম আমার এই কলেজে আসার প্রথম অভিজ্ঞতাটা হয়েছিল, আমি যখন অনার্সে পড়তাম তখন আমার মা আমাকে 50 টাকা দিত, এখন নৈহাটিতে আসছি অনেকটা দূরে ট্রেন জার্নি করতে হচ্ছে, তাই 100 থেকে 200 হচ্ছে, 500 হচ্ছে। আমার এই কলেজ লাইফটা শেষ হতে চললো, ইউনিভার্সিটি লাইফও শেষ হতে চললো। কিছু কিছু বন্ধুদের খুব ভালো লাগে আমার পাশে যারা বসে রয়েছে, তাদেরকে আমি খুব মিস করবো, এবং সবাই খুব ভালো থাকুক এটাই বলবো।
3: হাই, আমি নাতাশা সাহা, পিজি ফার্স্ট সেম। কলেজের ফার্স্ট দিন বলতে আমি অ্যাকচুয়ালি যেহেতু ইউজি এবং পিজি দুটোই একই কলেজ, এই কলেজ থেকেই করেছি, তো কলেজে পিজিটা আমার কাছে খুব একটা নতুন কিছু ছিল না। এটা মনে হলো ঠিক ফিরে আসার মতোই, ইউজিটা করেছিলাম কিছুটা ব্রেক দিয়ে আবার ফিরে আসা, সেই পুরনো প্রফেসরদের দেখা, তাদের সাথে কথা বলা, আবার নতুন করে রিস্টার্ট করা জিনিসগুলো, এক্সাইটেড ছিলাম কেননা অনেক নতুন বন্ধু পেয়েছি, নতুন মুখ দেখতে পেয়েছি, এবং তাদের সাথে কথা বলা, ইন্টারাকশন করা, পুরনো প্রফেসরদের সাথে কথা বলা, এবং সব মিলিয়ে কলেজের প্রথম দিনটা আমার কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো দ্যাটস ইট।
0: এই জমজমাট আড্ডা সঙ্গে যদি একটা গান শুনি আমরা, তাহলে কিন্তু মন্দ হয় না। কে গাইবে, তুমি? বেশ, চলো শুনে নিই।

0: অসাধারণ, দারুণ দারুণ ক্যাম্পাস আড্ডা একেবারে জমে উঠেছে। আর এবার কিছু মজার গেমস যদি তোমাদের সঙ্গে খেলা যায় ভালোই হবে, তাই না? আচ্ছা ধরো তোমাদের আমি কিছু শব্দ বলবো, না না কঠিন কিছু না, সেই শব্দটা শুনে সেটা নিয়ে তোমাদের কিছু বলতে হবে। ধরো আমি বললাম কলেজ ক্যান্টিন, কলেজ ক্যান্টিন শুনেই তোমার মাথায় প্রথমে কি আসছে, কে বলবে? আচ্ছা আচ্ছা তুমি বলো।
1: হাই, আমি দেবজিৎ ফ্রম পিজি ইংলিশ। কলেজ ক্যান্টিন মানেই আমাদের কাছে একটা আড্ডার জায়গা, ক্লাসের ফাঁকে অবসর সময়ে গিয়ে বসে একটু সময় কাটানো, আর সর্বোপরি যেটা সবার আগে বলার দরকার সেটা হলো ভালো ভালো খাওয়া দাওয়া। আর একঘেয়ে ক্লাসের হাত থেকে একটু মুক্তি পাওয়ার জন্য তো কলেজ ক্যান্টিন রয়েছে, বন্ধুদের সঙ্গে মিশে আড্ডা, গান, আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই কলেজ ক্যান্টিন আমাদের কাছে একটা অন্যতম ভালোবাসার জায়গা।
0: আচ্ছা এর পরের শব্দটা, শব্দ একটা জায়গা, আমাদের কলেজ লাইব্রেরি। আমাদের কারোর কারোর কাছে খুব বোরিং একটা জায়গা, কারোর আবার খুব পছন্দের, আমার কিন্তু পার্সোনালি বেশ পছন্দের জায়গা। লাইব্রেরি নিয়ে তোমাদের কার কী রকমের এক্সপিরিয়েন্স, তুমি বলবে? বলো।
2: হাই, আমি দীপশিখা কোশারি, আমি এমএর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমি সবার প্রথম লাইব্রেরির কথা বললে সবাই, যেহেতু আমার বন্ধুরা মেনলি বুক লাভার আর আমি লিটারেচার স্টুডেন্ট হয়েও বুক লাভার আমি খুব একটা নই, তো লাইব্রেরি যে কলেজে লাইব্রেরিটা কোথায় আমি সেটাই ঠিকমতো জানি না। তো ওই জন্যে আমি আমার ভেবেছিলাম যাবো, তো একবার হয়তো গেছি, কিন্তু মানে গিয়ে যে বসবো পড়বো ওই বিষয়টা হয়নি। তারপরে এত গরমে আমি আমার বন্ধুর কাছে শুনলাম যে লাইব্রেরিতে নাকি এসি আছে, সেই শুনে ভাবলাম ঠিক আছে একবার যেতে হবে। এখনো অবধি যাওয়া হয়ে ওঠেনি, কলেজ শেষ হতে চললো, হয়তো যাবো আশা করি এর মধ্যে।
0: এরপরে কিন্তু শব্দ বলবো না, বলবো একটা মজার সিচুয়েশন যেটা তোমার সঙ্গে হয়েছে বা হয়নি, যদি হয়ে থাকে তো খুবই ভালো, আর না হলে ধরে নাও এরকম একটা সিচুয়েশন হলে তুমি কি করবে। তো সিচুয়েশনটা হলো যে জুনিয়র বা সিনিয়র কারোর থেকে একদম অপ্রত্যাশিত একটা প্রপোজাল পেলে কি করবে, মানে কি ভাবছো? আচ্ছা বেশ বেশ, সবাই কম বেশি হাসি লুকোচ্ছে।
3: আমি হয়তো তথাকথিত প্রপোজাল পাইনি, কিন্তু কানাঘুষো অনেক বন্ধুদের কাছ থেকে আমি শুনতে পেয়েছি যে এরকম একজন আছে যে কলেজে এসে হয়তো আমাকে এরকম খোঁজে, বা হয়তো কলেজে এসে অনেক বন্ধুর কাছে জিজ্ঞেস করেছে আমি কলেজে এসেছি কিনা। হ্যাঁ, এমন আমি হয়তো এটা লক্ষ্য করেছি, এমন হয়েছে হয়তো আমি বাইরে জল ভরতে গেছি বা হয়তো কোনোভাবে কাজে গেছি, ক্যান্টিনে গেছি, কোথাও গেছি কলেজে ক্লাসরুমের বাইরে, সেখানে এসে সে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। তো হ্যাঁ, এই ব্যাপারগুলো আমার সাথে ঘটেছে, এটা আমি বলতে পারি।
0: আড্ডা কিন্তু এখনো অনেকটা বাকি, আগামী পর্বেও থাকবো ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের বন্ধুদের নিয়ে, তার জন্য শুনতে হবে ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানের আগামী পর্ব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রীপর্ণা। এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। আজ শুনলেন প্রথম পর্ব।
4: এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার।

দুই বঙ্গের দৈনন্দিন জীবনের অঙ্গ মৈত্রীর আজকের এই অনুষ্ঠানে সমস্ত শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। আজকের এই সান্ধ্য আড্ডায় আমরা আড্ডা দেব, গান শুনব, কথা বলব, কথা বলব সন্ধ্যা নিয়ে, যে সায়াহ্ন ফিরে ফিরে আসে রোজ আমাদের জীবনে, শিল্পে, সাহিত্যে আর গানে। এ সন্ধ্যায় কখনো শেষ হয় কোনো গল্প, আবার কখনো বা শুরু হয়। তাই আজ সন্ধ্যায় সেই টুকরো টুকরো ছবিগুলো মেলে ধরার চেষ্টা করব এই অনুষ্ঠানের পরিসরে। সঙ্গে থাকব আমি সিদ্ধার্থ। আমাদের আজকের পথ চলা শুরু করব সেরকমই একটা গান।

আমাদের বাংলা সাহিত্যে সায়াহ্ন এসেছে ফিরে ফিরে প্রতিবার। কখনো সে ছবি ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়, কখনো জীবনানন্দ দাশ, কিংবা কখনো সুনীল শক্তি পেরিয়ে একেবারে আধুনিক কিংবা উত্তর আধুনিক সাহিত্যিকের লেখাতেও। কিভাবে ধরা পড়ে সেই ছবি, সেই প্রশ্নের উত্তর দিতেই এই অবতারণা। প্রথমেই বলব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তাঁর লেখায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সঙ্গে এনেছে শান্তি আর নৈস্তব্ধতা। রবি ঠাকুরের সাহিত্যে সন্ধ্যা কেবল একটি কালখণ্ড নয়, বরং এটি একটি গভীর দার্শনিক এবং শৈল্পিক চেতনা। তাঁর কবিতা, ছোট গল্প এবং উপন্যাস প্রতিটি ক্ষেত্রে সন্ধ্যা বিভিন্ন রূপে বিভিন্ন রঙে ধরা দিয়েছে। যেমন এই শান্তি এসেছে সন্ধ্যার সঙ্গে, রবীন্দ্র সাহিত্যে বিশেষ করে নৈবেদ্য কিংবা খিয়া কাব্যে সন্ধ্যা হয়ে উঠেছে আধ্যাত্মিক এবং উপলব্ধির সময়। এখানে সন্ধ্যা মানে আরতির বেলা বা প্রদীপ জ্বালার সময়, দিনের কোলাহল শেষে যখন চারিদিক শান্ত হয়ে আসে, তখন কবির কাছে সন্ধ্যা ঈশ্বরের আরাধনার এক প্রশস্ত মুহূর্ত হিসেবে ধরা দেয়। শান্তিনিকেতনের উপাসনা বা তার অনেক কবিতায় সন্ধ্যার শঙ্খধ্বনিও ধূপের গন্ধ তপবনের এক শান্তিময় ছবির প্রেক্ষাপট তৈরি করে আমাদের মনে।

শুধু যে শান্তি বা আরতির সময় হিসেবে এই সময়কে তিনি দেখেছেন বা চিহ্নিত করেছেন তা নয়, এই সময়কাল তাঁর কলমে ধরা পড়েছে বিষাদ বা একাকিত্বের রূপক হিসেবেও। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয় যে লেখক হিসেবে বা সাহিত্যিক হিসেবে খুব ম্যাচিওর হওয়ার পরে এইভাবে ওনার দৃষ্টিভঙ্গিও ম্যাচিওর হয়েছে। এই দৃষ্টিভঙ্গি কিন্তু তার শুরু থেকেই ছিল। এর উদাহরণ সন্ধ্যাসঙ্গীত গ্রন্থের রচনাসমূহ। রবীন্দ্রনাথের কাব্যজীবনের সূচনা লাগলে সন্ধ্যাসঙ্গীত কাব্যগ্রন্থে সন্ধ্যা এসেছে গভীর বিষাদ ও অস্পষ্টতার আবেশ নিয়ে। সেই সূচনা লগ্ন থেকেই এই বিষাদ তিনি জড়িয়েছেন সন্ধ্যার সঙ্গে। এখানে সন্ধ্যা কোনো শান্তিময় মুহূর্ত নয়, বরং মনের গহীনে জমে থাকা অব্যক্ত বেদনা এবং একাকিত্বের এক প্রতিফলন বলা যায়, তাই না? তিনি সন্ধ্যাকে দেখেছেন একজন বিমর্ষ সঙ্গিনীর মতো, যে নিঝুম অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যায়। বিষাদের কথা যখন বললাম, তখন এবার ওই লেখার বা ওই দৃষ্টিভঙ্গির আরও একটা দিক বলতেই হয়। রবীন্দ্র সাহিত্যে এই সায়াহ্ন কখনো কখনো অন্তিম সংবাদ নিয়েও এসেছে। জীবন সায়াহ্নে মৃত্যুর রূপক হিসেবে দেখা দিয়েছে সেই সাহিত্যে। যেমন সোনার তরী বা খেয়ার মতো কবিতায় সন্ধ্যা হলো সেই সময়ে যখন মানুষকে তরি পেয়ে অন্য পারে যেতে হয়, এবং এক্ষেত্রে দিনের আলো ফুরিয়ে যাওয়া মানে পার্থিব কাজের সমাপ্তি এবং মহাকালের পথে যাত্রা শুরু।

এবার একটু ছোট গল্পের কথা বলি। রবি ঠাকুরের ছোট গল্পে এক অন্য ভুবন ধরা পড়ে। সেই ভুবনে প্রকৃতির দৃশ্যপটে সন্ধ্যা এক অদ্ভুত ক্ষণ। সেই ক্ষণের প্রেক্ষাপটে ধরা পড়ে সম্পূর্ণ ম্যাজিক্যাল এক ছবি। তার ছোট গল্পে যেমন পোস্টমাস্টার কিংবা অতিথি সন্ধ্যার গ্রাম বাংলার এক অসামান্য চিত্রকল্প তৈরি করে, যেমন নদীর পাড়ের ঝোপঝাড়ের অন্ধকারে জোনাকির আলো কিংবা বাঁশবনের মাথায় ম্লান চাঁদ, এমন সব বর্ণনায় তিনি সন্ধ্যার এক মায়াবী পরিবেশ তৈরি করেছেন। আসলে গল্পের চরিত্রদের মনের অস্থিরতা বা একাকিত্ব বোঝাতে তিনি অনেক সময় গোধূলির ম্লান আলোকে ব্যবহার করেছেন পরিস্থিতির রূপক হিসেবে। তবে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তকে তিনি জড়িয়ে দিয়েছেন এক অদ্ভুত রোমান্টিকতায়। গোধূলি সময়টাই খুব মায়াবী, না হলে ভেবে দেখুন না, যে সময়ে গাভীরা চড়ে বেরিয়ে গোয়ালে ফেরার পথ ধরে, তখন তাদের খুঁড়ের আঘাতে পথের ধুলো বাতাসে উড়ে বেড়ায়। তাই দিনের শেষে এই মুহূর্তকে বলে গোধূলি। ভেবে দেখুন না, এরকম কি হতো যদি জিনিসটাই রোমান্টিক না হতো। এই আলো অন্ধকারের সন্ধিক্ষণে তিনি মুনেছেন এক অদ্ভুত মায়াবী গল্প। তার অনেক গানে কবিতায় এই গোধূলি বেলাকে বিরহী বা বলা যেতে পারে মনের মানুষের জন্য অপেক্ষার কাল হিসেবে বর্ণনা করা হয়েছে। রবীন্দ্রনাথের কাছে সন্ধ্যা কখনো ক্লান্তির অবসান, কখনো প্রিয়জনের জন্য অপেক্ষা, আবার কখনো পরপারের ডাক হিসেবেই ধরা দিয়েছেন। তাই তিনি সন্ধ্যাকে রক্তিম গোধূলি থেকে শুরু করে নিবিড় অন্ধকার পর্যন্ত নানা ব্যঞ্জনায় চিত্রিত করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সন্ধ্যা গভীর দার্শনিক, রোমান্টিক এবং আধ্যাত্মিক উপলব্ধির এক অনন্য মিলনস্থল। রবীন্দ্রনাথ তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে সন্ধ্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন, যা মূলত তাঁর পূজা, প্রেম এবং প্রকৃতি পর্যায়ের গানগুলিতে ছড়িয়ে আছে। যেমন শান্তি ও অবসরের রূপক হিসেবে রবীন্দ্রনাথের দৃষ্টিতে সন্ধ্যা হল দিনের কর্মচাঞ্চল্য শেষে এক গভীর প্রশান্তি, তিনি সন্ধ্যাকে বর্ণনা করেছেন এমন এক সত্তা হিসেবে যে তার স্মরণের কলস ভরে পশ্চিম সাগর থেকে শান্তির ধারা বয়ে নিয়ে আসে। এটি জীবনের ক্লান্তি মুছে দিয়ে বিশ্রামের আহ্বান জানায়। শান্তির নীরে ফিরে আসে সবাই, তা পাখিরই ফেরা হোক কিংবা রাখালের মেঠো পথ ধরে ঘরে ফেরার চিত্রকল্পের মাধ্যমে তিনি জাগতিক কাজের পরিসমাপ্তি বুঝিয়েছেন। এভাবেই তিনি জড়িয়েছেন বিষাদকেও। বিষাদ ও বিরহের আবহে তার অনেক গানে সন্ধ্যা গভীর বিষাদ এবং একাকিত্বের প্রতীক হয়ে উঠেছে, এবং অনেক সময় সেটা বোঝাতে তিনি গানে সুরারোপ করার সময় দেখা গিয়েছে পূরবী রাগের প্রভাব ব্যবহার করেছেন। আসলে সন্ধ্যার বিষাদ প্রকাশে রবীন্দ্রনাথ প্রায়ই পূরবী রাগের আশ্রয় নিতেন। তিনি মনে করতেন পূরবীর করুণ সুর একাকিত্বের চোখের জলের মতো ম্লান। একাকিত্বের কথা বলেছেন খানিকটা এইভাবে, ব্যথা বড় বাজিয়েছে প্রাণে সন্ধ্যা তুই ধীরে ধীরে আয়। এভাবেই গানে গানে সন্ধ্যা তার একমাত্র সাথী হিসেবে, সঙ্গী হিসেবে ধরা দেয়, যেখানে তিনি তার সঙ্গীহারা হৃদয়ের কথা বলতে পারেন।

আধ্যাত্মিক উপলব্ধির এক ক্ষণ হল সন্ধ্যা। আধ্যাত্মিক ও মরমী উপলব্ধির সেই কথাই ধরা পড়ে তাঁর পূজা পর্যায়ের গানেও, যেখানে সন্ধ্যা প্রায় দিনের শেষে জীবনের সমাপ্তি বা পরমাত্মার সঙ্গে মিলনের সন্ধিক্ষণ হিসেবে উপস্থিত হয়েছে। আরতির বেলা মানে সন্ধ্যাবেলার শঙ্খধ্বনি বা সন্ধ্যার প্রদীপ প্রজ্জ্বলনকে তিনি অন্তরের অন্ধকার দূর করার এবং পরমেশ্বরের সামনে নিজেকে সঁপে দেওয়ার মুহূর্ত হিসেবে দেখেছেন। আবার অনেক গানে সেই সায়াহ্ন কখনো এসেছে শেষ খেয়ার রূপক হয়েও। অনেক গানে সন্ধ্যা মানেই হল খেয়া পাড়ির সময়, যেখানে দিনের আলো ফুরিয়ে রাত নামার মুখে মানুষ তার চিরন্তন আশ্রয়ের খুঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রকৃতির বৈচিত্র্যময় প্রকাশও ফুটে উঠেছে তাঁর সন্ধ্যার ছবিতে। প্রকৃতি পর্যায়ের গানে ঋতু ভেদে সন্ধ্যার রূপ ভিন্ন ভিন্নভাবে ফুটে উঠেছে। যেমন একটু আগেই শুনলাম শ্রাবণ সন্ধ্যার বর্ষার সজল ছায়া ঘেরা সন্ধ্যার কথা, যেখানে বিরহী মন চঞ্চল হয়ে ওঠে। আবার বসন্ত সন্ধ্যায় ফুলের গন্ধ আর দক্ষিণ হাওয়ার দোলা দেওয়ার রোমান্টিক সন্ধ্যা। রবীন্দ্রনাথের গানের এই সান্ধ্যকালীন আবহ কেবল শ্রুতি মধুর তা নয়, মানুষের জীবনের শেষবেলার উপলব্ধিকেও তা স্পর্শ করেছে বারবার। রবীন্দ্রনাথের সন্ধ্যা যেখানে শান্ত এবং দার্শনিক, নজরুলের সন্ধ্যা সেখানে অনেক বেশি রঙিন, প্রাণবন্ত এবং লৌকিক রসে সিক্ত। সেখানে কাজী নজরুল ইসলামের সাহিত্য এবং গানে সন্ধ্যা কেবল একটি সময় নয়, বরং তা এক তীব্র আবেগ ও চেতনার বহিঃপ্রকাশ। নজরুলের অসংখ্য গানে সন্ধ্যা এসেছে বিরহী মনের দীর্ঘশ্বাস হয়ে। তাঁর রোম্যান্টিক গানে সন্ধ্যা মানেই প্রিয়জনের জন্য ব্যাকুল অপেক্ষা। তার গানে সন্ধ্যা আসে অত্যন্ত করুণ ও পীলবভাবে, যেমন ঝরানো পাতার পথে কে আসে গো ম্লান সন্ধ্যায়। নজরুল সন্ধ্যাকে গোধূলি লগন বা ম্লান গগন হিসেবে বর্ণনা করেছেন। তার গানে ধূপছায়া রঙের শাড়ি পরা সন্ধ্যার এক অপরূপ মানবী মূর্তি ফুটে ওঠে, যে কিনা প্রিয়র বিরহে কাতর। নজরুলের সুফি সঙ্গীত ও গজলগুলোতে সন্ধ্যা এক অপার্থিব আধ্যাত্মিক আবহ তৈরি করে। নজরুলের বর্ণনায় সন্ধ্যা মানেই দূর মসজিদ থেকে ভেসে আসা আজানের করুণ পবিত্র ধ্বনি, এটি অশান্ত মনে প্রশান্তি নিয়ে আনে। তার অনেক গজলে মরুভূমির সন্ধ্যার বর্ণনা পাওয়া যায়, যা মূলত স্রষ্টার প্রতি এক গভীর মরমে আকুলতা প্রকাশ করে। এখানে সন্ধ্যা মানে রিক্তির প্রার্থনা। বিদ্রোহী ও বিপ্লবের পটভূমি হিসেবেও তিনি সন্ধ্যাকে ব্যবহার করেছেন। নজরুল যখন দ্রোহের কবি, তখন তার সন্ধ্যার শান্ত থাকে না, এটি হয়ে ওঠে আসন্ন ঝড়ের পূর্বাভাস মাত্র, যেন ঝড় ওঠার আগে এক অপ্রাকৃতিক স্তব্ধতা। বিপ্লবাত্মক কবিতাগুলোতে সন্ধ্যা অনেক সময় কালবৈশাখীর আগেকার ঘুমট পরিবেশের মতো আসে। এখানে সন্ধ্যা মানে ক্লান্তি নয়, বরং অন্ধকারের বুক চিরে নতুন ভোরের জন্য লড়াইয়ের প্রস্তুতি। শোষিত মানুষের হাহাকারে তিনি সন্ধ্যার ভারী বাতাসের সঙ্গে মিশিয়ে দিয়েছেন, যে একসময় বিদ্রোহের আগুনে রূপান্তরিত হয়। পল্লী বাংলার চিরায়ত সন্ধ্য রূপকেও এঁকেছেন তার লেখনের মাধ্যমে। নজরুলের লোকজগান কবিতায় গ্রাম বাংলার সন্ধ্যার এক নিটোল ছবি পাওয়া যায়। মাঠ থেকে রাখালের ফিরে আসা, গরুর গলার ঘণ্টার শব্দ, নদীর ঘাটে বধূর জল নিতে যাওয়া, এই গ্রামীণ দৃশ্যগুলো তার বর্ণনায় প্রাণবন্ত হয়ে ওঠে। কিংবা পদ্মার ঢেউরে বা এই জাতীয় লোকজ সুরে ম্লান সন্ধ্যার এক উদাসীনতা লক্ষ্য করা যায়, যা আমাদের বাঙালি হৃদয়ের অতি চেনা।

জীবনানন্দ দাশের কবিতায় সন্ধ্যা কেবল দিনের শেষ ভাগ নয়, বরং এটি এক অলৌকিক, মায়াবী এবং পরাবাস্তব মুহূর্ত। তার কবিতায় সন্ধ্যা আসে এক স্বতন্ত্র রহস্যময় রূপ নিয়ে। জীবনানন্দের কাছে সন্ধ্যা মানেই ধূসরতা। তার বিখ্যাত পঙ্ক্তি, সব পাখি নীরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার, পূর্ণলতা সেন। এখানে সন্ধ্যা হল জাগতিক সমস্ত কোলাহল ও ব্যস্ততার অবসান, এটি এক গভীর প্রশান্তি ও ক্লান্তির প্রতীক। তিনি সন্ধ্যাকে প্রায়ই কোনো রহস্যময়ী নারীর সঙ্গে তুলনা করেছেন, যেমন বনলতা সেন কবিতায় সন্ধ্যা আসে শিশিরের শব্দের মতো এবং চোখ তুলে কথা বলে। তার কাছে সন্ধ্যা যেন এক চিরন্তন আশ্রয়দাত্রী। তার কবিতায় সন্ধ্যার বর্ণনা ফুটে ওঠে মাঠের ঘাস, শঙ্খচিল, পেঁচা আর জোনাকির ছবিতে।

তিনি সন্ধ্যাকে দেখেছেন নরম এবং করুণ হিসেবে। তার কবিতায় ঝিঁঝি পোকার ডাক বা খড়ের গন্ধ সন্ধ্যার আবহকে ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলে। জীবনানন্দের সন্ধ্যা মানেই অন্ধকারের প্রতি এক অদ্ভুত টান। এই অন্ধকার কিন্তু ভয়ঙ্কর নয়, একেবারেই না, বরং আদিম ও মরমী। সন্ধ্যাবেলায় যখন আকাশ থেকে নক্ষত্রেরা নেমে আসে, তখন মানুষের মন ইতিহাসের প্রাচীন পথে হারিয়ে যায়। রবীন্দ্রনাথের সন্ধ্যা যেখানে আরতির, আর নজরুলের সন্ধ্যা যেখানে আজান বা বিপ্লবের, জীবনানন্দের সন্ধ্যা সেখানে একাকিত্ব ও বিস্মৃতির। তার সন্ধ্যা যেন এক নিঝুম জলছবি, যা মানুষের মনে এক ধরনের মধুর বিষাদ শান্ত অনুভব তৈরি করে। জীবনানন্দ দাস পেরিয়ে আধুনিক কবিদের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা হয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় সন্ধ্যা মোটেও রবীন্দ্র নজরুলীয় ঘরানার শান্ত বা আধ্যাত্মিক কোনো বিষয় নয়, তাদের লেখায় সন্ধ্যা অনেক অনেক বেশি আধুনিক, নাগরিক এবং মাঝে মধ্যে হাহাকার ও অস্থিরতায় ভরা। সুনীলের কাছে সন্ধ্যা মানেই এক ধরনের নাগরিক বিষাদ এবং স্মৃতির রোমন্থন। আবার অন্যদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় সন্ধ্যা ছিল মাতাল, শক্তির কাছে সন্ধ্যা ছিল অনেক বেশি বর্ণিল। তার লেখায় সন্ধ্যার প্রকৃতি ও সুরার নিশা সংমিশ্রণে এক অদ্ভুত ম্লান সুরের জন্ম দেয়। শক্তির সন্ধ্যা অনেক সময় বন্য কোনো পশু আদিম কোনো চেতনার সঙ্গে মিলেমিশে যায়। তার কবিতায় সন্ধ্যা আসে হঠাৎ করে, যা চারপাশের চীনা জগৎকে একেবারেই উলটপালট করে দেয়। জগৎ আমাদেরও বদলাতে চলেছে, আমাদেরও এবার বিদায় নিতে হবে এই সন্ধ্যার আবহ শেষ করে। আজকের মতো আজ সন্ধ্যায় এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সিদ্ধার্থ, আর যেতে যেতে রেখে গেলাম এই গানটা।

0: নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৈত্রী স্টুডিওতে সময়টা 5:51:25। আর এই সময়টা আপনারা জানেন খেলাধুলার সময়, মানে খেলাধুলার খবরাখবরের সময়। আজকে এক বিশেষ দিন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, সেটা নিয়েই তো অবশ্যই কথা হবে। তবে তার আগে সবার প্রথমে যেটা আমরা করে থাকি, এক নজরে খেলাধুলার খবরগুলো একটু শুনে নেব।
1: এক নজরে
0: চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল প্যারিস সান জার্মা। দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল ফরাসি ক্লাব। ফাইনালে পিএসজির সামনে আর্সেনাল, স্বপ্নভঙ্গ বায়ার্নের। আইপিএলে পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচ সেরা প্যাট কামিন্স আজ ভারতীয় সময় সন্ধ্যে 7:30 মুখোমুখি লখনৌ সুপার জায়ান্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসন্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলা থেকে রিচা ঘোষ সুযোগ পেয়েছেন এবং তার জন্য বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্যান রিচা ঘোষ ইডেন গার্ডেন্সে গতকাল থেকে তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কলকাতার দেশবন্ধু পার্কে গতকাল জেসি মুখার্জি ট্রফির টি টোয়েন্টি ক্রিকেটের প্রি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল 7 উইকেটে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানে স্বস্তির খবর, চোট সারিয়ে সুস্থ হয়ে দলের সঙ্গে গোয়া যাচ্ছেন আপুইয়া। ডার্বির আগে আপুইয়ার ফিরে আসা মোহনবাগান দলকে আরও সাহস জোগাবে।

0: আজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, দেশ তথা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। এবছরের থিম বিল্ডিং ব্রিজেস ব্রেকিং ব্যারিয়ার। আর্চারি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় পর্বে ফাইনালে প্রবেশ করে গেল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং তীরন্দাজ কুমকুম মোহদের অভিজ্ঞ ত্রয়ী সেমিফাইনালে 10 বারের অলিম্পিক জয়ী শক্তিশালী দক্ষিণ কোরিয়ানদের 5-1 ব্যবধানে পরাজিত করেছে। এই স্মরণীয় জয়ের ফলে রবিবার ভারত খেলবে দ্বিতীয় বাছাই প্রাপ্ত চীনের বিপক্ষে। এটি হবে স্বর্ণপদকের লড়াই। উজবেকিস্তানে তাশখন্দে চলছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র। সেখানে আন্ডার 15 এবং আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে 2026 দারুণ পারফরমেন্স করছে ভারত। অনূর্ধ্ব 15 দলে 30টির মধ্যে 27টি পদক নিশ্চিত করেছে ভারত। মেয়েদের বিভাগে 15টির মধ্যে 14টি এবং ছেলেদের বিভাগে 15টির মধ্যে 13টি পদক নিশ্চিত করেছে ভারতের জুনিয়র টিম। মাত্র 36 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অমনপ্রীত সিং গিল ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন এই পেসার। ঘরোয়া ক্রিকেটে খেলেছেন পাঞ্জাবের হয়ে, আইপিএলে পাঞ্জাব কিংসেও খেলেছেন। গতকাল তার মৃত্যুর খবর পাওয়া যায়, তবে সঠিক কারণ জানা যায়নি।
1: এক নজরে

0: এক নজরে তো শুনে নিলাম, এবার চলে আসি একবারে আতশ কাঁচের তলায়। আজ আতশ কাঁচের তলায় কি থাকবে? অবশ্যই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ।
1: আতশ কাঁচের তলায়
0: চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল প্যারিস সান জার্মা। দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিককে 6-5 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল ফরাসি ক্লাব। আলিয়ান জ্যারেনায় দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হলো 1-1 অমীমাংসিত অবস্থায়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণাত্মকভাবে শক্তি দেখিয়েছিল পিএসজি। গতকাল রাতে ফিরতি লেগে তারা দেখালো কীভাবে রক্ষণ আগলে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর 3 মিনিটের মধ্যে গোল করেছিল এবং উসমান দেম্বেলে, বাঁদিক থেকে কিভিচা, কাভারস্কেলিয়ার নিখুঁত পাস থেকে জালে বল জড়ান ফরাসি তারকা। শুরুতে পিছিয়ে পড়লেও বায়ার্ন দলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। যদিও মাইকেল ওলিসে, হ্যারি কেন এবং জোসুয়া কিমিচ একাধিক সুযোগ নষ্ট করেন, প্রথমার্ধে পেনাল্টির দাবিও তোলে বায়ার্ন শিবির। পিতিনিয়ার ক্লিয়ারেন্স জোয়াও নেভেসের হাতে লাগলেও রেফারি পেনাল্টি দেননি। এর আগেও নুনো মেন্ডেসের একটি হ্যান্ডবলের ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোয় একটা ক্ষোভ তৈরি হয়েছিল বাভেরিয়ানদের মধ্যে। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয় পিএসজি এবং সেটাই স্বাভাবিক, তবে সুযোগ পেলেই দ্রুত পাল্টে আক্রমণে উঠছিল তারা। একাধিকবার দুরন্ত সেভ করে বায়ার্নকে ম্যাচে টিকিয়ে রাখেন ম্যানুয়েল নুয়ের। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে জার্মান ক্লাব। ইঞ্জুরি টাইমে হ্যারি কেন গোল করে ব্যবধান কমায়, কিন্তু তারপরে আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি তাদের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে টানা 7 ম্যাচে গোল করার নজির গড়েও ফাইনালের স্বপ্নভঙ্গ হলো ইংল্যান্ডের অধিনায়কের। দুই লেগ মিলিয়ে 6-4 গোলে এগিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ম্যাচটা হেলে পড়েছিল পিএসজির দিকে। ঘরের মাঠে 2 গোলের ব্যবধানে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে অসাধারণ কিছুই করতে হতো বায়ার্ন মিউনিককে। জার্মান ক্লাবটি মরিয়া চেষ্টা করেছে, কিন্তু অনেক পাহাড় ডিঙানোর পর শেষ মুহূর্তে হ্যারি কেনের গোলটা শুধু ব্যবধানই কমিয়েছে, সেমিফাইনাল থেকে বায়ার্নের বিদায় ঠেকাতে পারেনি। ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে আনন্দের কথা বলেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তরুণ তুর্কি দেজিয়ে দুয়ের প্রশংসা করেছেন নিজেদের রক্ষণের, আর এই ম্যাচ জিতে এখন ইতিহাসের একটা পাতায় রিয়েল মাদ্রিদকে ছোঁয়ার দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি। ২০১৯ সালে লিভারপুলের পর টানা 2 মরশুম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা প্রথম দল হিসেবে পিএসজি উঠে এলো। এবার ইউরোপের সেরার লড়াইয়ে তাদের সামনে আর্সেনাল। ম্যাচের শুরু 30 মে বুদাপেস্টে হবে এই খেলা, কিন্তু স্প্যানিশ ফুটবলের ছাপ সেখানে থাকবে অন্তত ডাগ আউটে তো বটেই, কারণ ফাইনালের 2 দল পিএসজি আর আর্সেনালের কোচ হিসেবে মাঠে থাকবেন 2 স্প্যানিশ কোচ লুইস এনরিকে এবং মিকেল আর্তেতো, আর এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত। আর্তেতো আর এনরিকে দুজনেই এখন নিজেদের কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বটে, আর এই ফাইনালে তারা দুজনেই নিজেদের মতো করে ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ইতিহাসে এই প্রথম একই দেশের 2 কোচ ফাইনালে লড়বেন। এবং আরেকটা ব্যাপার, এই স্পেনের কোনো ক্লাবই শিরোপার লড়াইয়ে নেই। আস্তুরিয়ান কোচ লুইস এনরিকে, তার লক্ষ্য ডাগ আউটে দাঁড়িয়ে নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেওয়ার, পাশাপাশি পিএসজির হয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে অনন্য উচ্চতায় ওঠার সুযোগও আছে তার। চ্যাম্পিয়ন্স লিগ যুগে একমাত্র যদি দেখা যায় ইতিহাস ঘেঁটে যে জিনেদিন জিদান ছাড়া কোনো কোচই শিরোপা ধরে রাখতে পারেননি, আর এবার জিতলে তিনি জিদানের পাশে বসবেন, এনরিকের কথা বলছি আর কি। আর এই কীর্তি এনরিকেকে ইউরোপীয় ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল কোচদের তালিকায়ও শক্তভাবে প্রতিষ্ঠিত করবে। তবে শেষ হাসি কে হাসবেন তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত, আমরা অবশ্যই সেদিকে

0: একটা অঙ্গীকার এবছর নেওয়া হচ্ছে, এবং সেই উপলক্ষেই আমরা চলে গেছিলাম মৌমিতা মণ্ডলের কাছে। তিনি একজন 100 মিটার হার্ডলার, বাঙালি হার্ডলার। তার কাছ থেকে শুনবো এবারের যে ওয়ার্ল্ড অ্যাথলেট ডে নিয়ে তার থেকে কি বার্তা রয়েছে সেটা শুনবো।
1: এটাই বলবো কি, হ্যাঁ অবশ্যই আমি অ্যাথলেটিক্স জগতে এসে অনেক কিছু শিখেছি। অ্যাথলেটিক্স মানে এই না যে সারাক্ষণ দৌড়ে বেড়াবো, ট্রেনিং করে বেড়াবো। অ্যাথলেটিক্স লাইফে আমি শিখেছি কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা স্ট্রং থাকতে হয়, মাইন্ড কিভাবে স্ট্রং করতে হয়। হ্যাঁ এটাও শিখেছি যে পড়াশোনা ম্যাথমেটিক্স খুব জরুরি অ্যাথলেটিক্সে। ওয়ার্ল্ড লেভেল অ্যাথলেটিক্স তো খুবই গ্রো করছে, আর যদি আমি ইন্ডিয়ান লেভেলের কথা বলি, ইন্ডিয়ান লেভেলেও ভালো গ্রোথ হচ্ছে, বাট তেমন ডোপিং টেস্টও এইসবও দেখা যাচ্ছে, বাট ওভারঅল গুড। ফেসিলিটি বগেরাও ইন্ডিয়াতে মোটামুটি একটু আধটু শুরু শুরু হয়েছে, তো ভালো। আজকের এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে এটাই বলতে চাইছি যে বিল্ডিং ব্রিজেস অ্যান্ড ব্রেকিং দ্য অল ব্যারিয়ার্স, হ্যাপি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে টু অল অ্যাথলিটস অ্যান্ড অল অফ ইউ। এটাই বলতে চাই যে যদি কেউ অ্যাথলেটিক্স যারা ভালোবাসেন তারা যোগদান দিতে চায়, অবশ্যই আসবেন, কারণ গ্রাউন্ড হচ্ছে সবার জন্য। সবাই আসবেন, সবাই ট্রেনিং করবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

শুনলাম মৌমিতা মণ্ডলের একটি ছোট্ট বার্তা। আজ যেহেতু ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে ছিল, সেটি নিয়ে একটি বার্তা। তবে আজ যেহেতু আবার বৃহস্পতিবারও বটে, তাই আজকে খেলাধুলার খবরাখবরের সাথে থাকবে এক বিশেষ প্রতিবেদন। আজকে বৃহস্পতিবার, তাই আপনারা জানেন আজ অ্যাডভেঞ্চার স্পোর্টস। তবে আজ একটু অন্যরকম প্রতিবেদন শুনবেন আপনারা। খেলাধুলার মধ্যেই পড়ে, আবার অ্যাডভেঞ্চারের মধ্যে বেশি পড়ে। আজ একটু জঙ্গলের গল্প আপনারা শুনবেন, যেখানে পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। রোমহর্ষক গল্প আমাদের নিয়ে এসেছেন অর্পণ হাজরা। আমরা সঞ্জয় হাজরা নিয়ে এসেছেন অর্পণ ঠাকুর চক্রবর্তীর সাক্ষাৎকার শুনব, শুনে নিই।

0: শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই তো ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। তবে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এমনই একজন মানুষ, যিনি রোমাঞ্চকর খেলায় নয়, রোমাঞ্চকর পরিবেশের মধ্যে নিজেকে ব্যক্ত করেছেন সেভাবেই, যেখানে প্রকৃতির কোলে, অর্থাৎ কিনা শাল শিমুলের বনে, একদম মাটির টানে যেখানকার আদিবাসীরা প্রকৃতির কোলে নিজেদেরকে বড় করে তুলেছে, কিন্তু আর্থসামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা হয়তো সভ্য জগতের থেকে অনেকটাই দূরে, সেই সমস্ত মানুষদের নিয়ে কাজ করে চলেছেন নিরন্তর যে মানুষগুলি, তাদেরই মধ্যে একজন আমাদের সঙ্গে আজ স্টুডিওতে, অর্পণ ঠাকুর চক্রবর্তী। অর্পণবাবু, প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: বর্তমান প্রজন্ম অনেকটাই রোমাঞ্চকর ভ্রমণের ক্ষেত্রে নিজেদেরকে উৎসাহী করে তুলছে, যে অফবিট ট্যুরিজম বা অ্যাডভেঞ্চার ট্যুরিজম, সেই বিষয়ের ওপরই আমরা আজকে আপনার থেকে বিভিন্ন রকম গল্প শুনব। আপনারা তো কোরাপুটের ওপর প্রচুর কাজ করছেন, এই কোরাপুট সম্পর্কে বা এই অফবিট ট্যুরিজম সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন।
1: উড়িষ্যার কোরাপুট একদম উড়িষ্যার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি জায়গা, এবং প্রথমে এই অবিভক্ত কোরাপুট যখন ছিল, তখন সেখানে কোরাপুট, রায়গড়া, মালকানগিরি, এই পুরো অঞ্চলটা নিয়েই কোরাপুট একটা বড় অঞ্চল ছিল। তারপরে কোরাপুট একটি আলাদা জেলা, এবং সেখানে প্রায় 64 ধরনের আদিবাসী কমিউনিটি পাওয়া যায়, এবং এই যে আদিবাসী কমিউনিটি যারা, তাদের প্রত্যেকের নিজস্ব একটা জীবন রয়েছে, নিজস্ব জীবনশৈলী রয়েছে, নাচ গান রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, খেলাধুলো রয়েছে, সমস্ত একটা অন্য রকম এক্সপিরিয়েন্স। আর কোরাপুটের একদিকে রয়েছে ছত্তিশগড়, একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, যে কারণে ছত্তিশগড়ের দিকটা দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে দেখা যাবে ওখানে কোটপাট শাড়ি জগৎ বিখ্যাত শাড়ি, এবং সেই শাড়ির সুতোগুলো যে রং হয় সেটা হয়

0: আল থেকে, মানে খুব ন্যাচারালি তৈরি হয় রঙগুলো। কাজে সেই যে নলেজটা, সেই নলেজটা কিন্তু ওখানকার ওই কমিউনিটির একটা নিজস্ব নলেজ, যে কারণে কোরাপুটের শাড়ির এত চাহিদা এবং এত মানুষ পছন্দ করেন। কোটপাটের কাছাকাছি আবার কাঠের কাজ হয়, মাটির কাজ হয়, এবং আরেকটু এলেই আছে কুন্দ্রা বলে একটি জায়গা, যেখানে দুরুয়া আদিবাসীদের নাচ গান আছে। দুরুয়া আদিবাসীরা জঙ্গলের কাছাকাছি অঞ্চলে থাকেন, মানে যেখানেই থাকেন তাদের আশেপাশে জঙ্গল থাকে, এবং আদিবাসীদের মূল পাঠ হচ্ছে তারা এই প্রকৃতিকে ঈশ্বর বলে মানেন, এবং এই প্রকৃতির পাথর, পাহাড়, নদী, জঙ্গল, সেগুলোই তাদের দেবদেবী। কোরাপুট এমনিতেই ন্যাচারালি ভীষণ সুন্দর, প্রচুর পাহাড় আছে, ঝর্ণা আছে, নদী আছে, জলপ্রপাত আছে। আপনারা সবাই জানেন বাঙালিরা ডুডুমার ডাক পড়েছিলেন আশুতোষ ভট্টাচার্যের, ডুডুমা ওয়াটারফলস ওখানে আছে, পুঞ্জিশীল ওয়াটারফলস আছে। সেই পাহাড়, নদী এবং ভ্যালি, সেই সমস্ত জায়গাগুলোতে দুরুয়া, গাডাবা, পরজা এরম বিভিন্ন ধরনের আদিবাসীদের বসবাস। এই হচ্ছে ওভারঅল কোরাপুটের একটা দৃশ্য।
1: আপনি বলছিলেন যে কোরাপুটে প্রায় 64টি জনজাতি অবস্থান করছে, তো তাদের মধ্যে এরকমও বেশ কিছু জনজাতি বা উপজাতি যারা আছেন, যারা পিজিটি গ্রুপ অফ পিপল, মানে যারা একদম প্রিভিলেজ ট্রাইবাল যাদেরকে বলা হয়, যেমন বন্ডা, এটাও তো মালখানগিরির একটা পার্টে হয়তো পড়ছে, কিন্তু কোরাপুট ঘেঁষা।
0: হ্যাঁ, এই যে আমি কুন্দ্রার কথা বলছি, কোরাপুটের এবার যদি আপনি অন্য আরেকটা প্রান্তে যান, মানে ওই গুপ্তেশ্বর মন্দির, গুপ্তেশ্বর মন্দিরের একদম কাছেই, সেখান থেকে একটুখানি লামতাপুট বলে একটি অঞ্চল, সেইখানে প্রতি বৃহস্পতিবার একটি হাট বসে, সেই হাটটার নাম ওঙ্কাডেলি হাট। মালখানগিরি থেকে বন্দা কমিউনিটি ট্রাইবরা সেখানে আসেন, এবং লামতাপুট অঞ্চল থেকেও, লামতাপুট হচ্ছে গাদাবাদের জন্য বিখ্যাত, তারাও সেখানে যান এবং ওই আঞ্চলিক একটা হাট বসে। বন্দাদের একটা অদ্ভুত নিজস্ব ড্রেস রয়েছে এবং নিজস্ব গয়না রয়েছে, সেগুলো মানুষ খুব পছন্দ করেন দেখতে, এবং তারাও মানুষের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালোবাসেন। তারা সবজি, শুকনো মাছ, এই সমস্ত জিনিস নিয়ে এসে ওখানে বিক্রি করেন, আবার তারা চলে যান। এবং এনাদের যে সংস্কৃতি বা এনাদের যে লাইফ, সেইটা খুবই স্বতন্ত্র। তো সেই হাটটা কিন্তু একটা তাদের দেখা এবং তাদের সঙ্গে আলাপ পরিচিত হওয়ার একটা জায়গা। আর ওই লামতাপুট অঞ্চলে গাদাবাদের কথা যেখানে বলছি, ওরা ভীষণ সুন্দর একটা ড্রেস বানান, যে ড্রেসটার নাম কেরাং। কেরাং দুটো পার্টে হয়, একটা লোয়ার পার্টের, একটা আপার পার্টের। কেরাংটা তৈরি হয় কেরাং গাছের ছাল থেকে, এবং সেই জন্য এটা খুব এনশিয়েন্ট একটা ফর্ম। ওরা ওই কেরাং পরে ধামসা, তিরিমিরি, মাহুরি, এইসব ইনস্ট্রুমেন্ট বাজিয়ে ওরা গাদাবা নাচ করে।

0: আরেকটি জনজাতির কথা বলছিলেন যারা অনেকটাই জঙ্গলের কাছাকাছি থাকেন বা জঙ্গলের মধ্যেই থাকেন বলা যায়, তো সেই জনগোষ্ঠীটার সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন।
1: দুরুয়া জনগোষ্ঠী তারা জঙ্গলের কাছাকাছি থাকেন এবং দুরুয়ারা মূলত ওই ছত্তিশগড় থেকে এসছেন এবং ছত্তিশগড় থেকে যখন এসছেন তাদের ড্রেস কিন্তু তারা ওই কোটপাট পরে নাচ করেন এবং তারা যেহেতু শিকার করেন সেই কারণে শিকারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে নাচ করেন। আমরা লাঠি খেলা দেখি, আমাদের পুরনো একটা স্পোর্টস লাঠি খেলা, ওরা এই লাঠি নিয়ে বিড়লি নাচ করে এবং সেটা মূলত ওদের পৌষ পরবের সময় সমস্ত ছেলেরা মেয়েরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ওদের বিভিন্ন মাগন মানে যে ওরা দান নেয় নিয়ে এসে গ্রামের মধ্যে ফিস্ট মতন করেন, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়। চৈত পরবে ওরা একসঙ্গে নাচ গান করেন এবং ওদের বিয়ের সময় কোটনি গীত হয়, সবাই একসঙ্গে বসে গান গান, এইরকম ওদের জীবন। এবং ওরা মূলত ওই পাহাড় জঙ্গল সেখান থেকে যে সমস্ত বীজ বা কিছু পান সেগুলো দিয়েই ওদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গয়না এগুলো তৈরি হয়।
0: এবং এদের তো খাদ্য তালিকায় শুনেছি পিপিলিকা বা এই ধরনের অ্যানিমাল প্রোটিনও এরা এখনো খায়।
1: এটা খুব ইন্টারেস্টিং, ওদের যে খাওয়া দাওয়াটা সেটা মূলত ওই জঙ্গল থেকে বা জঙ্গলের আশপাশ অঞ্চল থেকে যে জিনিস পায় তা ওরা সেটাই খায়, তার কারণ ওরা অনেক পরে চাষাবাদ শিখেছে, ওরা চাষাবাদ জানতো না, সেই কারণে ওইখানের ওই আম মাখা বা বিভিন্ন ধরনের ডাল বিড়ি ডাল দিয়ে তৈরি কালো ডাল এবং তার সঙ্গে স্পেশাল যেটা সেটা হচ্ছে এই পিঁপড়ের যে চাটনি, পিঁপড়ের চাটনিটা খুব হাই প্রোটিন এবং ওদের শরীরের পক্ষে ওরা খুব ভালো মনে করে, সেই কারণে পিঁপড়ের চাটনি খায় এবং মূলত এটা ওই শীতকাল বর্ষাকাল এগুলোতে বেশি খাওয়া হয়। এটার সঙ্গে আরেকটা জিনিস যেটা অ্যাড না করলেই নয়, ওদের একটা আঞ্চলিক ড্রিঙ্ক রয়েছে সেইটা একটা গাছ থেকে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে সলব এবং ওরা ওই সলব বা অন্যান্য খাদ্যগুলো কিন্তু এখনও ওই কাঁচা শালপাতা দিয়ে একটা বাটি মতন বানিয়ে সেটাই খায় আর ওদের তেল মশলার ব্যবহার অত্যন্ত কম।
0: আপনি তো দীর্ঘদিন এই সমস্ত জনগোষ্ঠী বা জনজাতিদের সঙ্গে কাজ করে চলেছেন নিরন্তর।

0: এই যে আদিবাসী লোকসংস্কৃতি এবং তাদের এই যে কৃষ্টি, সেইগুলো শহুরে জীবনের উপরে কতটা ছাপ ফেলতে পেরেছে?
1: এটা আমার মনে হয় ছাপ ফেলতে পেরেছে থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শহর এবং গ্রামের এই সমন্বয়টা, মানে মানুষ যে যাচ্ছেন তাদের সঙ্গে একটা সম্পর্ক, আত্মীয়তা তৈরি হচ্ছে। সত্যি অর্থে এটা কোরাপুটে এখনো সেভাবে হয়ে ওঠেনি। এই মানুষজন যদি সেখানে যান, এই যে আমি যে জায়গাগুলোর কথা বলছি কোরাপুটের, এই ধরনের আদিবাসী যে জীবন, তাদের সঙ্গে পরিচিত হওয়া, তাদের সঙ্গে দেখার জন্য গ্রাম এবং শহর এইটা সমন্বয় খুব প্রয়োজন। এবং মানুষজন যদি ওখানে বেড়াতে যান তাহলে সত্যিই তাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তারা কিভাবে হ্যান্ডিক্রাফট তৈরি করেন সেগুলো দেখতে পাবেন, তাদের নাচ গান কি, তাদের খাওয়া, তাদের জীবনযাত্রা কি, তাদের রিচুয়ালস কি, সেগুলো দেখতে পাবেন, তাদের গল্পগুলো জানতে পারবেন। এই যে গাদাবাদের গল্প বলছিলাম, গাদাবাড়া এসছেন গোদাবরী নদীর তীর থেকে, এসে তারা ওখানে সেটেল করেছেন। তো এই ধরনের বিভিন্ন গল্প, এটাই তো মানুষের জীবনে থাকে। এবং আমরা যখন কোনো অ্যাডভেঞ্চারেও যাই, আমরা ওই অ্যাডভেঞ্চারের যে অভিজ্ঞতাটা, সেটাই কিন্তু আমাদের ওই গল্পটাই আজীবন থেকে যায়। কাজেই এটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, যে অ্যাডভেঞ্চারে শুধু প্রকৃতি নয়, সেটা মানুষের জীবনকেও সেই অ্যাডভেঞ্চারটা খুঁজে বের করে। কাজেই সেই অ্যাডভেঞ্চার ট্যুর থেকে আপনারা এটা জানতে পারবেন।
0: এই সমস্ত মানুষদেরকে নিয়ে তো আপনারা কাজ করছেন, তো সেখানে আপনারা কিভাবে তাদেরকে তৈরি করছেন, একটু যদি সেই বিষয়টা আলোকপাত করেন।
1: আমাদের যে অর্গানাইজেশন, তার নাম বাংলানাটক.com, এবং গত 26 বছর ধরে আমরা ভারতবর্ষের বিভিন্ন গ্রামের এবং প্রান্তিক মানুষজনের যে সংস্কৃতি, শিল্প, সেগুলোকে নিয়ে তারা যাতে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারেন এবং সারা বিশ্ব যাতে তাদের গ্রামে পৌঁছতে পারে, তার একটা এই ব্রিজিংয়ের কাজ করি। সেটার একটা মেথডোলজি রয়েছে, তাতে তাদের যে স্কিল, সেই স্কিলটাকে বাড়িয়ে তোলা এবং আঞ্চলিক গুরুদের সঙ্গে সেখানকার প্র্যাকটিশনারদের একটা সম্পর্ক তৈরি করে সেই স্কিলটাকে বাড়ানো, তার সঙ্গে সঙ্গে তাদের যে দক্ষতা এবং যে সংস্কৃতি সেইটা যাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তার জন্য বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন মেলা মহোৎসবে তাদের পাঠানো, যাতে তারা মানুষজনের সঙ্গে পরিচিতি লাভ করেন, মার্কেটের সঙ্গে যাতে ডিরেক্ট কানেকশন হয়। তাছাড়াও এই বিভিন্ন বাইরের মানুষকে তাদের কাছে পাঠিয়ে, এই যেমন কিছুদিন আগে আমাদের একটা এক্সিবিশন হলো দক্ষা, সেখানে আমাদের কলকাতার বিভিন্ন নামি দামি ডিজাইনার্সরা, তারা এই গ্রামীণ মানুষদের সঙ্গে কাজ করেছেন এবং করে কিছু প্রোডাক্টস তৈরি করেছেন। হয়তো সাবাই ঘাস, খুব সামান্য একটা ব্যাপার, যেটা দিয়ে হয়তো তারা আগে ঝুড়ি বানাতেন, যেটা হয়তো 10 টাকায় বিক্রি হতো, কিন্তু এই যে ডিজাইন প্রোডাক্ট, সেটা তখন তারা সেটা 5,000 টাকায় বিক্রি করতে পারছেন এবং সেটার ফলে তারা একটা বৃহত্তর মার্কেটে পেনিট্রেট করতে পারছেন।
0: মানে শিল্প সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটছে।
1: হ্যাঁ, অবশ্যই। আর আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা এই ধরনের আদিবাসী জনজাতির কাছে বিভিন্ন ধরনের নলেজ আছে, সেই যে নলেজগুলো, প্রকৃতি বলুন, তাদের গান বাজনা বলুন, বা এই যে নলেজগুলো, এই নলেজগুলোও কিন্তু আমাদের জানার সুযোগ হয়ে ওঠে ওদের সঙ্গে মেলামেশা করলে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট তাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। কোরাপুটের এই প্রতিটা জনজাতির নিজস্ব গান আছে, তাছাড়া ওদের রিচুয়ালে বিভিন্ন গান আছে, বিয়ের গান, বিভিন্ন পুজোর গান, সেই সমস্ত রয়েছে। দশমন্তপুর বলে একটি ব্লক, সেখানে পরজা কমিউনিটির একজন খুব বিখ্যাত গায়ক আছেন, ওর নাম কুমার জানি। ও যেমন ট্রেডিশনাল গান গাইতে পারেন, তেমন তার সঙ্গে সঙ্গে নিজে গান লেখেন, সুর করেন। এই ট্রাইবাল কমিউনিটির একটা চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এবং সেই বাচ্চা বয়সে যাতে বিয়ে না দেওয়া হয়, তার এগেনস্টে উনি একটা গান লিখেছেন, সুনো রে ননি।
0: অর্পণ, আপনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, এই সমস্ত জনজাতিদের গ্রামে তাদেরকেও সঙ্গীত ক্ষেত্রে পারদর্শী করে তোলার ব্যাপারে সেখানকার সঙ্গীতকে নিয়ে আপনি প্রচুর গবেষণা করছেন, তো আজকের এই আসর থেকে বিদায় নেওয়ার আগে এরকমই কিছু কোরাপুটের ছাপ শুনতে চাই।

0: আপনার এইরকম অনেক গান, অনেক নাচ, অনেক হস্তশিল্প, অনেক জীবনের কথার সাক্ষী হতে পারবেন কোরাপুটে গেলে। আপনারা আসুন কোরাপুটে এবং এখানকার যত জনজাতি রয়েছে তাদের সঙ্গে আলাপ পরিচয় করুন।
1: কোরাপুট জিলা তেতলি গুমারে জনম শহীদ লক্ষ্মণ নায়েক।
2: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোরাপুট কথাতে আমাদের সঙ্গে ছিলেন অর্পণ ঠাকুর চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস, আবার ফিরে আসি স্টুডিওতে। খেলাধুলার খবরে এবার চলে যাই দাবাতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে চ্যালেঞ্জার সিন্দারভকে হারালেন গুকেশ। চলতি বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ডি গুকেশ মুখোমুখি হবেন জাভেকির সিন্দারভের। গত মাসে দাপোটে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জিতেছেন উজবেকিস্তানের এই দাবাড়ু। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই এই সিন্দারভকে হারিয়ে বার্তা দিলেন গুকেশ। পোল্যান্ড সুপার র্যাপিড ও ব্লিৎজ প্রতিযোগিতা চলছে এবং সেখানে পঞ্চম রাউন্ডে তিনি হারান সিন্দারভকে। আর এই প্রতিযোগিতাটা কিন্তু গ্র্যান্ড চেস ট্যুরের অন্যতম অংশ বটে। এর আগে গ্র্যান্ড চেস ট্যুরের মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন গুকেশ। কারণ হিসেবে বলেছিলেন যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাজ রক্ষার লড়াইয়ে নামার আগে নিজের প্রস্তুতিতে আরও জোর দিতে চান। তবে পোল্যান্ডের র্যাপিড বিভাগের খেলায় প্রতিটা চালে পাল্লা দিয়ে গিয়েছেন তিনি। তবে এই রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে দুজনেই আগের রাউন্ডে হারেন। গুকেশকে হারিয়েছিলেন পোল্যান্ডের রেডোস্লাব ওটাশেক, আর সিন্দারভকে পরাস্ত করেছিলেন ওয়েসলি সো। তবে সিন্দারভের বিরুদ্ধে 52 চালেই হার মানতে বাধ্য করেন গুকেশ। প্রতিযোগিতার শীর্ষে আছেন ওয়েসলি সো 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে, আর গুকেশ খুব বেশি পিছিয়ে নেই, তার পয়েন্ট এখন 5। এখনও 4টে র্যাপিড এবং 18টা ব্লিৎজ গেম বাকি আছে প্রতিযোগিতায়। ফুটবলে আরও একটি শোকের খবর বলা যেতে পারে বা হতাশার খবর বলা যেতে পারে। 30 বছর বয়সেই অবসর নিচ্ছেন জার্মানির নিকোলাস সুলা। তিনি বহু দলেই খেলেছেন এবং মাত্র 18 বছর থেকে তিনি জাতীয় দলে খেলা শুরু করেছিলেন এবং 30 বছর বয়সেই তিনি তার বুট জোড়া তুলে রাখছেন। যদিও বলা হয় যে ফুটবলের ক্ষেত্রে 30 বছরটা হচ্ছে একেবারে আদর্শ সময় এই অবসরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি বৃহস্পতিবার আইপিএল 2026-এ অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে। আরসিবি প্লে অফের যোগ্যতা নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। তারা চাইবে পয়েন্ট টেবিলসে নিজেদের নামের পাশে সেই কাঙ্ক্ষিত কিউ চিহ্ন যোগ করতে। আর অন্যদিকে লখনউয়ের সামনে এখন আর সম্মান রক্ষার লড়াই ছাড়া বিশেষ কিছু বাকি নেই। খেলাধুলার অনুষ্ঠান শেষ করতে হবে, তবে সবার শেষে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আজকের দিনে। আজকে 7 মে অবশ্যই আজ এক বিশেষ দিন খেলাধুলার জগতে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, সেটা তো আপনারা শুনেইছেন। তবে আজ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্বেরও জন্মদিন। আজ নিউজিল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার জিতান প্যাটেলের জন্মদিন। তিনি 1980 সালে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় 15 বছর দেশের হয়ে খেলেন এবং অফ স্পিনার হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। ফ্যাবিয়ান অ্যালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ক্রিকেটার, তিনি আজকে দিনে 1995 সালে জন্মগ্রহণ করেন। আজ এই দুজন ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন। আর এছাড়াও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন রয়েছে, তাদের সবাইকে জানাই আমাদের ক্রীড়াঙ্গনের তরফ থেকে শুভ জন্মদিন। খেলাধুলার অনুষ্ঠান শেষ করতে হবে। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই আমাদেরকে চিঠি লিখুন এবং মেল করতে পারেন aircolkatasports@gmail.com-এ। এই প্রতিবেদনগুলো কেমন লাগছে সেটি জানিয়েও চিঠি লিখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে বিভিন্ন আমাদের ভিডিও বার্তাও যায়, সেই ভিডিওগুলো আপনারা সচক্ষে দেখতেও পারবেন। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু রক্তিম।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা নিয়মিত কৃষিকাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তারা তো জানেন বিভিন্ন সময় কৃষিকাজ করতে গিয়ে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এবং তার মধ্যে আপনারা অধিকাংশ সময় আমাদেরকে বলেন বা চিঠি লিখে জানান বিভিন্ন গাছে রোগ পোকার আক্রমণ দেখা দেয়। রোগ পোকার পাশাপাশি খুব প্রচলিত একটি কথা আপনারা শুনে থাকবেন বা বলে থাকেন, যে পোকা মাকড়। কিন্তু আপনারা কি আদৌ জানেন এই যে পোকা এবং মাকড় দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা হয়তো প্রচলিত কথায় বলে থাকি পোকা মাকড়ের আক্রমণ দেখা দিয়েছে, কিন্তু পোকা এবং মাকড়টা দুটো ভিন্ন। এই যে মাকড় কেন আক্রমণ ঘটছে, ঘটলে তার লক্ষণ কী কী হতে পারে, কীভাবে বুঝবেন যে আপনার যে ফসলটি চাষ করেছেন সেখানে মাকড়ের আক্রমণ দেখা দিয়েছে, তার থেকে প্রতিকার পাবেন কীভাবে, আজকের আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন ফসলের মাকড়ের সমস্যা ও তার প্রতিকার। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
1: নমস্কার কৃষক বন্ধুরা।
0: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমি ডক্টর সাহা যে কথা বলছিলাম যে এই পোকা এবং মাকড়, আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে পোকা মাকড় মানে
1: একদম,
0: কিন্তু এটা তো একই নয়
1: না।
0: এবং আজকের দিনে চাষের ক্ষেত্রে মাকড় একটা বড় সমস্যা। আপনি যদি জাস্ট একটু ছুঁয়ে যান যে এই মাকড়, মাকড় জিনিসটা ঠিক কি বা তারা কিভাবে,
1: আমরা এখন গ্রীষ্মকালীন ফসলের চাষ শুরু করব, কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, এবং আমরা দেখেছি আমরা দৈনন্দিন জীবনে পোকা মাকড় কথাটা কিন্তু একসঙ্গেই ব্যবহার করি, যেটা আপনিও বলছিলেন ঠিক যেভাবে আমরা বুঝাই জিনিসপত্র বা জামা কাপড় একদম এইভাবে ইয়েতে। কিন্তু আমরা যারা কৃষি বিজ্ঞানী বা কৃষির সঙ্গে যারা জড়িয়ে আছি ওরা কিন্তু সবটাই আমরা জানি পোকা এবং মাকড় সম্পূর্ণ ভিন্নত্ব বহন করে। কিন্তু অনেকে আবার মনে করে মাকড় এবং মাকড় সর্বদা একই জিনিস, সেটাও সম্পূর্ণ ভুল। যেটা বলতে হয় আমরা চাল এবং চাল তার মতো একই আলাদা, কিন্তু এক্ষেত্রে প্রাণী জগতে মাকড় একটা সম্পূর্ণ স্বতন্ত্র সদস্য আমরা দেখেছি। এবং পোকা যেমন একটু একটু বড় হবে সাইজে, ওদের দেহটা ভাগ থাকবে মাথা ধর এবং পেট, এই তিনটে ভাগে, কিন্তু মাকড়ের ক্ষেত্রে দুটো ভাগ থাকে, এইটা একটা। তাছাড়া আমরা দেখেছি যে মাকড়ের মুখের যে প্রত্যঙ্গগুলি খুব সরু থাকে এবং ওরা মানে পাতা থেকে রস চুষে খায়, যার ফলে ওখানে গায়ের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায়। এবং সবচেয়ে মজার হচ্ছে পোকাতে যেমন তিন জোড়া পা থাকে, মাকড়ের কিন্তু চার জোড়া পা থাকে।
0: আচ্ছা,
1: একমাত্র একটাই মাকড় আছে যাতে দুই জোড়া পা থাকে, আমরা পরে আলোচনায় থাকবো, তখন আপনারা জানতে পারবেন। এবং এই সমস্ত মাকড়ের বৈশিষ্ট্য আপনি যেটা বলছিলেন বৈশিষ্ট্য সম্পূর্ণ, এবং মাকড় হচ্ছে সম্পূর্ণ এত ছোট, এক মিলিমিটার বা তার চেয়েও কম ওদের সাইজ, যার ফলে ওরা খালি চোখে আমরা দেখতে পাই না। কয়েকটি ক্ষেত্রে যেহেতু ওরা লাল রং বা এই সমস্ত একটু কালারফুল আছে, যার জন্য আমরা হয়তো চোখে পড়ে। এবং এদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের জীবন চক্র, যেটা লাইফ সাইকেল আমরা বলি, এদের খুব কম দিন, সাত দিন ম্যাক্সিমাম। এবং যার জন্য এদের মানে বেঁচে থাকার জন্য পোটেনশিয়াল, যেটা হচ্ছে সার্ভাইভাল পোটেনশিয়াল, অনেক বেশি। এবং আরেকটা ক্ষেত্রে দেখেছি এই মাকড়ের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল এনিমি, যেটা হচ্ছে প্রাকৃতিক শত্রু, যেমন পরজীবী পরভোজী যেমন পোকার ক্ষেত্রে আছে, এদের ক্ষেত্রে খুব কম, যার জন্য আমরা কিন্তু মাকড়ের যেহেতু ছোট আমি যেটা বলছিলাম, প্লাস হচ্ছে এদের বন্ধু পোকার সংখ্যা খুব কম, যার ফলে এদের আক্রমণের তীব্রতাটা অনেক বেশি হয়। এবং আমরা দেখেছি আমরা যে সমস্ত

0: রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, যার ফলে এদের আক্রমণের প্রভাবটা কিন্তু দিন দিন বাড়ছে। এখন
1: রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পরেও বাড়ছে?
0: হ্যাঁ, কেন বাড়ছে? কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কৃষক বন্ধুরা আমাদের যে সমস্ত যে ডোজ, ঠিক সেই ডোজটা পরিমাণটা কিন্তু ওরা ঠিক প্রপার ওয়েতে ব্যবহার করছে। ওরা অনেকে মনে করেন যে বেশি কীটনাশক দিলে বোধহয় বেশি পোকা মারা যায়,
1: এই ধারণাটা কিন্তু আমাদের কৃষক বন্ধুদের মধ্যে
0: এটা রয়েছে, এবং ওরা সবসময় এটা মানে বেশিরভাগ কৃষক বন্ধুদের ক্ষেত্রে এটাই মানে কি ওষুধ দেবো একটা যে কোনো ধরনের, যদি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসি যে কোনো ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ওরা বলে আমি কি ওষুধ দেবো, এই জিনিসটা কিন্তু থেকে দূরে আসতে হবে। আমার যদি মনে হয় আমরা কীটনাশক দেবো না, ওরা কিন্তু দরকার নেই।
1: ঠিক ঠিক, বেশ। আচ্ছা, তাহলে আমরা আজকে যেহেতু আলোচনা করছি গ্রীষ্মকালীন ফসলে মাকড়ের সমস্যা, এই গ্রীষ্মকালীন ঠিক কোন কোন ধরনের ফসলে এর উপদ্রব বেশি হতে পারে?
0: গ্রীষ্মকালীন সমস্ত ফসলে আমরা দেখেছি এদের আক্রমণ হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে এদের আক্রমণটা কিভাবে হয় সেটা একটু জানার দরকার আছে। কোন কোন ফসলে হচ্ছে সেটা না, এক হচ্ছে ওরা যেহেতু প্রথমে বলছিলাম যে পাতায় ওরা যেহেতু রসটা চুষে খায়, যার জন্য পাতাতে একটা হলুদ রঙের বিন্দু বিন্দু করে ছোপ ছোপ দাগ পড়ে যায়, পরবর্তী সময় আক্রমণের তীব্রতা বলে সেটা অরেঞ্জ কালার হয়ে যায়, এটা একটা হয়। আরেকটা যেহেতু বলেছিলাম যে এদের কলোনাইজেশন, ওরা একসঙ্গে অনেকগুলি থাকে, অনেকগুলি একসঙ্গে এক একটা পাতার মধ্যে দেখা যায় কয়েক হাজার মাকড়, যেহেতু ওরা মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, 1 মিলিমিটার থেকে ম্যাক্সিমাম 1 মিলিমিটার ওদের ইয়ে হয়। হ্যাঁ, আর 1 মিলিমিটার চেয়েও কম ওদের ইয়ে হয় সাইজ, কিন্তু সংখ্যায় প্রচুর থাকে, যার ফলে এবং রস শুষে খাওয়ার ফলে পাতাগুলি অনেক সময় ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়, বা গাছের ফলের মধ্যে ওদের আক্রমণ হয়। আমরা দেখেছি যে সমস্ত ফুল চাষ করে তাদের ক্ষেত্রে হয়। এবং আর যেটা বলছিলেন গ্রীষ্মকালীন কোন কোন ফসল, বেশিরভাগ গ্রীষ্মকালীন, এখন যেহেতু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হচ্ছে সেই জন্য গ্রীষ্মকালীন বেশিরভাগ ফসল যেমন ঢেঁড়স, বেগুন, লঙ্কা, লঙ্কাতে একটা বিরাট প্রবলেম যারা চাষিরা চাষ করছে, পটলও ডগা শুকিয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। তাহলে সমস্ত সবজির ক্ষেত্রে এদের পাতা, ফল, ফুল সবকিছুর মধ্যে এদের আক্রমণের তীব্রতা হচ্ছে এবং ছোপ ছোপ দেয়। তাছাড়া আমরা যেহেতু তন্তুজ ফসল আছে পাট, তাতেও কিন্তু এই মাকড়ের আক্রমণ হয়। তাছাড়া আমাদের উত্তরবঙ্গে যে চা শিল্প আছে, দার্জিলিং, ডুয়ার্স, তেরাই, এসব চা শিল্পের মধ্যে প্রচুর মাকড়ের আক্রমণ হচ্ছে এবং চায়ের একটা ব্যাপক পরিমাণ কিন্তু ক্ষতি হচ্ছে এই মাকড়ের জন্য,
1: স্বাভাবিক।
0: হ্যাঁ, তাছাড়া আমরা যে সমস্ত এখন নতুন নতুন প্রজাতির যে আম যেগুলো আনছি, সেখানে কিন্তু আমের মধ্যেও কিন্তু এই আম গাছের পাতাতেও বা এদের ফলের মধ্যে কিন্তু এই মাকড়ের আক্রমণ। তাছাড়া লেবু জাতীয় গাছ তাতেও হচ্ছে, বিশেষ করে এখন নারকেল গাছের মধ্যে মাকড়ের কিন্তু একটা বিশাল আক্রমণ হচ্ছে এবং যার জন্য নারকেলের একটা বাজার দর অনেকটা কমে যাচ্ছে। সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমরা পরে হয়তো আলোচনা করব। তাছাড়া যারা ফুল চাষ করছে তাদের ক্ষেত্রে এই মাকড়ের আক্রমণটা অনেকটা বেশি।
1: এই যে এত আপনি যেভাবে বলছেন এই সংখ্যক ফসলে আক্রমণ হচ্ছে একেবারে সেই আসমুদ্র হিমাচল, দার্জিলিং থেকে শুরু করে আমাদের
0: আমাদের সমস্ত
1: গঙ্গাবাইকা পর্যন্ত যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছে সেখানে মাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে, কিন্তু এই এত বারবারন্তটা কেন
0: কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমরা কিন্তু আজ থেকে প্রায় 10-15 বছর আগেও কিন্তু মাকড় নিয়ে অতটা ভাবতাম না। কেননা, কারণ এখন যে মান এখন কিন্তু এই সময়টাতে কৃষকের মাকড় একটা কৃষকদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, একটা আমরা দেখেছি বিশেষ করে একটি ক্ষেত্র ছাড়া। এবং কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে এই চাষি ভাইদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে মাকড়ের আক্রমণ। কেন? কৃষি বিষের এক হচ্ছে আমি যেটা বলছিলাম, কৃষি বিষের বিপজ্জনক অপরিমাণদর্শী ব্যবহারের ফলে এরা ঠিকমাত্র যে ডোজ যেটা বলছিলাম পরিমাণটা ঠিকঠাক দিচ্ছে, অনেক সময় বেশি দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই আক্রমণের ফলে এই কৃষি বিষ বেশি দেওয়ার ফলে যে সমস্ত আমাদের বন্ধু পোকা আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, যার ফলে এটা একটা বিরাট ক্ষতি হচ্ছে আমাদের।
1: মানে যেটা আমাদের বলা হতো যে বিষে বিষে বিষক্ষ, এটা না হয় হিতে বিপরীত
0: হচ্ছে। এবং এখন আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে নিয়ন্ত্রিত পদ্ধতিতে আমাকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং এদের যেহেতু সাইজটা একদম খুবই ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যার ফলে দেখা যাচ্ছে যে এদের গায়ে ওষুধটা কিন্তু ঠিকঠাক ভাবে লাগছে না। আমি যদি জানি যে কিভাবে স্প্রে করতে হবে ওষুধটা, কোথায় পাতা নিচের দিকে থাকলে নজলটা নিচ থেকে স্প্রে করতে হবে, উপরে থাকলে উপরে, এরকম। তাছাড়া এদের গায়ের মধ্যে একটা মানে মাকড়সার জালের মতো তৈরি করে নেয় কিছু কিছু ক্ষেত্রে, আমরা যেমন রেড স্পাইডার মাইট, সেটা নামে হচ্ছে স্পাইডার মাইট, কেন, যেহেতু ওরা জাল বুনে ফেলছে পাতার উপরে।
1: বেশ, এই যে যে সমস্ত সবজির কথা বললেন, আরো একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন ব্যবহারে যেটা হচ্ছে লঙ্কা,
0: লঙ্কা
1: লঙ্কা চাষিরা প্রায় বলে

0: দেখেন যে আমার গাছে কুটে রোগ দেখা দিয়েছে বা ফলন কমে যাচ্ছে, সেটাও কি মাকড়ের আক্রমণের ফলে?
1: একদম, লঙ্কাতে তিনটে কারণে পাতা কুকড়ে যাচ্ছে। একটা হচ্ছে মাকড়ের জন্য এই সময়টা, এখন গ্রীষ্মকালীন ফসলে মাকড় লঙ্কাতে কিন্তু মাকড়ের আক্রমণটা সবচেয়ে বেশি হয়। এই ধরনের এপ্রিল মাস থেকে শুরু হয়, একদম আমাদের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই মাকড় আক্রমণ হলে কি হয় যে লঙ্কা গাছের পাতাগুলি নিচের দিকে কুকড়ে যাবে। এটা একটা পরিষ্কার বুঝে যায়।
0: এটা কি সব ফসলের ক্ষেত্রে যখন আক্রমণ হবে সেগুলো পাতাগুলো কি নিচের দিকে কুঁকড়ে যাবে?
1: এটা হচ্ছে এইটার ক্ষেত্রে, লঙ্কার ক্ষেত্রে পাতাগুলো নিচে দিয়ে, এবং লঙ্কাতে আরেকটা হয় চিরুনি পোকার জন্য পাতা কুঁকড়ে যায়, কিন্তু চিরুনি পোকার আক্রমণ হলে পাতা সবসময় উপরের দিকে কুঁকড়া
0: বেঁকে যাবে।
1: আবার আবার যদি ভাইরাস ঘটিত যদি হয়, যেমন আমাদের সাদা মাছি, কালো মাছি, এই সমস্ত শোষক পোকা ভাইরাস যেহেতু ট্রান্সমিট করে, ওরা কিন্তু ওদের যে আক্রমণের ফলে কিন্তু 6-7% পাতা কুঁকড়াবে, সেটা উপর নিচ যে কোনো দিকে যেতে হবে। তাহলে আমাদের পরিষ্কার যেটা মাথায় রাখতে হবে যে কোন দিকে পাতাটা কুঁকড়াচ্ছে। যদি মাকড়ের জন্য হয় তাহলে আমি বলছি নিচের দিকে পাতা কুঁকড়াবে, যদি চিরুনি পোকার জন্য যেটা থ্রিপস তাহলে উপরের দিকে কুঁকড়াবে, যদি 6-7% পাতা যদি কুঁকড়ায় তাহলে আমি ধরে নেবো সেটা ভাইরাস ঘটিত। তাহলে এইভাবে আমি সুন্দরভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে যদি সেটা হয়, যদি নিচের দিকে পাতা কুঁকড়ায়, এই সময় কিন্তু পাতা ম্যাক্সিমাম কুঁকড়াবে কিন্তু এই আমার মাকড়ের জন্য, তাহলে সেই ক্ষেত্রে এবং দেখতে হবে যে পাতার নিচে দেখব, তাহলে কিন্তু একদম স্পেসিফিক মাকড় নাশক দিতে হবে, নাহলে কিন্তু হবে না, অন্য কিছু দিলে চলবে না এটার মধ্যে।
0: যে কোনো ক্ষেত্রে তাহলে কি,
1: যেমন আমাদের যে যে সমস্ত আছে, এক হচ্ছে যদি বেশি ডালা বা পাতাগুলি কুঁকড়ে যায়, খুব পরিমাণে যদি বেশি হয় তাহলে ডগাগুলি আমরা ভেঙে ভেঙে ফেলে দিতে পারি, এবং সেই ক্ষেত্রে ভেঙে ফেলে দেওয়ার পরে সেখানে রাসায়নিক কীটনাশক আছে প্রোফেনোফস, প্রোফেনোফস যেটা 50% ইসি আছে, সে 2 মিলিলিটার প্রতি লিটার জলে এটা আমরা ব্যবহার করতে পারি। প্রোফেনোফস হচ্ছে যেটা কেরিনা বা ইউরাকন নামে পাওয়া যায়, এটা একটা ট্রান্সলামিনার এফেক্ট আছে, পাতার উপরে দিলেও সেটা পাতার নিচ পর্যন্ত ওষুধটা যায়। প্রোফেনোফস কিন্তু মাকড় নাশক না, এটা হচ্ছে একারো ইনসেক্টিসাইড, মাকড় এবং ইনসেক্টিসাইড পোকার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এটার প্রপার্টিজ হচ্ছে এটাকে মারে। তাছাড়া আমরা ব্যবহার করতে পারি ফেনাজোকুইন ব্যবহার করতে পারি, টেনিসি, সেটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে, বা ওমাইট প্রোপারজাইট হিসাবে যেটা ওমাইট হিসাবে বাজারে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারি 1 মিলিলিটার প্রতি লিটার জলে। যদি পরিমাণ যদি আক্রমণের তীব্রতা যদি কম থাকে তাহলে নিম জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এই মাকড়ের আক্রমণে অনেকটা কমে আসবে।
0: আচ্ছা, আরেকটা কথা আপনার থেকে উঠে এলো যে যখন ডগাগুলো ভেঙে দেওয়া আর কি, তা ডগাগুলো যখন ভেঙে দেবেন কৃষক, সেখানে তো ওই ফুল ফল এটা ওটা তো থাকছে
1: না, সেই সময় যদি মাত্রা আক্রমণ, আমি কি বললাম যে মাকড়ের আক্রমণের তীব্রতা যদি বেশি হয় তাহলে কিন্তু ফুল ফলগুলি আর আসে না, ফুলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায়। তাহলে ওই মাথার দিকটা ভেঙে দিলে ঝাঁটার কাঠির মতো হয়ে যায়, সে সময় ভেঙে দিলে আস্তে আস্তে ওইখান থেকে নতুন করে আবার পাতা হয়, ডালা হবে, সমস্ত কিছু, এবং আস্তে আস্তে ফসল দেবে। আমাদের যেহেতু ভাঙর বা অন্যান্য সাইডে আমাদের ক্যাপসিকামের চাষ প্রচুর হয়, নদিয়া অনেক জায়গাতে হয়, উত্তর চব্বিশ পরগনার অনেকটা জায়গাতে আমাদের লঙ্কা চাষ হয়,
0: এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিখালির সাইডটাতে প্রচুর পরিমাণে লঙ্কা, আমি খুব সাম্প্রতিক ঘুরে এলাম এবং সেখানে দেখলাম বিঘার পর বিঘা লঙ্কা চাষ হয়েছে।
1: এবং গোসাবাতে একটা সময় ছিল প্রচুর লঙ্কা চাষ হতো, এখন কিন্তু গোসাবাতে বেশি লঙ্কা চাষ হচ্ছে না, গোসাবার লঙ্কা কিন্তু খুব ভালো ছিল একটা সময়।
0: তাহলে
1: কারণ হচ্ছে এই মাকড় আক্রমণের ফলে আস্তে আস্তে, কিন্তু এদের আবার রেসিস্টেন্ট বীজও আছে, সহনশীল ক্ষমতা সম্পন্ন সেরকম জাতগুলি যদি কৃষক বন্ধুরা দেখে দেখে কিনতে পারে তাহলে কিন্তু সেখানে কিন্তু, এবং সূর্যমুখীতে কিন্তু এই আক্রমণটা কম হয়, এই জাতীয় কিছু স্পেসিফিক যদি লঙ্কা চাষ করে ভ্যারাইটি ওয়াইজ।
0: তার মানে কিন্তু আপনার কথা থেকে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে যে একটা কোথাও ধারণার অভাব রয়েছে, এবং আপনারা ঠিক আইডেন্টিফাই করতে পারছেন না কোনটা মাকড়ের আক্রমণ কোনটা ভাইরাস ঘটিত আক্রমণ।
1: একদম,
0: যে কারণে এটা ভেবে চলে যাচ্ছেন একরকম ওষুধ প্রয়োগ করছেন আর তার ফল
1: উল্টোটা হচ্ছে। এই জন্য আমি স্পেসিফিক বলে দিলাম কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন সহজভাবে। এবং আমাদের অনেক, শুধু আমাদের কৃষক বন্ধুরা না, আমাদের অনেক যারা আমাদের কৃষির সাথে যুক্ত আছে অন্যান্য যারা, হ্যাঁ, অনেকে আমাদের মধ্যে স্পষ্ট ধারণাটা নেই।
0: খুব সুন্দরভাবে আপনি বলেছেন। আরেকটা কথা আপনি বলছিলেন যে তন্তু জাতীয় ফসল, আমাদের খুবই অর্থকরী একটি ফসল আর কি বলা ভালো, যে পাট,
1: পাট
0: এই পাটেও তো মাকড়ের আক্রমণ দেখা যায়,
1: খুব হচ্ছে।
0: সেক্ষেত্রে কিরকম ধরনের ক্ষতি?
1: পাটের ক্ষেত্রে আমরা দু ধরনের মাকড় দেখতে পাই, একটা হচ্ছে লাল মাকড়, একটা হচ্ছে হলুদ মাকড়। পাট এই আমাদের মার্চ এপ্রিল মাস থেকে পাট চাষ শুরু হয়ে যাবে, সমস্ত কৃষক বন্ধু অলরেডি ওরা সমস্ত তৈরিও করে নিচ্ছেন, সমস্ত জমিটা সমস্ত কিছু। এবং পাট চাষের ক্ষেত্রে একটা ক্ষেত্রে হচ্ছে একদম নিচের পাতাগুলো, যেগুলো মেনটেন্স লিভ, যেগুলো পুরনো পাতা ওল্ড লিভ, সেই ক্ষেত্রে হচ্ছে একটা মাকড় হয়, সেটা হচ্ছে লাল রঙের হয়, সেই ক্ষেত্রে পাতা নিচের দিকে থাকে, এইটা একটা হয়। আর একটা হচ্ছে একদম ডগার দিকে, ডগার দিকে পাতাগুলি দেখবেন, যে কৃষক বন্ধুরা দেখবেন যখন পাট চাষ করবেন পাতার পাতাগুলি হালকা হলুদ রঙের হয়ে যায়, তারপর ব্রঞ্জি কালার হয়ে যায়, হালকা ব্রঞ্জি, তারপর আস্তে আস্তে অরেঞ্জ কালার হয়ে একদম মাথার ডগাগুলি শুকিয়ে যাচ্ছে, ওইটাও কিন্তু একটা মাকড়ের জন্য। সবচেয়ে যেটা হচ্ছে যে এইটা লঙ্কাতে যে মাকড়টা হয় সেটাই কিন্তু পাটের ওই ডগার দিকের পাতা কিন্তু একই মাকড়টাই হয়, এবং সেই ক্ষেত্রে পাতা কিন্তু নিচের দিকে কুকড়ে যাচ্ছে, পাতাটা ঝলসে যাচ্ছে এরকম ভাবে। এদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মাকড়নাশক প্রয়োগ করতে পারি।
0: সেটা তাহলে কি প্রয়োগ করেন? ওই যেগুলো বললেন লঙ্কার ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করছিলেন,
1: হ্যাঁ
0: সেগুলোই প্রয়োগ করলে
1: এগুলি করা যাবে। তাছাড়া আমরা ইথিয়ন 505 এটাও ব্যবহার করতে পারি, সালফার সালফেক্স হিসেবে যেটা পাওয়া যায় 80WP, সেটা খুব কম দামের মধ্যে ব্যবহার করতে পারি। সালফার ব্যবহার ক্ষেত্রে কিছুটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সালফারটা হচ্ছে যদি হাই টেম্পারেচার, টেম্পারেচার যদি বেড়ে যায় এবার 35 যদি উপরে হয়ে যায়, তাহলে যদি সালফার ব্যবহার করি সেখানে স্কর্চিং এফেক্ট হয়ে যায়, পাতার মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায়, যার জন্য সালফার ব্যবহার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো সময় যেন টেম্পারেচার যেন 35 উপরে না যায়, যদি 35 উপরে যায় তাহলে সালফার ব্যবহার করা যাবে না। তাহলে অনেক অপশন আছে আমাদের, ইথিয়ন ব্যবহার করতে পারি, আমরা প্রোপানোল ব্যবহার করতে পারি, আমরা ওমাইড ব্যবহার করতে পারি, আমরা ফেনাজোগিন ব্যবহার করতে পারি, এর বাইরেও আরো অনেকগুলো আছে।
0: আচ্ছা ডক্টর সাহা, আমি একটা ব্যক্তিগত বলি বা আমার সমস্যাটা হয়তো আমাদের কৃষক বন্ধুদের হতে পারে, আমার বাড়িতে একটি লিচু গাছ রয়েছে এবং তার সাম্প্রতিক দেখছিলাম যে পাতাগুলো নিচের দিকে বেঁকে গেছে এবং সেখানে পাতার তলায় একটু ভেলভেট বা বাদামি টাইপ খুবই মখমলের টাইপ, এটা কি, এটা কিসের?
1: এটা একটা মাকড়ের জন্য হয়,
0: এটা
1: হচ্ছে, এটা হচ্ছে মাকড় হচ্ছে, এটা গল মাইট বলি আমরা, হ্যাঁ ইউফিড মাইট, যেটা আমি বলেছিলাম যে দুজোড়া পা থাকে, এই একটা মাকড়ের কিন্তু দুজোড়া পা থাকে, ওইটা হলে। এবং এই গলমাইটের জন্য এটা শুধু লিচুতে, শুধু গলমাইটটা না, তার সঙ্গে আরেকটা ছত্রাক আছে, সেফালোনেরাস ভিরিসেন্স বলে এটাকে বলে, তো এই দুটো ছত্রাকের, ছত্রাক এবং মাকড় এই দুটোর কম্বিনেশনে এই ভেলভেটের গ্রোথটা হচ্ছে। এবং আপনি ওই পাতাগুলি যদি তুলে এনে একটা টেবিল ল্যাম্পের নিচে যদি বসান, দেখবেন যে খুব তাড়াতাড়ি ওই ক্রিমির মতো সাদা যে মাকড়গুলো আছে সেটা একদম উপরের দিকে চলে আসে, তখন বুঝে এবং কয়েকশো মাকড় ওইটার মধ্যে, এবং এটার আক্রমণের ফলে এই ভেলভেটের গ্রোথটা হচ্ছে এবং লিচুগুলি ইউনিফর্ম হচ্ছে না, সমান হচ্ছে না, কোথাও ছোট হচ্ছে কোথাও বড় হচ্ছে, ফুল আসার সময় যদি হয় সেই ক্ষেত্রে ফুল আসার পর ফল আর আসতে পারছে না, এটাও কিন্তু একটা মাকড়ের আক্রমণের ফলেই হচ্ছে।
0: এবং এটা শুধুমাত্র যে আমার নিজের চোখে দেখা সমস্যা তা নয়, আমাদের
1: আমাদের
0: অঞ্চলে বারুইপুরের দিকে,
1: বারুইপুরের দিকে
0: এখানে লিচুর প্রচুর চাষ করে আমাদের কৃষক বন্ধুরা, তারাও কিন্তু অনেক মানে ঠিক যখন লিচু সিজনটা আসছে এবং ট্রেনে যাতায়াত করতে গিয়ে তাদের সঙ্গে কথা হয়, তারাও বলেছেন যে এইরকম সমস্যাগুলো আমাদের গাছে দেখা,
1: একদম বিহারের দিকে যারা আমার মুজফ্ফরপুর ওই সমস্ত সাইডে লিচু সবচেয়ে ভালো কোয়ালিটির লিচু হয়, ওদেরও কিন্তু লিচু চাষের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই মাকড়ের আক্রমণ। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি শুধু মাকড়ের ওষুধ দিলে হবে না, আগে যে যেটা বলছিলাম যে ওই যে ছত্রাক জাতীয় যেটা সেফালোনেরাস ভিরিসেন্স, সেটারও একটা মানে আমরা যদি মনে করি তারও ওষুধ দিতে পারি। আর তাছাড়া আমরা ডাইফেনথিওরন নামে একটা ওষুধ পাওয়া যায় মাকড়ের জন্য, সেটা পোলো বাজারে পোলো নামে পাওয়া যায় 50 SC, সেটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে, বা মিলভেকটিন মিলবিনক হিসাবে 1 মিলিলিটার হিসাবে 1 মিলিলিটার প্রতি লিটার জলে, বা হ্যাক্সিথায়াজক্স যে ওষুধটা পাওয়া যায় যেটা বাজারে মেডেন নামে পাওয়া যায়, সেই কীটনাশকও যদি, সেই মাকড়নাশক, কীটনাশক বলবো না মাকড়নাশক, মাকড়নাশক যদি ব্যবহার করি 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে, এবং যতটা সম্ভব কীটনাশক প্রয়োগ করবেন কিন্তু কৃষক বন্ধুরা বিকেলের দিকে,
0: আচ্ছা
1: বিকেলের দিকে প্রয়োগ করলে সমস্ত শত্রু পোকাগুলো, শত্রু মাকড়গুলো যেগুলো আছে সেগুলো আমরা মারতে পারি এবং বন্ধু মাকড়গুলি সে সময় থাকে না।
0: আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনার থেকে জানি, যেহেতু লিচু গাছের পাতার নিচের দিকে এই জিনিসটা আক্রমণটা দেখা দিচ্ছে, তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা স্প্রেটা করবেন বা কীটনাশক প্রয়োগ করবেন সেটা ঠিক কিভাবে?
1: সেটা এই ক্ষেত্রে খুব ভালো কোশ্চেন করেছেন। সেটা এটা এই ক্ষেত্রে যদি যে কোনো রাসায়নিক কীটনাশক যদি প্রয়োগ করতে হয় তাহলে একদম নজেলটা নিচ থেকে উপরের দিক করে দিতে হবে, তাহলে এটা ভালো এফেক্ট হবে।
0: ঠিক ঠিক,
1: তাহলে কিন্তু ভালো কাজ করবে। এবং এটার সঙ্গে যদি মনে হয়, যেহেতু বলেছেন ছত্রাক ঘটিত হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন, তাহলে কপার অক্সিক্লোরাইড এটার সঙ্গে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।

0: কপারক্স ক্লোরাইড যদি এর সঙ্গে মেশায় তাহলে 4 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে এই কপারক্স ক্লোরাইডটা দিয়ে ওই মাকড়নাশকের সাথে মিশিয়ে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু দুটো একসঙ্গে কাজ হয়ে যাবে।
1: বেশ, হ্যাঁ, খুব সুন্দর আলোচনা চলছে আমাদের, আশা করি আমাদের যারা শুনছেন খুবই ভালো লাগবে। এই সমস্ত সমস্যাগুলি আমার যেমন রয়েছে, সেই সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের প্রত্যেকের কমবেশি এই সমস্যা রয়েছে। আর আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয়, বিশেষ করে যে জিনিসটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন, যেটা হচ্ছে সকালবেলা উঠে আমাদের স্টেশন বাজারে হোক বা বাজারে কিনতে পাওয়া যায় বা কিনে খেতে হয়, মানে নারকেল বা ডাব,
0: ডাব,
1: ডাবের, এই ডাবের গায়ের উপরে কিছু কিছু এরকম
0: অরেঞ্জ কালার ছোপ ছোপ
1: যেমন সবুজ হয়, সেই সবুজের মাঝে মাঝে হঠাৎ দেখছে এরকম ছোপ ছোপ, এটাও কি মাকড়ের জন্য?
0: মাকড়ের জন্য, এটাও একটা আমাদের ইরিফিড মাকড়ের জন্য। এবং এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওদের যেটা হয় যে ডাবের দেখবেন বাজারে প্রত্যেকটা ডাবের মধ্যে এরকম ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, একদম আপনি ঠিকই বলেছেন এটা। এবং তাতে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা আছে, এটাকে অনেকে বলে, ওনারা বলেন মোবাইল পোকা, এবং ওদের ধারণা হচ্ছে যে মোবাইল আসার পর থেকে এর আক্রমণটা সবচেয়ে বেশি
1: হয়েছে,
0: বেশি হয়েছে, এবং যার জন্য এটা হলো মোবাইল, কিন্তু এবং মোবাইলের টাওয়ারও তার জন্য দায়ী ওরা বলছে, কিন্তু সেটা একদম সম্পূর্ণ ভুল। এখন যেহেতু সম্পূর্ণ ভুল, এটা মোবাইল, মোবাইলের মতো, এটা মোবাইলের পোকা এই কারণে বলে মোবাইলের মতো খুব তাড়াতাড়ি এটা রেপিড সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, যার জন্য এটাকে বলছে মোবাইল পোকা। কিন্তু মোবাইলের টাওয়ার বা মোবাইলের জন্য কিন্তু এর আক্রমণ বাড়েনি। আগেকার সময়ে যেহেতু আমাদের নারকেল চাষ হতো, ম্যাক্সিমাম হচ্ছে ডোয়ার্ফ হতো না, টল, যেগুলো দেশি জাতের নারকেল হতো, সেগুলি দেশি জাত যে কোনো ক্ষেত্রে, শুধু নারকেল না, যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে ওর কি বলে রেসিস্টেন্স পাওয়ার, সহনশীল ক্ষমতা অনেক বেশি, যার ফলে এদের আক্রমণটা খুব বেশি হতো না। কিন্তু বর্তমানে এখন ডোয়ার্ফ যে সমস্ত নারকেল চাষ হচ্ছে বা শঙ্কর জাতীয় যেগুলি হচ্ছে, উচ্চ ফলনশীল জাত থেকে যখন শঙ্কর জাতে চলে এসছে, তখন এই সমস্ত গাছগুলি কিন্তু পাতা বা কাণ্ড বা ফুল বা ফল সমস্তটা খুব সফট হয়, যার জন্য এই রোগটা তীব্র হচ্ছে। এবং এবং আমরা সবকিছুর মধ্যে এখন নাইট্রোজেন গঠিত সার, ইউরিয়ার পরিমাণটা আমাদের কৃষক বন্ধুরা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে, যেটা কিন্তু আরেকটা কারণ এই ক্ষতির পেছনে, আরেকটা কারণ চাষের এই রোগ পোকার আক্রমণের ক্ষতির জন্য কিন্তু এইটা একটা বিশাল দায়ী, যে আমরা পরিমাণের বাইরে গিয়েও অনেক দিচ্ছি। এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি এই নারকেলের ক্ষেত্রে এর প্রতিকার আমরা করতে পারি, খুব সুন্দরভাবে করা যায়,
1: কিরকম
0: খুব সুন্দরভাবে করা যায়, যদি আমরা যেটা বলছিলাম যে রাসায়নিক যে সমস্ত সার সেখানে সুষম সার ব্যবহার করতেই হবে, সঙ্গে জৈব সার দিতে হবে, জৈব যদি ঠিক থাকে, জৈব সার প্লাস রাসায়নিক সার একসঙ্গে যদি ব্যবহার করি তাহলে কিন্তু এর আক্রমণ কম হবে। নাইট্রোজেন সার একসঙ্গে বেশি দেওয়া যাবে না, ভাগ ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু এর আক্রমণ কম হবে। সেকেন্ড হচ্ছে পটাশ সারের পরিমাণটা একটু বাড়াতে হবে, এবং আমাদের কৃষক বন্ধু একটা ধারণা হচ্ছে যে নুন দেওয়া নারকেল গাছের মধ্যে, এটা কিন্তু আগেকার ছিল, বর্তমানে নুন দিলে কিন্তু যারা নুন দিয়ে নারকেল গাছ বসাবে তাদের ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়ে যাবে এই নারকেল। এবং যেহেতু নারকেল গাছ অনেক লম্বা লম্বা হয়ে যায়, যদি না হয়, যদি যেমন কীটনাশক আছে ফেনাজোকুইন, ফেনাজোকুইন যেটা মেজিস্টার নামে পাওয়া যায়, এটা খুব ভালো কাজ করে, এটা আমরা ব্যবহার করতে পারি। ফেনাজোকুইন প্লাস আমরা যদি মনে করি যে শেকড়ের মাধ্যমে আমাদের নারকেল গাছে দু ধরনের শেকড় থাকে, একটা হচ্ছে কালো, একটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা হচ্ছে একদম নতুন যে শেকড়গুলো, কালোগুলো হচ্ছে তার এফেক্টিভ কমে গেছে আর টানতে পারছে না, তো অরেঞ্জ কালার শেকড়গুলো যদি তিনটে চারটে যদি মাটি থেকে তুলে নিয়ে তারপর ওখানে যদি এই কীটনাশকগুলি যেটা বললাম, এই মাকড়নাশক ফেনাজোকুইন বা প্রোপারজাইট, এই যে ওমাইট, এটা 15 ml, 15 ml জল, 15 g ইউরিয়া সার, এই তিনটের পরিমাণ এক রেখে যদি আমরা পলিথিন প্যাকেটের মধ্যে যদি, এবং শেকড়টাকে একটু সাইজ স্লাইডিং করে কেটে নিয়ে ওই শেকড়টার মধ্যে বেঁধে দিলে খুব তাড়াতাড়ি গাছ টেনে নেবে, তাহলে উপরে স্প্রে না করলেও নিচ থেকে ওইটা শেকড়ের মাধ্যমে ওই জাইলেন ফ্লোয়েমের মাধ্যমে যাবে, তাতে কিন্তু অনেকটা,
1: এটা তো খুব একটা সহজ উপায়,
0: সহজ উপায়। কিন্তু আমাদের এই অন্ধ্র কেরালা এই সমস্ত জায়গাতে যখন চাষ করে, তামিলনাড়ু এইসব জায়গাতে ওরা ইঞ্জেকশন ইঞ্জেক্ট করে, বড় বড় গাছের মধ্যে ইঞ্জেকশন দেওয়ার মতোই আছে, সেই সিরিঞ্জগুলি গাছের দিয়ে দেয় এবং ওই ওষুধগুলি দিচ্ছে, তাতে ওইভাবে কিন্তু ইয়ে করছে, স্প্রে করছে, স্প্রে করার যদি ক্ষমতা যদি দরকার তাহলে স্প্রেও করতে পারে। এই যে
1: ঠিক ঠিক, আর এই মাকড়ের আক্রমণ আরও একটা যে চাষ যেটা আমাদের কৃষক বন্ধুরা করে থাকেন এবং ব্যাপক অর্থে চাষ করেন কিছু কিছু জায়গায়, যেটা হচ্ছে যে ফুল চাষ,
0: ফুল চাষ, একদম
1: ফুল চাষে কি প্রভাব ফেলতে পারে?
0: একদম ফুল চাষে তো একটা বিরাট প্রভাব ফেলছে এখন বর্তমানে আমাদের যে সমস্ত জায়গাতে। আমাদের ফুল চাষ হচ্ছে কোথায়? আমাদের মেদিনীপুরের, হ্যাঁ, কোন জায়গাটার নাম এটা হচ্ছে
1: খিরাই,
0: খিরাই, খিরাই কিন্তু একটা বিরাট জায়গা, এবং শীতের

0: যাচ্ছে ওখানে ফুল চাষে এর জন্য হচ্ছে। আমাদের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর এইসব সাইডে কিন্তু প্রচুর ফুল চাষ হচ্ছে, এবং ফুল চাষ করতে গিয়েও কিন্তু কৃষকরা কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে মাকড়ের জন্য, এবং বিশেষ করে হচ্ছে গোলাপ চাষ যারা করছে তাদের ক্ষেত্রেও দেখেছি, বা গোলাপেরও এবং আমাদের এই বাগনান বা এই সমস্ত সাইডে কিন্তু প্রচুর গোলাপ চাষি আছে যারা কিন্তু খুব সুন্দরভাবে করছে, কিন্তু ফুলটাকে ধরে রাখতে পারছে না, ভালো হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে, এই মাকড়ের জন্য লাল মাকড় আছে, এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ওষুধ প্রয়োগ করলে সেটা কমবে। বা এই যে যারা গাঁদা ফুলের চাষ করছে, এখন গাঁদা ফুলের বিশাল চাষ হচ্ছে সমস্ত জায়গাতে, তাহলে সেই জায়গাতেও কিন্তু হচ্ছে, যারা চন্দ্রমল্লিকা চাষ করছে তাদের ক্ষেত্রে কিন্তু মাকড়ের আক্রমণ হচ্ছে,
1: তাহলে
0: সেটার ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে মাটির সঙ্গে যদি মনে হয় যে কিছু আমরা যেটা হচ্ছে নিম খোল বা শস্যের খোল ভালো করে পচিয়ে তারপর মিশিয়ে দিই, তাতে কিন্তু জমির উর্বরতা শক্তি প্রথম বাড়বে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে জমিটা কিছুদিন অন্তত ধৈর্য এই জাতীয় কিছু চাষ করে নিয়ে যদি মাটির সাথে মিশিয়ে দিই তাহলে
1: রাইজোবিয়ামের পরিমাণটা
0: এটা বাড়বে। এবং শুধু ফুল চাষ করলে হবে না, বছর অন্তত একবার যদি আমরা ডাল চাষ করি, স্বল্প মেয়াদি ডাল চাষ করি, করে নিয়ে যদি ফুল চাষটা করি, সেক্ষেত্রে কিন্তু জমির উর্বরতা শক্তি যেমন বাড়বে, তেমন হচ্ছে আমাদের এই ডাল শস্যগুলি হচ্ছে তাদের রাইজোবিয়াম বাতাসে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে, বা আমরা যেটা দিই তার চেয়ে বেশি, 72% উপরে থাকছে, তাহলে সেই বাতাসের নাইট্রোজেনটা ওরা শিকড়ের মধ্যে আবদ্ধ করে জমির উর্বরতা শক্তি বাড়াবে, এবং তারপরে প্রয়োজন ভিত্তিতে রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করবে, এবং রাসায়নিক কীটনাশক একদম শেষের দিকে যদি মনে হয় যে দরকার আছে তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, তাহলে কিন্তু ফুল চাষের কোনো ক্ষতিও হবে না এবং চাষিরা অনেক বেশি মুনাফা লাভ করতে।
1: আচ্ছা, আমরা প্রায় একেবারে শেষে চলে এসেছি, আমরা যখন শুরুতেই বললাম যে আসমুদ্র হিমাচল হচ্ছে, আমরা সমুদ্রের দিক থেকে শুরু করলাম এবং আমাদের যে স্থলভাগ থেকে শুরু করি, তাহলে একটু একেবারে পাহাড়ে গিয়ে শেষ করি যে চা জমিতে যে আক্রমণটা ঘটছে সেক্ষেত্রে, তাহলে যে সমস্ত
0: উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু চায়ের জন্য বিখ্যাত, আমাদের ডুয়ার্স বলুন, তেরাই বলুন, আমাদের দার্জিলিং বলুন, এই সমস্ত জায়গাগুলো চা শিল্পের একটা বিশাল, এবং চা শিল্পের এখনকার সময় বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত টি গার্ডেন গুলো ধুকছে, একটা কারণ হচ্ছে মাকড়ের রেড মাইট, আমাদের এখানে বেশিরভাগ লাল মাকড় যেটা অলিগোনেকাস কফি আমরা যেটা বলি, ওইটার জন্য কিন্তু বিশাল, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে সমস্ত রোড সাইড রাস্তার ধারের গাছগুলির মধ্যে উপরের দিকে, এবং আপনারা যদি কখনো যান ওইদিকে দেখবেন যে পাতার পর পাতা লাল হয়ে আছে এবং ছোপ ছোপ দাগ পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই রেড মাইট, এবং দার্জিলিং এর দিকে আবার পিঙ্ক পার্পল এগুলি হচ্ছে, আরেকটা হচ্ছে বেবি পালপাস স্কারলেট মাইট, এই চার ধরনের মাকড়ের আক্রমণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গে হচ্ছে, এইটা রেড মাইট স্কারলেট মাইট পিঙ্ক মাইট পার্পল মাইট, এই চারটের আক্রমণ আছে দার্জিলিং এ, যে সমস্ত চায়না ভ্যারাইটি আছে সেখানে কিন্তু ওই পার্পল এবং পিঙ্ক মাইট এই দুটোর আক্রমণ বেশি, এবং এর আক্রমণের তীব্রতা প্রচন্ডভাবে ক্ষতি করছে আমাদের, এরা মানে 7-10 দিনের মাথায় মাথায় এত ওষুধ দিচ্ছে যে কোনো কিছুতে আক্রমণ প্রতিহত করতে, কেন হচ্ছে এটা, কারণ হচ্ছে এখন এই বিশ্ব উষ্ণায়নের সময়, বিশ্ব উষ্ণ গ্লোবাল ওয়ার্মিং, যে এর ফলে দেখা যাচ্ছে যে দিনের এবং রাতের তাপমাত্রার বিশাল একটা হেরফের হচ্ছে, এবং এবং দেখা যাচ্ছে তাতে করে অনেকটা পরিমাণে এই মাকড়ের আক্রমণ হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে আরো বেশি হবে,
1: তাহলে সেক্ষেত্রে পরিত্রাণের উপায়টা,
0: পরিত্রাণের উপায় যদি সিস্টেমেটিক্যালি যদি চাষ করে, যদি আমাদের জৈব পদ্ধতিতে যে কিছুটা জৈব চাষ, যদি জৈব সার যদি, কারণ এখন কৃষকদের বাড়িতে কিন্তু গরু নেই, সমস্ত পাওয়ার টিলার, আমরা যেহেতু মেকানাইজেশনের যুগ, সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে চাষ করছি, যার ফলে দেখা যাচ্ছে যদি গোবর যদি না থাকে, অল্টারনেট আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি, বা অন্যান্য যে সমস্ত পোলট্রি সার ব্যবহার করছি, বা নিম খোল এই জাতীয় কিছু ব্যবহার করতে পারি, বা শস্যের খোল, এগুলি ব্যবহার যদি একটু বাড়াই, তাহলে কিন্তু এর পরিত্রাণ, এবং সঙ্গে সঙ্গে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবেই না, প্রয়োজন ভিত্তিতে দিতে হবে, দরকার হলে অবশ্যই দেবো, দরকার না হলে কিন্তু দেওয়ার দরকার নেই,
1: একদম। যে কথাটা বারবার উঠে এলো যে সুসংহত সার প্রয়োগ বা কীটনাশক যাই প্রয়োগ করুন না কেন, যেটা আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটা বলি আইপিএম পদ্ধতিতে, সেগুলো আপনারা মেনটেন করুন, এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং আমাদের অনুষ্ঠানগুলো যারা নিয়মিত শোনেন তারা ঠিকঠাকভাবে তো চাষ করছেন, আপনাদের আরও যদি কিছু সমস্যা থাকে সেগুলো আপনারা লিখে জানাতে পারেন। আজকের আমরা আলোচনা করছিলাম গ্রীষ্মকালীন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, আর এ বিষয়ে এতক্ষণ খুব প্রাণোচ্ছল ঝরঝরেভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। ডক্টর সাহা, আপনাকে অশেষ ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধু বা শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে

0: বলার জন্য
1: ধন্যবাদ আপনাকেও এই আকাশবাণীতে সুযোগ দেওয়ার জন্য।
0: আজকের মতো আপনাকে নমস্কার জানাই, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আপনারা চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য লিখবেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন airkolagri@gmail.com। আর এখন তো আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি নিউজ অন এআইআর অ্যাপ থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি শুনতে পাবেন। এছাড়াও গুগলে সার্চ করুন আকাশবাণী গীতাঞ্জলি কিংবা আকাশবাণী মৈত্রী, সার্চ করেই আপনারা সরাসরি যে অনুষ্ঠান শুনতে চান শুনতে পাবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
3: আগামীকাল বিশ্ব রেড ক্রস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন কথিকা, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গৌতম জোয়ারদার।
4: আগামীকাল 8ই মে হেনরি ডুন্যান্টের জন্মদিন। প্রতি বছরের মতো এই দিনটি বিশ্ব রেড ক্রস দিবস রূপে বিশ্বজুড়ে পালিত হয়। হেনরি ডুন্যান্টি হলেন নোবেল শান্তি পুরস্কারের প্রথম প্রাপক। তার কথা উঠলেই প্রথমে মনে পড়ে 1859 খ্রিস্টাব্দে তিনি উত্তর ইটালিতে এক রক্তক্ষয়ী যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন। সেই যুদ্ধে হাজার হাজার আহত ও নিহত সৈনিক অত্যন্ত অবহেলার শিকার হয়েছিলেন, কোনো রকম সেবা শুশ্রূষা থেকে তারা বঞ্চিত ছিলেন। ডুন্যান্ট তখন নিজেই আশেপাশের গ্রাম থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ করে সেই সব আহত সৈনিকদের সেবার ব্যবস্থা করেছিলেন। এর ফলশ্রুতি হিসেবে 1864 খ্রিস্টাব্দে প্রথম জেনেভা কনভেনশনের পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয় আর্তের স্বাধীন নিঃস্বার্থ সেবার জন্য। এটি একটি অরাজনৈতিক, মানব সেবায় নিয়োজিত আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন। আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনে 97টি স্বেচ্ছাসেবী দেশ যুক্ত আছেন। এই সংগঠন মানুষের জীবন রক্ষা, স্বাস্থ্যের উন্নতি, মানুষের দুর্দশা নিবারণ ও প্রতিরোধ করতে নিরলস কাজ করে চলেছেন। প্রথম দিকে শুধুমাত্র যুদ্ধে আহত সৈনিকদের সেবায় নিযুক্ত থাকলেও ধীরে ধীরে রেড ক্রসের কাজের পরিধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রেড ক্রস অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্যও সেবামূলক কাজ করেন। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রেড ক্রস সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন সেবামূলক কাজ এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির জন্য কাজ করে। এর পাশাপাশি প্রসূতি মা ও শিশুদের জন্য উন্নয়নমূলক কাজ এবং মানুষের দুর্দশা প্রতিরোধ করার জন্য রেড ক্রস কাজ করে চলেছে। ভারতীয় রেড ক্রস সোসাইটি সামরিক হাসপাতালে বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি দুস্থদের জন্য খাদ্য ও ওষুধপত্র বিতরণ করে, দুর্ভিক্ষপীড়িত মানুষের সেবা করে, বন্যা ও ভূমিকম্প পীড়িত মানুষের পাশে দাঁড়ায়। প্রসূতি মা ও শিশুদের উন্নতির জন্য এরা কাজ করে চলেছে। এই দিনটি পালনের মধ্য দিয়ে মানবতাবাদী কাজকর্মে, মানুষের জীবন রক্ষার কাজকর্মে সবাইকে উৎসাহ দেওয়া হয়, যাতে পৃথিবী জুড়ে সমস্ত দুস্থ মানুষের কষ্ট লাঘব করা যায় ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়। এই আন্তর্জাতিক দিনটি মানুষের দুর্দশা লাঘবের জন্য উৎসর্গীকৃত। এই দিনটি পালনে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয় সেগুলি হল মানুষের জীবন রক্ষা, আপদকালীন অবস্থা প্রতিরোধ করা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা যেমন বন্যা, মহামারী বা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি লাঘব করা, যারা মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা নিয়েছেন যেমন আইনের শাসকেরা, সামরিক বাহিনীর কর্মীরা, অগ্নি নির্বাপন কর্মীরা বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা মানুষের প্রাণ রক্ষায় উল্লেখযোগ্য কাজ করে চলেছেন, তাদের এই দিনে সম্মান জানাতে পারি। স্থানীয় মানুষজনকে মানুষের সেবায় ও মানুষের প্রাণ রক্ষার কাজে উৎসাহিত ও উদ্বুদ্ধ করতে পারি। জেল হাজতে বন্দী মানুষদের সঙ্গে এই দিনে মিলিত হতে পারি সম্মান ও গুরুত্ব সহকারে। আরও কিছু কাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা যায়, যেমন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা বা আয়োজন করতে উৎসাহিত করা। মানুষের জীবন রক্ষার এই গুরুত্বপূর্ণ কাজে সবাইকে উৎসাহিত করতে পারি। এছাড়াও তহবিল সংগ্রহ অভিযানে নামতে পারি। সংগৃহীত অর্থ দিয়ে মানুষের সেবামূলক কাজ করতে পারি, খাদ্য প্রস্তুত করে বন্যা বা ভূমিকম্প পীড়িতদের মধ্যে বিতরণ করতে পারি, বা দুস্থ মানুষের চিকিৎসার

0: খরচ মেটাতে সাহায্য করতে পারি। বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের নীতিসমূহ উদযাপনের জন্য। রেড ক্রস সংগঠনের গুরুত্বপূর্ণ সাতটি নীতি হল মানবতাবাদ, নিঃস্বার্থ সেবা, নিরপেক্ষতা, স্বাধীনভাবে কাজ করা, স্বেচ্ছায় সেবাদান করা, একতা এবং বিশ্বজনীনতা। রেড ক্রসের প্রধান উদ্দেশ্য হল প্রতিটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত করা, জাতি, বর্ণ, ধর্ম, শ্রেণী, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের কথা না ভেবে সবাইকে সমানভাবে সেবাদান করা। কোনো রাজনৈতিক বা ধর্ম বা বর্ণ বা মতাদর্শগতভাবে বিবাদে অংশগ্রহণ না করা, স্বাধীনভাবে কাজ করা এবং স্বেচ্ছায় সেবাদান করা। ত্রাণ কার্যের জন্য রেড ক্রসের কাছে সব মানুষের মূল্য সমান।
1: আগামীকাল বিশ্ব রেড ক্রস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনলেন একটি বিশেষ কথিকা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম জোয়ারদার।
2: এখন শুনবেন আগামীকাল শুক্রবার অর্থাৎ 8ই মে 2026 আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে শুনবেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো। এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে শুনবেন ছায়া ভৈরব ও গান্ধারী রাগে খেয়াল, পরিবেশনায় শিল্পী রাকা মুখোপাধ্যায়। সকাল 6:30 এই মহাজীবন, এই অনুষ্ঠানে শুনবেন দীনবন্ধু মিত্রের জীবন কথা। সকাল 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় শ্রীধারা গুপ্ত। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এদিনের গন্তব্য ওয়াক্কা অরুণাচল প্রদেশ, উপস্থাপনায় শোভন সেন। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন। সকাল 8:30 কলকাতার ডায়েরি, এই অনুষ্ঠানে শুনবেন চিত্রগ্রাহক সমীরণ নন্দীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গুণকেলি রাগে খেয়াল, পরিবেশনায় শিল্পী সুপ্রিয়া দে। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে তিমির রায়চৌধুরী এবং সোমনাথ বর্ধন। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন পুরাতনী, পরিবেশনায় শিল্পী তিমির ঘোষ। এরপর অভিজিৎ দাসের কণ্ঠে শুনবেন লোকগীতি। বেলা 11:00 গ্রাম বাংলার গান। বেলা 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সোমা রায়। বেলা 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কন্যার। বেলা 12:30 সাঁওতালি গান। দুপুর 1:00 নাটক চণ্ডালিনী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, এ অনুষ্ঠানের বিষয় স্বনির্ভরতার লক্ষ্যে দুগ্ধ শিল্পের প্রসার। আলোচনায় ডক্টর প্রদীপ কুমার রায়, গৌতম কুমার দাস, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটির তাৎপর্য, এ বিষয়ে বলবেন ডক্টর তুফান কান্তি দলুই। সন্ধ্যে 7:00 নাটক চণ্ডালিনী, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 7:45 হাউসফুলে অনুষ্ঠানে শুনবেন চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালী ঘোষ মিত্র। এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনায় দুর্বাদে। রাত 8:15 মহিলাদের আসর, বিষয় ওয়ার্ল্ড রেড ক্রস দিবস অনুষ্ঠান উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান চীনা পথের বাইরে, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালী ঘোষ মিত্র। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 সঙ্গীত শিক্ষার

রোডে থাকছে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে প্রমিতা মল্লিক। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিহাগ রাগে সেতার পরিবেশনায় শিল্পী স্নেহেশ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময়ে রাত।

মেঘের দেশে বর্ষার ছোঁয়ায় ভেজা পাহাড়ের বুক চিরে বিস্তৃত যে রহস্যময় ভূমি, তার নাম মেঘালয়। এখানে আকাশ যেন মাটির খুব কাছাকাছি নেমে আসে, আর মেঘেরা প্রতিদিন মানুষের ঘরের দরজায় এসে কড়া নাড়ে। সবুজ অরণ্য, ঝর্ণার সুর আর কুয়াশার আবরণে মোড়া পথ, সব মিলিয়ে এই ভূখণ্ড যেন এক রূপকথার কাব্য। তবে এখানে প্রকৃতি কেবল একটুকরোই সৌন্দর্যের বিষয় নয়, এখানে জুড়ে রয়েছে মানুষের বিশ্বাস, প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা যে অভিজ্ঞতা, কল্পনা, সব কিছু মিলেমিশে এক রূপকথা। সকালবেলার মেঘ যখন ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নেমে আসে, তখন মনে হয় যেন আকাশ নিজেই পৃথিবীর সঙ্গে কথা বলতে চাইছে। আর এই ভূখণ্ডে বসবাসকারী খাসি জনগোষ্ঠী, এর মানুষের কাছে প্রকৃতি কোনো বাইরের বিষয় নয়, তাদের আত্মারই যেন একটা ওই সম্প্রসারণ। কেন আত্মার একটা অংশ বা সম্প্রসারণ বলছি, কারণ এই ভূখণ্ডে বসবাসকারী এই যে খাসি জনগোষ্ঠীর কথা বলছি, এখানকার মানুষের কাছে প্রকৃতি একদম হৃদয়ের সঙ্গে জুড়ে থাকা একটা বিষয়, তাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি উৎসবে, প্রতিটি গল্পে এই প্রকৃতির ছাপ একেবারে স্পষ্ট। আর লোককথা বা লোকগাথা এই সমাজে কিন্তু এক বিশেষ গুরুত্ব বহন করছে। এগুলো কেবলমাত্র কোনো মন গড়া গল্প বা নিছক কল্পনা নয়। কেন? কারণ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা এই যে অভিজ্ঞতার সঞ্চয়, এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে নৈতিকতার শিক্ষা এবং কোথাও একটা গিয়ে অদৃশ্য সতর্কবার্তাও। লোককথা তো কখনো সরাসরি শিক্ষা দেয় না ভাবে, বরং গল্পের মোড়কে, চরিত্রের মধ্যে দিয়ে বা এই যে বিভিন্ন রকমের উপাদান, কখনো রূপক দিয়ে ধীরে ধীরে মানুষের মনে একটা উপলব্ধি জাগিয়ে তোলে। আর এই গল্পগুলির মধ্যে দিয়ে সমাজ নিজের ভেতরের আলো অন্ধকারকে যেন কোথাও একটা গিয়ে আলাদা করতে পারে বা চিনতে শেখে, বলা যায়, বুঝতেও পারে যে কোন পথে চলা উচিত আর কোন পথে নয়। আর এই নিয়েই আমাদের যুববাণীর অনুষ্ঠান লোকগাথা। আর আজ আমি তোমার বন্ধু শুভাশিস তোমার সঙ্গে রয়েছি ঠিক সময় আড্ডা দিতে। গান গপ্প সবই হবে, তবে আজ কোন গল্প শোনাবো? আজ তোমাদেরকে শোনাবো মেঘালয়ের ইউথলিন গল্পটি। এটি এমন একটি গল্প বা এমন একটি কাহিনী যা শুনলে প্রথমেই মনে হয় ওরে বাবা, এ তো একেবারে একটা ভয়ঙ্কর দানবের গল্প বা দানবীয় সাপের গল্প। কিন্তু একটু গভীরে গেলে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে এটি আসলে আমাদের মানুষের ভেতরের যে অন্ধকার বা আকাঙ্ক্ষা, লোভ এবং ক্ষমতার বা লালসার যে একটা প্রতীকী রূপ, সেটাই তুলে ধরেছে। এবং এই গল্পের সবথেকে সুন্দর দিক যেটি, সেটি হলো এটি একসঙ্গে যেমন আমাদের ভয় দেখায় আবার ভাবতেও বাধ্য করে। গল্পে তো যাবই, খুব সিরিয়াস বিষয় মনে হচ্ছে কিন্তু অতটা সিরিয়াস নয়, খুব সুন্দর গল্প। তার আগে শোনাবো তোমায় একটা গান, আমার খুব পছন্দের, যেহেতু পাহাড়ের কথা বললাম, ঝর্ণার কথা বললাম, তাই সেই পাহাড়িয়া সুর তো একটুখানি শুনবই। তোমাদেরকে শোনাচ্ছি শিল্পী ইমন চক্রবর্তী ও শান এর কণ্ঠে একটি খুব পছন্দের গান। ফিরে আসছি গানের পরে, সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর, আর তোমরা শুনছো যুববাণী থেকে লোকগাথা। আর আজ আমি যে বিষয় নিয়ে কথা বলছি, তোমরা যারা আমাদের রোজ অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করো সেখানে দেখবে যে আমি এই অনুষ্ঠানটার নাম পোস্টারে দিয়েছি রক্ত ঋণ। হঠাৎ করে রক্ত ঋণ কেন, সেই বিষয়ে বুঝতে গেলে প্রথমে আমাদের গল্পটা একটু ভালো করে শুনতে হবে। তো ইউথেলেন নিয়ে আজকে আমরা কথা বলছি, মেঘালয়ের খাসি কমিউনিটির একটি লোককথা। শুরু করা যাক সেই গল্প। তো অনেকদিন আগের কথা, লোককথা অনুযায়ী যেমন করে বলা হয় যে যখন পাহাড়ি গ্রামগুলো একদম প্রকৃতির কোলে নিঃশব্দে মেচে থাকা ওই ছোটো ছোটো পৃথিবীর মতো ছিল, মানুষজন খুব শান্তিপূর্ণভাবে মানে বসবাস করতো, একে অপরের সঙ্গে খুব বেশি ঝগড়াঝক্কি হতো না, তাদের দিন শুরু হতো সূর্যের আলোয় আর শেষ হতো আগুনের উনুন ঘিরে গল্প করতে করতে। জীবন খুব সহজ সরল ছিল, কিন্তু সেই সরলতার মধ্যে শান্তিও ছিল, একটা অদ্ভুত তৃপ্তি ছিল। মানুষ একে অপরকে বিশ্বাস করত, সাহায্য করত, আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে দিব্যি মেচে থাকত শান্তিতে। কিন্তু একদিন সেই শান্ত জীবনের ওপর নেমে এলো যেন এক অজানা কালো ছায়া। প্রথমে একজন মানুষ নিখোঁজ হলো, কেউ খুব একটা গুরুত্ব দিল না, কিন্তু তারপর আরেকজন, তারপর আরও কয়েকজন। ধীরে ধীরে এই ঘটনা বাড়তে লাগল। মানুষজন বুঝতে পারছিল না যে কী ঠিক হচ্ছে, কোনো চিহ্ন নেই, কোনো রক্ত নেই, কোনো দেহ নেই, যেন কেউ নিঃশব্দে মানুষদের তুলে নিয়ে যাচ্ছে। আর গ্রামের আবহাওয়া ক্রমশ ভারী হয়ে উঠল, ভয়ে ভারী হয়ে উঠল আর কি। সন্ধে নামলেই দরজা বন্ধ হয়ে যেত, শিশুরা আর বাইরে খেলতে যেতে পারতো না, আর রাত যেন হয়ে উঠেছিল একটা ওই অদৃশ্য আতঙ্কের মানে প্রতীক, কারণ কেউ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না সে সময়। তো এই অবস্থায় কয়েকজন সাহসী যুবক সত্য জানার জন্য বেরিয়ে পড়ল পাড়ায় যে কী হচ্ছে, খুঁজে বের করতেই হবে আমাদের। এবং তারা পাহাড়ের গভীরে অরণ্যের ভিতর দিয়ে বিভিন্ন দিকে এগিয়ে যেতে লাগলো এবং অবশেষে গিয়ে পৌঁছলো এক গুহার সামনে। এবং সেখানে গিয়ে তাদের উত্তর মিলল তো বটেই, কিন্তু তারা যে উপলব্ধি করলো বা যা দেখলো তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।

এক বিশাল সাপ, যার দেহ পাহাড়ের মতো দীর্ঘ এবং চোখে আগুনের মতো কি যেন একটা জ্বলজ্বল করছে। মানে ঠিক এমনটাই বর্ণনা পাওয়া যায়, কারণ এক অদ্ভুত আলো সে সাপের চোখ থেকে বেরোচ্ছিল। সেটিই ছিল ইউথেলেন, এক দানবীয় সত্তা যার খাদ্য ছিল মানুষের রক্ত। সে নিঃশব্দে শিকার করত, আর তার ওই প্রেজেন্সটা বা উপস্থিতি সেটা যেন কোথাও একটা গিয়ে মৃত্যুর প্রতীকের সমান হয়ে গিয়েছিল। কেন বলছি সে বিষয়ে আসছি, তবে এ বিষয়ে নানা মুনির নানা মত, অনেকে অনেক রকম কথা বলেন লোককথা নিয়ে যেমনটা হয়। আর একটা ইনফরমেশন অনুযায়ী, সোহারার কাছে যে ডাইনথুলিন জলপ্রপাত রয়েছে সেখানেই বাস করত এই দানবীয় সাপ। এবং এই যে আমরা বলছি যে একদল যুবক গিয়ে তাদের খুঁজে বের করেছিল, তো অনেকে মনে করেন যে না, মানুষের দুঃখ কষ্ট দেখে তারা যখন দেবদেবতার কাছে প্রার্থনা করেন, তো মানুষের এই দুঃখ এবং বিভ্রান্তি দেখে ঈশ্বর উলেইস লং নামের একজন উপদেবতাকে নিয়োগ করেন এই বিষয়টিকে দেখার জন্য এবং এই সমস্যা সমাধানের জন্য দায়িত্ব দেন। এবং তিনি শেষে এই ঘটনার তদন্ত করে আর কি উদ্ধার করেন যে এই কাজ করছে ইউথেলেন নামে একটি সাপ। তো যুবকেরা গ্রামে ফিরে আসলো, এসে সবাইকে পুরো বিষয়টা জানালো। তখন গ্রামের মানুষ বুঝল যে এই দানবকে থামাতে না পারলে তাদের জীবন একেবারে বিপন্ন হয়ে পড়বে। তখন গ্রামের প্রবীণরা বললেন যে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে লড়তে হবে। আর এই কথা থেকেই শুরু হলো পরিকল্পনা। একটি বড় লোহার টুকরো আগুনে জ্বালিয়ে লাল করা হলো, তারপর সেটিকে মাংসের মতো সাজিয়ে গুহার সামনে রেখে দেওয়া হলো। রাত নামল, ইউথেলেন বেরিয়ে এসে সেটি গিলে ফেলল। কিছুক্ষণ পরেই তার শরীরে সাংঘাতিক যন্ত্রণা শুরু হলো, তার বিশাল দেহটা কাঁপতে লাগলো, আর শেষে সে মারাও গেল। গ্রামবাসীরা আনন্দে উল্লাস করতে শুরু করলো, তারা ভাবলো সব শেষ, এবার শান্তি। কিন্তু আসলে গল্প এখনও বাকি রয়েছে। ইউথেলেনের মৃতদেহ পড়ে রইল বটে, সবাই সেটিকে এড়িয়ে চলতে লাগলো, কারণ স্বাভাবিকভাবে একটি দানবের দেহ বলা যায় বা একটি রাক্ষসের দেহ বলা যায়, রাক্ষসরূপী সাপ এবং যে কিনা রক্ত পান করে, সেটাই তার প্রধান খাদ্য, তো এমন দেহকে দেখে সবাই তো স্বাভাবিকভাবেই ভয় পাবে। সবাই সেটিকে এড়িয়ে চলতে লাগলো, কিন্তু এক মহিলা লোভে পড়ে সেই দেহের একটি অংশ নিজের বাড়িতে নিয়ে এলো। তার মনে হলো যে এ যখন রক্ত খায় এবং এমন তার বিরাট সাইজ, এর নিশ্চয়ই অনেক গোপন ক্ষমতাও রয়েছে, একে দিয়ে অনেক কাজ করানো যেতে পারে। তো এই লোভে পড়ে তার একটি অংশ সে তার নিজের বাড়িতে নিয়ে এলো এবং মনে মনে ভাবলো এর মধ্যে যে গোপন শক্তি আছে তা আমাকে খুঁজে বের করতেই হবে। কিছুদিন পরেই সেই মাংস থেকে জন্ম নিল একটা ছোট্ট সাপ এবং সেটি ছিল ইউথেলেনেরই একটি অংশ, এমনটা মনে করা হয়। প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে সেই মহিলা বুঝতে পারলো যে এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এটি যেন তার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করতে চাইছে। এবং ধীরে ধীরে সে বুঝতে চাই পারলো যে সাপটি মানুষের রক্ত চাইছে, আর রক্ত দিলেই সে তাকে ধন সম্পদ এনে দিচ্ছে। এই প্রলোভনের কাছে সেই মহিলা কিন্তু হার মানল। সে গোপনে সেদিন থেকেই মানুষের রক্ত সংগ্রহ করতে শুরু করলো, আর প্রতিবারই সে তার পরিবর্তে ধন সম্পদ গয়না গাটি প্রচুর কিছু পেতে থাকলো এবং এই একটা লেনদেন চলতে থাকলো এবং ক্রমশ সে ধনী হয়ে উঠছে এবং এদিকে ইউথেলেন আরও শক্তিশালী হয়ে উঠছে। এইভাবে ইউথেলেন একটি দানবের গল্প থেকে পরিণত হলো একটি ভয়ঙ্কর খেলায়, যেখানে আমরা যদি একটু তলিয়ে ভাবি আমরা দেখব যে মানুষের এই লোভ বিবেককে গ্রাস করে ফেললো পুরোপুরি। কেন? ধীরে ধীরে তার রহস্য ফাঁস হলো, মানুষ ভয় পেতে শুরু করল, ছড়িয়ে পড়ল যে কি করে হচ্ছে, আবার কি করে একের পর এক মানুষ নিখোঁজ গায়েব হয়ে যাচ্ছে, কি করে সম্ভব। মানুষ তখন একে অপরকে সন্দেহ করতে লাগলো। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, শুরুর দিকে যখন আমরা বলছি লোককথায় বলা হচ্ছে যে সেই সময় সবাই খুব শান্তিতে বাস করত, একে অপরকে সন্দেহ করতো না, মানে আমরা একটি যে পিসফুল বিষয় নিয়ে যখনই আলোচনা করছি বা শান্তিপূর্ণ সমাজের কথা বলছি, সেখানে এই যে একে অপরকে সন্দেহ করা বা কোথাও একটা গিয়ে বিবেককে গ্রাস করে ফেলা, লোভের বশবর্তী হয়ে যাওয়া, এই যে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট পোকাগুলো ঘুণ ধরিয়ে দেয় এবং একটা শান্তির সমাজ কীভাবে ধ্বংস করে দিতে পারে, সেই উপাদানগুলোই, সেই মেটাফারগুলোই যেন কোথাও একটা গিয়ে ব্যবহার করা হয়েছে এই কাহিনীতে। এবং ধীরে ধীরে যখন এই রহস্য ফাঁস হতে লাগলো, সবাই তখন ভাবছে যে কে গোপনে এই সাপকে পোষে, কে এই অশুভ শক্তির সঙ্গে চুক্তি করেছে। এই প্রশ্ন কিন্তু সেই সমাজকে ভেঙে দিল ধীরে ধীরে। কিন্তু এই অন্ধকার পথ বা এই অন্ধকার রাস্তা তো একদিনে তৈরি হয়নি, এটি ধীরে ধীরেই তৈরি হয়েছে, নিঃশব্দে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে আমাদের এই যে মানবিকতা সেটাকেও ক্ষয় করতে করতে গিয়েছে। কারণ প্রথম দিকে সেই নারী

দিতে চেষ্টা করেছিল যে আমি তো কাউকে হত্যা করছি না, আমি শুধু সামান্য কিছু রক্ত নিচ্ছি। কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারলো এই সাপের ক্ষুধা সীমাহীন, অল্পে তার তৃপ্তি হয় না, তার চাহিদা ক্রমে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে আর বাড়তেই থাকছে। ঠিক লোভকে যেভাবে পুষ্টি দিতে থাকি আমরা, ঠিক সেই বিষয়টা। আর সেই চাহিদা পূরণ করতে গিয়ে তার হৃদয়ের মধ্যে যেটুকু কোমলতা ছিল তা কিন্তু ধীরে ধীরে পাথরের মতো কঠিন হয়ে পড়লো। ওই যে ঝর্ণার সুর বলছিলাম, সেই সুর বিচ্যুতি হলো একটুখানি আর কি। তো এই যে ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে উঠলো এবং মানুষ বলতে শুরু করলো যে ইউথেলেন হয়তো কখনোই পুরোপুরি মরে না, তার দেহ ধ্বংস হলো, তার কোনো না কোনো একটা অংশ কোথাও একটা থেকে যায় যা থেকে আবার নতুন করে জন্ম নিতে পারে আর একটি ইউথেলেন। আর সেই জন্ম ঘটে মানুষের লোভের মধ্যে দিয়ে। লোকবিশ্বাস অনুযায়ী কিছু মানুষ গোপনে এই ইউথেলেনকে লালন পালন করে, তাদেরকে বলা হয় নংস্নহ, মানে যার অর্থ হচ্ছে মানুষের রক্ত সংগ্রহ করে এই ইউথেলেনকে খাওয়ান। আর এই কাজ কিন্তু প্রকাশ্যে হয় না, একেবারেই গোপনে নিঃশব্দে হয়, কারণ এই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক তো ভয়, সন্দেহ এবং অবশ্যই সামাজিক একটা আতঙ্ক, কারণ সে তো অন্যায়ের পরিবর্তে ধন সম্পদ নিচ্ছে, ফলে সেটা প্রকাশ্যে করা খুব একটা সম্ভব না। ইউথেলেন যেন একটা প্রতীক যা বারবার জন্ম নেয় যখনই মানুষের মনে লোভ জন্মায়। তাই এই গল্পে আমরা নির্দিষ্ট কোনো শেষ পাই না যে এরপরে এই হলো, এটি কোনো একদিনের ঘটনাও নয়, এটি একটা ধারাবাহিক সতর্কবার্তা বলা যায়। খাসি সমাজে এই কাহিনী শুধু গল্প হিসেবে বলা হয় না, এটা সামাজিক সতর্কতা হিসেবে কাজ করে এবং মানুষকে সাবধান করা হয় এই গল্প বলে যে অতিরিক্ত লোভ, অন্যায় বা এমন কোনো উপায়ে সম্পদ অর্জনের চেষ্টা করলে বা অশুভ শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে কিছু করলে শেষ পর্যন্ত কিন্তু তা ধ্বংস ডেকে আনতে পারে। এবং এই ইউথেলেন তো এই গল্পের প্রকৃত সমাপ্তি কিন্তু কোনো ওই দানবের মৃত্যুর মধ্যে নয়, বরং আমাদের চেতনার মধ্যেই। কারণ যতদিন মানুষের মনে এই লোভ থাকবে, যতদিন ইউথেলেন বেঁচে থাকবে, গল্পে হোক, বিশ্বাসে হোক বা আমাদের ভেতরের অন্ধকারে হোক, ততদিন কিন্তু এই সতর্কবার্তা আমাদের নিজেকে দিয়ে যেতে হবে। ঠিক এমন একটা সময় আমার একটা গান খুব মনে পড়ছে, লালন ফকিরের গান, আমার খুব পছন্দের গান, এবং মাদুল গানের দলের এই গানটি তোমাদের শোনাবো। মাঝে মাঝে মনে হয় বাউল পরম্পরায় এই ধরনের গানকে বলা হয় মনোশিক্ষা, কনভারসেশন উইথ দ্য সেলফ, মানে ওই আত্মবিশ্লেষণ করা, যখন আমরা নিজেদের সঙ্গে কথা টথা বলি। তো যখন এই গানে লালন ফকির বলছে এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তরাই করো, এইভাবে এই গান নিয়ে আর খুব বেশি কথা বলে লাভ নেই, বরং এই গান শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর। আর আজ যুববাণী থেকে লোকগাথা অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আজ কথা বলছি ইউথেলেনকে নিয়ে, রক্ত ঋণ। গানে যাওয়ার আগে তোমাদের পুরো গল্পটা বললাম, আর সে সঙ্গেও বললাম যে ইউথেলেন তো কেবলমাত্রই একটা ভয়ঙ্কর লোককথা নয়, এটি মানুষের মনোজগতের যে গভীরতম অন্ধকার তারও প্রতীক কোথাও একটা গিয়ে। এবং খাসি কমিউনিটির এই যে গল্পটা, প্রাচীন লোককাহিনী, আমাদের কোথাও একটা গিয়ে শেখায় যে অশুভ শক্তি বাইরে যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর বোধহয় আমাদের ভিতরের সেই লোভ, ক্ষুধা, আকাঙ্ক্ষা বা নৈতিক পতনের মধ্যে দিয়েও আর কি। এবং এই গল্পের আসল শক্তি কিন্তু এখানেই, যেটি কোনো ওই নির্দিষ্ট দানবের মৃত্যু দিয়ে শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও একটা প্রশ্ন রাখছে। কি প্রশ্ন রাখছে? আমাদের চেতনার মধ্যে দিয়ে সেই চিরন্তন প্রশ্ন জাগিয়ে তুলছে যে মানুষ আসলে কাকে ভয় পাবে, বাইরের দানবকে নাকি নিজের ভেতরের দানবকে। এবং আমার মনে হয়েছে বেশ কিছু বার্তা এই গল্পটাতে যেমন রয়েছে, তেমন আরেকটি বার্তাও রয়েছে যে এই শর্টকাটের যে আকর্ষণ আমাদের এই সময় দাঁড়িয়ে, যে মানুষকে ধীরে ধীরে নৈতিকতার পথ থেকে বিচ্যুত করে দেয়, শুরুতে তা সামান্য আপোষ মনে হয় বটে, কিন্তু ক্রমে তা বড় অন্যায় পরিণত হয়। এবং এইভাবেই কিন্তু লোভ মানুষের বিবেককে একেবারে স্তব্ধ করে দিতে পারে। কারণ গল্পে আমরা দেখলাম যে সম্পদের প্রলোভনে পড়ে মানুষ এমন কাজ করতেও দ্বিধা করছে না যা একেবারেই মানবিকতার বিপরীতে দাঁড়িয়ে থাকে পুরোপুরি। তাই ইউথেলেন এখানে কেবলমাত্র একটি দানব নয়, এটি পুরোপুরি লোভের প্রতীক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই গল্প সামাজিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখিয়েছে যে অবিশ্বাস ও সন্দেহ কীভাবে একটি সমাজকে ভেঙে দিতে পারে। যখন এই বিশ্বাস ছড়িয়ে পড়ে যে কেউ গোপনে ইউথেলেনকে পোষে, তখন কিন্তু মানুষ

একে অপরকে সন্দেহ করতে শুরু করে। আর এই কাহিনী কোথাও একটা গিয়ে আমাদের একটি দার্শনিক উপলব্ধির দিকেও নিয়ে যায় যে অশুভ শক্তি আসলে বাহ্যিক নয়, তা মানুষের ভেতরেই বাস করে। আর সাংস্কৃতিক তাৎপর্য তো রয়েইছে, কারণ মেঘালয় পাহাড়ি সমাজে এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয়, শুরুর দিকে যেটা বলছিলাম যে মানুষের মধ্যে সচেতনতার কাজ করে, বার্তা দেয়। এই ধরনের লোককথা মানুষের মধ্যে নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে, কারণ এগুলির মধ্যে দিয়েই তো কোথাও একটা গিয়ে অদৃশ্য নিয়মগুলো তৈরি হয় ধীরে ধীরে। যখন দিদা ঠাকুমার কাছ থেকে আমরা ধরনের গল্প শুনি, তখনও তো সেও এক শিক্ষা, সেও এক পাঠ। মানুষ জানে যে অন্যায় করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে, বিশ্বাসী তাকে সৎপথে থাকতে উদ্বুদ্ধ করতে পারে। এই ধরনের কথাগুলো যখন আমরা বড়দের থেকে শুনি, তা তো আমাদের মধ্যে এক আলোর বার্তা দেয়, তাই না? তো আজ এটুকুই, কারণ ঘড়ির কাঁটা বলছে খুব বেশি সময় আমার হাতে নেই। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর যেতে যেতে তোমাদের জন্য থাকলো আমার খুব পছন্দের একটি গান, শিল্পী সাত্তকী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন যুববাণী থেকে অনুষ্ঠান লোকগাথা, উপস্থাপনায় ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকার্ভ দল বিশ্বকাপ স্টেজ টুতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। আসি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পেহেলগামে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সশস্ত্র বাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য দেশ অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে ভারত কাজ চালিয়ে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
1: পুরো দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদি হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরো দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, 2,860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।
1: जो लोग अवैध ढंग से हमारे यहाँ रह रहे हैं, इसमें हमको बांग्लादेश की सहयोग चाहिए ताकि वो उनको रिपैट्रिएट किया जाए अपने देश। पिछले कुछ साल में 2,860 से ऊपर ऐसे मसले हैं जिसमें हम लोगों ने राष्ट्रीय सत्यापन के लिए बांग्लादेश को खबर किया है और ये सभी मामले उनके यहाँ लंबित हैं। हमारा ये नीति है कि जो भी विदेशी नागरिक हमारे यहाँ अवैध रूप से रह रहा है वो उनको अपने देश जाना पड़ेगा जब उनकी नेशनलिटी वेरिफिकेशन उनका রাষ্ট্রীয়তা কা সত্যাপন হো জাতা হ্যায়।
0: কানাডার খলিস্তানি গোষ্ঠীর বিষয় মুখপাত্র বলেন, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদীরা যে সেদেশের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে তা নিয়ে ভারত বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার আজ নতুন দিল্লিতে জনগণনা সচেতনতা প্রসারে 6টি এলইডি মোবাইল ভ্যানে যাত্রার সূচনা করেছে। 2027 জনগণনার প্রথম পর্বের অঙ্গ হিসেবেই এই উদ্যোগ। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই গাড়িগুলি সমগ্র দিল্লি ঘুরে জনগণনায় অংশগ্রহণ, সেলফ এনিউমেরেশন পরিষেবা এবং জনগণের সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচার চালাবে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ের জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসই ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনায় বসেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজ ভিয়েতনামে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর ভু হেই খুয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা সংক্রান্ত রূপরেখা, উদ্ভাবন পরিমণ্ডল এবং প্রযুক্তিগত হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে চলতি শিক্ষামূলক ও প্রাতিষ্ঠানিক কাজকর্ম খতিয়ে দেখা হয়। ডক্টর সিং বলেন, দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারত আসিয়ান গবেষণা ও প্রশিক্ষণ ফেলোশিপ কর্মসূচির অধীনে ভিয়েতনামের অন্তত 10 জন গবেষক কাজ করছেন। এদিকে ডক্টর ভু হেই কুয়ান ভারত ভিয়েতনাম ক্রমবর্ধমান সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। মুম্বাই ভারত ভিয়েতনাম বিজনেস ফোরামে আজ ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বলেন, ভারত ও ভিয়েতনাম বিশ্ব সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের আহ্বান জানান। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে মরিশাসের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর মান্ডভিয়া জানান, শ্রমিকদের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে দুই নেতার মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ইতালির ভেনিসে 61তম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর ভারতের জাতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই প্যাভিলিয়ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য শিল্পের মাধ্যমে বিশ্বের সঙ্গে ভারতের যোগসূত্রকে তুলে ধরেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার আজ টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতারা নেতাদের সঙ্গে নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে আজ নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে রাজ্য বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। বিজেপির পরিষদীয় নেতা নির্বাচন করবেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবেন নতুন সরকার। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তার খোঁজ চলছে। ফরেন্সিক ও সিআইডির দল আজ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। অন্যদিকে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9ই মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি জানতে চাইছে তা জানার চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাভ দল বিশ্বকাপ স্টেজ 2-তে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লখনৌ 1 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 12 রান করেছে। এদিকে আইপিএল ক্রিকেটে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি। এদিকে রাজ্য সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

আকাশবাণী মৈত্রী এখন শুনবেন সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীতালেখ্য। সকলেই আজ বেজে উঠুক সুরে, ভাষ্য পাঠে গৌরী ঘোষ এবং অমিয় চট্টোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস এবং স্বপন মণ্ডল, প্রযোজনায় অমিয় চট্টোপাধ্যায়।

এই বিশ্বের অনেকখানিকেই যদিও আমরা চোখে দেখি কানে শুনি নে, তবুও বহুকাল থেকে অনেক কবি এই বিশ্বকে গানই বলেছেন। গ্রিসের ভাবুকেরা আকাশে জ্যোতিষ্ক মণ্ডলের গতায়াতকে নক্ষত্রলোকের গান বলেই বর্ণনা করেছেন। এই প্রকাণ্ড বিপুল বিশ্ব গানের বন্যা যখন সমস্ত আকাশ ছাপিয়ে আমাদের চিত্তের অভিমুখে ছুটে আসে, তখন তাকে এক পদ দিয়ে গ্রহণ করতেই পারি নে, নানা দ্বার খুলে দিতে হয়। চোখ দিয়ে, কান দিয়ে, স্পর্শেন্দ্রিয় দিয়ে, নানা দিক দিয়ে তাকে নানা রকম করে নেই। এই একতার মহাসঙ্গীতকে আমরা দেখি, শুনি, ছুঁই, শুঁকি, আস্বাদন করি।

বাতাসে যখন ঢেউয়ের সঙ্গে ঢেউ সুন্দর করে খেলিয়ে ওঠে, তখন তাদের সেই আশ্চর্য মিলন এবং সৌন্দর্যকে আমাদের চোখ দেখতে পায় না, আমাদের কানের মধ্যে সেই লীলা গান হয়ে প্রকাশ পায়। আবার আকাশের মধ্যে যখন আলোর ঢেউ ধারায় ধারায় বিচিত্র তালে নৃত্য করতে থাকে, তখন সেই অপরূপ লীলার কোনো খবর আমাদের কান পায় না, চোখের মধ্যে সেইটি রূপ হয়ে দেখা দেয়। যদি এই মহাকাশের লীলাকেও আমরা কানের সিংহদ্বার দিয়ে অভ্যর্থনা করতে পারতুম, তাহলে বিশ্ববিনার এই ঝংকারকে আমরা গান বলেও চিনতে পারতুম।

খুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, কৌতূহলে পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ, প্রথম রৌদ্রের আলো সর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়। আমি বেঁচে আছি তারই অভিনন্দনের বাণে, মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এ প্রভাত আপনার উত্তরিয়ে ঢেকে দিক মোর মন, যেমন সে ঢেকে দেয় নবশষ্প শ্যামল প্রান্তর। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে, তাহারে নিঃশব্দ ভাষা শুনিওই আকাশে বাতাসে, তারই পুণ্য অভিষেকে করি আজ স্নান, সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখিওই নীলিমার বুকে।

পৃথিবীর সমস্ত লোকালয়ের কর্মকলরবের সঙ্গীতকে একবার স্তব্ধ হইয়া অধ্যাত্ম কর্ণে শ্রবণ করো। তারপরে সমস্ত অন্তঃকরণ দিয়া বলো, সুখে দুঃখে তাহারই আনন্দ, লাভে ক্ষতিতে তাহারই আনন্দ, জন্মে মরণে তাহারই আনন্দ। যে আনন্দে আকাশে আকাশে আলোক উদ্ভাসিত, আমাতেও সেই পরিপূর্ণ আনন্দেরই প্রকাশ। সেই আনন্দে আমি কাহারো চেয়ে কিছুমাত্র ন্যূন নহি, আমি সকলেরই সমান, আমি জগতের সঙ্গে

সে প্রতিদিনই একটি রহস্যকে উদ্ঘাটিত করে দেয়, প্রতিদিনই সে একটি চিরন্তন কথা বলে, অথচ প্রতিদিন মনে হয় সে কথাটি নূতন। সেই অতি প্রাচীন দিনই হাস্যমুখে আজ প্রভাতে আমাদের চোখের সামনে বীণাবাদক প্রিয়দর্শন বালকটির মতো এসে দাঁড়িয়েছে। এ একেবারে নবীনতার মূর্তি, সদ্যজাত শিশুর মতোই নবীন। এ যাকে স্পর্শ করে সেই তখনই নবীন হয়ে ওঠে। এ আপনার গলার হারটিতে চিরযৌবনের স্পর্শমণি ঝুলিয়ে এসেছে। স্নিগ্ধ প্রভাত প্রতিদিনই দেবদূতের মতো এসে ছিন্ন তারগুলিকে সেরে সুরে নিয়ে যে মূল সুরটিকে বাজিয়ে তোলে, সেটি যেমন সরল তেমনি উদার, যেমন শান্ত তেমনি গম্ভীর। তার মধ্যে দাহ নেই, সংঘর্ষ নেই, তার মধ্যে খণ্ডতা নেই, সংশয় নেই। সে একটি বৃহৎ সমগ্রতার সম্পূর্ণতার সুর। নিত্যরাগিনীর মূর্তিটি অতি সৌম্যভাবে তার মধ্যে থেকে প্রকাশ পেয়ে ওঠে।

হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়।

শুনলেন সংগ্রহশালা থেকে গৃহীত একটি সঙ্গীতালেখ্য। সকলে আজ বেজে উঠুক সুরে। ভাষ্যপাঠ গৌরী ঘোষ এবং অমিয় চট্টোপাধ্যায়, সম্পাদনা বিশ্বনাথ দাস এবং স্বপন মণ্ডল, প্রযোজনা অমিয় চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ শোনাব চন্দ্রবিন্দু গানের, চন্দ্রবিন্দু ব্যান্ডের কিছু প্রিয় গান।

চন্দ্রবিন্দুর গান মানে নস্টালজিয়া, মনে পড়ে যায় কলেজ বেলার কথা। তাই আজকে হয়তো ফিরতি পথে কিংবা একলা ঘরে আমরা শুনছি চন্দ্রবিন্দুর গান।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন বাংলা ব্যান্ডের গান। বলুন তো, পরের গান কোন গান শোনাবো চন্দ্রবিন্দু থেকে? পরের গান কি সেটা জানতে গেলে আকাশের দিকে তাকাতে হবে। আকাশে এখন মিটিমিটি জ্বলছে কত তারা, আর চন্দ্রবিন্দুর গানেও তাই।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, আজ কথায় গানে আমরা উদযাপন করব এমন এক বিশেষ মানুষের জন্মদিন, যার মনে প্রাণে যিনি ছিলেন একজন নট, একজন শিল্পী, জ্যোতির্ময় রবির ছায়ায় কাটিয়েছেন সারা জীবন, তা সত্ত্বেও স্বনামধন্য হয়েছিলেন নিজের নানাবিধ গুণের জন্য। আজ শান্তিদেব ঘোষের জন্মদিন। শান্তিনিকেতনেই কাটে সারা জীবন শান্তিদেব ঘোষের। জন্ম ১৯১০ সালের ৭ই মে, অধুনা বাংলাদেশ।

ছোটবেলা থাকতেই শান্তিদেব ঘোষ পিতামাতার সঙ্গে শান্তিনিকেতনে চলে আসেন এবং সেখান থেকে কবির স্নেহচ্ছায়ায় তার বড় হয়ে ওঠা। পড়েছেন শান্তিনিকেতন আশ্রমে, সেখানে নানাবিধ শিক্ষায় শিক্ষিত হওয়া, সেখানে গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাওয়া, একবার ফাল্গুনী নাটকের অভিনয় হতে দেখেছিলেন, নিজের মনে যখন গুনগুন করে গাইছিলেন সে ছোট্ট ছেলেটি, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বেরিয়ে এসে খোঁজ নিয়েছিলেন কে রে বাচ্চা ছেলেটা এত সুন্দর গান গাইছে। সেই থেকেই জানতে পারলেন যে শান্তিদেব ঘোষ গান করেন। নাম অবশ্য তাঁর শান্তিদেব ছিল না, পিতা নাম রেখেছিলেন শান্তিময়। রবি ঠাকুর সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে তিনি নিজেই নাম রেখেছিলেন শান্তিদেব। তাঁরই জন্মদিবসে তাঁর জীবনের কথা আজ কথায় গানে শুনব তার কণ্ঠে গান। কৃষ্ণ কলিয়ামি।

ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই

শান্তিদেব ঘোষের কথা হচ্ছে আজ কথায় গানে। আসলে ওনার গায়কি ছিল ভিন্ন ধরনের, নিজেও কখনো নিজেকে সঙ্গীত শিল্পী বলতেন না, তবে ওই শিল্পী মন রবীন্দ্রসঙ্গীত গাইতেন বিভোর হয়ে। শান্তিদেব ঘোষ যখন ছোটবেলা থেকে স্কুলে ভর্তি হলেন, সেই স্কুলে তার ইংরাজি পড়াতেন কে জানেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ছ বছর যখন বয়স তখন দীনু ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর তাকে কলকাতায় নিয়ে যান সমবেত গানের অনুষ্ঠানে। সে সময় যে পরিমণ্ডলে উনি বড় হয়ে উঠেছিলেন, সচক্ষে দেখেছেন রবীন্দ্রনাথ এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে তাঁদের মধ্যে উন্মাদনা। যখন কোনো একটা সুর হয়েছে, সুর এসেছে কবির মনে, আমরা জানি তিনি ছুটে যেতেন, যে অবস্থাতেই থাকতেন ছুটে যেতেন দীনু ঠাকুরের কাছে। দীনু ঠাকুর তক্ষণই স্বরলিপি রচনা করে দিতেন, এ আমাদের জানা। কিন্তু যখন এই কর্মকাণ্ডগুলো হতো, তখন হতো শান্তিনিকেতনে ছাত্রদের সামনে। সেই ছাত্র হিসেবে অনেক সময় ছিলেন উপস্থিত শান্তিদেব ঘোষও। ছোটবেলা থেকে সেই পরম পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, সেই পরিবেশকে আত্মীকরণ করেছিলেন। একসময় ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেননি, তখন রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, ওকে আমার কাছে ছেড়ে দাও, ও ঠিক রাস্তা খুঁজে পাবে। শিল্পী মনকে ওই লেখাপড়ার গণ্ডিতে কেই বা বাঁধতে পারবে? শান্তিদেব ঘোষ তো সেই বাউলের কাছে নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পাঠান দেশের বাইরে, জাভা বালিতে নাচ শিখতে। সেখান থেকে নাচ শিখে আসেন এবং জানেন, মাত্র 20 বছর বয়সে তিনি সঙ্গীত ভবনে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। কি বর্ণময় জীবন, তাই না? আজ তাঁরই জন্মদিনে কথায় গানে অনুষ্ঠানে তাঁর কথা শুনছি, আর শুনছি

আসলে শান্তিদেব ঘোষের গায়কি যে ভিন্ন ধারার হল তার পিছনে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ। শান্তিদেব ঘোষ তাঁকে এবং দীনু ঠাকুরকে প্রত্যক্ষ করেছিলেন অভিনয় করতে, গান করতে। শারদোৎসবে বালকের দলে তিনি নিজেও অভিনয় করেছিলেন। কিভাবে যেন এক ভিন্ন ধারা তার রক্তে মিশে গেল। গাইছেন রবীন্দ্রসঙ্গীতই, কিন্তু সেটা গাইছেন নাটকের ঢঙে। আসলে তিনি নট ছিলেন, আগেই বললাম। একদিন বসন্ত উৎসবে সবাই বসে আছে, গান বাজনা হচ্ছে, হঠাৎ বাউল গানে শান্তিদেব ঘোষ হাতে একটা কাঠের টুকরো নিয়ে নাচতে আরম্ভ করলেন। নন্দলাল বসু তার মাথায় একটা লাল ফেটটি বেঁধে দিলেন। কবি তাঁর সেই বাউলদের মতো নাচ দেখতে চাইলেন, বুঝতে পেরেছিলেন এ ছেলের মন বাউলের মন, উদাসী মন। আজ তার জন্মদিনে আমরা কথায় গানে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি শান্তিদেব ঘোষকে, যিনি বাউলদের মতো নিজের জীবনকে নিজের ছন্দে বেঁধেছিলেন। রবীন্দ্রনাথের গান গেয়েছেন সারা জীবন ধরে, কিন্তু সে গানের লয় নিজের মতো করে গেয়েছেন। রবীন্দ্রনাথের গান গাইলেও তার মধ্যে ছিল এক পরম নিজস্বতা। এইভাবেই হয়তো ঐকান্তিকভাবে তিনি শ্রদ্ধা জানাতেন জ্যোতির্ময় রবিকে, গুরুদেবকে। আজ তারই ছায়ায় বড় হয়ে ওঠা এক শিল্পীরও জন্মদিন। শান্তিদেব ঘোষের জন্মদিনে এই কথায় গানে তারই কণ্ঠের কিছু গান দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালাম আমি তৃষিতা মুখোপাধ্যায়। আজ কথায় গানে অনুষ্ঠানটি এ পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে তাদের সাহস এবং শৌর্যের জন্য কুর্নিশ জানিয়েছেন।
1: কানাডায় খালিস্তানি গোষ্ঠীগুলির তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ভারতের।
0: ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
1: ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে 136টি কাউন্সিলের 5000 আসনে ভোটগ্রহণ চলেছে।
0: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভেঙে দিয়েছেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধানে বিজেপির পরিষদের দলের নেতার নির্বাচন, শনিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ।
1: অসমে তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ এ মাসের 12 তারিখ। তামিলনাড়ুতে টিভিকে এবং কেরালামে কংগ্রেস সরকার গঠনের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।
0: পশ্চিমবঙ্গে বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার।
1: রেল মন্ত্রক আগস্ট মাস থেকে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে।
0: দ্বিতীয় দল হিসেবে উইফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনালে পিএসজি আর্সেনালের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসবাদী

0: ঘাঁটির উপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025-22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ এবং ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে ভারতের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি এই উপলক্ষে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা অসাধারণ সাহস এবং দৃঢ়তা দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আজকের দিনে সমগ্র দেশ অভিবাদন জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র দেশ আর সশস্ত্র বাহিনীকে তাদের সাহস এবং শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: ভারত বলেছে যে সীমান্ত পার সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে অপারেশন সিন্দুরের যোগ্য জবাব দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘ সময় ধরে সীমান্ত পার সন্ত্রাসবাদকে তাদের নীতি হিসাবে ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক লড়াইকে শক্তিশালী করতে ভারত কাজ চালিয়ে যাবে।
2: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা, জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া, উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
1: বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে বসবাসকারী যে কোনো বিদেশি নাগরিককে দেশের আইন, প্রক্রিয়া এবং ব্যবস্থা অনুযায়ী নিজের দেশে ফেরত পাঠানো উচিত।
2: Over 2,860 cases of nationality verification are pending with Bangladesh and some of it for over 5 years. Our policy, as you very well understand, is that any foreign national who is illegal in the country, he or she must be repatriated as per laws, procedures and established bilateral mechanisms. We expect that Bangladesh will expedite nationality verification so that repatriation of illegal immigrants can take place in a smooth manner.
1: কানাডায় খালিস্তানি গোষ্ঠীগুলির তৎপরতা প্রসঙ্গে মুখপাত্র বলেন, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের কানাডার মাটিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা ভারতের কাছে গভীর উদ্বেগের বিষয়। শ্রী জয়সওয়াল বলেন, ভারত বারবার কানাডাকে ভারত বিরোধী চরমপন্থী উপাদানগুলির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
2: India has repeatedly urged the Canadian authorities to take effective action against anti-India elements operating from its soil. This includes addressing the issue of glorification of violence, threats against diplomats and leaders, vandalism of places of worship and attempts to promote secessionism through so-called referendums.
1: কানাডার সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ভারত এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করছে। তিনি বলেন, এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট ও সুসংগত। শ্রী জয়সওয়াল বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ যা আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ভারতের নীতি নয়। এই ধরনের যে কোনো উদ্বেগের সমাধান রাজনৈতিক বা জনসমক্ষে বিবৃতি না দিয়ে নির্ধারিত কূটনৈতিক পন্থায় হওয়া উচিত বলে মুখপাত্র আস্থা প্রকাশ করেন। মুখপাত্র আরও বলেন যে সিন্ধু জলচুক্তি প্রাসঙ্গিক, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সীমান্ত পারে সন্ত্রাসবাদে লাগাতার সমর্থনের কারণে এই চুক্তি বর্তমানে স্থগিত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানকে অবশ্যই সীমান্ত পারে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করতে হবে। তিস্তা প্রকল্প সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশে 54টি অভিন্ন নদী রয়েছে। তিনি বলেন, দুই দেশই জল সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনার জন্য কাঠামোগত দ্বিপাক্ষিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এর আওতায় নিয়মিত বিরতিতে আলোচনাও হয়।
0: ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলাম বলেছেন যে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে ভারত এবং ভিয়েতনামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের এক বিরাট সুযোগ রয়েছে। মুম্বাই আজ ভারত ভিয়েতনাম বাণিজ্য মঞ্চে তোলাম বলেন যে অতীতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। এই উপলক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ বলেন যে ভারত এবং ভিয়েতনামের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরাই প্রযুক্তি এবং উৎপাদন খাতের ভবিষ্যৎ গড়ে তুলেছে। তুলবেন। অনুষ্ঠানে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ের জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসএ ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্যান্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চস্তরের দ্বিপাক্ষিক বৈঠক করেন তোলাম। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতে নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত এবং ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের মধ্যে।
1: ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির উদ্যোগে আজ বেঙ্গালুরুতে দুদিনব্যাপী পঞ্চম ব্রিক্স সুপ্রিমস অডিট ইনস্টিটিউশনস সাই লিডার্স সামিটের সূচনা হয়েছে। ইজ অব লিভিং উইথ এ ফোকাস অন আরবান মোবিলিটি, এ বিষয়ে এই শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে ব্রিক্সের অন্তর্গত দেশগুলির সাই প্রধানসহ মোট 42 জন প্রতিনিধি যোগ দিয়েছেন। সম্মেলনের উদ্বোধন করেন ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি। শহরাঞ্চলের ধারাবাহিক জীবনযাপন, সুস্থায়ী পরিবহন ব্যবস্থা, পরিবেশগত সংকট সমাধান, পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে। ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে আগত প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। ব্রিক্স সাই পরিকল্পনা 2027-28 এবং বেঙ্গালুরু ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে এই সম্মেলনের পরিসমাপ্তি হবে। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ব্রিটেনে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস জুড়ে আজ ভোট গ্রহণ চলছে। ইংল্যান্ডে 136টি কাউন্সিলে প্রায় 5000 আসন এবং সেই সঙ্গে 6টি মেয়র পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেদেশে 2024 সালের সাধারণ নির্বাচনের পর এটি সবথেকে বড় নির্বাচন। স্কটল্যান্ড এবং ওয়েলসের জনগণও তাদের নতুন সংসদীয় নেতৃত্ব বেছে নিতে এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তবে উত্তর আয়ারল্যান্ডে 2027 সালের মে মাস পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে এই নির্বাচনগুলি বেশ গুরুত্বপূর্ণ। 2024 সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক ভুল পদক্ষেপের কারণে কিয়ার স্টারমারের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সমীক্ষাগুলিতে দেখা গেছে রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টির জনপ্রিয়তা ও প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই নির্বাচনে যদি লেবার পার্টির পরাজয় ঘটে তবে পার্টির সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী দল কিয়ার স্টারমারকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিতে পারে।
1: হান্টা ভাইরাসে আক্রান্ত একটি ক্রুজ জাহাজের প্রায় 40 জন যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে অবতরণ করেছেন। ডাচ বিদেশমন্ত্রী টম বেরেন্টসেন বলেছেন, যাত্রীদের মধ্যে একজন ডাচ মহিলা রয়েছেন। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার একজন এবং একজন সুইস নাগরিকেরও চিকিৎসা চলছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন হান্টা ভাইরাসের অ্যান্ডিস প্রজাতির সঙ্গে সম্পর্কিত একটি মারাত্মক রোগের বিরল প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। এক মাস আগে আর্জেন্টিনা থেকে রওনা হওয়া ক্রুজ MV ইন্ডিয়ান্সে 3 জনের মৃত্যুর পরই এই ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, হান্টা ভাইরাস হলো এক ধরনের প্রাণীবাহিত ভাইরাস। এই ভাইরাসটি মানুষের মধ্যেও ছড়াতে পারে। মানুষের মধ্যে এটি গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও জানিয়েছে যে এই প্রাদুর্ভাব সম্ভবত হান্টা ভাইরাসের অ্যান্ডিস স্ট্রেইনের সঙ্গে সম্পর্কিত। এটি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সীমিত আকারে মানুষ থেকে মানুষে ছড়ানো একমাত্র পরিচিত প্রজাতি। ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনার কর্তৃপক্ষ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, তাদের নিভৃতবাসের পরিকল্পনা এবং পরীক্ষাগারে পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
0: লেবাননের নাবাতি এলাকায় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার একটি পরিকাঠামোয় হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। সামাজিক মাধ্যমে বার্তায় ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, ওই পরিকাঠামো ছাড়াও দক্ষিণ লেবাননের আরও 20টি হিজবুল্লার ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে। ওই বার্তায় এও বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের নাগরিকদের মন থেকে ভয় দূর করতে অভিযান চালিয়ে যাচ্ছে। অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ানো হিজবুল্লার 220 জনেরও বেশি জঙ্গি এবং কমান্ডারকে নিকেশ করা হয়েছে। ওই বার্তায় আরও জানানো হয়েছে, বেইরুটের দাহিয়েতে এক নিখুঁত হামলায় ইসরায়েলি বিমান বাহিনী হিজবুল্লার রাদওয়ান বাহিনীর কমান্ডারকেও খতম করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্যই সামরিক বাহিনী বাধ্য হয়ে আক্রমণ চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী ফের দক্ষিণ লেবাননের 3টি নতুন এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
1: চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেদেশ সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বেজিংয়ে মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কাজ করতে সব প্রস্তুত রয়েছে। চীনের বিদেশ দপ্তরের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশী ও অংশীদার হিসেবে কাজ করতে চায়। সে দেশের ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের কাজে তাদের সহায়তা করতে চায়। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।

0: পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলতি মাসের 12 তারিখ তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে। গুয়াহাটিতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য বরিষ্ঠ নেতারা। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী সাইকিয়া জানান, শপথ গ্রহণের আগে আগামী রবিবার পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে পরিষদীয় দলের নেতা নির্বাচন প্রত্যক্ষ করবেন।
0: এদিকে তামিলনাড়ুতে সরকার গঠন একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের ক্ষেত্রে এখন অচলাবস্থা কাটেনি। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। অভিনয় থেকে রাজনীতিতে আসা বিজয় নেতৃত্বাধীন টিভিকে দল পেয়েছে 108 আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন আরও 10 বিধায়ক। ডিএমকে 59, এআইএডিএমকে 47 এবং কংগ্রেস 5 আসনে জয়ী হয়েছে।
2: কেরালামে কংগ্রেস হাইকমান্ড পর্যবেক্ষকদের রিপোর্ট নিয়ে আলোচনার পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। কেরালাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফ জানান, আজ সকালে তিরুবনন্তপুরমে পরিষদীয় দলের বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতির হাতেই নেতা নির্বাচন করার ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। দলের সর্বভারতীয় পর্যবেক্ষকরা ইউডিএফ জোটের সহযোগী দলগুলির সঙ্গে আজ বৈঠক করেন।
0: নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত 4 একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের প্রাককালে 1400 টাকার সমতুল বেআইনি অর্থ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। সংশ্লিষ্ট রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় এবার 40% বেশি অর্থ উদ্ধার হয়েছে বলে কমিশন জানিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের তুলনায় 69% বেশি এবং তামিলনাড়ুতে 48% বেশি বেআইনি অর্থ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় রাজ্য পুলিশ এখনও পর্যন্ত 3 গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে একটি 7 বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন সিআইডির ইন্সপেক্টর জেনারেল। এদিকে রাজ্য পুলিশ আজ এই ঘটনায় জড়িত সন্দেহে শিলিগুড়ির এক বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওই খুনের ঘটনায় ওই ব্যক্তির গাড়ির নম্বর আততায়ীরা ব্যবহার করেছিল বলে অভিযোগ। প্রায় 3 জিজ্ঞাসাবাদের পর তদন্তে সহযোগিতার আশ্বাস দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়। উল্লেখ্য, গতরাতে বিধানসভায় কাজ ছেড়ে গাড়ি করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের নেতৃবৃন্দ। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় হুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
0: পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটা সংস্থাকে 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8

0: তার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়, যদি এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে তিন প্রাক্তন বিচারপতি সালিসি কমিটি সিঙ্গুরে কারখানা গড়তে না পারার জন্য রাজ্য সরকারকে 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটাদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার হাইকোর্ট আবেদন জানায়। দীর্ঘদিন শুনানি চলার পর হাইকোর্ট রায়দান স্থগিত রেখেছিল।
1: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। www.wbbac.wb.gov.in, www.wbbacdata.com এবং www.iresults.in ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে। এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। 2 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। 9,71,000 বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল।
0: রেল মন্ত্রক আগস্ট মাস থেকে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে। নতুন দিল্লির রেলভবনে এক পর্যালোচনা বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাত্রীদের স্বচ্ছন্দে ট্রেন বদলানোর সুবিধা সুনিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বর্তমান যাত্রী সংরক্ষণ ব্যবস্থার সূচনা হয়েছিল 1986 সালে। গত 40 বছরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এই ব্যবস্থায় ইন্টারনেট ভিত্তিক টিকিটের সূচনা হয় 2002 সালে। গত বছর জুলাই মাসে ভারতীয় রেল ওয়ান মোবাইল অ্যাপ চালু করে। এখনও পর্যন্ত প্রায় 3.5 কোটি গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন।
1: নীতি আয়োগ আজ দেশের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই রিপোর্টে বিগত 1 দশকে দেশের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকাঠামো, ছাত্রছাত্রীদের ভর্তির হার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত হয়েছে।
0: কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া 40 ঊর্ধ্ব শ্রমিকদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির সূচনা করেছেন। নতুন দিল্লিতে আজ ESI মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচির সূচনা করে মন্ত্রী বলেন, বিগত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের শ্রম এবং যুবশক্তির সম্মান বৃদ্ধি পেয়েছে। সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে দেশে বেকারির হার কমে 3.2% হয়েছে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কৃষকদের উন্নয়ন বিশেষভাবে প্রয়োজন। আজ লখনৌতে দেশের ফল উৎপাদকদের সম্মেলন ফ্রুট হরাইজন 2026 উদ্বোধন করে মন্ত্রী বলেন, বাগিচা ক্ষেত্রে উন্নয়ন এবং বাগিচাজাত ফসলের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি কর্মী বাহিনী গঠন করবে। মন্ত্রী জানান, দেশে বর্তমানে 1,129 লক্ষ মেট্রিক টন ফল উৎপাদন হলেও মাত্র 14 লক্ষ মেট্রিক টন ফল রপ্তানি করা হয়। দেশে উৎপাদিত ফলের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াকরণের ব্যবস্থা, বীজ সংরক্ষণ ও নার্সারি গড়ে তোলার উপর সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এবার খেলার খবর।
0: গতবারের চ্যাম্পিয়ন PSG দ্বিতীয় দল হিসেবে উইফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে উঠেছে। গতকাল মিউনিখের অ্যালায়েন্স এরিনায় বায়ার্ন মিউনিখ এবং PSG-র মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে 1-1 গোলে শেষ হয়। ম্যাচে তৃতীয় মিনিটে ওসমানে ডেম্বেলে গোল করে PSG-কে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময় বায়ার্নের হয়ে হ্যারি কেন গোল করে ম্যাচে সমতা ফেরান। দুই লেগ মিলে 6-5 ব্যবধানে এগিয়ে থাকা PSG ফাইনালে পৌঁছেছে। এর আগে আর্সেনাল আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছায়। আগামী 30 মে হাঙ্গেরির বুদাপেস্টে PSG এবং আর্সেনালের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।
1: চেন্নাইয়ে আজ AIFF এর সাব জুনিয়র ফুটবল লীগের ম্যাচে ইস্টবেঙ্গল 9-1 গোলে বেলগাম ইউনাইটেড FA কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে প্রিয়াংশু নস্কর হ্যাট্রিক করেছেন। অন্যদিকে গোয়ায় জুনিয়র লীগের ম্যাচে ইস্টবেঙ্গল ও মিনার্ভা একাডেমির মধ্যে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে।
0: হায়দ্রাবাদের গাছিবলি স্টেডিয়ামে ISL ফুটবলে আগামীকাল স্পোর্টিং দিল্লি ওড়িশা FC মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। স্পোর্টিং দিল্লি 10 ম্যাচে 10 এবং ওড়িশা 10 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে।
1: লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ সুপার জায়ান্টস 14 ওভারে 1 উইকেট হারিয়ে 145 রান করেছে। বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে।
0: কলকাতার নাইট রাইডার্স আগামীকাল IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। KKR 9 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকা 8ম স্থানে রয়েছে। 6 ম্যাচ পর রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ 3 ম্যাচ জিতে KKR অনেকটাই ছন্দে ফিরেছে। ফলে আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল দিল্লির বিরুদ্ধে মাঠে নামছেন রাহানেরা। প্লে অফে যেতে হলে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ KKR-এর কাছে। হারলেই প্লে অফের দৌড় থেকে পিছিয়ে পড়বেন রাহানেরা। অন্যদিকে 10 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি পয়েন্ট তালিকার 7ম স্থানে রয়েছে। চারটি ম্যাচে জয় পেয়েছে তারা, ছটি ম্যাচে পরাজিত হয়েছে।
1: তীরন্দাজিতে ভারতের মহিলা রিকার্ভ দল বিশ্বকাপ স্টেজ টুতে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি

0: নিশ্চিত করেছে। চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহাদ 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আগামী রবিবার সোনার লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে। অন্যদিকে একই প্রতিযোগিতায় ভারতের পুরুষ দল অবশ্য বাংলাদেশের কাছে 2-6 পরাজিত হয়েছে।
1: ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার মোহন সিং প্রয়াত, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। 7 এবং 8-এর দশকে বিভিন্ন সময় মোহন সিং মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। তাঁর ক্রীড়া দক্ষতা ফুটবল প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। মোহন সিং এর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে। এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট অভিনেত্রী মঞ্জুদের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সে সময়কার বিদুষী মহিলা বলা হয় তাঁকে। শিক্ষিতা, আধুনিকা, সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারিদান ইংল্যান্ডে। সিনেমার অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন। মঞ্জুদে জন্ম ১৯২৬ ৭ই মে। ৫০-৬০-এর দশকে বাংলা ছবির জগতে বিশিষ্ট প্রতিভাদের অন্যতম বলে গণ্য হন মঞ্জুদে। প্রথম ছবি ১৯৫১-এ হেমেন গুপ্ত পরিচালিত ৪২।

0: এখনই চলে যাবে না?
1: হ্যাঁ, ওরা এনেই যাব। জানো বিনা, আর যাবি না, আমাদের এলাকার যত রেল লাইন, রাস্তা, পুল, তার সমস্ত ভেঙে কেটে উড়িয়ে দেওয়া। ভেবে দেখো বিনা, কাল থেকেই না আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভাবে নারী হব, যদি আমরা জিতি।
0: আর যদি হারি?
1: ক্ষতি নেই, আমাদের মৃত্যু দিয়ে তো স্বাধীনতার পথ খানিকটা এগিয়ে দিতে পারবো নিশ্চয়ই। তারপর তা সম্পূর্ণ করবে আমাদের পরবর্তী কর্মীরা এসে।
0: কাল আমরা আমাদের টুজনের কাছে যাব না?
2: বিনা, বিনা, এবার চলো লক্ষ্মীটি, রাত হয়ে যাবে। বিনা, বিনা,
0: এই হয়তো আমাদের শেষ দেখা।
1: ও কি করছো?
0: বড্ড শেখে লেগে, জানি তো।
2: না বিনা, তুমি শুধু শেখেলেন না, আগামীকালেরও।
3: জিঘাংসা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। মঞ্জুদের অভিনয় ক্ষমতা এবং এই গোয়েন্দা গল্পের চিত্রায়ন রীতিমতো আলোড়ন ফেলে সাদাকালো পর্দায়। দর্শক আবারও মোহিত হন নীল আকাশের নিচে ছবিতে তাঁকে দেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তপন সিংহ তৈরি করেন কাবুলিওয়ালা। ছোট্ট মিনির সদা সতর্ক আতঙ্কিত মায়ের ভূমিকায় অভিনয় করেন মঞ্জুদে। বেশ কিছু অফবিট ছবিতে তাঁকে দেখা যায়। বলা যেতে পারে অভিনয়ের ধারা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন ধরনের চরিত্রায়নে তাঁকে আমরা পর্দায় হাজির হতে দেখি। অসিত বরণের সঙ্গে কার পাপে কিংবা উত্তম কুমারের সঙ্গে অভিনীত উপহার বাংলা ছবির স্বর্ণযুগের এই দক্ষ প্রতিভাময়ী অভিনেত্রীকে নতুন করেছে নয়।
0: কি হল শুনলে বাবা কি বললেন?
4: উনি তো বললেন যে এক বছর ছাড়তে পারবেন না।
0: তাহলে কি হবে?
4: কি করি বলো তো, আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না।
0: আচ্ছা আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবে?
4: বলো।
0: আগে বলো রাগ করবে।
4: আহা, কি বলবে বলো না।
0: আমার এই গয়নাগুলো রেখে তুমি 1000 টাকা নিয়েছো।
4: মীরা,
0: তুমি কাজ করছো

0: কোনো অভাবই রাখুন, একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে এক বছরের মধ্যেই গয়নাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো। অথচ সুনীল আর কৃষ্ণ যদি বিয়ে না হয় ওদের দুটো জীবনই যে নষ্ট হয়ে যাবে।
1: লীলা,
0: তুমি রাগ করলে নাকি?
1: রাগ করবো তোমার উপর? তুমি জানো না আমি কত খুশি হয়েছি, সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি।
2: সে যুগে স্বনামধন্য সর্বাধিক কৃতি নায়িকাদের মতো খ্যাতির শিখরে তিনি পৌঁছেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ থাকতেই পারে, কিন্তু অনস্বীকার্যভাবে বলা যায় বিদুষী রুচিশীলা নায়িকা হিসেবে বাংলা ছবিতে তাঁর এক সুস্পষ্ট স্বতন্ত্র স্থান রয়ে গেছে।
0: আমার বাসনা কামনা চিরদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব। এতদূর এসে কি অমনি ফিরে যাব? তাকে দেখব, তার মার্জনা ভিক্ষে করে নেব, যে আসছে তাকে আশীর্বাদ করব, তার হাতে আমার রাজাকে সঁপে দেব, তারপর চিরবিদায় দিয়ে চলে যাব।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানিয়েছেন।
4: কানাডায় খালিস্তানি গোষ্ঠীগুলির তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ভারতের।
3: ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
4: ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে 136টি কাউন্সিলের 5000 আসনে ভোট গ্রহণ চলেছে।
3: পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভেঙে দিয়েছেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন, শনিবার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ।
4: অসমে তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ এই মাসের 12 তারিখ। তামিলনাড়ুতে টিভিকে এবং কেরালামে কংগ্রেস সরকার গঠনের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।
3: পশ্চিমবঙ্গে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 3 জন গ্রেফতার।
4: রেল মন্ত্রক অগস্ট মাস থেকে উন্নত যাত্রী সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে।
3: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ফাইনালে পিএসজি আর্সেনালের মুখোমুখি হবে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
4: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ছায়া ছবির গান। প্রথম ছবি বসন্ত বিলাপ, গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বলো
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

শুনছেন ছায়াছবির গান। পরের গানটি শুনবেন ধন্যিমে ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে ছায়াছবির গান অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর এই কৃতিত্বের জন্য তাদের কুর্নিশ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। 9ই মে শপথ গ্রহণ, তার আগে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। তোড়জোড় চলছে অসম, কেরালাম ও পুদুচেরিতে। পশ্চিমবঙ্গের মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল শিট গঠন করেছে রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তার 3 জন। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাভ দল বিশ্বকাপ স্টেজ 2-তে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবর। দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিহত পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবে ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী

শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন অপারেশন সিঁদুরকে শান্তি বিঘ্নকারী সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে মদত যোগানোকারী দেশের বিরুদ্ধে জয়ের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি

0: সাহস ও বীরত্ব জঙ্গি চক্রকে সুনির্দিষ্টভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদি বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পাহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী মদত যোগানোর অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে দেশ কাজ চালিয়ে যাবে বলে
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলেছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদ দলের নেতা নির্বাচন করবেন। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচল অবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার আজ টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পুদুচেরিতেও চলেছে জোরদার প্রস্তুতি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে, তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। আইজি সিআইডি তত্ত্বাবধানে তারা কাজ করবে। সিটের অন্য সদস্যদের মধ্যে সিআইডি, এসটিএফ ও রাজ্য পুলিশের আইবির আধিকারিকেরা। এদিকে এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তাঁর খোঁজ চলছে। ফরেন্সিক ও সিআইডির দল আজ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা বেশ কিছু নথি সংগ্রহ করে। অন্যদিকে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যা 6টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলুগ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। বিজেপি সুমেন্দুর আপ্তসহায়ক খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি দিতে হল। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুরে তার জয়লাভের জন্য পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচন পরবর্তী সন্ত্রাস হিংসার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে আজ বিকেলে সিপিআই, লিবারেশন ও এসইউসিআই এর পক্ষ থেকে কলকাতার ধর্মতলা লেলিন মূর্তির প্রাদদেশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাবুর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজ ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর ভু হে কোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ডক্টর সিং বলেন, দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে ডক্টর ভু হে কোয়ান ভারত ভিয়েতনাম ক্রমবর্ধমান সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। মুম্বাইয়ে ভারত ভিয়েতনাম বিজনেস ফোরামে আজ ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বলেন, ভারত ও ভিয়েতনাম বিশ্ব সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের আহ্বান জানান। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার আজ নতুন দিল্লিতে জনগণনা সচেতনতা প্রসারে 6টি এলইডি মোবাইল ভ্যানের যাত্রার সূচনা করেছেন। 2027 জনগণনার প্রথম পর্বের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীদের জন্য রেলের উন্নত সংরক্ষণ ব্যবস্থার কাজ আগস্ট মাসে শুরু হবে। নতুন দিল্লিতে রেল ভবনে আজ এক পর্যালোচনা বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 40 বছরের পুরনো টিকিট সংরক্ষণ ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাপ দল বিশ্বকাপ স্টেজ টুতে রেকর্ড 10 বারের বিশ্ব বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং কুমকুম মহত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে। লখনৌর একানের ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে। লখনৌ প্রথমে ব্যাট করতে নেমে 14 ওভারে 1 উইকেটে 145 রান করে, তারপরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। খবর আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনাদের জানিয়ে দেব আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 8ই মে 2026 শুক্রবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন, বিপিন চন্দ্র পালের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব ও গান্ধারী। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে দীনবন্ধু মিত্রের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য ওয়াক্কা অরুণাচল প্রদেশ। উপস্থাপনায় শোভন সেন। 7:35 সকালের আড্ডা শোভন সেনের উপস্থাপনায়। 8:30 কলকাতার ডায়েরি, চিত্রগ্রাহক সমীরণ নন্দীর সাক্ষাৎকার গ্রহণ করেছেন তৃষিতা মুখোপাধ্যায়, বিষয় পরিযায়ী পাখি। 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল সুপ্রিয়া দে, রাগ গুনুকেলি, তবলায় সহযোগিতা করবেন তিমির রায়চৌধুরী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:00

৩৫ মিনিটে শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায় মনের মতো গান। ১০:৩০ রামধনু, প্রথমে শুনবেন পুরাতনী তিমির ঘোষের কণ্ঠে, তারপর লোকসঙ্গীত অভিজিৎ দাস। ১১:০০ গ্রাম বাংলার গান, ১১:১৫ সোমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, ১১:৩০ রম্যগীতি, ২:১২ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় ঐন্দ্রিলা কন্যার, ১২:৩০ শুনবেন সাঁওতালি গান, ১টায় নাটক চণ্ডালিনী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার, ১:৪০ বাংলা ব্যান্ডের গান, ২:৩০ অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় ২:০০, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় ৫:০০, ৫:০৫ শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্মা, ৫:৫০ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে, ৬:২০ ক্ষেত খামারের কথা বিষয় স্বনির্ভরতার লক্ষ্যে দুগ্ধ শিল্পের প্রসার আলোচনায় ডক্টর প্রবীর কুমার রায়, গৌতম কুমার দাস সঙ্গে সুব্রত চক্রবর্তী, ৬:৫০ আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের এবারের ভাবনা ও দিনটার তাৎপর্য বলবেন ডক্টর তুফান কান্তি দলুই, ৭:০০ নাটক চণ্ডালিনী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, ৭:৪৫ হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আম্রপালি ঘোষ মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে, ৮:১৫ মহিলাদের আসর বিষয় ওয়ার্ল্ড রেডক্রস দিবসের অনুষ্ঠান চেনাপথের বাইরে উপস্থাপনায় সুস্মিতা সরকার, ৯:০০ শুনবেন কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণে প্রমিতা মল্লিক, ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন স্নেহিস নাগ রাগ বিহাগ তবলায় সুব্রত গুপ্ত, ১০:৪৫ উপমহাদেশের খবর ১১:০০ হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে ভারতীয় সময় ১২:০০।

এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কাফির আগে শরৎ পরিবেশন করবেন সায়ক বড়ুয়া, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র।

0: জয় জয়ন্তী ছায়াছবি থেকে এবারে পরপর দুখানি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বাহ, ছড়াটা তো বেশ, তারপরে কি? এটুকুতে মন ভরে কি? কি হলো কারো যে মুখে কথা সারে না।

প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের কোণা আর কেন পড়ে না?

করে আন্টি রে ধর গলা আছে।

এ পটল তুলতে গিয়ে আন্টি ভুলে এই কলার খোসাটা ভাই ফেলেছে।

জয় জয়ন্তী ছায়াছবি থেকে গান শুনছেন। আজকের শেষ গান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে জয় জয়ন্তী ছায়াছবি থেকে।

শেষ হলো বাংলা ঝাঁঝুপির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে নজরুল গীতি অধীর বাগচির কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অধীর বাগচির কণ্ঠে, এবারে অতুল প্রসাদী গানে শিল্পী বনানী ঘোষ।

নানা রঙের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

চুরির ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। চিরন্তনী ভোর ঠিক পাঁচটায়। এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনব প্রথমে খেয়াল রামখেলি রাগে, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামকেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, তাল রূপক তিন তাল।

রূপক এবং তিন তালে তবলা লহরা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 8ই মে, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। রবীন্দ্র জন্ম প্রাককালে আজকে রবীন্দ্রনাথকে দিয়ে সাজানো চিরন্তনী। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের প্রথম গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনী, রবীন্দ্রনাথের গান আলোয় আলোয় ভরা চারিপাশ, আকাশ আমায় ভরল আলোয়, আমি কি শুধু নিয়েই যাব, দেব না কিছু, আকাশ আমি ভরব গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর আজকের এই আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের গান এবং কবিতা। গতকাল একটা অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার নিজের মনের অভিব্যক্তিটা জানাচ্ছিলেন যে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা সবকিছু নিয়ে তার নিজের জীবন দর্শন। তো সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব সুন্দর কথা বললেন, বললেন যে আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি রবীন্দ্রনাথকে আর একবার নোবেল পুরস্কার দিতাম তার গল্পগুচ্ছের জন্যে। কারণ গল্পগুচ্ছের এত রকমের জীবনের কথাগুলো তিনি তুলে এনেছেন, বিশেষ করে যখন তিনি শিলাইদহে থাকতেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন মেশার একটা সুযোগ তার ছিল, সে সাধারণ মানুষের কথা উঠে এসেছে গল্পগুচ্ছের পাতায় পাতায়। তো যাই হোক, গল্পগুচ্ছের একটি গল্প, তারা প্রসন্নর কীর্তি, সেই গল্পটি আজকে শোনাব। আর যেহেতু আপনারা অনেকেই আপনাদের বক্তব্য, আপনাদের বার্তা পাঠান, সেগুলো মাঝখানে পড়ে আবার তার পরের পর্বে একটা কবিতাও যদি সময় পাই শোনাব অবশ্যই। এবং যেহেতু আজকে শুরু করেছিলাম যে আকাশ আমাকে আলোয় যখন ভরে তখন আকাশ আমি ভরি গানে গানে, সেই গানের উপরে একটা ছোট্ট কবিতা, যাই হোক সেটা পরের পর্ব। তবে এই মুহূর্তে তারা প্রসন্নের কীর্তি। লেখক যাদের প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ চোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ এবং পিঠ একটু কুঁজা হইয়া গিয়াছিল। সংসারের অভিজ্ঞতা অতি অল্প, লৌকিকতার বাঁধা বোল তার সহজে মুখে আসিত না। এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না।

দেখবেন যেসব মানুষরা খুব মুখচোরা হয়, লাজুক প্রকৃতির হয়, মানুষের সঙ্গে ঠিক মিশতে পারে না, তার মূল কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তের যে প্রয়োজন সেই অনুযায়ী কথা তার মুখে জোগায় না। ঠিক এই কারণেই মানুষ মুখচোরা হয়ে যায়, লাজুক হয়ে যায়, সমাজ থেকে একটু সরে থাকে। কি সুন্দর একটা অন্তর্দৃষ্টি দেখুন উঠে এসেছে এই জায়গাটা থেকে। লৌকিকতার বাঁধা বোল সহজে তার মুখে আসত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাহাকে একটা উজবুক রকমের মনে করিত, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো প্রথম পরিচয়ে এক পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারাপ্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারিনি। তারাপ্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নীরবতার অর্থ এরূপ মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। বাস্তবে কি তাই? তা তো নয়। ওই কথার প্রসঙ্গে তার উত্তর যোগাচ্ছে না, তার ফলে সে যখন তার ডান হাতটা নিয়ে দেখছে নিবিষ্ট মনে যেন মনে হচ্ছে যে তোমার আনন্দ হয়েছে হয়েছে, তুমি বললে যে আপনাকে দেখে আমার কি আনন্দ হয়েছে, উড়ে বাবারে তোমার হয়েছে তো আমার তো দেখি। তারপরে ধরুন মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী, লাখপতি এখনো লোক করোড়পতি হতো, লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনতি কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারাপ্রসন্নকে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, আসলে মানে অনেক কিছু দিয়েছে কিন্তু তিনি বিনয় সহকারে তার অল্পের জন্য বলছে যে এই কিছুই না, অতি যত সামান্য দরিদ্রের খুদকুরা বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারাপ্রসন্ন চুপ করিয়া থাকেন, যেন কথাটা এমনই প্রামাণিক যে তার উত্তর সম্ভব না। দেখুন কাণ্ড, কি কাণ্ড রবীন্দ্রনাথ লিখলেন। লক্ষপতি লোক বিশাল আয়োজন করেছে, কিন্তু সে যখন বিনয় সহকারে বলছে যে এটা তো আপনার কাছে খোঁত করে আপনাকে কষ্ট দেওয়া হলো, তারাপ্রসন্ন চুপ করে থাকলো, তার মানে হচ্ছে তিনি সেই কথাটা অ্যাকসেপ্ট করলেন। মৌনং সম্মতি লক্ষণম, কারণ সমস্যাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন। এরপরে ধরুন আর একজন, মাঝে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারাপ্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন, তখন তারাপ্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না, যেন সত্য সত্যি সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। রবীন্দ্রনাথের এখানেই মজাটা, মানে ছোট ছোট শব্দগুলোকে এমনভাবে প্লেস করেন যেটা মননের মধ্যে একটা মজা তৈরি করে। সরস্বতী পদ্মাসন ত্যাগ করিয়া তার কণ্ঠে বসিয়াছে, তিনি কথা বলতে পারছেন না, যেন সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। তারাপ্রসন্নের এটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা অসংকোচ অত্যুক্তি করিয়া থাকে, মানে সে চাইছে যে অপরে জাস্ট এটাকে অসংকোচে না না না না আপনি কি বলছেন এরকম নয় এরকম নয় ভাববে। অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্ষুব্ধ হয়। এরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। রবীন্দ্রনাথের মজার এই যে ধরনটা, এটা কিন্তু সাধারণ অন্য যারা লেখক তাদের মধ্যে থেকে একটু অন্যরকম। তিনি

মানুষকে চিন্তার একটা অদ্ভুত ফাঁদে ফেলে দেন। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না, তারা চায় যে অন্য কেউ বলুক যে না না না আপনি কি বলছেন। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ, এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আঁটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নাও নাও আমি হার মানলুম, আমার এখন অন্য কাজ আছে। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এমন সৌভাগ্য কজন স্বামীর আছে? রবীন্দ্রনাথও বলছেন, শুধু আপনার নয় রবীন্দ্রনাথেরও চিন্তা এটা। যাই হোক, আমরা পরের পর্বে একটু ঢুকি, কারণ গল্পটা বড়, একবারে পড়ি। তারাপ্রসন্ন দিন বেশ কাটিয়া যাইতেছে। দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই, এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না। শুনিয়া তারাপ্রসন্ন বলিতেন, তোমার তো একটি বই স্বামী নাই, তুলনা কাহার সহিত করিবে? শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন। এখানেও একটা ছোট্ট মজা। যাই হোক, দাক্ষায়ণীর কেবল একটাই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে বিন্দুমাত্র চেষ্টা। তারাপ্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন, যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন। তিনি কৃত্তিবাসের রামায়ণ, কাশীরামের মহাভারত, কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন, সে সমস্তই জলের মতো বোঝা যায়, এমনকি নিরক্ষর লোকও অনায়াসে বুঝিতে পারে, কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেননি। তারপর শ্রীকান্ত আচার্যের এই গানটির পরে ফিরে আসছি 3 মিনিট 25 সেকেন্ড।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথের এই গানের কথায় আমরাও যেন রবীন্দ্রনাথকে বলতে পারি, এই লোভিন সঙ্ঘ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর। আসলে আমাদের প্রতিটি মুহূর্তে যখন তার সঙ্গ লাভ করি তখন আমরা ধন্য হই, আমরা আনন্দিত হই, আমরা নতুন করে আবার জারিত হই। তারা প্রসন্নের কীর্তি গল্প শুনছি আজকে রবীন্দ্রনাথের চিরন্তনীতে। দ্রাক্ষায়ণী মনে মনে কল্পনা করতেন, তারা প্রসন্নের এই বই যখন ছাপানো হবে এবং কেউ এক অক্ষরও বুঝতে পারবে না, তখন দেশশুদ্ধ লোক বিস্ময়ে কিরূপ অভিভূত হইয়া যাবে। সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন, এই সব লেখা ছাপাও, ছাপাও না। স্বামী বলিতেন, বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তি রেষা ভূতানাং নিবৃতিস্ত মহাফলা। তারাপ্রসন্নের চারটি সন্তান, চারটি কন্যা। দ্রাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণী অক্ষমতা, এজন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন, তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না, স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কী বা দিব। প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারাপ্রসন্নর নিশ্চিত ভাব ঘুচিয়া গেল। তখন তাহার স্মরণ হইল, একে একে চারটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্যে বিস্তর অর্থের প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিত মুখে বলিলেন, তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই। তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন, সত্য নাকি? আচ্ছা বড় দেখি কি করিতে হইবে। দ্রাক্ষায়ণী সংশয় শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন, কলিকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমাকে জানুক, তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে মনে প্রত্যয় হইল, তিনি স্তক নাগাদ বসিয়া যত লিখিয়াছেন তাহাতে শুধু তাহার নয়, পাড়াশুদ্ধ লোকের কন্যা দায় মোচন হইয়া যায়। দেখুন, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখি, যেখানে খুব কাছের প্রিয়জন তাদের ভালো লাগা থেকে সেই প্রিয় মানুষটাকে বুস্ট করে, না না তুমি করলেই পারবে। অবশ্যই বুস্টিংয়ের প্রয়োজন আছে, লাভ আছে, কারণ মানুষের আত্মশক্তি, মানুষের কনফিডেন্স, সেগুলোই কিন্তু তার জীবন যুদ্ধ জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু সেটাকে বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। দ্রাক্ষায়ণীর স্বাভাবিকভাবেই বাস্তবের জীবন যেটা, তার সঙ্গে সংযোগ কম, তারাপ্রসন্নরই কম, দ্রাক্ষায়ণীর আর কতটা বেশি হবে। সেখানে দ্রাক্ষায়ণী এই কনফিডেন্সটা দিচ্ছেন তারাপ্রসন্নকে, যে তুমি কলকাতায় যাও, বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমার কথা যখন জানবে তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। দেখা যাক, এরপরে তারাপ্রসন্ন স্ত্রীর কথায় তো ক্রমে আশ্বাস লাভ করলেন, তারপর কি ঘটে। যাই হোক,

0: আরেকটু এগিয়ে নিয়ে যাই
1: গল্পটাকে। যখন কলকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল। দাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না। তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে এসব ভাবিয়া বড্ড বিচলিত হইয়া পড়িলেন। কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত হইলেন। অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন, অর্থাৎ স্বামীর সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন। এবং স্বামীকে অনেক মাথার দিব্য এবং অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন। আরে ওর যেন কোনো ক্ষতি না হয়। এবং ঘরে আছার খাইয়া কাঁদিতে লাগিলেন। স্বামী চলে যাওয়ার পরে কলিকাতায় আসিয়া তারাপ্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। দাক্ষায়ণীর গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল। বিক্রয়ের জন্য বহির দোকান এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। ডাকযোগী গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন। আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটি ফেলিয়া রাখিলেন। সকলে আসিয়া বসিয়া উচ্চস্বরে বলিল, উমা, বইটা ওখানে কে ফেলে রেখেছে? অন্নদা, বইটা দাও না ভাই, তুলে রাখি। উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে, বইটা সে দেখিল। দাক্ষায়ণী বইটা কুলুঙ্গির ওপর তুলিয়া রাখিলেন। মুহূর্তের মধ্যে একটা জিনিস পাড়িতে গিয়া ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি, তা নে না, পড় না, তাতে লজ্জা কিসের? বাবার বহির প্রতি শশীর কিন্তু কিছুমাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাকে ভৎসনা করিয়া বলিলেন, ছি মা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই, তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল। গৃহিণী যাহা ঠাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল। গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহ্বল হইয়া পড়িল। সকলেই এক বাক্যে কহিল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। যে সকল সমালোচক রেন্ডসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না, তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল, দেশের ঝুরি ঝুরি নাটক নভেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনেনি সেই কেবল লিখিল, তারাপ্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই, স্থানাভাব বশত এস্থলে তাহার উল্লেখ করিলাম না, কিন্তু মোটের ওপর গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হইত তাহলে মোটের ওপর গ্রন্থখানি পুরাইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নর গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন।

মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে, অর্থাৎ টাকা না দিয়ে চিঠি লিখে। শব্দের একটা অদ্ভুত পানিং। অনেকেই লিখিল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন, নিজের ট্যাকের কড়ি খরচা করে লাইব্রেরিতে বই পাঠালেন। এখনকার দিনেও মানুষজন কি করে যারা বই ছাপায় আমি জানি না, যাই হোক, কিন্তু সেই সময়ের একটা ছবি, লেখকের এক ছবি খুব সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আরেকটু এগিয়ে নিয়ে যাই। এইরূপ অজস্র অজস্র স্তুতিবাক্যে

স্তুতিবাক্য আসলে হজম হয় না। এরূপ অজস্র স্তুতিবাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন, এমন সময় পত্র পাইলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে। তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন। এবারই আসল খেলা। সকল দোকানদার এক বাক্যে বহিল, একখানি বইও বিক্রয় হয় নাই। কেবল এক জায়গায় শুনিলেন, মফস্বল হইতে কি একজন তাহার এই বই চাহিয়া পাঠাইয়াছিল এবং তাহাকে ভ্যালুয়েবল পাঠানো হইয়াছিল, কিন্তু বই ফেরত আসিয়াছে, কেহ গ্রহণ করে নাই। দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে, সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তাহাকে তখনই প্রত্যার্পণ করিতে উদ্যত হইল। গ্রন্থকার বাসায় ফিরে আসে অনেক ভাবিলেন, কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না। তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন, ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন। অবশেষে যে কয়টি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন। বাড়ি ফিরে কি হবে দেখা যাক। তারাপ্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়স্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন। দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিয়াছিলেন। তখন তারাপ্রসন্ন একটি গৌর বার্তা বহিয়া আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন। পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধন পুত্র কামনা করিলেন। সেখানে তো লেখা আছে, এমন বই সাধারণ লোকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু অসাধারণ। যাই হোক, এরকম কিছু লেখা হয়তো ছিল। তাহার লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন মনে মনে। পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে তাকালেন। স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন। পাঠ করিয়া আনন্দবিহ্বলা দ্রাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন। তখন তারাপ্রসন্ন একখানা যুগান্তর বাহির করিলেন। তাহার পর ভারতচক্র, তাহার পর শুভজাগরণ, তাহার পর অরুণালোক, তাহার পর সংবাদ তরঙ্গ ভঙ্গ, তাহার পর আশা, আগমনী, উচ্ছ্বাস, পুষ্পমঞ্জরী, সহচরী, সীতা গেজেট, অহল্যা লাইব্রেরি প্রকাশিকা, ললিত সমাচার, কোটাল, বিশ্ববিচারক, লাবণ্যলতিকা। হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দ অশ্রু পড়িতে লাগিল। চোখ মুছিয়া আর একবার স্বামীর কীর্তির সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন। স্বামী বলিলেন, এখনো অনেক কাগজ বাকি আছে। দাক্ষায়ণী বলিলেন, সে বিকালে দেখিব, এখন অন্য খবর কি বলো? তারাপ্রসন্ন বলিলেন, এবার কলকাতায় গিয়া শুনিয়া আসিলাম, লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে, কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করেন নাই। দাক্ষায়ণী বলেন, আরে ওসব কথা নয়, আর কি আনলে বলো না। তারা